আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ বুধবার, 18 আষাঢ় 1948 শকাব্দ, 8 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 23 আষাঢ় 1433 বঙ্গাব্দ। এখন সময় সকাল 5:58:50। আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে।

বন্দনা অনুষ্ঠানে আজ শুনলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া গান। আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে কোচবিহার জেলা। কোচবিহার জেলায় আজ ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 70%, বাতাসের গতিবেগ ঘন্টায় 4 কিলোমিটার। জলপাইগুড়ি জেলায় আজ অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 70%, বাতাসের গতিবেগ ঘন্টায় 4 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 96%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 74%, বাতাসের গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার। আলিপুরদুয়ার জেলায় আজ অল্প ভারী থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 96%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 74%, বাতাসের গতিবেগ ঘন্টায় 1 কিলোমিটার। বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় আশ্রয় নেবার পরামর্শ দেওয়া হয়েছে।

পালিত পশুদের শুকনো এবং পরিষ্কার নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় জমির নিকাশি ব্যবস্থা ভালো করার পাশাপাশি অতিরিক্ত জল বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিণত সবজি এবং ফসল কেটে শুকনো জায়গায় মজুত করার পরামর্শ দেওয়া হয়েছে। এতক্ষণ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন চাষবাসের টুকিটাকি।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয়
1: রোড আইল্যান্ড রেড মুরগির টিকাকরণ নিয়ে কিছু কথা বলছেন ডক্টর রাকেশ রায়, সিনিয়র সায়েন্টিস্ট, কেভিকে, মালদা।
2: বাড়ির আঙিনায় বা উন্মুক্ত পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে টিকাদানের কিছুটা ভিন্ন হয়, কারণ বাড়ির মুরগি বাইরে পরিবেশ, মাটি ও দিশি মুরগির সংস্পর্শে থাকে, যার ফলে রানীক্ষেত, বসন্ত রোগ বা কলেরার ঝুঁকি অনেক বেশি থাকে। সেজন্যে আমরা যদি টিকার কথাটা বলি, তাহলে 5 থেকে 7 দিনের মাথায় রানীক্ষেত চোখে 1 ফোঁটা, 12 থেকে 14 দিনে গাম্বরো চোখে 1 ফোঁটা, 21 থেকে 24 দিনে রানীক্ষেতের বুস্টার ডোজ চোখে 1 ফোঁটা, 35 থেকে 40 দিনে ফাউল পক্স বা যেটা বসন্ত রোগ বলছি, ডানার নিচে চামড়ায় ছিদ্র করে, 2 মাসে আবার রানীক্ষেতের 0.5 মিলি, 3 মাসে ফাউল কলেরা চামড়ার নিচে 1 মিলি দিলে ভালো, সঙ্গে কৃমিনাশক ওষুধ 4 মাস বয়সে জলের সাথে মিশিয়ে দিতে পারলে মুরগির রোগ ব্যাধি অনেক ক্ষেত্রেই কম হবে।
0: শ্রোতাবন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: এডিএইচডি অর্থাৎ মনোযোগের ঘাটতি, এ বিষয়ে আমাদের আজকের আরোগ্য অনুষ্ঠানে বলছেন যোগ বিশেষজ্ঞ সোমা বাসু।
2: নমস্কার, আজকে আলোচনার বিষয় আমার এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার ডিসঅর্ডার, বাচ্চাদের অমনোযোগী এবং অত্যাধিক চঞ্চলতা। পড়াশোনার ক্ষেত্রে হোক বা কোনো ক্রিয়েটিভিটি সৃজনশীলতার ক্ষেত্রে হোক, এটা বাধা হয়ে দাঁড়ায়। তো প্রথমেই বলি, এইটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি। 10 বছর পর্যন্ত সেটাকে হাইপার অ্যাক্টিভিটি বা ADHD ধরা হয়। তারপর 10 থেকে 19 বছর যখন, সেটা হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার। অ্যান্ড দেন 20 পর থেকে এটা আসে কিন্তু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা আমাদের সমাজের জন্য খুব ক্ষতিকারক এবং তার নিজের জন্য কিন্তু খুব ক্ষতিকারক। তো সেটা প্রথমেই আমাদের নির্মূল করতে হবে। ছোট অবস্থা বলে আমাদের এটা ইগনোর করলে চলবে না, যে না বড় হলে ঠিক হয়ে যাবে, চঞ্চল তো সবাই থাকে, এটা কিন্তু ভাবলে চলবে না। এটা প্রথম দিন থেকেই কিন্তু আমাদের দেখে নিতে হবে, যেহেতু এটা কাইন্ড অফ সাইকো ডিসঅর্ডার। তো সেই জন্য আমাদের জীবনশৈলীটাকে আগে ভালোভাবে বেছে নিতে হবে, যে কিভাবে আমরা বাচ্চাটাকে বড় করব। সেক্ষেত্রে যেমন আমাদের প্যারেন্টসদের একটা ভূমিকা থাকে বা আমাদের সংসারে যারা গুরুজন আছে তাদের একটা ভূমিকা থেকে যায়, ঠিক সেইভাবেই স্কুলে যাচ্ছে যখন সে বা অন্যান্য জায়গায় যখন যাচ্ছে, সেখানে আমাদের স্কুলের টিচাররা যারা আছেন তাদেরও একটা বিশাল বড় ভূমিকা দেখা যায় এখানে। তো সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো, বাচ্চাদের এই জিনিসটা সেটাকে কিন্তু একেবারেই নির্মূল করতে পারি বা আস্তে আস্তে নিজেদের ধৈর্য ধরে একেবারেই সরিয়ে দিতে পারি জীবনে, যোগা দিয়ে প্রথমত স্ট্রংভাবে এটাকে সরানো যায়। আসন প্রাণায়াম তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে মেডিটেশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ। বাচ্চাদের যে জেদ ধরার একটা প্রবণতা থাকে, সেটা হচ্ছে এই ডিজিজের প্রথম একটা লক্ষণ। সেখানটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, সেখানে কিন্তু তাকে বকলে চলবে না, তাকে ভালোবেসে বুঝিয়ে সে জিনিসটা সবসময় যে পেয়ে যাবে সহজে, সেটা কিন্তু আপনাকে জানাতে হবে, যে সেই জিনিসটা

0: সবসময় সহজে পাওয়া যায় না। তারপর তার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। প্রতি মা বাবাকে বলবো যে আপনারা প্রত্যেকেই হয়তো খুব ব্যস্ত আজকালকার জীবনে, কিন্তু তবুও আমি বলবো, বাচ্চাকে যদি সুষ্ঠুভাবে বড় করতে চান বা এই সমাজটা যদি সুন্দর করে রাখতে চান, তাহলে কিন্তু কোয়ালিটি টাইমটা খুব ইম্পর্টেন্ট সবার জন্যই। তো সেখানে বাচ্চাদের সঙ্গে খেলা করুন, পাজল গেম যেগুলো থাকে সেগুলো নিয়ে বসুন। হয়তো সেটা আপনার খেলার যোগ্য নয়, সেটা আপনি সহজেই পারবেন, কিন্তু সেখানে ওকে বোঝাতে হবে ও পারছে, আমি তো পারছি না, একটু দেখিয়ে দাও তো বাবু। এইভাবে প্রত্যেকে কিন্তু বাচ্চাকে সাপোর্ট করবেন, ও যাই বলুক না কেন, ওকে ছোট ছোট রেসপন্সিবিলিটি দিন, ক্রিয়েটিভিটি দিন, ওকে আঁকতে শেখান। আপনার রান্নাঘরে অল্প একটু চাল ডাল মিশিয়ে দিন ওকে, যে বাঁচতে, যাতে ওর কনসেন্ট্রেশনটা বাড়ে। সেইভাবে কিন্তু জিনিসগুলো আপনাদের হ্যান্ডেল করতে হবে। আমরা সবাই জানি বড়রা এটা খুব ছেলে খেলার মতন দেখাচ্ছে, কিন্তু ওর জীবনে এটাই কিন্তু এখন খুবই দরকার। সেই জন্য বলছি, এগুলো তো হচ্ছে জীবনশৈলীর মধ্যে পড়লো এবং আমাদের বড়দের রেসপন্সিবিলিটির মধ্যে পড়লো। এরপরে আসি আসনে, ব্যালেন্সিং আসন, যেমন তাড়াসন, বৃক্ষাসন, উৎকট আসন, এইগুলো হচ্ছে ব্যালেন্সিং। ত্রিকোণ আসন আছে, নটরাজ আসন, তুলাদণ্ডা আসন। ব্যালেন্সিং আসনের মধ্যে কি দেখা যায়, যে আমাদের মনোক সংযোগটা আরো বেশি ঘটে, যেটা আমাদের এই রোগের ক্ষেত্রে খুব দরকার। এরপরে প্রাণায়াম আছে, ভামরি, অনুলোম বিলোম ব্রিদিং, যে আমরা খুব জোরে নিঃশ্বাস নেব এবং ফুল অফ লাংস অক্সিজেন গেইন করব, তারপর কার্বন ডাইঅক্সাইডটা ছাড়বো, এটাও খুব দরকার, যেখানে ব্লাড সার্কুলেশনটা এবং হরমোনাল ব্যাপারটা ঠিকঠাক থাকে, তার সামঞ্জস্য বজায় থাকে এবং ব্লাড সার্কুলেশনও ঘটে। খাওয়া দাওয়ার পক্ষে দেখতে হবে যে বাচ্চাটা যেন খুব বেশি বাইরের খাবার যেন না খায়, তাতে হয়তো শরীরটা খারাপ হবে, সেখানে হয়তো মেজাজটা খিটখিটে হবে। আমি বলছি বাচ্চাদের ব্যাপার, বাচ্চাদের আবদার তো আমাদের রাখতেই হবে, কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে চালানো চেষ্টা করুন। এরপরে আসে মেডিটেশন, মেডিটেশনগুলো খুব দরকার, যেমন নিষ্পান্দ ভাবা, তারপর যোগ নিদ্রা, ওম জপ, ত্রাটকা। ত্রাটকাটা খুব দরকার, যে কনসেন্ট্রেশনটা বাড়ে এইগুলোর মাধ্যমে, এবং বাচ্চাকে ভালোবেসে সুন্দর জীবনকে উপহার দিন প্রত্যেকে। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট। নমস্কার।
1: ADHD অর্থাৎ মনোযোগের ঘাটতি, এ বিষয়ে আমাদের আজকের আরোগ্য অনুষ্ঠানে বললেন যোগ বিশেষজ্ঞ সোমা বাসু।
2: শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক।
3: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী মুকুল চন্দ্র সেন।

লোকগীতি শুনলেন মুকুলচন্দ্র সেনের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন রবীন্দ্রসঙ্গীত। আজকের প্রথম শিল্পী শান্তনু রায়চৌধুরী।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এবারের শিল্পী আশা ভোঁসলে।

0: সুচিত্রা মিত্রর গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। প্রত্যুষা।
1: সুপ্রভাত। আষাঢ়, শ্রাবণ দুই মাস বর্ষাকাল। এই দুই মাস মাঝে মধ্যেই আমরা বৃষ্টির জলে নাকাল হচ্ছি এবং নাকাল হব। দৈনন্দিন কাজে কর্মব্যস্ততার চলাফেরার মধ্যেই বৃষ্টির জলে আমরা বিরক্তও হচ্ছি, কিন্তু এই বৃষ্টির জলই আমাদের কাছে আশীর্বাদ হয়ে আসতে পারে। কিভাবে? তাহলে খুলেই বলা যাক, বৃষ্টির জলকে আমরা সংরক্ষিত করে পরে আমরা কার্যকরভাবে ব্যবহার করতেই পারি। এই বৃষ্টির জল সংরক্ষিত রেখে পরে কার্যকরভাবে তাকে ব্যবহার করার একটা নামও আছে, রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির জল সংরক্ষণ। ছাদের উপর নেমে আসা বৃষ্টিধারা থেকে পাওয়া জল ধরে তাকে পরিশুদ্ধ করে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়। বৃষ্টির জল পরিশুদ্ধ এবং গুণগত মানসম্পন্ন, অথচ এই জল আমরা অবাধে নষ্ট করে ফেলি। ভূগর্ভস্থ জল ছাড়াও এটি জলের একটি উৎস। যেখানে ভূগর্ভস্থ জলকষ্ট আছে বা অন্য কোনো ধরনের জলের উৎস নেই, সেখানে নানা কাজে এই জল কাজে লাগানো হয়। এই জলে কোনো রাসায়নিক পদার্থ নেই, এই জল সরবরাহে খরচ কম। বৃষ্টির জল সংরক্ষণ করলে বন্যা যেমন রোধ করা যায়, তেমনি মাটির উপরের স্তরের ক্ষয়ও কমে। স্নান করার কাজে, শৌচালয় ব্যবহারে, কাপড় কাচা ধোয়ার জন্য, সেচের কাজে, পশুপালনের কাজে বৃষ্টির জল অনায়াসেই ব্যবহার করা যায়।

এবারে জুলাই মাসের বিষয়টিকে নিয়ে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে এগিয়ে চলা জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হাত বাড়ালেই বন্ধু। আজকের প্রথম ভাবনা নিয়ে আমরা চলে যাব নদিয়া জেলায়। সেখানকার কৃষ্ণনগর ঘূর্ণির 27 আজাদ হিন্দ সড়ক থেকে লিখছেন মলয় কুমার বিশ্বাস। প্রত্যুষের সাথী প্রত্যুষা, তোমার বিষয় ভাবনার কথা লিখতে বসে বিখ্যাত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটি কালজয়ী গান মনের মণিকোঠা থেকে ভেসে আসল। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। বন্ধু, এই শব্দবন্ধটির মধ্যে লুকিয়ে আছে অন্তর্নিহিত অর্থ। আমি একটু ভিন্ন চিন্তাভাবনা নিয়ে আলোকপাত করছি। যেখানে হাত বাড়ালেই বন্ধু, প্রকৃতি মাতাকেই আমাদের সবসময় বন্ধু বললে অত্যুক্তি হবে না। প্রযুক্তি নির্ভরশীল ব্যস্ততার যুগেও অবিচল ভূমিকায় মধ্য গগনের সূর্যের ন্যায় পরম স্নেহে আমাদের অকৃপণ হস্তে লালন পালন করে চলেছেন ধরিত্রী মাতা, যা সহজেই মূল্যায়ন করা যায় না। একটু চিন্তাভাবনা করে দেখলে উপলব্ধি করতে অসুবিধা হবে না, আমরা অনন্ত ধ্বংসের পথে এগিয়ে চলেছি প্রতিদিনের যাপনে। দূষণে জেরবার সমগ্র বিশ্বের মানবকুল তথা জীবকুল। একটা বাস্তব সত্যকে উল্লেখ করছি যা প্রকৃত বন্ধুত্বের পরিচয় রাখে। আমাদের শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া জলঙ্গি নদী, শহরের জন্ম, বিকাশ, জীবনযাত্রা, এই সব এই নদীকে ঘিরেই। আজই পুলস্ত নদী কলুষিত, হ্রাস পেয়েছে নাব্যতা। আগের সেই স্বাস্থ্যবতী বর্তমানে হয়েছে রুগ্ন, গায়ে লেগেছে চুনকালি। আধুনিকতা ও উন্নয়ন গিলে খেতে এগিয়ে এসেছে এমনই অবস্থা। এই গতিহীনতাকে খরস্রোতায় রূপান্তরিত করতে বদ্ধপরিকর সেভ জলঙ্গি নামে অরাজনৈতিক নদীপ্রেমী নাগরিক সংগঠন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা উদ্যোগী ভূমিকা নিয়ে এরা ধীরে ধীরে বিস্তার লাভ করেছে এই সংকটময় মুহূর্তে, যেটা আমাদের কাছে কম পাওনা নয়। এই নদীকে দূষণ মুক্ত করবার চেষ্টা চালানো হচ্ছে, অভীষ্ট লক্ষ্য এখনো অনেক দূর। তবুও এক দৃঢ় পদক্ষেপ তথা পরম বন্ধুত্বের নিদর্শন হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়বে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সকলের মধ্যে গড়ে উঠবে সচেতনতা বোধ। এই ভাবনাই উদ্বুদ্ধ হোক সবাই মাতা বসুন্ধরা তথা প্রকৃতিকে ভালোবেসে। পরিশেষে বলবো, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে এই পৃথিবী নামক গ্রহে প্রাণ খুলে বসবাস করার উপযোগী করে তুলতে সক্ষম হই প্রকৃত বন্ধুত্বের পরিচয় দিয়ে। তখনই হাত বাড়ালেই বন্ধুর যথার্থতা উপলব্ধি করতে পারব। জীবনে চলার পথে সেই পথের সাথীকে নিয়ে চিরদিনের জন্য, তবেই শান্ত হবে পৃথিবী, শান্ত হবে অন্তরিক্ষ লোক। এ আমার দৃঢ় প্রত্যয়। বিনম্র নিবেদনে মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। এবারের ভাবনা লিখছেন পূর্ব বর্ধমান জেলা থেকে, কালনার বহরকুলি পাথরঘাটা থেকে তাপস কুমার ঘোষ। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই বন্ধু, এ কথাটির আক্ষরিক অর্থ চাওয়া মাত্র বন্ধুর সহযোগিতা পাওয়া। কারণ বন্ধু মানে সুজন সাথী, বন্ধু মানে সমব্যথী সহকার, বন্ধু মানে সমানুভবী। সামাজিক ক্ষেত্র বা সাহিত্যে অনুরূপ সুহৃদ বন্ধুত্বের বন্ধন দেখা যায়। কথাকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসে ইন্দ্রনাথ ও শ্রীকান্ত প্রত্যাশা প্রাপ্তির বাসনা শূন্য, পরস্পর হৃদয়ের বিনি সুতোয় বাঁধা। ইন্দ্রনাথ অনভিজ্ঞ, শ্রীকান্তের গুরু, পথপ্রদর্শক ও জীবনদ্রষ্টা। কিন্তু বর্তমান যুগ জটিলতার কারণে অভিন্ন হৃদয়ে বন্ধু পাওয়া বিরল। তাই তো দেখা যায় বন্ধুত্বের বড়াই করেও পিছন থেকে ছুরিকাঘাত করতে অপর বন্ধুর বাধে না। এ প্রসঙ্গে বিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের একটি কথা স্মরণযোগ্য, আমার সবথেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না।
অনুরূপভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পে বর্ণিত বলাইয়ের প্রিয় বন্ধু নির্লজ্জভাবে বেড়ে ওঠা এক শিমুল গাছ, তেমনি আমারও প্রিয় বন্ধু গাছ, যাকে হাত বাড়ালেই পাওয়া যায়, যে ফল ফুল পাখির কূজন দিয়ে প্রকৃত বন্ধুর মতো আমাদের অশান্ত অন্তর ও কর্মক্লান্ত কলেবর পরিতৃপ্ত করে, আবার নিঃস্বার্থ সহযোগিতা করে অচেতন প্রকৃতি, সচেতন মানুষকে স্বচ্ছ শক্তির শিক্ষা দেয়, পরোপকারী

বন্ধুর মতো কঠিন কুঠারাঘাত সহ্য করার পরও একমাত্র ঔদার্যের গুণে অসহ্যকে সহ্য করার সাহস যোগায়। তাই তো পরিশেষে বলি, মানব সভ্যতার সংকট মোচনের মহান উদ্দেশ্য প্রকৃতি নিধনে নয়, প্রকৃতি সৃজনে। আমরা সকলেই বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিই। লিখেছেন তাপস কুমার ঘোষ, পাথরঘাটা, বহরগুলি, কালনা, পূর্ব বর্ধমান থেকে। পূর্ব বর্ধমান থেকে আমরা এবারে চলে যাব পশ্চিম মেদিনীপুর জেলার। পশ্চিম মেদিনীপুর জেলাতে 16/3/1 মেদিনীপুর থেকে লিখছেন তনুশ্রী ভট্টাচার্য। প্রিয় বন্ধু প্রত্যুষা, আগামী 30শে জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। তবে বন্ধু আর বন্ধুত্বের মর্যাদা একটি স্বর্গীয় জিনিস বলেই মনে হয়। কৃষ্ণের বন্ধু সুদামা, অর্জুনের সখা কৃষ্ণ, আর হাত বাড়ালেই যে বন্ধুকে চরম বিপদে পেয়েছিলেন দ্রৌপদী, তিনি ত্রাতা যদুপতি কৃষ্ণ। এবার একটা বাস্তব ঘটনা বলি, আমার মায়ের গল্প। আমার মা চিরদিনই পাড়া প্রতিবেশী নিয়ে থাকতে ভালোবাসেন। যে কোনো মানুষের সঙ্গে মিশে গিয়ে তার আপনজন হয়ে যেতে পারেন। নিয়মিত যে দোকান থেকে গার্মেন্টস কেনা হয় তাদের কর্মচারীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলতেন, ছোটবেলায় দেখেছি। আমরা 3 ভাই বোন গোমড়ামুখো, ওসবের ধারে কাছে যাই না। মা বলতেন, একটু লোকের সঙ্গে হেসে কথা বলবি, তাদের কথা শুনবি, তবেই না মানুষ। আমরা ওসব শিখতাম না। এখন মায়ের বয়স 78। 3 বছর আগে পাড়ার শপিং মলে মায়ের সঙ্গে এক মহিলার পরিচয় হয়। ফোন নাম্বার দেওয়া নেওয়া, কথা গল্প চলে। একদিন সেই ভদ্রমহিলা ফোন করে হাউমাউ করে কেঁদে জানালেন, দিদি আমার একটা উপকার করবেন? মা বললেন, কি বলুন? উনি বললেন, আমার মেয়ে আমার কাছে এসে রয়েছে, আর 2-3 দিন পরেই তার ডেলিভারি ডেট। এদিকে আমার বাড়িতে সব্বাইয়ের পক্স হয়ে গেছে, মেয়েকে নিয়ে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার মা অবলীলায় বললেন, আমার বাড়িতে পৌঁছে দিন, বাকিটা আমার দায়িত্ব। আমার মা আর বাপি মিলে তাকে নার্সিংহোম নিয়ে যাওয়া নিয়ে আসা সব করলেন। সেই নবজাতক মেয়ের 21 দিন বয়স পর্যন্ত হতে মা মেয়ে আমাদের বাড়ি ছিলেন। সেই মেয়ের নাম আমার মা রেখেছেন রোদ্দুর। আমরা বুঝলাম আমার মায়ের বড় হৃদয়, আর বুঝলাম হাত বাড়ালেই এমন বন্ধু পাওয়া যায় এখনো। লিখেছেন তনুশ্রী ভট্টাচার্য, 16/3/1 মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমরা এবারে চলে যাব হুগলি জেলায়। লিখছেন তারকেশ্বরের রামনগর থেকে মঞ্জুশ্রী মণ্ডল। প্রিয় প্রত্যুষা, তোমাকে শ্রদ্ধা জানাই। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর 30শে জুলাই বিশ্ব বন্ধুত্ব দিবস পালিত হয়। তবে বাংলাদেশ এবং ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস উদযাপনের প্রচলন রয়েছে। বন্ধুত্ব কখনো হঠাৎ গড়ে ওঠে না। মনের মিল, মানসিকতা, আন্তরিকতা ইত্যাদি কিছু বিষয় একে অপরকে কাছে আসতে, ভালোবাসতে, শ্রদ্ধা ও সম্মান করতে ইচ্ছে করে এবং তারপরে বন্ধুত্ব গড়ে ওঠে। হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় এই কথা ঠিক, কারণ আমরা বর্তমানে শুধু মানুষকে বন্ধু করে বেঁচে নেই। আমরা যার কাছ থেকে মনের খোরাক পূরণ করতে পারি তাকে বন্ধু করে নিই। সে বাড়ির পোষ্য হোক, হাতে লাগানো গাছ হোক, লেখার কলম হোক বা চ্যাটজিপিটি হোক, মনের খোরাক পূরণ হলেই তাকে বন্ধুর খাতায় জমা করি। সবটাই নির্ভর করে নিজের মন মানসিকতার ওপর। বন্ধুত্ব বানাতে গেলেও কিছু ত্যাগ স্বীকার করতে হয়, তবেই না তার কাছে কিছু পাওয়া যায়। আসুন আমরা সবাই একে অপরের বন্ধু হই। ধর্ম, বর্ণ, অহংকার, জেদ ত্যাগ করে আমরা সবাই সবার পাশে থাকি। শ্রদ্ধাবনত মঞ্জুশ্রী মণ্ডল,
রামনগর তালুকেশ্বর।

হুগলি থেকে। হুগলি থেকে আমরা আবার পশ্চিম মেদিনীপুর জেলায়। লিখছেন খড়গপুরের হিজড়ি থেকে সুষমা বন্দ্যোপাধ্যায়। প্রিয় বন্ধু প্রত্যুষা, দিন থেকে রাত আমাদের চারপাশে কত বন্ধু যে অপেক্ষার পথ চেয়ে আছে। শুধু বাড়িয়ে দাও তোমার হাত, ওদের আপন করে নাও। সকালে ঘুম থেকে ওঠার আগেই জানালায় পাখিরা কিচিরমিচির ডেকে জানান দেয়, সকাল হয়ে গেছে, উঠে পড়ো, আমাদের দানা পানি দেওয়ার সময় হয়ে গেছে। তো সকালে ঘুম থেকে ওঠার পরেই যেই ব্যালকনিতে যাই, অমনি টবে ভরা ফুলগাছেরা মুচকি হেসেই সুপ্রভাত জানায়। বন্ধুত্বের আলাপনে মন যেন সতেজ হয়ে ওঠে। আরও একটু এগিয়ে গেলেই অপরাজিতা গাছের শাখায় সংসার পেতে রাখা পাখি বন্ধুদের ডাকে সকালটা যেন আরও মনোরম হয়ে ওঠে। এমন বন্ধু আর কে আছে যে ঘুম ভাঙিয়ে পূবের আলোর দিশা দেখায়। পায়ে পায়ে এগিয়ে জানালায় দেখি এক ঝাঁক পায়রা বকুম বকুম সুরে যেন সুপ্রভাত জানাতে চাইছে। এদের সকলকে ভালোবেসে দানা পানি দেওয়ার পর চায়ের কাপ সহযোগে যখন বেতার বন্ধুর সামনে বসি, শ্রুতিমধুর প্রত্যুষ অনুষ্ঠান যেন মনে এগিয়ে চলার ভরসা যোগায়। এক স্বতঃস্ফূর্ত আনন্দে মন ভরে ওঠে। সেইটুকু সম্বল করে যখন বাকি কাজ সম্পূর্ণ করে কর্মের তাগিদে বাড়ির বাইরে পা রাখতেই প্রতিবেশী বন্ধুদের সাথে কুশল সংবাদে কিছু কথা, কিছু হাসি মজায় মনে অনুপ্রেরণা, আর উৎসাহে এগিয়ে চলার মেজাজ জাগে। এইসব বন্ধুরাই জীবনকে ভরিয়ে রাখে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। লিখেছেন সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজড়ি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। জুলাই মাসের বিষয়ে হাত বাড়ালেই বন্ধু নিয়ে এবারে আমরা হাওড়া জেলার বেত্তাইতলা শিবপুরে। লিখছেন জগন্ময় চট্টোপাধ্যায়। তিনি তার ভাবনা লিখছেন ছন্দাকারে। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই বন্ধু হল ঘড়ির দুটো কাঁটা, মানুষ কে তো সেই শেখায় সময় মতো হাঁটা। হাত বাড়ালেই বন্ধু হল সূর্য ওঠা ভোর, নতুন আলোয় খুলে যাওয়া প্রকৃতি মায়ের দোর। হাত বাড়ালেই বন্ধু হল জন্মভূমির মাটি, মায়া আদরে ভরপুর যা সোনার থেকেও খাঁটি। হাত বাড়ালেই বন্ধু হল বর্ষাকালের ছাতা, সযত্নে যে আগলে রাখে নানান স্মৃতির পাতা। হাত বাড়ালেই বন্ধু হল শিশির ভেজা ঘাস, শিউলি ফুলের সুবাস আর শরৎ ঋতুর কাশ। শীতকালেতে রোদটা যখন কষ্ট করেই আসে, আহা নিঃস্বার্থ বন্ধু যেন রয়েছে সবার পাশে। বহুরূপী আর বন্ধুরূপী সদাই থাকে দুজন, সমস্যা কিন্তু চিনতে শেখায় সুজন এবং কুজন। হাত বাড়ালেই বন্ধু হল নিজের মনন শক্তি, তাতেই থাকুক বিশ্বাস আর থাকুক অটুট ভক্তি। নমস্কার আন্তে, জগন্ময় চট্টোপাধ্যায়, শিবপুর বেত্তাইতলা হাওড়া থেকে। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে সম্প্রীতি সরণির পাণ্ডাপাড়া পার্ক মোড় থেকে অঞ্জলি চন্দ। লিখছেন চিরসাথী প্রত্যুষা, জীবনের শৈশব কৈশোর যৌবন প্রৌঢ় এই কয়টি অধ্যায় পার করে বর্তমানে বার্ধক্যে উপনীত হয়ে বুঝতে পেরেছি বন্ধু বিনে প্রাণ বাঁচে না। সব বয়সেই সময়োপযোগী বন্ধু পেয়ে এসেছি অনায়াসে। বুঝেছি জীবনে চলার পথে এমন এমন বন্ধুই দরকার, যার সাথে সুখ দুঃখ আনন্দ বেদনার সময়গুলো ভাগ করে নেওয়া যায়। এক কথায় বন্ধু মানে হিতৈষী। হাত বাড়ালেই বন্ধু, বিষয় তুমি নির্বাচন করেছো ঠিকই, কিন্তু সঠিক বন্ধু বুঝে নেওয়া খুবই কঠিন। যদি মনের মতন বন্ধু মেলে তবে বলতে হবে বন্ধু ভাগ্য সার্থক। স্মৃতিশক্তি কিছুটা কমে গেলেও শৈশব থেকে আরম্ভ করে

অতীতের সব বন্ধুরাই স্মৃতির পাতায় আজও নক্ষত্রের মতন জ্বলজ্বল করে। আমাদের সেই সময়ের বন্ধুত্ব ছিল নির্ভেজাল আর গাঢ়। পরিবারের মধ্যে আর্থিক বৈষম্য থাকলেও বন্ধুদের মনে তার বিন্দুমাত্র রেখাপাত করত না। সেই সময়ের বন্ধুরা অনেকেই কে কোথায় হারিয়ে গেছে জানি না, তবে আজও অশ্রুসিক্ত নয়নে ভাবনার নৌকায় চড়ে একসাথে নৌকোবিহারে মেতে উঠি। বন্ধুর কোনো বয়স হয় না, আবার প্রকারভেদও হয় না। ছাত্র জীবনে শিক্ষাক্ষেত্রে ঘাটতি বুঝে স্নেহের হাত বাড়িয়ে দিয়ে অনেক শিক্ষক শিক্ষিকারা আমাদের ঘাটতি পূরণ করতেন, তাঁরাও আমাদের প্রকৃত বন্ধু। হাত না বাড়ালেই যে প্রকৃতি নিঃস্বার্থভাবে উজাড় করে আমাদের শুধু দিয়েই যাচ্ছে, সেও আমাদের বন্ধু। তাছাড়া বই হচ্ছে আমাদের চিরকালের বন্ধু। আমার জীবনের সাঁচবেলার বন্ধু হচ্ছে আমার প্রিয় আকাশবাণী শিলিগুড়ি সহ প্রত্যুষা পরিবারের সমস্ত ভাই বোন আর দাতা দিদিরা। আমার সকল বন্ধুরা থাকুক সুখে শান্তিতে, এটাই আমার প্রার্থনা। আষাঢ়ী শুভেচ্ছান্তে অঞ্জলি চন্দ, পাণ্ডাপাড়া পার্ক মোড়, সম্প্রীতি সরণী, জলপাইগুড়ি থেকে। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের কিছু বিষয় জানিয়ে যাওয়া। তার মধ্যে জুলাই মাসের বিষয়টি তো রয়েছেই, জুলাই মাসের বিষয় ভাবনা হাত বাড়ালেই বন্ধু। আরও কয়েকটি বিষয়, যেমন আপনাদের মতামত সমৃদ্ধ চিঠি, এই হাত বাড়ালেই বন্ধু বিষয়টিকে নিয়ে অবশ্যই আমাদের প্রত্যুষা দপ্তরে এসে পৌঁছতে হবে 20 জুলাইয়ের মধ্যে। আমাদের অনেক বন্ধুই সময় মতো চিঠি পাঠাচ্ছেন না বলে তাদের চিঠি আমরা সবার সাথে ভাগ করে নিতে পারছি না। ঠিক একইভাবে অনেক বন্ধু নিজেদের ফোন নাম্বার এবং ঠিকানাটা মতামতের সঙ্গে জানাতে ভুলে যাচ্ছেন, সেক্ষেত্রেও তাঁদের মতামত আমরা সবার সাথে ভাগ করতে পারছি না। আরও একটি অনুরোধ, আপনারা একাধিকবার একই বিষয় নিয়ে মেল করবেন না বা চিঠি পাঠাবেন না। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।

প্রত্যুষা অনুষ্ঠানটি শুনলেন উপস্থাপনায় সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। 7:45 নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান সকাল 8:30। আপনারা টেলিফোন করবেন 9434076705 নম্বরে। রজনীকান্তের গান সকাল 9:00। আজকের শিল্পী মুনমুন দেব। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ বিভাস রাগে খেয়াল শুনবেন সকাল 9:30। আজকের শিল্পী শিরিন সেনগুপ্তনাথ। সীমান্ত কথা সকাল 10:00। 10:20 অতুল প্রসাদের গান, শিল্পী শিখা বসু। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT সকাল 10:30। সকাল 11:00 কিছু কথায় কিছু গানে, বিদ্যার্থীদের জন্য 11:30। কথায় সুরে বেলা 12:00। দুপুর 1:00 মহিলা মজলিস। আদি সুর অনুষ্ঠানটি শুনতে পাবেন 1:45। আজ শুনবেন সাঁওতালি গান। নেপালি অনুষ্ঠান 2:30। বিকেল 3:00 গান পরম্পরা। যুব অনুষ্ঠান 3:30। বিকেল 4:00 গ্রামেগঞ্জে 4:30 ক্রীড়াঙ্গনে আজ শুনবেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোন পথে। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মলয় বাগচি।

9:15 গজল শিল্পী সোমেশ কুমার, গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান 9:30, 10:10 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মনের জানালা লাইভ ফোন ইন এই অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 10:30। এতক্ষণ আজ সারাদিনই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল আকাশবাণী শিলিগুড়ি। এবারে শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড়ের উন্নয়নমূলক কাজ চলার কারণে সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। 10 জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তার মেরামত এবং উন্নয়নমূলক কাজ চলতে থাকায় ধীর গতিতে গাড়ি চালানো এবং সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছে। 10 জাতীয় সড়ক শালুগাড়ায় সড়কের নির্মাণ কাজ চলার কারণে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা এবং অন্য যানবাহনের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছে। শাওডাঙ্গি আম্বারি সংযোগ সেতু তিস্তা ক্যানেল ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি ও আম্বারি শাওডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এতক্ষণ শুনলেন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবেই ঘনিষ্ঠ হচ্ছে। সরকার বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেলে দেশে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সোবিয়ান্তের মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়ে একথাই জানান।
1: পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া ইন্দোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবৌ অর আপ সভি কা আভার ব্যক্ত করতা হুঁ। হামারে দোনো দেশ কাউন্টার টেরিজম পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কে মাধ্যম সে সাথ কাম কর রহে হ্যায়। ইন্টেলিজেন্স, সাইবার থ্রেটস, আতঙ্কি ফান্ডিং অর ডি রেডিকলাইজেশন, ইন ক্ষেত্রো মে হাম অর সহযোগ বড়াকর দুনিয়া মে শান্তিবাদী তাকতো কো মজবুতি দে সকতে।
0: প্রধানমন্ত্রী বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তা ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন। উভয় দেশে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সম দৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপরও জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণ বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যায়, ইয়হ ইন্ডো

0: की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
1: উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বড়বধূর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সভ্যতার মধ্যে যোগাযোগেরই প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি, সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষেই মত প্রকাশ করেন। গঙ্গা মহাকুম্ভের মতন উদ্যোগ ভারতের সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করার সুযোগ সৃষ্টি করে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বেন্তাং আদি পুরানা প্রদান করা হয়। তিন দেশের ছদিনের সফরে প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়া যাবেন, সেখান থেকে যাবেন নিউজিল্যান্ড। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনের বাহরিন সফর শেষ হয়। সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়াও বিদেশমন্ত্রী সেদেশের উপ প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদাল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাঁদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর বাহরিনে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাহরিনের নেতৃত্বকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মন্ত্রী আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও তাঁরা ভারত বাহরিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির পন্থা পদ্ধতির উদ্ভাবন নিয়ে মত বিনিময় করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সানেল এআইআর নিউজ কলকাতাতে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকেই থাকবে বলে আশা করা যাচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য ও সময় উপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতন চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিভিন্ন ক্ষেত্রে এলনিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে এই বৈঠকটি আয়োজিত হয়। এতে 15টিরও বেশি মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ডক্টর মিশ্র সামগ্রিক পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা এবং রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে মৌসুমী বায়ু বা বর্ষার বিলম্বিত প্রবেশের প্রভাব মূল্যায়ন করার নির্দেশ দেন, যাতে প্রয়োজনে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। বৈঠক চলাকালীন আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা জুন জুলাই মাসের এ পর্যন্ত বৃষ্টিপাতের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আইএমডির মহানির্দেশক দেশে মৌসুমী বায়ুর বিস্তৃতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি লক্ষ্য করা গেছে। জুলাই ও আগস্ট মাসে মৃদু থেকে মাঝারি মাত্রার এলনিনোর প্রভাব থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হল। এদিকে মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন

উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ইরানের বন্দরগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কেশামো বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানের তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। 1954 সালের বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। উল্লেখ্য, সুইজারল্যান্ডই সেবারের আয়োজক দেশ ছিল। অন্যদিকে খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে হারিয়ে দেয়। খেলার 19 মিনিটে ইয়াজির ইব্রাহিম ও 67 মিনিটে মুস্তাফা জিকো গোল করে মিশরকে এগিয়ে দেন। এর আগে 21 মিনিটে পেনাল্টি পেলেও তা থেকে লিওনেল মেসির শট আটকে দেন মিশরের গোলরক্ষক মুস্তাফা সোবেইর। এরপর 79 মিনিটে মেসির পাস থেকে ক্রিশ্চিয়ান রোমেরো ও 83 মিনিটে মেসি গোল করে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে এনজো ফার্নান্ডেজের গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। গোলের ফলে মেসি আবার চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকার প্রথম স্থানে উঠে এলেন। 5 ম্যাচে মেসির গোল সংখ্যা 8। শেষ 8-এ ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়ামের, নরওয়ে, ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ, এরপরেই

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবার দক্ষিণ কলকাতার নেতাজি নগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজ্যে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পে বার্ষিক বাজেটের 33% খরচে ছাড়পত্র দিল অর্থ দপ্তর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে ক্ষমতায় আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে আজ 2016 সালের উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত কাউন্সিলিং মামলা শুনানির আগেই গতকাল স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে। আসছে বিস্তারিত সংবাদে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। গতকাল সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
1: পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উঠেছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা, একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদের ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আমাদের কোন লোকের যদি কোন টাইমের মধ্যে কোন শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে।
0: নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের দাবি শোনার পাশাপাশি আর্থিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্ট গড়ে তোলারও ঘোষণা করেন তিনি। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। এছাড়া ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেছেন শ্রী অধিকারী। বারুইপুর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র গতকাল সকালে বারুইপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। বারুইপুরে নাবালিকার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।
2: একটা 11 বছরের সন্তানকে যদি মানুষকে হারাতে হয়, কোন মায়ের বারবার আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী উনিও জানেন, ওনার স্বামী জানেন, সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পারে। শুধু

0: ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার উপর অত্যাচার ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং যারা যারা ইনভলভ, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি দেখা যায় যে পুলিশ প্রশাসনে অ্যাকশন নেন, এর আগেও বহুবার বৈঠকে বলে দিয়েছে তিনি কিন্তু বরখাস্ত করবেন না। তো তদন্তে যদি কারুর নাম উঠে আসে, তারা কোঅপারেট করেনি, গড হেল্প ইউ।
1: এদিকে বারুইপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল দলের হুগলি সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে শ্রীরামপুরে এসে বলেন, রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতি অসামাজিক কাজকে রুখে দেওয়ার ব্যবস্থা করছে, এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বারুইপুরের পরে এবার দক্ষিণ কলকাতার নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ বাবলু বাগ নামে এক টোটো চালককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবারই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত, পরে ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় সে। নির্যাতিতা শিশুটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণের মামলায় মামলা রুজু করেছে পুলিশ, দেয়া হয়েছে পক্সো আইনের একাধিক ধারা। রাজ্যে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। গতকাল নিউ সেক্রেটারিয়েটের শ্রম দপ্তরে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুটমেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধির মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং জেলার অন্যান্য আধিকারিকরা। বৈঠকে এইসব জুট মিলে আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে মিল কর্তৃপক্ষ এই মর্মে সাসপেনশন অফ ওয়ার্ক তুলে নেওয়ার নোটিশ দেবে। প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে এবং 16ই জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে এবং শ্রম কমিশনারের সিদ্ধান্তের ফলে প্রায় 20,000-এর বেশি চটকল শ্রমিক তাদের কাজ ফিরে পাবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পে বার্ষিক বাজেটের 33% খরচে ছাড়পত্র দিল অর্থ দপ্তর। গতকাল নবান্নে চলতি আর্থিক বছরের স্টেট ডেভেলপমেন্ট স্কিম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। এপ্রিল, মে, জুন এবং জুলাই এই 4 মাসের অন্তর্বর্তীকালীন বাজেটে বরাদ্দ অর্থের সাপেক্ষে রাজ্যের এই সিদ্ধান্ত। নির্দেশিকা অনুযায়ী গ্রামাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে সমপরিমাণ অর্থ খরচ করা যাবে। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের অধীনস্থ প্রকল্পগুলি সরাসরি এর আওতায় আসবে। প্রশাসনিক দপ্তরগুলি তাদের অনুমোদিত প্রকল্পের জন্য সরাসরি এই ফান্ড মঞ্জুর করতে পারবে। তবে পঞ্চদশ ও ষোড়শ অর্থ কমিশনের প্রকল্প, কেন্দ্রের আর্থিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলিতে সরাসরি টাকা ছাড়া যাবে না, সেক্ষেত্রে অর্থ দপ্তরের বাজেট শাখার আগাম অনুমোদন নিতে হবে। তারাতলায় বিপর্যয়ের পর কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির গ্রেপ্তারির পর তাকে ঘিরে একের পর এক দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিশেষ করে বেআইনি নির্মাণ, রেগুলারাইজেশনের নামে বিপুল অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগে পুরসভার বিল্ডিং আইনের 401 ধারার একাধিক ফাইল এখন তদন্তের আওতায় আনতে চাইছে সিট। রেগুলারাইজেশনের ভাইলি এই চক্রের অন্যতম বড় অর্থের উৎস বলে দাবি। অভিযোগ, বেআইনি নির্মাণের ক্ষেত্রে 401 ধারায় স্টপ ওয়ার্ক নোটিশ জারি করা হতো, এরপর রেগুলারাইজেশনের নামে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো, টাকা না দিলে ফাইল দীর্ঘদিন ফেলে রাখা অথবা ভাঙার নির্দেশ দেওয়ার অভিযোগও উঠেছে। এর পিছনে শুনানি বিভাগের আরও 2 আধিকারিকও রয়েছেন বলে জানা গেছে। রাজ্যে আসন্ন রাজ্যসভার 3টি আসনের উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা গতকাল বিধানসভার সচিব তথা এই নির্বাচনের রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আয়োজিত এই বৈঠকে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, উপমুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর। উল্লেখ্য, আগামী চব্বিশে জুলাই এ নির্বাচন হওয়ার কথা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবাংলার নির্বাচনে আজ পড়ল ইন্দোনেশিয়াতেও। গতকাল সেখানে ভারতীয় বংশোদ্ভূত এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয়দের এক সমাবেশে প্রধানমন্ত্রীকে পশ্চিমবাংলায় বিজেপি সরকারকে ক্ষমতায় আনার জন্য ধন্যবাদ জানানো হয়। তার কাছে জানতে চাওয়া হয় পশ্চিমবঙ্গের উন্নয়নের লক্ষ্যে তিনি কী করতে চান। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, তার কাজ হল অর্থ তছরূপ বন্ধ করে প্রকৃত প্রাপকদের হাতে সেই অর্থ পৌঁছে দেয়া। তিনি বলেন, এইভাবেই পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করবে এবং অর্থ আত্মসাৎ বন্ধ করে তাকে উন্নয়নের কাজে লাগানো হবে। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। গতকাল পুর ও নগর উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই বলেন, এ সংক্রান্ত কাজ শুরু হয়ে গেছে। নভেম্বর মাসে ভোট হবে। হাওড়া কলকাতা 2 পুরসভার ক্ষেত্রেই আসন পুনর্বিন্যাস করা হবে।

0: হাওড়ায় 50টি ওয়ার্ডের জায়গায় 60টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। প্রশাসন সূত্রের খবর, 5ই ডিসেম্বরের আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উল্লেখ্য, 2018 সাল থেকে হাওড়ায় পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 8 বছর ধরে এই পুরসভায় কোনো জনপ্রতিনিধি না থাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পুর পরিষেবার মান তলানিতে পৌঁছেছে। কলকাতা হাইকোর্টে আজ 2016 সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত কাউন্সেলিং মামলা শুনানির আগেই গতকাল স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো মামলার শুনানির আগেই 1241 জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গত 22 জুন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্র আদালতে আশ্বাস দেন, 15 দিনের মধ্যে তিনি সমস্যার সমাধানের চেষ্টা করবেন। সেই মতোই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আজ 113তম জন্মদিন। এই উপলক্ষে সিপিআইএম ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হচ্ছে। কলকাতায় প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রমোদ দাশগুপ্ত ভবনে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। নিউ টাউনে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজে রিসার্চের পক্ষ থেকে আজ বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিমে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আগামী 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।
1: আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। মূলত উপরের 5টা জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার তার অত্যন্ত ভারী তুফান, লাল সতর্কতা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের 3টে জেলা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী 2 দিনের মধ্যে রয়েছে।
0: শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে ডিজিপিকে 72 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দক্ষিণ কলকাতার নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজ্যের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী শিলিগুড়ি।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু।

নজরুল গীতি শুনলেন ধীরেন বসুর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে হিন্দি সংবাদ ও পরে ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে, এবং আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্কর। আপনাদের নিজস্ব অনুষ্ঠান, আপনাদের মনের অনুষ্ঠান, আপনাদের প্রাণের অনুষ্ঠান এই হ্যালো আকাশবাণীতে। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আমরা অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গেই কিন্তু একজনের, আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন পেয়ে গেছি এবং তার সঙ্গে এবার একটু কথা বলে নিই। হ্যালো, নমস্কার।
3: হ্যাঁ দাদা ভাই, শুভ সকাল।
2: হ্যাঁ নমস্কার, শুভ সকাল, শুভ সকাল, কেমন আছেন?
3: হ্যাঁ দাদা ভাই, খুব ভালো আছি। সকালে ঝিরঝির করে সেই ছাগল তাড়ানো বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে নেই।
2: হ্যাঁ হ্যাঁ,
3: এবং মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, কিন্তু মানে ভেতরে একটা ভেমসানি গরমটা আছে।
2: আচ্ছা, আপনার সঙ্গে কিন্তু প্রথমেই আমরা কিন্তু বৃষ্টির কথা শুরু করে দিলাম, কিন্তু আপনার পরিচয় আমি দিই। আপনার পরিচয় কি? প্রবীর কুমার মণ্ডল, দেখেছেন আপনার
3: এক আটটা এক আটটা এক প্রান্ত
2: আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, আপনাদের আওয়াজ শুনতে শুনতে আমরাও কিন্তু একদম অভ্যস্ত হয়ে গেছি যে কোন শ্রোতা বন্ধু আমাদের টেলিফোন করেছেন, তাই না?
3: দেখুন, এটা তো মানে কারেন্ট, কারেন্টের মধ্যে কাজ করে, কিন্তু কারেন্ট
2: একদম
3: যেমনি চলে গেলে আর তেমনি আপনারাও সেই কারেন্ট আর কি, সেই কারেন্টটা
2: আমরা পেলে না, একদমই তাই,
3: মানে ছুটতে আরম্ভ করি দাদা ভাই।
2: একদম, আজকের সকালটা শুরু হোক বন্ধুত্ব নিয়ে। একদম, আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলি, যে বন্ধুত্ব একটা জীবনের সবচেয়ে বড় সম্পদ, এটা কিন্তু আমার মনে হয়। এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান সম্পর্ক তো থাকেই, সম্পর্ক নিয়েই কিন্তু মানুষ এগিয়ে চলে, এবং সেই সম্পর্কগুলোর মধ্যে সবচেয়ে আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত এবং নিঃস্বার্থ সেই সম্পর্কটির নাম কিন্তু বন্ধুত্ব, তাই না? রক্তের সম্পর্ক না হয়েও একজন মানে প্রকৃত বন্ধু তার সুখ দুঃখ হাসি কান্না সাফল্য ব্যর্থতার প্রতিটি মুহূর্তে পাশে থাকে, কি বলবেন?
3: দেখুন দাদা ভাই, একটা বন্ধুত্ব হচ্ছে মানে দেখুন, যেমনি আপনার সাথেও একটা বন্ধুত্ব।
2: একদমই তাই, একদমই তাই।
3: হ্যাঁ, কারণ কারণ এই জন্য আপনি নাম বলে দেন এবং আওয়াজ শুনে বলে দেন যে প্রবীরবাবু বলছেন, এই জায়গায় দাদা ভাই এই বন্ধুত্বটা কিন্তু অটুট বন্ধুত্ব।
2: এবং
3: আকাশবাণী শিলিগুড়িকে নিয়ে বন্ধুত্ব, তো এই রেডিওর মাধ্যমে কিছু বন্ধু আমি পেয়েছি, তো সেই বন্ধু আছে যেমনি বিশ্বজিৎ।

0: তারপরে নিতাই দাস, হ্যাঁ,
1: নিয়মিত যারা আমাদের
0: তারপরে কিশোর
1: টেলিফোন
0: দাস,
1: করেন, যারা মতামত
0: হ্যাঁ হ্যাঁ
1: জানান, সবাই
0: হ্যাঁ
1: আমরা
0: হ্যাঁ
1: একদম
0: হ্যাঁ
1: বন্ধুত্বের
0: এক আত্মা
1: বন্ধনে
0: এক
1: আবদ্ধ।
0: আত্মা এক প্রাণ হয়ে গেছি আর কি দাদা
1: একদম
0: ভাই।
1: তাই, একদম
0: আর
1: তাই।
0: ছোটবেলার বন্ধু দাদা ভাই, আমার প্রিয় বন্ধু সেটা হচ্ছে স্কুল লাইফের বন্ধু, সেটা হচ্ছে প্রদীপ কুমার সরকার।
1: হুম
0: উনি
1: হুম
0: এখন বিলাসপুরে থাকে,
1: আচ্ছা,
0: তো তো সেই বন্ধু আমার মানে মাঝে মাঝে আসে, আর সেই কেলে ওই বন্ধুর বন্ধুত্ব আজ অব্দি আছে দাদা ভাই। এবং ওনার ওনার ওই বন্ধুর বউ হঠাৎ এই করোনার সময় মারা গেলেন, এত
1: আচ্ছা,
0: আমার দুঃখ লেগেছে দাদা ভাই। ওই আপনার দিদি ভাইয়ের সাথেও খুব বন্ধুত্ব, মানে আমার বন্ধুত্বতে ওর বন্ধু তো মারা যাওয়ার পর খুব কান্নাকাটি করেছে আপনার দিদি ভাই, কারণ
1: নিশ্চয়ই,
0: বন্ধুত্ব একটা
1: একদমই তাই,
0: বন্ধু।
1: একদমই
0: হ্যাঁ,
1: তাই।
0: আরেক বন্ধু আমার ওই আপনার হঠাৎ মানে পুলক সরকার নাম, ও আর কি আমার বন্ধু, কিন্তু সেরকম বন্ধুত্ব ছিল না, কিন্তু উনিও
1: যাই
0: হঠাৎ,
1: হোক, তাও তো একটা, হ্যাঁ,
0: হ্যাঁ
1: বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুত্বের মতন
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: ছিলই
0: দাদা ভাই,
1: অবশ্যই।
0: দাদা দাদা ভাই একটু বলি, বিষ খেয়ে মারা গেল দাদা ভাই।
1: ওহো,
0: তো
1: খুব
0: ওহো, এই
1: দুঃখজনক
0: বন্ধুত্ব,
1: ঘটনা, একদম।
0: হ্যাঁ খুব খুব দুঃখ, মানে মানে বউয়ের সাথে একটু খটামুটি করে, বৌদির সাথে, বা
1: হুম
0: তো কি আর বলবো। আমি বললাম তুই আমাকে একবার মানে জানাবার দরকার ছিল,
1: সেই
0: সে আর জানতে পারলাম না
1: মানে
0: দাদা ভাই,
1: এই
0: রাখতে
1: এই
0: পারলাম না।
1: দুঃখটা কিন্তু মানে সারা জীবনের মতন থেকে যায়। এই মনে হয় একটা যে যদি আমি একটু জানতাম তাহলে বোধহয় এই সমস্যার সমাধান
0: হ্যাঁ হ্যাঁ
1: কোনোভাবে
0: হ্যাঁ
1: করে
0: হ্যাঁ
1: দিতে পারতাম।
0: আমি হয়তো কিন্তু ওপরওয়ালার ডাক, কিছুই করা যাবে না দাদা ভাই,
1: একদম তাই,
0: কিন্তু
1: ঠিক,
0: মনের মনের শান্তি আর কি, যে
1: একদম,
0: যদি আমি, হ্যাঁ
1: যদি
0: তো
1: কিছু
0: দাদা
1: করতে
0: ভাই,
1: পারতাম, ঠিক।
0: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই,
1: অনেক
0: এই
1: অনেক ধন্যবাদ প্রবীরবাবু
0: হ্যাঁ
1: আপনাকে,
0: ভালো
1: আপনার,
0: থাকবেন, হ্যাঁ দাদা ভাই সুস্থ থাকবেন,
1: আপনিও ভালো থাকবেন, সুস্থ
0: হ্যাঁ
1: থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ
1: নমস্কার,
0: দাদা ভাই,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার।
1: হ্যাঁ, প্রবীরবাবু আমাদের টেলিফোন করেছিলেন। প্রবীরবাবু আমাদের অনেক পুরনো শ্রোতা, নিয়মিত শ্রোতা, আমাদের নিয়মিত টেলিফোন করেন। ভালো লাগে আপনাদের সবার সঙ্গে কথা বলতে, কারণ এই অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব অনুষ্ঠান। আপনাদের কথা, আপনাদের মনের ভাব বলা বা শোনার কথা কিন্তু, বা শোনার অনুষ্ঠান এটা। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, হ্যালো, নমস্কার।
2: নমস্কার ভাস্কর দাদা ভাই,
1: হ্যাঁ, এবার আপনার নামটাও বলে দিই আমি, সৌভিক সরকার, কলকাতা। দেখুন, আপনাদের সঙ্গে এই যে আমি প্রবীরবাবুর সঙ্গে কথা বলছিলাম একটু আগেই, আমাদের প্রথম শ্রোতা বন্ধু ছিলেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের, দেখুন আপনাদের আওয়াজটা কি সুন্দর, আমরা বুঝতে পারি যে কোন শ্রোতা বন্ধু আমাদের টেলিফোন করেছেন, তাই তো? ঠিক বলেছি তো নামটা?
2: একদম ঠিক, সৌভিক
1: সৌভিক সরকার কলকাতা থেকে বলছেন, হ্যাঁ,
2: একদম। আপনি শুধু নামটাই বলেন না, এবং জায়গার নামটাও কিন্তু আপনি কিন্তু বলে দেন।
1: একদম, একদম। তো আজকে সৌভিকবাবু যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, যে বন্ধুত্ব, একটা বন্ধুত্বের ভিত্তি হলো বিশ্বাস, শ্রদ্ধা, আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা। একজন সত্যিকারের বন্ধু কখনো শুধু আনন্দের সঙ্গী তেমনটা নয়, কঠিন সময়েও কিন্তু সাহস যোগায়, কোনো কিছু ভুল করলে সে সতর্ক করে দেয়, এবং সঠিক পথে যদি আমি যাতে চলি তার জন্য কিন্তু অনুপ্রাণিত করে। তাই বলা হয় যে প্রকৃত বন্ধু জীবনের অন্যতম বড় আশীর্বাদ, তাই না?
2: একদম, আসল এরকম বন্ধু পাওয়া না খুব, বলতে গেলে মানে ওই কয়লার থেকে আর কি হিরে খোঁজার মতন আর কি,
1: একদমই তাই, একদম তাই।
2: মানে যে বন্ধু বিপদে থাকে না সেই না আসল দাদা বন্ধু।
1: নিশ্চয়ই।
2: আমি আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি, আমার বাবার স্ট্রোক হয়েছিল, যখন
1: হুম হুম
2: হঠাৎ স্ট্রোক হয়েছিল, সেরিব্রাল স্ট্রোক,
1: হুম হুম
2: প্রায় আজ থেকে প্রায় 14-15 বছর আগে।
1: হুম হুম
2: এবং এবং যখন স্ট্রোক যখন হয়েছিল তখন আমার টেনশন হয়ে গেছিল যে কি করব না করব, দুপুর বেলা হঠাৎ হয়েছিল আর কি,
1: আচ্ছা,
2: এবং এবং আশেপাশে কাউকে পাচ্ছিলাম না।
1: হুম
2: তখন আমার এক বন্ধুকে ফোন করি, সে
1: হুম
2: কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে একদম
1: ছুটে আসে, একদম ঠিক,
2: ছুটে আসে এবং একটি রিক্সা নিয়ে আসে সঙ্গে সঙ্গে, সেখানে গাড়ি পাচ্ছিলাম না বলে রিক্সা নিয়ে আসে সঙ্গে সঙ্গে, আমাকে সাথে নিয়ে সঙ্গে সঙ্গে যায়, তারপরে মা আসে আর কি, যাই হোক। কিন্তু ওই সময় জন্য ওই যে গেছে আমার সাথে
1: সেই
2: সারাক্ষণ ধরে,
1: বন্ধুর সহযোগিতাটা ভীষণ ভাবে দরকার ছিল, তাই না?
2: একদম সারাক্ষণ ওই সময়টা আমার দরকার, একদম ইম্পর্টেন্ট, একদম কাজটা আমার করে দিয়েছিল
1: ঠিক,
2: সত্যি, মানে এইরকম জিনিস কিন্তু পাওয়া, কিন্তু যে বিপদের সময় যে থাকে
1: একদম, একদম। এই বন্ধুই তো আমাদের বিপদের সময় পাশে থাকে, এই বন্ধুই
2: একদম,
1: আমাদের বিপদের সময় উদ্ধারকর্তা হিসাবে হাজির হয়ে যায়, এই বন্ধুই আমাকে পরামর্শ দেয় যে তুমি এই কাজটি করো, এই কাজটি করো না, এই কাজটিতে সাফল্য আসতে পারে,

0: এই কাজটি করলে তুমি ব্যর্থ হতে পারো, এই যে পরামর্শ, সুপরামর্শ, সেই পুরো পরামর্শ কিন্তু বন্ধুই দেয়, তাই না?
1: কি বলুন তো দাদা, যে বন্ধু আর কি আপনাকে আর কি বকবে, হয়তো
0: হুম
1: বকা দেবে যে না এই
0: হুম
1: কাজটা
0: নিশ্চয়ই,
1: চাপিয়ে বলে এই কাজটা করো না
0: একদম
1: করো,
0: একদমই তাই।
1: না আসল বন্ধু আপনাকে যে সে সঠিক পথটা দেখায়। আমরা হয়তো অনেক বন্ধুর উপর রাগ করে কি বলছে আমাকে কেন বকছে এই করছে, না তোমাকে বিবেচনা করে দেখো যে ও কি বলছে, তোমাকে সঠিক পথটা হয়তো দেখাচ্ছে, কিন্তু এইরকম ভাবে চলা দরকার। আর কখনো বন্ধুর সাথে হ্যাঁ মান অভিমান চলবে, কিন্তু নিজের মান অভিমানটা ভেঙে সে বন্ধুকে আবার একেবারে আবার যে আমরা যে সে জাদু কি ঝাপটি যেটা দিই আর কি, ওই জাদু ঝাপটি দেওয়া উচিত অবশ্যই, কারণ এরকম বন্ধু না ফট করে না পাওয়া যায় না দাদা,
0: একদমই
1: একদম
0: তাই,
1: আঁকড়ে রাখা উচিত। যেমন আমাদের একটা জিনিস, আপনিও যেমন বন্ধু হয়ে গেছেন শিলিগুড়ি, যেমন আকাশবাণী যেমন আমাদের বন্ধু হয়ে গেছে, সকালবেলাটা
0: একদম
1: না
0: তাই,
1: বললে
0: একদমই তাই।
1: আমাকে যেমন ভাল লাগে না, আপনি আমাদের মানে হ্যালো বললেই যেমন বুঝতে পারছেন, এই একটা বন্ধুত্ব আমাদের মধ্যে না বেতার তারের মাধ্যমে কি সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে। আপনার যখন
0: একদমই
1: সব
0: তাই,
1: থেকে
0: একদমই তাই।
1: হয় আপনি যখন নিজের যখন কথা বলেন তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ আজকে ভাস্কর দা এসেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কোথায় বন্ধুত্ব, এইটাও একটা বন্ধুত্ব আর কি, ইয়ে মানে অনুগত বিষয়ে কাজ দেয় যে হ্যাঁ
0: একদমই
1: আজকে
0: তাই,
1: ভাস্কর,
0: একদমই তাই, সত্যি তাই,
1: এই জিনিসগুলো আমার বলে রাখা উচিত দাদা,
0: ঠিক,
1: এইটুকুই আজকে
0: একদম। অনেক অনেক ধন্যবাদ শৌভিক বাবু আপনাকে, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: নমস্কার দাদা, ভালো থাকবেন, নমস্কার নমস্কার।
0: আমাদের শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন শৌভিক বাবু, শৌভিক সরকার কলকাতা থেকে টেলিফোন করেছেন, আমাদের নিয়মিত শ্রোতা, উনি আমাদের নিয়মিত টেলিফোন করেন। আপনারাও যারা টেলিফোন করবেন 9434076705 নম্বরে টেলিফোন করুন। হ্যালো, আরও একজন রয়েছেন আমাদের শ্রোতা বন্ধু, হ্যালো, নমস্কার।
2: হ্যালো, নমস্কার,
0: নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন,
2: আপনি
0: কোথা থেকে
2: কেমন
0: বলছেন?
2: আছেন?
0: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আমিও ভালো আছি।
0: তো আজকে কি করছেন, বাড়িতেই রয়েছেন না বাইরে বেরিয়েছেন?
2: বাড়িতে আছি রে
0: আপাতত
2: এখন,
0: বাড়িতেই
2: যাবো,
0: রয়েছেন। কেমন আবহাওয়া ওখানে, বৃষ্টি হচ্ছে?
2: বৃষ্টি হচ্ছে তো,
0: আপনি তো
2: আরে কি
0: ফালাকাটায় থাকেন
2: কম।
0: না?
2: হ্যাঁ
0: হ্যাঁ, ফালাকাটা থেকে কে যেন বলছেন, নামটা একটু বলবেন।
2: পরিতোষ দাস,
0: পরিতোষ দাস, হ্যাঁ, পরিতোষ বাবুও তো আমাদের নিয়মিত টেলিফোন করেন। পরিতোষ
2: হ্যাঁ
0: বাবু ফালাকাটা থেকে টেলিফোন করেন আমাদের নিয়মিত, এবং খুব ভালো লাগে আপনার সঙ্গে কথা বলতে। আপনার কেমন লাগে অনুষ্ঠান
2: হ্যাঁ
0: শুনতে,
2: ভালোই লাগে।
0: ভালো লাগে?
2: হ্যাঁ
0: আমাদের নিয়মিত টেলিফোন করবেন পরিতোষ বাবু, আমাদের পরবর্তী বহু অনুষ্ঠান রয়েছে, লাইভ অনুষ্ঠান রয়েছে, এবং এই অনুষ্ঠানগুলো
2: হ্যাঁ
0: সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে
2: হ্যাঁ তা
0: আপনার,
2: তো আছেই,
0: হ্যাঁ,
2: ভালো
0: একদম
2: ভালো গান চালান,
0: একদম একদম ঠিক,
2: হ্যাঁ
0: একদম
2: বন্ধু হিসাবে গান চালাবেন,
0: একদম একদম। ভালো থাকবেন, সুস্থ
2: রাখলাম
0: থাকবেন,
2: তাহলে।
0: হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার, নমস্কার। আমরা কথা বলছিলাম একজন আমাদের শ্রোতা বন্ধুর সঙ্গে, পরিতোষ বাবু টেলিফোন করেছিলেন ফালাকাটা থেকে।

চোরাকে দিল মেরা। কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে গানটি শুনলেন ম্যায় খিলাড়ি তু আনারি।

0: এই ছবি থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আজকে যে বিষয় নিয়ে আমরা আপনাদের কথা শুনছি, আপনাদের মতামত শুনছি, বন্ধুত্ব জীবনের সবচেয়ে বড় সম্পদ, এবং এই বন্ধুত্ব নিয়ে অনেকেই তাদের অভিজ্ঞতার কথা, তাদের মনের কথা আমাদের শোনালেন। এবং আপনারা যারা টেলিফোন করেননি এখনও, টেলিফোন করুন তাড়াতাড়ি 9434076705 নম্বরে। আমাদের কিন্তু সময় খুব কম, আর 10 মিনিট আমরা রয়েছি আপনাদের সঙ্গে। তারপরে রয়েছে আরও অনেক অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানও রয়েছে সারা দিনব্যাপী, প্রচুর লাইভ অনুষ্ঠান রয়েছে। সকালে 8:30 থেকে আমাদের লাইভ অনুষ্ঠান শুরু হয়, রাত 10:30 মনের জানালা দিয়ে এই লাইভ অনুষ্ঠান কিন্তু শেষ হয়। তো আজকের এই সকালের অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: সকাল।
0: শুভ সকাল, শুভ সকাল।
1: আমি বোলপুর বীরভূম থেকে অমৃতা মণ্ডল বলছি।
0: আচ্ছা, বোলপুর থেকে বলছেন অমৃতা মণ্ডল, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ ভালো আছি দাদা ভাই।
0: আচ্ছা, আমাদের অনুষ্ঠান আপনি তো নিয়মিত শোনেন নিশ্চয়ই? কেমন লাগে অনুষ্ঠান?
1: খুব ভালো লাগে, খুব সুন্দর।
0: আমাদের বোলপুর থেকে কিন্তু অনেকে টেলিফোন করেন, বিশেষ করে বীরভূম জেলা থেকে প্রচুর মানুষ, আমাদের শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোন করেন আমাদেরকে।
1: আমাদের অমিতাভদা আছেন বীরভূমের, মিতাইদা আছেন,
0: একদমই অনেকে আমাদের টেলিফোন করেন, প্রচুর শ্রোতা বন্ধু রয়েছে আমাদের বোলপুর এবং সংলগ্ন এলাকাতে। আমাদের এই যে অনুষ্ঠান, আজকের যে অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, হ্যালো আকাশবাণীতে আমরা আলোচনা করছি বা আপনাদের কথা শুনছি বন্ধুত্ব নিয়ে, বন্ধুত্ব জীবনের সবচেয়ে বড় সম্পদ, এই বন্ধুত্ব নিয়ে আপনি কি বলবেন?
1: একদম সত্যি, দেখুন দাদা ভাই, বন্ধুত্ব আমরা প্রায় সই ছোটবেলার বন্ধু তো অনেক আছে স্কুল লাইফে। হ্যাঁ, বন্ধু ছোট থেকে একদম বড় অবধি একসঙ্গে বেড়ে ওঠা, পড়াশোনা করা, সেসব বন্ধু তো আছে। আর বন্ধুত্বের কোনো বয়স হয় না,
0: একেবারেই না, একেবারেই না, যে কোনো বয়সেই বন্ধুত্ব হতে পারে। হ্যাঁ,
1: এই মুহূর্তে দেখুন এই মানে FM এর সৌজন্যে আমি অনেক বন্ধু মানে যারা আমার থেকে অনেক বড় সেই সমস্ত বন্ধুদের আমি সান্নিধ্যে আসতে পেরেছি।
0: হ্যাঁ ঠিক,
1: এবং তারা শুধু আমার পাশে নয়, আমার কিছুদিন আগে, হ্যাঁ মাস দুয়েক আগে আমার একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল।
0: আচ্ছা,
1: বাঁচার কথাই ছিল না। হ্যাঁ, তো সেই মুহূর্তে সেই সমস্ত দাদা ভাইরা আমার পাশে শারীরিক ভাবে না হলেও মানসিক ভাবে,
0: এটাও অনেক বড় ব্যাপার। হ্যাঁ অবশ্যই,
1: একদম সাহস জুগিয়েছে আমার ছেলেকে প্রতিনিয়ত ফোন করে খবর নিয়ে। হ্যাঁ মানে এতটাই ভালো আন্তরিক মানে পেয়েছি আমি। আর মা বাবা তো বন্ধু নিশ্চয়ই, অবশ্যই, হ্যাঁ ওনাদের মা বাবার মতো
0: না না, নিশ্চয়ই নিশ্চয়ই না, সে তো অবশ্যই। তাও এই বিপদের সময় যারা খোঁজ নেন, যারা পরামর্শ দেন, তারা অবশ্যই বড় বন্ধু।
1: এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর দেখুন বন্ধু মানে আছে চেনা যায় তখনই যখন আপনি কোনো বিপদে পড়বেন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: বন্ধু চেনা যায়
0: একদম
1: সত্যি। আপনি এনাদেরকে প্রকৃত বন্ধু হিসাবে আমার আমার মানে অভিভাবক হিসাবে এদেরকে আমি পেয়ে আমি ধন্য।
0: ঠিকই একদম,
1: আমার কাছে একদম ঈশ্বরের মতন ওনারা আমার সঙ্গে
0: সঙ্গে ছিলেন।
1: হ্যাঁ ছিলেন, সত্যি ছিলেন। হ্যাঁ হয়তো সকলে আসতে পারেননি আমার খবর নিতে, কিছু কিছু জন এসেছিলেন।
0: কিন্তু এই যে মানসিক জোর বাড়ানো বা মনের জোরটাকে বাড়ানো এবং সঙ্গে থাকার আশ্বাস দেওয়া, এটাই তো বিরাট ব্যাপার।
1: হ্যাঁ সব সময় সাহস জুগিয়েছিল যে অম্বিকা তুমি ভেঙে পড়ো না, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, তোমার কোনো চিন্তা নাই। আমার ছেলেকে পর্যন্ত ওরা, আমার ছেলে খুবই ছোট কিন্তু তাও ওই পরিস্থিতিতে মা এবং বাবা দুজনেই একসঙ্গে হসপিটালে, আমার ছেলের পাশে পর্যন্ত ওর বন্ধুরা আত্মীয় স্বজন তো অবশ্যই ছিল।
0: না সে তো ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: মানে যাদেরকে আমি কোনোদিন চোখে এখনো দেখিনি সেই যে অপরিচিত বন্ধুরা মানে আমার পাশে ছিলেন, এটা ঈশ্বরের অশেষ করুণা আমি পেয়েছি। হ্যাঁ

0: একদমই তাই, একদমই তাই।
1: হ্যাঁ
0: অনেক অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা
1: হ্যাঁ
0: বলে,
1: ভালো
0: ভীষণ ভালো
1: থাকবেন,
0: লাগলো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের
1: ধন্যবাদ
0: নিয়মিত
1: আপনাকে,
0: টেলিফোন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: হ্যাঁ
0: নমস্কার।
1: ভালো, হুম।
0: আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, বোলপুর থেকে টেলিফোন করেছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের সঙ্গে কথা বলে অনেক রকম তথ্য এবং আপনাদের বেশ কিছু অভিজ্ঞতার কথা কিন্তু আমরা জানতে পারছি। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে, হ্যালো নমস্কার।
1: নমস্কার নমস্কার,
0: হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ
0: বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি দিদিটা দত্ত বলছি, শিলিগুড়ির থেকে, সবচেয়ে বৃদ্ধা শ্রোতাবন্ধু।
0: আচ্ছা, আমার আপনি কিন্তু আমাদের নিয়মিত টেলিফোন করেন এবং আমার আপনার সঙ্গে টেলিফোন টেলিফোনে কথা বলে আমাদের বেশ ভালো লাগে, এবং আপনি প্রবীণ মানুষ এবং দীর্ঘদিন থেকে আমাদের অনুষ্ঠানও তো নিয়মিত শোনেন, কেমন লাগে অনুষ্ঠান?
1: খুব ভালো লাগে, আমি এই নিয়ে বেঁচে আছি, তো বেশি সময় নষ্ট করবো না। আমি বললাম
0: বলুন।
1: আমরা ছোটবেলা করেছিলাম উৎসবে ভীষণে, তুই দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবী রাজদারে শোষা সভা, হ্যাঁ
0: আচ্ছা,
1: ছোটবেলা মানে উৎসবে সবকিছুতে তোমার পাশে যেতাম,
0: একদম। হুম হুম হুম
1: হ্যাঁ। তো আমি বলছি আমার বিয়ের সময় আমার দেওর বিক্রম পড়তো, আমার সঙ্গে
0: আচ্ছা আচ্ছা
1: এখন আমার সবচেয়ে বড় বন্ধু,
0: আচ্ছা
1: উপদেষ্টা, আমার সুখে দুঃখে ওই আমাকে বুদ্ধি দেয়, আমিও কিছু হলে ওকে,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: ওই আমার আমার ছেলের মতোই, ওই
0: একদম,
1: আমার বড় বন্ধু।
0: বাহ, খুব ভালো, খুব ভালো। আপনি এখন সারাদিন কিভাবে সময় কাটে আপনার?
1: আমি নিজে নাম করি,
0: আচ্ছা
1: বর্তন মোটামুটি গুছাই,
0: হ্যাঁ
1: ছুটি
0: হ্যাঁ
1: পূজা করি,
0: আচ্ছা
1: রাত্রে
0: আচ্ছা
1: বই পড়ি, আর
0: আচ্ছা
1: রেডিও তো আমার,
0: এটা সব সময়কার সঙ্গী একদম, রেডিও।
1: হ্যাঁ রেডিও রেডিও একটা একটা শুনে যাই, এই করে কাটাই। আর এখন সবাই বলছে বয়স হয়েছে, কিন্তু ক্রসওয়ার্ড করো, তাইলে দেখে ঠিকঠাক, হ্যাঁ ক্রসওয়ার্ড করি আবার একটু,
0: অনেক অনেক ধন্যবাদ
1: এই করে
0: আপনাকে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমাদেরকে এইভাবেই টেলিফোন করে যাবেন, আমাদের অনুষ্ঠানগুলো অংশগ্রহণ করবেন, ধন্যবাদ।
1: স্নেহ ভালোবাসা নিয়েও সুস্থ
0: অবশ্যই
1: থাকো,
0: অবশ্যই,
1: হ্যাঁ
0: আপনিও ভালো থাকবেন,
1: ধন্যবাদ,
0: সুস্থ থাকবেন, নমস্কার।
1: ভালো থেকো বাবা তোমরা,
0: হ্যাঁ
1: ঠিক আছে।
0: নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণীতে আপনারা, আমাদের কিন্তু অনুষ্ঠান প্রায় শেষের দিকে, অল্প সময় রয়েছে আপনাদের সঙ্গে। 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন। আমাদের একজন শ্রোতা বন্ধু এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই, আমি লক্ষ্মীনারায়ণ গাঞ্জিলাল, বর্ধমান টাউন হল পাড়া।
0: লক্ষ্মী নারায়ণ কাঞ্জিলাল, লক্ষ্মী বোধ, আপনি তো এর আগেও আমাদের টেলিফোন করেছেন, আমাদের নিয়মিত শ্রোতা আপনি। কেমন লাগছে আজকের অনুষ্ঠান?
1: হ্যাঁ হ্যাঁ, আমি নিয়মিত শ্রোতা, আপনাদের অনুষ্ঠান আমি শুনি এবং খুব ভালো লাগে। আর আজকে বিষয় বলি, আমাদের
0: বলুন,
1: আমাদের স্বামী স্ত্রীর যে বন্ধুত্ব, এটা 49 ইয়ার্স হচ্ছে, 49 ইয়ার্স।
0: আচ্ছা আচ্ছা,
1: আমরা আমাদের খুব গুড আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে আমার স্ত্রী আমার উপরে একটু বিরক্ত হয়ে যায় কোনো কারণে, তখন আমাকে হুমকি দেয়, আমি ঘর থেকে চলে যাব, তখন আমার মনে খুব দুঃখ হয় জানেন। হ্যাঁ, এই বুড়ো বয়সেও আমাকে এখন হুমকি দেয়,
0: কিন্তু সবচেয়ে কাছের বন্ধু আপনার, এটা তো অস্বীকার করার উপায় নেই। সবচেয়ে কাছের বন্ধু আপনার,
1: জানিয়ে দিলাম আমাদের এই মনোমালিন্য হয় মাঝে মাঝে, তখন আমার স্ত্রী আমার উপর রেগে গিয়ে বলে ঘর থেকে চলে যাবে।
0: কিন্তু আপনার সবচেয়ে কাছের বন্ধু অবশ্যই, এটা তো অস্বীকার করার উপায় নেই।
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সবসময় আমার কাছের বন্ধু,
0: সবসময় সবসময় কাছে থাকে, পাশে থাকে, আপনার সমস্যার সমাধানের কিন্তু প্রথম ইয়ে কিন্তু আপনার স্ত্রী, তাই না?
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তার থেকে বড় বন্ধু কেউ নেই।
0: একদম তাই, একদম তাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: নমস্কার,
0: নমস্কার, নমস্কার, নমস্কার।

0: আষাঢ় মাস এবং আমাদের রাজ্যের কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি। আবহাওয়ার কিন্তু পূর্বাভাসও তাই রয়েছে যে আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টির একটি গান দিয়েই শেষ করলাম আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম ছিল মঞ্জিল। আজকের মতন আমাদের এই হ্যালো আকাশবাণী এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ভাস্কর। আগামী বেশ কিছু অনুষ্ঠান নিয়ে আমরা পরবর্তীতে আবার হাজির হব। আমাদের সারাদিন ধরে রয়েছে অনেক লাইভ অনুষ্ঠান, প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা সবাই অংশ নেবেন এবং 9434076705 নম্বরে টেলিফোন করবেন। নমস্কার।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী মুনমুন দেব।

0: রজনীকান্তের গান শুনলেন মুনমুন দেবের কণ্ঠে। শিল্পীর সঙ্গে এসরাজে ছিলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায় এবং তবলায় উৎপল দাস। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা পুনর্ব্যক্ত করে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় গতকাল এক বৈঠকে এল নিনোর সম্ভাব্য প্রভাব ও এ সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনা করেছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত সংবাদে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
2: পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া ইন্ডোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবো আর আপ সভি কা আভার ব্যক্ত করতা হুঁ। হামারে দোনো দেশ কাউন্টার টেরিজম পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কে মাধ্যম সে সাথ কাম কর রহে হ্যায়। ইন্টেলিজেন্স, সাইবার থ্রেটস, আতঙ্কী ফান্ডিং আর ডি রেডিকলাইজেশন ইন ক্ষেত্র মে হাম অর সহযোগ বড়াকর দুনিয়া মে শান্তিবাদী তাকতো কো মজবুতি দে সকতে।
1: প্রধানমন্ত্রী জাকার্তায় সেদেশের সংসদে তার ভাষণে দেশের মধ্যে সম্পর্কের এক নতুন যুগের সূচনা করার জন্য আইন প্রণেতাদের কাছে আহ্বান জানান। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। শ্রী মোদী বলেন, এই সম্পর্কের ভিত্তি হবে অভিন্ন সভ্যতার ঐতিহ্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যতের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গি। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন যে ইন্দোনেশিয়ার সঙ্গে গণতান্ত্রিক সম্পর্ক জোরদারে নতুন দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। ভারত মহাসাগর জুড়ে 2000-এরও বেশি সময় ধরে চলা সভ্যতার মেলবন্ধনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, চিন্তাধারা, বাণিজ্য, সংস্কৃতি, বিশ্বাসের আদান প্রদানই দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে। এর পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিনি দক্ষিণ বিশ্বের স্থিতিশীলতার উপর গুরুত্ব দেন।
2: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্ট্যাবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশোঁ কা সম্বন্ধ নহি হ্যায়, ইন্ডো প্যাসিফিক কি স্ট্যাবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্ব কে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইয়োগাকার্তায় বিখ্যাত প্রাম্মানান মন্দির পরিদর্শন করবেন। নবম শতাব্দীতে নির্মিত প্রাম্মানান হল ইন্দোনেশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির চত্বর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। গতকাল ভারত ও ইন্দোনেশিয়া প্রাম্মানান মন্দির চত্বরের সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন উদ্যোগের ঘোষণা করেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ASI ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের নির্বাচিত কিছু কাঠামোর সংরক্ষণ ও পুনরুদ্ধারে সহায়তা করবে। প্রধানমন্ত্রী তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নে পৌঁছবেন। তিন দিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের

সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে অংশ নেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তার ভাষণ দেওয়ার কথা। এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, সেদেশে বসবাসকারী এদেশের মানুষ ভারত অস্ট্রেলিয়া সম্পর্কে এক দৃঢ় ভিত্তি রচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তার দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়া বিদেশমন্ত্রী সেদেশের উপপ্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেছেন। এইসব বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গি সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরি বলেন, কূটনৈতিক দৌত্য ও সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিভিন্ন ক্ষেত্রে এলনিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে এই বৈঠকটি আয়োজিত হয়। এতে 15টির বেশি মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জুন জুলাই মাসে এ পর্যন্ত বৃষ্টির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আইএমডির মহানির্দেশক দেশে মৌসুমী বায়ুর বিস্তৃতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করেন। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। একজন মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানি তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। পশ্চিমবঙ্গে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। গতকাল নিউ সেক্রেটারিয়েটের শ্রম দপ্তরে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং জেলার অন্যান্য আধিকারিকরা। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে মিল কর্তৃপক্ষ এই মর্মে সাসপেনশন অফ ওয়ার্ক তুলে নেবার নোটিশ দেবে। প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে এবং 16ই জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে। এই সিদ্ধান্তের ফলে প্রায় 20,000-এর বেশি চটকল শ্রমিক তাদের কাজ ফিরে পাবে বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে করাচিগামী বোয়িং 737 একটি বাণিজ্যিক বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে 5 জন ক্রুসহ K2 এয়ারওয়েজের 27 বছরের পুরনো কার্গো বিমানটি খাড়াভাবে নিচে নামার সময় সম্ভবত করাচির দক্ষিণ পশ্চিম সমুদ্রে নিমজ্জিত হয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিমে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা পুনর্ব্যক্ত করে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিয়েছেন। খবর শেষ হল, এরপরে বেলা ১০:১০ স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জেলা চিঠি।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। কল্যাণীর রূপকার, প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যুবার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলায় পালিত হল। কল্যাণী মর্নিং ক্লাবের পক্ষ থেকে ওই দিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপম বিশ্বাস। কল্যাণী শহরের বিভিন্ন প্রান্তে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কল্যাণী এইমসেও চিকিৎসক দিবস পালন করা হয়। সেখানে চিকিৎসক দিবসের দিনেই শিশুদের সার্বিক বিকাশে যুক্ত হল নতুন দিগন্ত। উদ্বোধন হল নবজাতক শিশু নিবিড় পরিচর্যা ইউনিট এবং প্রারম্ভিক শৈশব বিকাশ কেন্দ্রের। ফিতে কেটে কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ জগন্নাথ সরকার। এখান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, মনস্তাত্ত্বিক পরামর্শ, বিশেষ শিক্ষা এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত চিকিৎসা পরিষেবা মিলবে। অনুষ্ঠানে মনোবিদরা শিশুর জীবনের প্রথম কয়েক বছরে শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে অভিভাবকদের ভূমিকা নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। উপস্থিত ছিলেন কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অধ্যাপক মহুয়া চট্টোপাধ্যায়, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট রিতেশ সিং সহ বহু চিকিৎসক, অভিভাবক, শিশু স্বাস্থ্যকর্মী ও অন্য পদস্থ আধিকারিকরা। কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল জগৎ বিখ্যাত। এজন্য মিলেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই স্বীকৃতি। এতে উচ্ছ্বসিত ঘূর্ণির মৃৎশিল্পীরা। তাঁদের আশা, এতে নকল পণ্যের দৌরাত্ম্য কমবে, ঐতিহ্যবাহী শিল্প পাবে আইনগত সুরক্ষা এবং দেশ বিদেশে রপ্তানি ও বাজার আরও সম্প্রসারিত হবে। জিআই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায়। শিল্পীদের নিখুঁত কারুকার্যে তৈরি এই শিল্পকর্মের আন্তর্জাতিক মর্যাদা আরও বাড়বে বলে অনেকেই মনে করছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল জানিয়েছেন, জিআই স্বীকৃতি ব্যবসার নতুন দিগন্ত খুলে দেবে। সোমবার নদিয়া জেলা জুড়ে পালিত হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, জেলা প্রশাসক শ্রীকান্ত পল্লী সহ বিশিষ্টজনেরা। এই উপলক্ষে দিগনগর, কৃষ্ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা জানানো হয়। জেলা শান্তিপুরে সরকারি রাস্তা দখলমুক্ত করতে এবার কড়া বার্তা দিয়েছে প্রশাসন। আইনি পদক্ষেপের আগে শান্তিপুর থানা ও ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে স্থানীয় মানুষজনকে বোঝানো শুরু হয়েছে। এ নিয়ে পুলিশের তরফ থেকে মাইকিংও করা হচ্ছে। জেলার হরিণঘাটায় গড়ে উঠছে নতুন শিল্পতালুক। প্রায় ৩৫৮ একর জমি জুড়ে এই শিল্পতালুকে ইতোমধ্যেই একাধিক শিল্প সংস্থাকে জমি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ই কমার্স সংস্থা ফ্লিপকার্টকে দেওয়া হয়েছে ১০৯ একর জমি, যেখানে বড়সড় লজিস্টিক্স হাব করে উঠছে। এছাড়াও আরও ৮টি শিল্পগোষ্ঠীকে জমি বরাদ্দের প্রক্রিয়া চলছে। পাটজাত ব্যাগ তৈরির কারখানা, মশলা প্রক্রিয়াকরণ কারখানা এবং একটি প্রিন্টিং শিল্প গড়ে উঠবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিল্পতালুকটি পুরোদমে চালু হলে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জেলা কুটির শিল্প দপ্তরের জেনারেল ম্যানেজার সৌরভ কুমার রায় জানিয়েছেন। স্থানীয় অর্থনীতিতে গতি আসার পাশাপাশি হরিণঘাটা শিল্প মানচিত্রের নতুন পরিচয় পাবে বলে জানিয়েছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। কৃষ্ণনগর উত্তর বিধানসভা এলাকার দুটি ব্লকে কোল্ড স্টোরেজ খোলার প্রয়াসও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক সাধন ঘোষ। রাজ্যে পদ পরিবর্তনের পর থেকে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের পদত্যাগের খবর আসছে। জেলার পঞ্চায়েত দপ্তর সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী এ পর্যন্ত ১০ প্রধান ও ৬ উপপ্রধান পদত্যাগ করেছেন। এছাড়াও জেলায় ৮ প্রধান ও ২ উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। এদিকে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীরের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সভায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছে।

0: হচ্ছে। তৃণমূল কংগ্রেসের 27 জন সদস্য প্রস্তাব আনেন, সভায় মোট 31 জন সদস্য অনাস্থার পক্ষে ভোট দেন। উপস্থিত বিজেপির 6 সদস্য এ সম্পর্কে মতদানে বিরত থাকেন। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এই প্রস্তাব ডিভিশনাল কমিশনারের কাছে পাঠানো হবে, তিনিই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, 2023 সালের নির্বাচনে 52 আসন বিশিষ্ট জেলা পরিষদে তৃণমূল 46 এবং বিজেপি 6টি আসন পেয়েছিল। এখন নতুন সভাধিপতি কে হবেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে। আবার অ্যাডমিনিস্ট্রেটর বসবে কিনা তার জল্পনাও শোনা যাচ্ছে। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।
1: আকাশবাণী শিলিগুড়ি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিভাস রাগে খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত নাথ।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভাস রাগে খেয়াল, শিল্পী ছিলেন শিরীন সেনগুপ্ত নাথ। আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। সীমান্ত কথা,
2: সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
3: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালঝামেলা বস্তির মানুষের জীবনযাত্রার চালচিত্র। খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি শহর থেকে লুকসান গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে। সেবক পেরিয়ে ডানদিকে কনভেনশন ব্রিজকে রেখে নাগরাকাটা যাবার রাস্তা ধরলাম। বাঁদিকে পাহাড় আর ডানদিকে তিস্তা নদী। ধীরে ধীরে এগিয়ে চললাম পূর্ব দিকে। প্রায় 80 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে উপস্থিত হলাম নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অফিসে। এখানেই দেখা হয়ে গেল লুকসান গ্রাম পঞ্চায়েত প্রধান অমর তিরকির সঙ্গে। ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরলেন এবং সেই সঙ্গে জানালেন নানান সমস্যার কথাও। নমস্কার।
4: নমস্কার।
3: লুকসান গ্রাম পঞ্চায়েত নাগরাকাটা ব্লকের অন্তর্গত। তো আপনার এই লুকসান গ্রাম পঞ্চায়েতে কতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে?
4: আমাদের এখানে টোটাল 26টা গ্রাম পঞ্চায়েত আছে। ওর মধ্যে ভুটান আর ভারত সীমান্তের মধ্যে 3টা পড়ে। একটা হয়ে গেলো আপনার চেংমারি নেপালি লাইন বলে, একটা চেংমারি ডিপা লাইন আর একটা লালঝামেলা বস্তি। এই 3টা ভারত ভুটান সীমান্তে পড়ছে আর কি।
3: এই ভারত ভুটান সীমান্তে 3টি গ্রাম পড়ছে। তো এখানকার মোট জনসংখ্যা কীরকম?
4: এখানকার মোট জনসংখ্যা প্রায় 6,000-6,500 মতো আছে।
3: আচ্ছা, এই লুকসান গ্রাম পঞ্চায়েতে মানুষদের মূল সমস্যাগুলো কি?
4: ওখানকার মূল সমস্যা বলতে গেলে জলের সমস্যা সব থেকে বেশি। রাস্তাগুলো একটু খারাপ, তাও মানে এখন PMGSY মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু হয়ে লালঝামেলা বস্তি অবধি আছে। তারপরে আপনার ধর্নিপুর দিয়ে নেপালি লাইন চেংমারি, যে যার 2টা মেন মেন পয়েন্ট, ওখানে অবধি রাস্তা আছে।
3: আর এখানে উপস্বাস্থ্য কেন্দ্র কীরকম আছে?
4: উপস্বাস্থ্য কেন্দ্র বলতে গেলে আমাদের চেংমারিতে একটা আছে আর একটা টিজি হসপিটাল আছে।
3: তো মূলত যারা একদম ভারত ভুটান অঞ্চলে বসবাস করছে, সেই মানুষগুলো কোনো অসুখ বিসুখ হলে তারা কোথায় আসে, কিভাবে আসে তারা?
4: রাস্তা যেহেতু হয়ে গেছে, টিজি হসপিটাল মানে নর্মাল যদি জ্বর টর থাকে, সর্দি কাশি বা কিছু থাকে, তাহলে টিজি হসপিটাল কিংবা আপনার হেলথ সাব সেন্টারে যায়। যদি ওখান থেকে না হয় তাহলে আমাদের নিয়ারেস্ট হচ্ছে সুলখাপাড়া হেলথ সেন্টার আছে, ওখানে হসপিটাল আছে। আর আমাদের লোকসানে একটা

0: হসপিটাল আছে আপনার গ্রাম পঞ্চায়েতে কতজন এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন?
1: আমাদের এই বছরে 16 ছাত্রদের ছিল 136টা, ওর মধ্যে মোটামুটি সবই ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়ে গেছে, কেউ কেউ সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়েছে, থার্ড ইনস্টলমেন্টও পেয়েছে।
0: আর এখানে শৌচালয় কতজন মানুষ পেয়েছেন?
1: আমাদের এখানে টোটাল মানে আমাদের যে সার্ভে হয়েছিল 2012-তে ওখানে প্রায় 4800 মতন বাড়ি পায়খানা নাই বলে আমাদের কাছে তথ্য আসলো, ওর মধ্যে এখন অবধি আমরা 1500 থেকে 1600 শৌচাগার তৈরি করে দিয়েছি।
0: আচ্ছা, 100 দিনের কাজ আপনার এই লোকসানজীবীতে কীরকম হয়েছে?
1: ভালো হয়েছে, 17-18-তে যত আমরা কাজ করছি এমজিনার যে এসে কোনো ফিনান্সিয়াল ইয়ারে হয় না, মানে লাস্ট 5 ইয়ার।
0: আর এখানে আপনার যে স্কুলগুলো আছে মিড ডে মিলের পরিষেবা কেমন হচ্ছে?
1: মিড ডে মিল খাওয়া দাওয়া খুব পরিষ্কার, মাঝে মাঝে আমাদের হায়ার অথরিটিরা এসে চেক করে যায়।
0: সেলফ হেল্প গ্রুপ কাজ কীরকম হচ্ছে?
1: আমাদের নাগাটা ব্লকে 5টা গ্রাম পঞ্চায়েত, ওর মধ্যে সব থেকে খারাপ পারফরমেন্স ছিল লুকসান গ্রাম পঞ্চায়েতের সেলফ হেল্প গ্রুপ। তো এখন কাজগুলো ঠিকই হচ্ছে, নতুন গ্রুপ ফরমেশনগুলো হচ্ছে, যে নতুন স্কিমের মধ্যে নতুন গ্রুপ ফরমেশন করবে তাহলে 1.5 লাখ টাকা পাবে, মানে কিছু কাজ করার জন্য মিনিমাম। আর যদি ওদের প্রজেক্ট যদি ভালো থাকে তাহলে ওর থেকে বেশিও পাইতে পারে, ইয়ারলি বাড়তে যাবে। এই বছর যদি 1.5 লাখ পায় তাহলে মিনিমাম, ম্যাক্সিমাম কোনো ইয়ে নাই। সামনে বছর 2.5 লাখ পাবে, নেক্সট বছর 3.5 লাখ পাবে, এইরকম আছে।
0: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
1: নমস্কার।
2: লুকসান গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে আমরা এবার এগিয়ে চললাম আরও উত্তর দিকে। সমতল থেকে হঠাৎ আমাদের গাড়ি উঁচু টিলার দিকে এগিয়ে চলল। রাস্তার দুধারে ঘন সবুজ জঙ্গল, আর একটু দূরেই দেখা যাচ্ছে ভুটান। উঁচু পাহাড় হাতছানি দিয়ে কাছে ডাকছে আমাদের, ঝর্ণার জল উঁচু পাহাড় থেকে নেমে আসছে নিচে। অপূর্ব এক দৃশ্য দেখতে দেখতে প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে উপস্থিত হলাম ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাল ঝামেলা বস্তিতে। খুব ছোট্ট একটি জনবসতি। কথা হল এই গ্রামের গৃহবধূ দীপমালা রায়ের সঙ্গে। তিনি আমাদের জানালেন সংসারের নানান কথা।
0: নমস্কার।
3: নমস্কার।
0: এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
3: 12 বরস।
0: আপনার গ্রামের নামটা কি?
3: লালবস্তি, চেংমারি লালবস্তি।
0: আপনি যখন গ্রামে এলেন তখন গ্রামের অবস্থা কীরকম ছিল আর এখন কীরকম অবস্থায়?
3: যখন আমি গ্রামে আসছি তখন রাস্তাঘাট ঠিক ছিল না, খুব কষ্ট, গাড়ি পাওয়া যেত না। এখন রোড হয়েছে, আমি মতলব রোড হো গে তো গাড়ি সব চল রা হ্যায়, ট্রান্সপোর্টেশন ও সব ঠিক হো রা হ্যায়।
0: আচ্ছা, আর আপনার এলাকার যে সমস্ত মানুষ আছে তারা মূলত কি কাজ করেন, মানে কি সার্ভিস করেন বা কোথায় কাজ করেন?
3: জ্যাদাতর বস্তি এরিয়ায় লেকিন উদর কা জ্যাদাতর চেংমারি বাগান জো হে উদরি জ্যাদা মতলব ওয়ার্কার করতে। মতলব বস্তি মে খুব উপজাউ ওয়ালা জমিন নাই হে, সুখা হে, পানি কা বহুত প্রবলেম হে, তো উদর মে মতলব সুবিধা নাই হে, ইসলিয়ে জ্যাদাতর লোক গার্ডেন মে জানা পড়তে হে।
0: আচ্ছা, গার্ডেনে কাজ করে কি রকম তারা টাকা পায়?
3: ডেলি 120 করকে হে।
0: আপনার গ্রামে মহিলারা অনেক আছেন, তারা কি বাড়িতে কোনো কাজ করেন?
3: হ্যাঁ, ঘর মে ভি করতে লেকিন উনকোই জ্যাদা জেন্টস সে ভি জ্যাদা মহিলা কোই গার্ডেন মে ভি ঘর মে ভি পুরা করনা পড়তা হে।
0: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে ফ্যামিলিতে?
3: ফ্যামিলি সব হে, মে হাজবেন্ড বাবা মা সব, মেরা হাজবেন্ড ডিফারেন্স মে।
0: আর আপনার বাড়িতে আপনি কি ব্যবহার করছেন, গ্যাস না লাকড়ি?
3: গ্যাস এখন ওর কুছ কুছ কাম লাকড়ি সে ভি হতা হে।
0: গ্যাসটা কি আপনি নিজে করেছেন না সরকারের তরফ থেকে পেয়েছেন?
3: নেই, হামলোক খুদ কি আয়ে লেকিন বহুত সারা সরকারি ভি গাঁও মে মিলা হে।
0: আর প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা বাড়ি পায় আর কি, সেটা আপনার গ্রামে বা বস্তিতে কেউ কি পেয়েছে?
3: হ্যাঁ, বহুত মিলা হে।
0: ধন্যবাদ, নমস্তে।
3: থ্যাংক ইউ, ধন্যবাদ।
2: এই লাল ঝামেলা বস্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন শান্তা কুমার বিশ্বকর্মা। প্রবীণ এই মানুষটি জানালেন তার অভিজ্ঞতার কথা।
0: নমস্কার।
4: নমস্কার।
0: আচ্ছা, আপনার এই গ্রামে আপনি কতদিন ধরে বসবাস করছেন?
4: 25-26 বছর বেশি হয়েছে।
0: আর আপনারা একদম বর্ডার এলাকায় আছেন?
4: হ্যাঁ, বর্ডার এলাকায়।
0: তো আপনার বাড়িঘর দেখছি কাঁচা, তো আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কি পেয়েছেন?
4: আমি তো পাই নাই, অন্য লোক পাই।

0: অনুরোধ
1: আপনি অ্যাপ্লাই করেছেন?
0: হ্যাঁ, অ্যাপ্লাই করছেন, এখন পায়নি।
1: আর বাড়িতে দেখছি শৌচাগার আছে, তো শৌচাগারটি আপনি কি নিজে করেছেন না সরকারের যে প্রকল্প সেখান থেকে পেয়েছেন?
0: সরকারি প্রকল্প
1: সরকার থেকে পেয়েছেন?
0: হ্যাঁ।
1: আচ্ছা, আপনি কি কাজ করেন?
0: আমি গাড়ি পার্ট রিপেয়ারিং করে কাজ করছি।
1: তো এই কাজটা কতদিন ধরে করছেন?
0: আমি ওই গেছে 3 বছর বেশি।
1: আচ্ছা, আপনি এই যে পার্টসের কাজ করছেন, তো এটা কি আপনি বাড়িতে বসেই করেন না ঘুরে ঘুরে কাজ করেন?
0: না, আমি বাইরে করে কাজটা, ভিতরে করে না।
1: এখানে পানীয় জলের ব্যবস্থা কীরকম?
0: পানীয় জলের ব্যবস্থা মানে ঠিক নাই, ওটা আমি খাই, ঢাঙের জল খাই।
1: আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার, ধন্যবাদ।
2: ছোট জনবসতি, সমতল থেকে বেশ কিছুটা উঁচুতে বসবাস করেন, নিজেদের প্রয়োজনে খুলেছেন এখানকার মানুষেরা স্বনির্ভর গোষ্ঠী। কিভাবে কাজ করছেন জানালেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মীনা শর্মা।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আপনাদের এই সেলফ হেল্প গ্রুপের নাম কি আছে?
3: গুরাস।
1: কত মেম্বার আছে?
3: 11 জন।
1: কতদিন ধরে আপনি এই সেলফ হেল্প গ্রুপটা করেছেন?
3: 8 মাস হয়েছে।
1: আচ্ছা, তো কি কাজ করছেন সেলফ হেল্প গ্রুপ থেকে এখন?
3: এখন তো ওই আমরা মিটিং করি মাসে 4 বার, পয়সা জমা করি।
1: তো আপনার এই যে যে গ্রামে আপনি আছেন, কতজন মানুষ আছেন এখানে?
3: 700 জন আছে বলতে।
1: আচ্ছা, স্বাস্থ্য কেন্দ্র আছে আপনার এলাকায়?
3: একটা আছে।
1: যাতায়াত করেন কিসে আপনারা মূলত?
3: গাড়ি ভাড়া 40 টাকা লাগে আপ ডাউন করতে।
1: আপনার ফ্যামিলিতে কে কে আছে?
3: ফ্যামিলিতে ছেলে আছে, বউ আছে, নাতি আছে, স্বামী আছে।
1: স্বামী কি করেন?
3: ও বাগানে চাকরি করে।
1: আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
3: ধন্যবাদ।
2: অল্প কিছু জমিতে চাষাবাদ করছেন কৃষক সুবোধ রায়, জানালেন কৃষি কাজের কথা।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আপনি এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
4: এখানে তো আমরা আমাদের পূর্বপুরুষরা যেকাল থেকে আছে, 34 বছর আমার বয়স চলছে, তখন থেকে আমি এই গ্রামে আছি।
1: আচ্ছা, তো কি কাজ আপনি করেন?
4: আমরা তো কৃষির সাথেই যুক্ত।
1: তো কত বিঘা আপনার জমি আছে?
4: জমি আমার খুব সামান্য, অল্প। মাঝে মধ্যে আমি অন্য মানুষের জমি লিস্ট নেই নিয়েই কৃষিকাজ করি।
1: তো কৃষিকাজ করেন, আপনি কি লাগান জমিতে?
4: ধানের সময় ধান, পাট, বিভিন্ন শাকসবজি।
1: এই যে শাকসবজি লাগান, এগুলো আপনারা কোথায় বিক্রি করেন, মানে বাজারজাত করেন?
4: আমাদের এলাকায় 2-3টা হাট আছে, হাটে হাটে গিয়ে বিক্রি করি।
1: আচ্ছা, তাতে কীরকম ইনকাম হয়?
4: ইনকাম মোটামুটি আসে, আমরা যেরকম ফসল ফলাবো মানে সেরকমই ইনকাম হয়।
1: আচ্ছা,
4: কোনো রকম এটা দিয়েই সংসার আমাদের চলে।
1: আচ্ছা, পরিবারে কে কে আছে?
4: মা বাবা আছে, আমার স্ত্রী, আমার এক ছেলে এক মেয়ে।
1: তো ছেলে মেয়েরা কি করে?
4: ছেলে মেয়ে এখন পড়ছে।
1: তারা পড়াশোনা করছে, তারা দুপুরবেলা যে মিড ডে মিল দেওয়া হয় সেটা কি পায় ওরা নিয়মিতভাবে?
4: হ্যাঁ, ওরা স্কুলে মিড ডে মিল মাস্টারমশাইরা তাদের দুপুরবেলা ভাত খাওয়ায়।
1: আচ্ছা, আর আপনার বাড়িতে কি শৌচালয় আছে?
4: হ্যাঁ, শৌচালয় আছে আমার বাড়িতেই।
1: আপনি বাড়িতে কি ব্যবহার করেন, গ্যাস না লাকড়ি?
4: আগে তো লাকড়ি বা চুলা উনানি রান্না বান্না করতো, ইদানিং 1-1.5 মাস হলো আমার বাড়িতে গ্যাস নিয়ে আসছি।
1: আচ্ছা, ওটা নিজে পেয়েছেন না সরকারের তরফ?
4: ওটা সরকার থেকে দিয়েছে।
1: আর সবশেষে জানতে চাইবো যে আপনাদের গ্রামের উন্নয়ন কীরকম, আশপাশের পরিবেশ পরিস্থিতি কীরকম?
4: এখন তো বর্তমান আমাদের গ্রামে ভালোই উন্নত হয়ে গেছে, রাস্তাঘাটও খুব ভালো, চলাচল ব্যবস্থা খুব ভালো হয়ে গেছে, পাকা রাস্তা হয়ে গেছে, যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তাগুলো খুব ভালোভাবে আমাদের রাস্তাগুলোর কাজ চলছে এবং ভালোই আছে, এখন মোটামুটি উন্নতর দিকে আর কি।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
4: নমস্কার।
1: লালঝামেলা বস্তি এই গ্রামে এসেছি এবং এখানে অনেক মহিলারা তারা একসঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি নিয়ে এবং তারা একটা গান আমাদের শোনাচ্ছেন, এখানকার আঞ্চলিক গান, সেই গানটি আমরা শুনবো। আপনার নাম কি আছে?
5: সঙ্গীতা ছেত্রী।
1: সঙ্গীতা ছেত্রী, আপনার নাম কি আছে?
5: আমার নাম সৃজনা বিশ্বকর্মা।
1: আপনার নাম?
6: সুনীতা শর্মা।
1: আচ্ছা, আপনার নাম?
5: দীপমালা রায়।
1: আপনার নাম?
3: মীনা শর্মা।
1: আমরা এই 5 জন মহিলাকে পেয়েছি যারা কাজকর্মের ফাঁকেও সাংস্কৃতিক আদান প্রদান করবার জন্য নিজেরা গানের চর্চাও করেন, এখানকার আঞ্চলিক গান, সেই গান আমরা এবার একটু তাদের সমবেত কণ্ঠে আমরা এখন শুনে নেবো।

সীমান্ত কথা অনুষ্ঠান আজ এখানে শেষ করব। আজ আপনারা শুনলেন ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাল ঝামেলা বস্তির মানুষের জীবন ও জীবিকার কথা। সংকলন শান্তনু আচার্য।

একটি বিশেষ ঘোষণা। 7ই জুলাই আকাশবাণী শিলিগুড়ির জন্মদিনের শুভক্ষণে বিবিধ ভারতী প্রচার তরঙ্গে শুরু হয়েছে নিয়মিত লাইভ ফোন ইন পর্ব। প্রতিদিন সকাল 9টায় ইন্দ্রধনু অনুষ্ঠানে, সকাল 11টায় চয়নিকা অনুষ্ঠানে এবং সন্ধে 6টা বেজে 5 মিনিটে গানের ভেলা অনুষ্ঠানে সরাসরি আমাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন শ্রোতা বন্ধুরা। অংশগ্রহণ করতে ফোন করুন 7319145333। আরও একবার বলছি, 7319145333। আকাশবাণী শিলিগুড়ির বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এই নতুন আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী শিখা বসু।

অতুল প্রসাদের গান শুনলেন শিখা বসুর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসি।

0: শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। শ্রোতা বন্ধুরা, এই তীব্র গরমের মাঝখানে এক পশলা বৃষ্টি আমাদের মনে কেমন আনন্দ বয়ে আনে, কেমন শান্তি দেয় আমাদেরকে, এবং তার সঙ্গে যদি এক কাপ কফি বা চা নিয়ে আড্ডা জমানো যায় তাহলে কেমন লাগে। হ্যাঁ, আমাদের আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে আমরা এই বিষয়ে শ্রোতা বন্ধুদের কাছে জানতে চাব, তীব্র গরমে এক পশলা বৃষ্টি এবং আড্ডা। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে জুড়তে আপনারা ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু, বলুন।
1: হ্যাঁ, কেমন আছেন দাদা ভাই?
0: আমরা তো ভালো আছি, আপনারা কেমন আছেন?
1: হ্যাঁ, আমরা ওই নরমে গরমে ভালো আছি, মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর জানেন দাদা ভাই, আজকে কি করেছি আমি, মানে আমি মানে সকাল 8:30 আপনাদের ইয়েতে ঢুকি। হ্যাঁ, তো আজকে আমার মানে মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড একটা কথা আছে না, তা আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিল। নিয়ে যখন 8:55 আমার শেষ ফোন নিছেন বর্ধমানের এক শ্রোতা বন্ধু, তখন আমি আঙুলটা কামড়ে ফেলেছি, মানে যা কি ভুল করলাম, কত সুন্দর একটা বিষয় বন্ধুত্ব। হ্যাঁ, সেই নিয়ে আর বলতে পারলাম না। আচ্ছা, এখনকার বিষয়টা
0: তীব্র গরমে এক পশলা বৃষ্টি এবং আড্ডা।
1: এবং আড্ডা, আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আকাশ কিন্তু কালো করে আসছে, আর আড্ডার সময়টা হচ্ছে দেখুন আমার মানে 5:00 থেকে 6:00 পর্যন্ত আমার টিউশনি, তারপর আমি যেটা করি দাদা ভাই সেটা হচ্ছে আধ ঘন্টা মাত্র আড্ডা। সেই আধ ঘন্টার আড্ডায় যদি বৃষ্টিটা নামে, হ্যাঁ, তাহলে চায়ের সঙ্গে কিন্তু কিছু চা থাকে, আর ওই চা আর টাটা খাওয়া হলে বন্ধুকে টাটা করে আমি বাড়ি চলে আসি। তো তো দেখুন, চায়ের সঙ্গে চা আর বর্ষার বৃষ্টি, এটা তো যখন তখনই নামবে। হ্যাঁ, বর্ষার মেঘ যেখানে দাঁড়াবে সেখানেই তো এক পশলা বৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, তো দুবরাজপুরও তার ব্যতিক্রম নয় দাদা ভাই। তো সেই সেরকমই ঘটনা গতকাল বিকেলে ঘটেছিল। আমি টিউশন পড়িয়ে বেরোচ্ছি, হঠাৎ এক বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু বললো চল চা দোকানে, চায়ের নামটা আবার দারুণ, চা দোকানের নামটা সুরুচি। হ্যাঁ, সেখানে চা মানে বিখ্যাত। হ্যাঁ, তো সেই চায়ের দোকানে যখন গেলাম তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার বৃষ্টিতে ভিজেও গেলাম প্রায়। হ্যাঁ, কিন্তু দাদা ভাই চাটা যেটা লাগলো অপরূপ চা, অপরূপ, আর এক ধরনের ঝুড়ি ভাজা পাওয়া যায়
0: এরকম ওয়েদারে।
1: আবার তেলে নয়, এমনি খোলাই ভাজা, শুকনো, মানে তেলে ভাজা জিনিসটা আমি এড়িয়ে চলি এই কারণেই যে পেটের জন্য আমি এড়িয়ে চলি, কেন বর্ষাকালে ধরুন যেখানে সেখানে জল খাওয়া হয় প্লাস আবার তেলে ভাজা, হ্যাঁ, পেট তো অটোমেটিক আপনার সঙ্গে বা আমার সঙ্গে বেমানি করবেই। তো সেই ঝুড়ি ভাজা দিয়ে চা খেয়ে বন্ধুকে টাটা জানিয়ে আমি বাড়ি চলে এলাম।
0: হ্যাঁ, সত্যি মানে এই বিষয়টাই আমাদের আজকে আলোচনায় আনতে চাই, যেটা আপনি বললেন যে এরকম এক পশলা বৃষ্টি এবং একটা কেমন যেন খুব সুন্দর ওয়েদার, একটা মন ভালো করা ওয়েদার, এবং তার সঙ্গে বন্ধুদের বা চেনা মানুষদের সঙ্গে আড্ডায় চা খেতে খেতে, এটা কিন্তু সত্যি। অমিতাবু, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ দাদা ভাই, ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজকে কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে আমরা আলোচনা করছি এই তীব্র গরমে এক পশলা বৃষ্টি এবং আড্ডা। আপনারা আমাদের সঙ্গে জুড়তে ফোন করুন 9434076705। আরও একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: বোলপুর বীরভূম থেকে অম্বিকা।
0: হ্যাঁ অম্বিকা দি, বলুন।
2: হ্যাঁ, ভালো আছেন দাদা ভাই?
0: হ্যাঁ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন তো?
2: হ্যাঁ ভালো আছি।
0: বলুন, আজকের বিষয়টা তো শুনেছেন, এরকম অভিজ্ঞতা আছে কি আপনার? তীব্র গরমে এক পশলা বৃষ্টি এবং আড্ডা।
2: হ্যাঁ হ্যাঁ, সেই তো।

0: হুম
1: হ্যাঁ, এই বৃষ্টি কিন্তু বাইরে হ্যাঁ পড়ছে, খুব জোরে না হলেও অল্প টিপটিপ করে বৃষ্টি আর কি পড়ছে।
0: আপনাদের
1: হ্যাঁ
0: ওখানেও হচ্ছে এখন বৃষ্টি?
1: হ্যাঁ বৃষ্টি হচ্ছে, হ্যাঁ মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিতে খুব জোরালো হচ্ছে না, তবে হচ্ছে। তবে আবহাওয়া এখন ঠান্ডা আছে, আগের থেকে ঠান্ডা আছে। হ্যাঁ আগে যেভাবে মানে বাপরে গরম, মানে তাপ প্রবাহ চলছিল, তার থেকে এখন একটু আরামদায়ক আবহাওয়াটা আছে। তো এই রকম আবহাওয়াতে সত্যি মানে মনটা খুব ভালো হয়ে থাকে, এবং হ্যাঁ সবার সঙ্গে বিশেষ করে বিকালের দিকে তো আড্ডা দিতে খুবই ভালো লাগে, সন্ধ্যের সময় বিকেলের সময়। হ্যাঁ আড্ডাটা খুব সুন্দর জমে, তার সঙ্গে চা, চায়ের সঙ্গে চা, হ্যাঁ মানে একদম আড্ডা একদম জমে যায়। হ্যাঁ
0: আপনি দিদি বললেন যে আপনাদের ওখানেও বৃষ্টি হচ্ছে, তো আজকে কি এরকম আড্ডা দিয়েছেন আপনি?
1: না সকালে এখন এই মুহূর্তে দিইনি, তবে সন্ধ্যাবেলায় তো নিশ্চয়ই হবে
0: একদম
1: আড্ডা।
0: আড্ডা বেশিরভাগই
1: হ্যাঁ
0: সন্ধেবেলা হয়, তবে এই
1: হ্যাঁ
0: সকালবেলা
1: হ্যাঁ
0: এই আড্ডার বিষয়টা নিয়ে এলাম, কারণ এরকম একটা
1: হ্যাঁ হয় হয়
0: স্বস্তিদায়ক
1: হয়
0: বৃষ্টিতে
1: সকালেও হয়, সকালেও
0: চায়ের
1: বৃষ্টি
0: দোকানে
1: থাকে।
0: বা
1: হ্যাঁ ওইগুলো বসে, ওইগুলো তো দেখতে পাই আমরা রাস্তার ধারে,
0: একদম
1: হ্যাঁ ওইগুলো দেখতে পাই। হ্যাঁ মুখে খবরের কাগজ, আবার এদিকে আড্ডাও চলছে, এদিকে চাও মানে চায়ের সঙ্গে বিভিন্ন ধরনের নোনতা খাবার চলছে। হ্যাঁ সেই আড্ডাটাও আমরা দেখতে পাই, রাস্তায় ঘাটে বেরুলে দেখতে পাই দাদা ভাই এরকমও আড্ডা। হ্যাঁ খুব সুন্দরই লাগে, ভালো লাগে। তবে ধরুন আমরা তো হাউস ওয়াইফ, আমাদের তো ধরুন সকালবেলায় এরকম বসে আড্ডা দেওয়ার সময় থাকে না, কিন্তু মানে যখন বাইরে বেরুই কোনো প্রয়োজনে, তখন কিন্তু দোকানে হ্যাঁ আড্ডাটা ভালোই জমে যায়। হুম
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: অসংখ্য ধন্যবাদ দিদি ফোন
1: হ্যাঁ
0: করার জন্য।
1: ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ
0: কথা তো অনেক হলো, একটু গান শুনে নি। মান্না দের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

0: সত্যি আড্ডা আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে। একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি রাঙাপানি থেকে প্রফুল্ল কুমার সিংহ বলছি।
0: হ্যাঁ প্রফুল্ল বাবু, বলুন, আজকের বিষয়টা শুনেছেন তো?
1: হ্যাঁ, এক পশলা বৃষ্টি
0: এবং তীব্র গরমে এক পশলা বৃষ্টি এবং আড্ডা।
1: আড্ডা তো আমাদের তো এখানে সবসময় মাঝে মাঝে বৃষ্টি হইতেই থাকে, তবে আজকের বৃষ্টি, আজকের বৃষ্টিটা একটু আলাদা ধরনের।
0: আচ্ছা, কিরকম?
1: মানে আগে কয়েকদিন তো যেটা গেল রোদ আসে আর বৃষ্টি যায়, কিন্তু আজকে মাঝে মাঝে আসতেছে বৃষ্টিটা, বেশি আসতেছে না। যে যে বৃষ্টিটা মানে জ্যৈষ্ঠ মাসের শেষ এবং আষাঢ়ের দিকে থাকে। হ্যাঁ, তো এখন তো প্রায় আষাঢ়ের শেষের দিকে, তো বৃষ্টিটা ধীরে ধীরে, হ্যাঁ মানে দামিয়ে বৃষ্টিটা পড়ছে না, মানে মেঘ ভাসতেছে।
0: এই এই বৃষ্টিতে কেমন লাগে, মন ভালো হয়ে যায় কি না বলুন?
1: হ্যাঁ, এই বৃষ্টিতে তো বাড়িতে গৃহবন্দী। হ্যাঁ, কারণ আর আমি আমি যে এই মাধ্যমে

0: ফোন করতেছি, আমি এই গরু লড়াচ্ছি, মানে গরুগুলো ঘাস খাওয়াচ্ছি। হ্যাঁ,
1: আচ্ছা,
0: তাদেরও একটু স্বস্তি হচ্ছে।
1: আর
0: হ্যাঁ,
1: আপনি কি
0: এদের
1: আপনার
0: থেকে
1: আরো
0: তারা,
1: যারা সঙ্গী সাথী রয়েছেন এই কৃষিকাজে, বা আপনি যে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: গবাদি পশু ইত্যাদি নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে কি
0: হ্যাঁ
1: এই বৃষ্টির মধ্যে আড্ডা দেন?
0: হ্যাঁ বৃষ্টির মধ্যে, এই বৃষ্টিতে মানে সব থেকে কৃষিকাজ আরামদায়ক। কারণ
1: কৃষিকাজ
0: মাঠে
1: তো
0: তো
1: করেনি,
0: সবাই
1: তার
0: এখন
1: মাঝেও
0: থাকবে।
1: একটু আমাদের যেমন কথার মাঝে একটু করে গান হয়, আমরা গান
0: হ্যাঁ
1: শুনি, তেমনি কৃষিকাজের মাঝখানেও একটু আড্ডা, একটু গল্প।
0: হ্যাঁ, ও তো আমাদের তো কৃষকরা তো এই এই সময় এই বৃষ্টিতে আবার হাল মারবে, আর কোমরে গামছা বাঁধে একটা গান করবে, মানে এক এক জায়গায় এক ধরনের গান। হ্যাঁ,
1: একদম।
0: তো
1: আর
0: উত্তরবঙ্গের তো ভাওয়া গান থাকে, তো আমাদের এলাকা থাকে লাহাঙ্কারি। হ্যাঁ, সেই পাথারের গান একদম, মানে খালি গলায় যা গায়। হ্যাঁ,
1: আচ্ছা,
0: আর
1: সেই
0: সেই
1: গান
0: সেই গানগুলো,
1: আপনারা করেন নিজেদের মধ্যে?
0: হ্যাঁ হ্যাঁ করি করি করি।
1: বা
0: হ্যাঁ, ওই ওই
1: আর
0: ওই গানটা বেশি করে করে লোকেরা। ও বাপুই হাল ধরি আহা চল, আসিবি কত কহিনার খবর, কত এবার বেহমান বাপুই, ও বাপুই জোর করিয়া হাল ধর, কত আসবি কহিনার খবর, কতই না কদর বাপুই। মানে ওই
1: খুব
0: যে যে
1: সুন্দর
0: হাল হচ্ছে,
1: প্রফুল্লবাবু।
0: তার ছেলেটাই ছেলেটাকে যে হাল শিখাচ্ছে সঙ্গে,
1: হুম,
0: আগে তো দুই চার তিনটা করে হাল বইতো, তো ওই ছেলেকে বুঝাচ্ছে গানটাতে যে তুমি আমার সঙ্গে হাল বর, তারপর তো আগামী অঘ্রাণ মাসে তো তোমার জন্য বউ দেখবো, মেয়ে দেখবো। হ্যাঁ,
1: আচ্ছা,
0: এই এই গানের রহস্য এইগুলো
1: হ্যাঁ,
0: থাকে।
1: অর্থাৎ এই যে সমাজের যে চিত্রটা, সেটা এই গানের
0: হ্যাঁ
1: মাধ্যমে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তারা
0: হ্যাঁ
1: তুলে ধরে।
0: হ্যাঁ হ্যাঁ
1: খুব ভালো প্রফুল্লবাবু, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: ঠিক আছে ঠিক আছে, আর শ্রোতা বন্ধুরা কথা বলুক ওনার। আর একটা বিশেষ আকর্ষণ এবার হয়ে গেছে, গতকাল থেকে আমাদের যে FM 75 তরঙ্গে যে আবার লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ, আমাদের
1: আপনারা
0: ওই
1: শুনছেন?
0: যারা জোনের মধ্যে পড়ছি তারা তো আমরা করবই, কেন
1: হ্যাঁ,
0: ওরা তো FM টা শুনতে পাচ্ছে না। সেখানে তো অ্যাপ নাই।
1: হুম,
0: তবুও তারা চেষ্টা করতে পারে ফোন করার জন্য। ইন্দ্রধনু আছে আমাদের, 11টায় আবার অন্য অনুষ্ঠান আছে।
1: হুম,
0: হ্যাঁ,
1: আপনি যে
0: আবার
1: শুনেন
0: মিতালি
1: সেজন্য
0: আছে,
1: আমরা খুবই আনন্দিত, এরকম
0: আনন্দিত
1: আপনাদের
0: মানে
1: মতো শ্রোতা বন্ধু
0: আমরা
1: পেয়ে।
0: অ্যাপটাকে ওদেরকে জন্য ছেড়ে দেবো, আর আমরা যেটা উত্তরবঙ্গে জোনের মধ্যে আছি আমরা FM এ চলে যাব। হ্যাঁ, এই মানে সব মিলিয়ে থাকবো আমরা।
1: ঠিক আছে
0: হ্যাঁ
1: প্রফুল্লবাবু, আপনি শুনতে থাকুন।
0: ঠিক আছে ঠিক আছে,
1: কথা হলো, আরো একটি গান শুনি, শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি আপনাদের শোনাবো, কিন্তু আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, শুনে নি কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: শুভ সকাল। হ্যাঁ,
1: হ্যাঁ, শুভ সকাল।
2: আমি, হ্যাঁ আমি শিলিগুড়ি প্রধাননগর থেকে বলছি,
1: হ্যাঁ দিদি, নামটা বলবেন।
2: গৌরী সরকার।
1: হ্যাঁ গৌরীদি, বলুন।
2: হ্যাঁ, সকালবেলা যেটা ছিল যে বন্ধুত্ব, এখন কি ছিল?
1: এখন আমরা আলোচনা করছি তীব্র গরমে এক পশলা বৃষ্টি এবং আড্ডা।
2: আচ্ছা, ভালো।
1: এই গরমের মধ্যে এই বৃষ্টিটা, এক পশলা বৃষ্টি, আমাদের মনটা হঠাৎ করে ভালো করে দেয়, এবং তার
2: হ্যাঁ,
1: সঙ্গে যদি
2: আসলে
1: এক কাপ চা বা কফি নিয়ে বন্ধুদের সঙ্গে বা চেনা পরিচিতর সঙ্গে আমরা আড্ডায় বসি, সেটা
2: হ্যাঁ
1: কেমন হতে পারে, আমাদের
2: হ্যাঁ
1: মন একটা ভালো করা পরিবেশ, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি।
2: দেখুন, বৃষ্টি তো বাইরে হচ্ছে কিন্তু ঘরে তো গরম আছে,
1: হ্যাঁ সে তো
2: ঘরের গরমটা
1: অবশ্যই।
2: তো যাচ্ছে। হ্যাঁ, আর এই বর্ষাকালে বৃষ্টি, তারপরে গরম, ভালোই লাগে, মন টন গুলো ভালোই লাগে। আর বাড়িতে যদি বন্ধুরা আসে বা বান্ধবীরা আসে, একটু বসে একটু গল্প করা, এগুলো খুবই, সময় ভালো কাটে, তাই
1: একদম।
2: না?
1: আর
2: সময়টা
1: এই
2: ভালো কাটে।
1: এই বৃষ্টি হঠাৎ করেই কেন যেন মনটা ভালো করে দেয়, তীব্র গরমের
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: মধ্যে
2: হ্যাঁ হ্যাঁ
1: একটু যেন শান্তির
2: একদম,
1: খোঁজ, মনটা ভালো
2: হ্যাঁ
1: হওয়া, একটা ঠান্ডা হাওয়া হঠাৎ করে
2: হ্যাঁ।
1: বয়ে আসা, এই
2: তবে
1: জিনিসগুলো।
2: শিলিগুড়ি বৃষ্টি হলে, এই যে একটু আমাদের শিলিগুড়ির আশেপাশে গেলে না, মানে আমি বলছি না পাতা

0: সমতলেও তো জায়গা আছে দেখার, ওখানে ঘুরতে গেলে আরো মনটা ভালো হয়ে যায়।
1: না? তা তো অবশ্যই,
0: হ্যাঁ, অল্প বৃষ্টি, বেশি বৃষ্টি না,
1: ঠিক।
0: অল্প বৃষ্টির মধ্যে ঘুরতে, আমার আমার মনের মধ্যে যেটা ইয়ে হয়, অল্প বৃষ্টির মধ্যে না গেলে ভালোই লাগে। জঙ্গলটা মানে এমনি কাছে পিঠে তো আমাদের অনেক জঙ্গল আছে, তাই না?
1: আর ওই বৃষ্টির মধ্যে জঙ্গল বা গাছপালা যেন সবুজ হয়ে ওঠে আরো বেশি করে।
0: সবুজ হয়ে আসে, মানে ওরে ওদের মানে দেখতেই গাছপালা, না ঘরের গাছপালা তবেও দেখবেন সেগুলোও ভালো লাগে।
1: একদম
0: সবচেয়ে প্রাকৃতিক দৃশ্য হচ্ছে গাছপালা, বর্ষাকাল আসলে যে গাছপালাগুলো এত সুন্দর লাগে, মানে অপূর্ব লাগে, আমার
1: ঠিক,
0: কাছে তো খুব ভালো লাগে।
1: বৃষ্টিতে স্নাত হয়ে তারাও যেন নতুন ভাবে নিজেদের আত্মপ্রকাশ করে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে,
1: হ্যাঁ
0: ধন্যবাদ।
1: গৌরীদি, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: আমি সব সময় দাদা ভাই, আমি সব সময় ফোন করি, সকালেও ফোন করেছিলাম পাইনি, ওই যে বন্ধুত্বর ইয়ে
1: আচ্ছা,
0: সকালে একটা পাইনি। হ্যাঁ,
1: আপনারা আমাদের এই
0: সকালেও ফোন,
1: অনুষ্ঠান নিয়মিতভাবে শোনেন এবং সবগুলো অনুষ্ঠান শোনেন, এজন্য আমরা খুব
0: সব
1: আনন্দিত।
0: তো সব অনুষ্ঠান শুনি আমি। হ্যাঁ, আমি একা থাকি, এই যে রান্না করতে করতে হঠাৎ রেডিওটা খুললাম, খুলতে দেখি যে এরকম ইয়ে করছি প্রশ্ন ইয়ে, তারপরে আবার ফোন করলাম।
1: বাহ,
0: হ্যাঁ, ঠিক আছে,
1: হ্যাঁ
0: ধন্যবাদ।
1: দিদি, শুনতে থাকুন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: কথার মাঝখানে এবার আপনাদের জন্য শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি তীব্র গরমে এক পশলা বৃষ্টি এবং আটটা নিয়ে। আপনারা আমাদের সঙ্গে জুড়তে ফোন করুন 9434076705। এই ফোন নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে কথা বলুন আর এই বিষয় নিয়ে আপনাদের যা ভাবনা সেটা আমাদের সামনে তুলে ধরুন। আমাদের হাতে বেশিক্ষণ সময় নেই, আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। তার মাঝে জানিয়ে দিই, আজকে বিকেল 4:30 থেকে খেলাধুলা যে আমাদের অনুষ্ঠান হয় ক্রীড়াঙ্গন, সেখানে লাইভ ফোন ইন আপনারা ফোন করতে পারেন। আলোচনা হবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোন পথে এ বিষয়ে। আমাদের মধ্যে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মলয় বাগচি, উনি ফুটবল কর্মকর্তা। আপনারা ফোন করবেন আজ বিকেল 4:30 থেকে বিকেল 5 পর্যন্ত। বিশ্বকাপ ফুটবল চলছে, তাই আমাদের যে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, সেখানে আমরা আজকে ফুটবল বিশ্বকাপ নিয়েই আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে জুড়তে ফোন করবেন সেই একই ফোন নম্বরে 9434076705, এই ফোন নম্বরে। কিছু কথা কিছু গানে অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় তীব্র গরমে এক পশলা বৃষ্টি এবং আটটা। অনেক শ্রোতাবন্ধুই আমাদের সঙ্গে আজ এই অনুষ্ঠানে জুড়ে তাদের যে মনের কথা সেগুলো তুলে ধরলেন, তাদের অভিজ্ঞতা তুলে ধরলেন। আমাদের হাতে আর বেশি সময় নেই, বিদায় তো নেবার সময় চলে এসেছে, তাই যাওয়ার আগে এই যে অসহ্য তীব্র গরম, তার মাঝখানে যে একটুখানি মেঘলা আবহাওয়া, একটুখানি বৃষ্টি, এগুলো কিন্তু মনে যে প্রশান্তি এনে দেয়, সেগুলো কিন্তু সত্যি আমাদের জীবনের এক বিশেষ অঙ্গ। কারণ এই প্রচণ্ড গরমের, প্রচণ্ড রৌদ্রের তীব্র দহন থেকে যখন আমরা সাময়িক মুক্তি পাই এই বৃষ্টির মাধ্যমে, তখন কিন্তু আমাদের সেই মন কিন্তু ভালো হয়ে ওঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের কিছু কথা কিছু গানের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমাদের ঘড়ি বলছে আর সময় নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দশম শ্রেণীর জন্য বিষয় ইতিহাস। পাঠদান করবেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিক চন্দ্র রায়।
2: সুপ্রভাত ছাত্রীরা।
3: সুপ্রভাত স্যার।
2: আমি শালবাড়ি স্কুলের

ইতিহাসের শিক্ষক, আমার নাম মানিকচন্দ্র রায়। আজ আমার সামনে শালবাড়ি স্কুলের দুজন ছাত্রী দেবশ্রী বর্মন ও সুস্মিতা বর্মন তোমাদের সহযোগিতা করবে। আজ আমি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়টি পাঠদান করব। অধ্যায়টি আলোচনার পূর্বে আমাদের জানা দরকার মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিত নম্বর বিভাজন, অর্থাৎ এই অধ্যায়ে কত নাম্বারের কী কী ধরনের প্রশ্ন থাকে বা থাকতে পারে। এই অধ্যায়ে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন দুটি থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি, সংক্ষিপ্ত প্রশ্ন একটি বা দুটি, বিশ্লেষণধর্মী প্রশ্ন একটি বা দুটি যার মান 4, ব্যাখ্যামূলক প্রশ্ন একটি যার মান 8। মোট 20 থেকে 21 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে হতে পারে। এখন আসা যাক আলোচ্য পাঠদানে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে জয়লাভের পর এদেশে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়। বৃদ্ধি পেতে থাকে কোম্পানির শাসন, শোষণ, অত্যাচার, ফলে এর বিরুদ্ধে গড়ে ওঠে নানা প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহ। আপাত দৃষ্টিতে কোম্পানির শাসন ও শোষণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক ও উপজাতি সম্প্রদায়ের মানুষ। ঔপনিবেশিক শাসক গোষ্ঠী তাদের অরণ্যের অধিকার কেড়ে নেয়, এর উপর সমানেই চলতে থাকে শাসক গোষ্ঠীর সহযোগী জমিদার, মহাজন, সরকারি কর্মচারীদের শোষণ ও অত্যাচার, যার প্রতিবাদে অরণ্যচারী আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। এই সময়ে সংগঠিত কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির মধ্যে চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ওয়াহাবি ফরাজি আন্দোলন, নীল ও কৃষক বিদ্রোহের কথা আমরা বলতে পারি। ছাত্রছাত্রীরা, এখন আমাদের জানতে হবে ঔপনিবেশিক অরণ্য আইনে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া কী ছিল, কেনই বা তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। সেই সময় ভারতীয় জনগোষ্ঠীর একটি বিরাট অংশ ছিল আদিবাসী বা উপজাতি সম্প্রদায়। এরাই ভারতের প্রাচীন অধিবাসী। যুগ যুগ ধরে অরণ্যের কাঠ, ফলমূল, বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ ও পশু শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। কায়িক পরিশ্রমের মাধ্যমে তারা পাথুরে অনুর্বর পতিত জমিকে চাষের উপযোগী করে তোলে। কিন্তু ভারতে ইংরেজ শাসন শুরু হলে আদিবাসীরা তাদের সেই চিরন্তন অরণ্যের অধিকার হারায়। তাই কোম্পানির শাসনকালে ভারতের বিভিন্ন প্রান্তে দেখা দেয় বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব। এখন আসা যাক এই যে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব কী, এর মধ্যে সুস্পষ্ট আমাদের ধারণা থাকা অবশ্যই দরকার। যাই হোক, এদের মধ্যে পার্থক্যই বা কী? প্রসঙ্গত তোমাদের বলে রাখি, এবছর মাধ্যমিক পরীক্ষায় বিপ্লব কী এই প্রশ্নটি 2 নম্বরের এসেছিল। আপাত দৃষ্টিতে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব কী সমগোত্রীয় বলে মনে হলেও এগুলির মধ্যে কিছু সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন বিদ্রোহ বলতে আমরা নির্দিষ্ট কোনো অঞ্চলের প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, এটি স্বল্পমেয়াদি, একক বা সমষ্টিগত শান্তিপূর্ণ বা সশস্ত্র যে কোনোভাবে হতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে রংপুর বিদ্রোহ, চোয়ার বিদ্রোহ, নীল বিদ্রোহ প্রভৃতি।

আবার কোনো দেশের প্রচলিত শাসন ব্যবস্থা বা শক্তির বিরুদ্ধে একাংশের বা সমষ্টির সমস্ত সশস্ত্র সংগ্রামকে বলা হয় অভ্যুত্থান। এক্ষেত্রে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কথা আমরা বলতে পারি। আবার বিপ্লব কথাটির অর্থ হল আমূল ও দ্রুত পরিবর্তন। দেশের অধিকাংশ মানুষ দ্বারা কোনো একটি দেশ বা জাতির প্রচলিত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি কাঠামোর দ্রুত ও আমূল পরিবর্তন। এটি শান্তিপূর্ণভাবে বা রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে হতে পারে। উদাহরণ হিসাবে আমরা ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, শিল্প বিপ্লব এবং ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের কথা বলতে পারি। এবার আসা যাক ব্রিটিশ অরণ্য আইন সম্পর্কে আলোচনায়। ছাত্রছাত্রীরা, তোমাদের মনে রাখতে হবে ব্রিটিশ সরকার বিভিন্ন কারণে ভারতের অরণ্য সম্পদ নিজেদের আধিপত্য স্থাপনে উদ্যোগী হয়। 1855 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি অরণ্য সনদ বা ফরেস্ট চার্টার আইন পাশ করে ভারতীয় অরণ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ জারি করে। 1864 খ্রিস্টাব্দে বন দপ্তর স্থাপন করে জার্মান বন বিশেষজ্ঞ ডায়াট্রিক বান্ডিসকি বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল নিযুক্ত করে। যথেচ্ছভাবে গাছ কাটা, পশু শিকার ইত্যাদির উপর সরকারি বিধিনিষেধের আরোপ করে। ব্রান্ডিসের রিপোর্টের উপর ভিত্তি করে সরকার 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ করে। এর দ্বারা ভারতীয়দের অরণ্য সম্পদের ওপর অধিকার হারায়, অরণ্য ভূমিকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়। দ্বিতীয় অরণ্য আইন পাশ করে অরণ্য অঞ্চলগুলিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়, এক সংরক্ষিত অরণ্য, দুই নিরাপদ অরণ্য, তিন অশ্রেণীভুক্ত অরণ্য। প্রসঙ্গত বলে রাখি, তোমাদের এই তিন প্রকার অরণ্য ভাগের মধ্যে উপরুক্ত দুই প্রকার অর্থাৎ সংরক্ষিত অরণ্য ও নিরাপদ অরণ্য থেকেই কেবলমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিজেদের জীবন জীবিকার জন্য কিছু সম্পদ তারা আহরণ করতে পারত। কিন্তু অশ্রেণীভুক্ত অরণ্য থেকে কোনো প্রকারই সম্পদ গ্রহণ করা সরকারি বিধিনিষেধ কঠোরভাবে বজায় ছিল। ব্রিটিশ সরকারের এই অরণ্য আইনের ফলে আদিবাসীরা বাসস্থান হারায়, অরণ্যজাত জীবিকা অর্জনের রসদ হারায়। তারা সরকারের রাজস্বের চাপে ঠিকাদার, মহাজন ও জমিদারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিদ্রোহের পথে পা বাড়ায়। বিহারের ছোটনাগপুরের বুদ্ধ ভগত ও জোয়া ভগতের নেতৃত্বে কোল বিদ্রোহ, সাঁওতাল পরগনায় সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ, বিরসা মুন্ডার নেতৃত্বে ছোটনাগপুরে মুন্ডা বিদ্রোহ প্রভৃতি ছিল এই সময়ের উল্লেখযোগ্য বিদ্রোহ। এখন আমরা এই বিদ্রোহগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসা যাক চুয়ার বিদ্রোহ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিম ও মেদিনীপুর জেলার উত্তর পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ অংশ জুড়ে আদিবাসী চুয়াররা একটি আন্দোলন গড়ে তুলেছিল যা চুয়ার বিদ্রোহ বা চুয়ার আন্দোলন নামে পরিচিত। চুয়ার শব্দটি কোনো জাতির নাম নয়। ইংরেজরা অরণ্য ও পাহাড়ে বসবাসকারী লুঠত রাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চুয়ার নামে আখ্যায়িত করেন। আসলে কোড়া, মুন্ডারি, কুর্মি, বাগদি, মাঝি

লোধা প্রভৃতি উপজাতীয় মানুষদের সামগ্রিকভাবে চুয়ার বলা হতো। চুয়াররা স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা রক্ষী হিসাবে কাজ করত। পাইকের কাজ করার বিনিময়ে তারা যে জমি ভোগ করত তা পাইকান জমি নামে পরিচিত ছিল। এই বিদ্রোহের নেতৃত্ব দেন বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিং এবং মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত রানী শিরোমণি। এছাড়া অচল সিংহ, লাল সিংহ, মাধব সিংহ প্রমুখের নেতৃত্বে এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 1768 খ্রিস্টাব্দে ঘাটশিলার জমিদার ধলভূমের রাজা জগন্নাথ সিংহ জমিদারি হারিয়ে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। আন্দোলনের ব্যাপকতায় ভীত হয়ে সরকার তাকে জমিদারি ফিরিয়ে দিতে বাধ্য হয়। আবার দরিদ্র চুয়ারদের জমির মালিকানা বাতিল ও পাইকের পেশা থেকে বিতাড়ন ও জমিদারদের উপর বাড়তি রাজস্বের চাপ ইত্যাদি এই পর্বের বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল বলে মনে করা হয়। জমিদারদের আহ্বানে চুয়ার ও পাইকরা বিদ্রোহ শুরু করেছিল। তারা ব্যাপকভাবে সরকারি কাছারি লুণ্ঠন করে, সরকারি অফিস জ্বালিয়ে দেয় ও নির্মম হত্যালীলা চালায়। তাদের গেরিলা যুদ্ধ কৌশলে ইংরেজ সেনারাও বিপর্যস্ত হয়। 1799 খ্রিস্টাব্দে মার্চ মাস পর্যন্ত বিদ্রোহীরা প্রায় 30 গ্রামের দখল নেয়। অবশেষে মেদিনীপুরের কালেক্টর কিছু বিদ্রোহী সর্দারদের পুলিশ বাহিনীর চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের উপর শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করে এবং বিদ্রোহী নেতাদের গ্রেপ্তার করে বিদ্রোহ কঠোর হাতে দমন করে। চুয়ার বিদ্রোহের বিস্তারিত আলোচনার পরে আমাদের জানতে হবে এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্যগুলি কী ছিল। এই বিদ্রোহের বিভিন্ন বৈশিষ্ট্য মধ্যে অন্যতম ছিল, এটি ছিল সাহসী সশস্ত্র চুয়ার উপজাতির সম্প্রদায়ের অরণ্যের অধিকার রক্ষার লড়াই। দ্বিতীয়ত, এই বিদ্রোহ ছিল জমিদারি হারানো জমিদার ও বেতনের পরিবর্তে প্রাপ্ত পাইকান, জমি হারানো পাইক বা সৈনিকদের সঙ্গে আদিবাসীদের যৌথ সংগ্রাম। প্রথম পর্যায়ের তুলনায় দ্বিতীয় পর্যায়ের বিদ্রোহটি প্রবল হয়েছিল। চতুর্থত, বিদ্রোহীদের গেরিলা যুদ্ধ কৌশল ইংরেজ সেনাদের বিপর্যস্ত করে তুলেছিল। সরকার চরম শক্তি প্রয়োগ ও কূটকৌশলের মাধ্যমে এই বিদ্রোহ শেষ পর্যন্ত দমন করতে সক্ষম হয়। তোমরা এ পর্যন্ত বুঝতে পারছ? তো এখানে তোমরা লক্ষ্য রাখবে বিদ্রোহীদের গেরিলা যুদ্ধ, এই যে গেরিলা যুদ্ধটা কি, কেউ কি বলতে পারবে গেরিলা যুদ্ধ সম্পর্কে? গেরিলা যুদ্ধ হলো আদিবাসীরা ব্রিটিশ তথা সহযোগিতার জমিদারদের সঙ্গে যেভাবে যুদ্ধ করেছিল, অর্থাৎ গেরিলা যুদ্ধ মানে শত্রুপক্ষকে পরাজিত করার জন্য তারা রাস্তা কেটে বা বনজঙ্গল পুড়িয়ে যেন বিপক্ষে শত্রু আক্রমণ করতে না পারে। অর্থাৎ আমরা যদি বলি গেরিলা যুদ্ধটা হলো যখন কোনো শত্রুপক্ষ আক্রমণ করতে আসবে তখন তার রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করা অথবা ক্ষেত খামার জ্বালিয়ে দেওয়া, অর্থাৎ তারা যেন আসতে আক্রমণ করতে না পারে। এইভাবে চুয়াররা স্থানীয় জমিদার এবং মহাজনদের বিরুদ্ধে গেরিলা কৌশল অবলম্বন করেছিল। যাই হোক, এইবার দেখো চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম আমরা, এরপরে আমরা জানব এই বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল কী ছিল। এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর

কয়েকটি গুরুত্বপূর্ণ ফলাফল আমরা লক্ষ্য করতে পারি। প্রথমত, এই বিদ্রোহ ছিল জমিদার ও চোয়ার উপজাতির ঐক্যবদ্ধ লড়াই, যা পরবর্তী বিভিন্ন কৃষক বিদ্রোহগুলির ছিল অনুপ্রেরণার উৎস। দ্বিতীয়ত, বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে সরকার 1800 খ্রিস্টাব্দে 18 নং রেগুলেশন দ্বারা চোয়ার অধ্যুষিত জঙ্গলমহল গঠন করে তাদের সুযোগ সুবিধার বন্দোবস্ত করে। তৃতীয়ত, সরকার পুরাতন জমিদারদের নামমাত্র খাজনার বিনিময়ে জমিদারি ফেরত দেয়। চতুর্থত, আমরা বলতে পারি বিদ্রোহীরা নরহত্যা, নিষ্ঠুরতা ও দস্যুবৃত্তি অবলম্বন করায় প্রচুর সম্পদ ও জীবনহানিও ঘটে। এরপরে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অপর একটি অন্যতম বিদ্রোহ, কোল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব। তোমরা মনে রাখবে, এই যে কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ সমস্তই ছিল আদিবাসীদের বিদ্রোহ। তো কোল বিদ্রোহ 1831 থেকে 1832 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল। প্রাচীনকাল থেকেই কোল নামে এক আদিম উপজাতি বর্তমান মানভূম, সিংভূম ও ছটনাগপুর প্রভৃতি অঞ্চলে বসবাস করত। কোলরা ছিল হো, মুন্ডা, ওড়াও প্রভৃতি সম্প্রদায়ে বিভক্ত। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে পাথুরে জমিকে আবাদযোগ্য করে তোলে। এছাড়া তারা জঙ্গলের সম্পদ সংগ্রহ করে নিজ সমাজের আচার রীতিনীতি অনুযায়ী স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করত। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার ফলে কোলদের উপর জমিদার মহাজন শ্রেণীর অত্যাচার বৃদ্ধি পায়। 1820 থেকে 21 খ্রিস্টাব্দে কোলরা পোড়াহাটের জমিদার ও তার সহযোগী ইংরেজ সেনাপতি রক্সেস এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তবে চাইবাসার যুদ্ধে কোলরা সম্পূর্ণভাবে পরাজিত হয়। এছাড়া 1820 খ্রিস্টাব্দে কোম্পানি সরাসরি ছটনাগপুর জেলার শাসনভার গ্রহণ করলে কোলদের উপর তীব্র শোষণ অত্যাচারের মাত্রা আরও বৃদ্ধি পায়। অসহায় আদিবাসী কোলরা নিরুপায় হয়ে 1831 থেকে 1832 খ্রিস্টাব্দের মধ্যে পুনরায় ব্যাপকভাবে বিদ্রোহ শুরু করে, যা ইতিহাসে কোল বিদ্রোহ নামে পরিচিত। এইবার কোল বিদ্রোহের কারণ কী ছিল এ সম্পর্কে আমাদের জানতে হবে। 1831 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত, কোলদের চিরাচরিত জমিতে যৌথ মালিকানা প্রথার পরিবর্তে ব্যক্তিগত মালিকানা প্রবর্তন করলে কোলরা ক্ষুব্ধ হয়ে ওঠে। দ্বিতীয়ত, শান্তিপ্রিয় কোল উপজাতির জমি বহিরাগত দিকু অর্থাৎ জমিদার, মহাজন এবং ব্যবসায়ীরা হস্তগত হওয়ায় এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে চরম নির্যাতন হয় কোলদের ক্ষুব্ধ করে তুলেছিল। এখানে এই যে দিকু, দিকু কাদের বলা হয় তোমরা কি জানো? বহিরাগত মহাজন ব্যবসায়ীদের আদিবাসীরা দিকু বলতো, ঠিক আছে। তৃতীয়ত, কোম্পানির নগদ অর্থে খাজনা প্রদানের নিয়ম চালু করলে ফসল বিক্রি করতে গিয়ে তারা মহাজন ও ব্যবসায়ীদের কাছে প্রতারিত হতো। চতুর্থত, দরিদ্র কোল উপজাতিদের বিনা পরিশ্রমিকে অর্থাৎ বেগার শ্রমদানে বাধ্য করা হতো, যার ফলে কোলরা রুষ্ট হয়েছিল। পঞ্চমত, কোলদের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার স্থলে ব্রিটিশ আইন ও বিচার পদ্ধতি চালু হলে তারা অসন্তুষ্ট হয়। এবার আমরা আসি কোল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি কী ছিল। কোল বিদ্রোহের কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত,
আদিবাসী কোল।

0: এর কাছে বহিরাগত দিকু ও ইংরেজদের অত্যাচার থেকে মুক্তি ছিল স্বাধীনতার সামিল। দ্বিতীয়ত, অরণ্যের অধিকার রক্ষায় তারা ছিল বদ্ধপরিকর। তৃতীয়ত, উপজাতি বিদ্রোহরূপী সুরি হলেও অন্যান্য মানুষের অংশগ্রহণে তা কৃষক আন্দোলনে পরিণত হয়। চতুর্থত, বিদ্রোহীরা নাকড়া বাজিয়ে যুদ্ধের তীর ও আম শাখা বিলি করে বিদ্রোহের বার্তা মানুষের কাছে পৌঁছে দিত। যে আম শাখা হলো আম গাছের ডাল। কোল বিদ্রোহের কিছু সীমাবদ্ধতাও ছিল, যেমন কোল বিদ্রোহে কোনো সুযোগ্য নেতা ছিল না। দ্বিতীয়ত, এই বিদ্রোহ একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল। তৃতীয়ত, শিক্ষিত মধ্যবিত্ত সমাজ কোল বিদ্রোহের প্রতি উদাসীন ছিল। সর্বোপরি, বিদ্রোহী নেতাদের নিজেদের মধ্যে কোনো সুষ্ঠু যোগাযোগ ছিল না। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে আলোচনায় অংশগ্রহণ করব। ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের MCQ প্রশ্ন থাকবে 20টি, যা পূর্ণ মান 20 নম্বরের। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 16টি, যার পূর্ণ মান 16 নম্বরের। সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্ন 4 নম্বরের 6টি থাকবে, যার পূর্ণ মান 26 নম্বরের, এবং একটি ব্যাখ্যামূলক প্রশ্ন 8 নম্বরের। তাহলে মোট এই হল 90 নম্বরের। এবার তোমরা আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে কতটি বুঝতে পারলে এখন বলো দেখি। তোমরা ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কত সালে বলো তো সুস্মিতা? তুমি এখানে বলে রাখি, তোমাদের 4টি উত্তর দেওয়া থাকবে, ক খ গ ঘ অথবা ABCD। 4টি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে। তাহলে সুস্মিতা, তুমি বলো ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কত সালে? এ 1855 খ্রিস্টাব্দে, বি 1860 খ্রিস্টাব্দে, সি 1864 খ্রিস্টাব্দে, ডি 1879 খ্রিস্টাব্দে। কোনটি হবে বলো দেখি?
1: অপশন সি 1864 খ্রিস্টাব্দে।
0: 1864 খ্রিস্টাব্দে, ভেরি গুড। আচ্ছা, তুমি বুঝতে পেরেছ দেবশ্রী? এবার তুমি বলো দেখি, ভারতে দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে? তোমাকে 4টি অপশন দিচ্ছি, এ 1870 খ্রিস্টাব্দে, বি 1878 খ্রিস্টাব্দে, সি 1880, ডি 1892।
1: বি 1778 খ্রিস্টাব্দে।
0: না, এটা ঠিক হলো না, তুমি বলো তো। হ্যাঁ, 1870 এ নাম্বার, বি এ আছে 1878, সি 1880, ডি 1892। 1870, 1878, 1880 এবং 1892, কোনটি হবে?
1: 1892।
0: না, তোমরা মনোযোগ সহকারে আবার একটু ভাবো, 1870, 1878 এবং 1880, 1892।
1: অপশন বি,
0: হ্যাঁ,
1: 1878 খ্রিস্টাব্দে।
0: দেবশ্রী, তুমি ভুল করেছ, বুঝতে পেরেছ? তুমি কিন্তু 1778 বলেছে। দেখো, 100 বছরের পার্থক্য তো হয় না, 1878 খ্রিস্টাব্দে, ভেরি গুড। এবার নেক্সট প্রশ্ন বলো তো, চুয়ার বিদ্রোহ হয়েছিল কোথায় বলো তো সুস্মিতা? তুমি মেদিনীপুরে, না কলকাতায়, না মুর্শিদাবাদে, না নদিয়ায়?
1: মেদিনীপুরে।
0: ভেরি গুড, মেদিনীপুরে। শুধু মেদিনীপুরে, এখানেও

0: উত্তর অবশ্যই মেদিনীপুরে হবে। তাছাড়া আমরা কথায় কথায় চোয়ার বিদ্রোহ হয়েছিল নিশ্চয়ই জানা আছে তোমার দেবশ্রী, মেদিনীপুর, তারপরে পুরুলিয়া,
1: বাঁকুড়া।
0: বাঁকুড়া, ভেরি গুড। আচ্ছা নেক্সট প্রশ্ন যাই, মেদিনীপুরে লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন কে বলো তো? আমি অপশন দিচ্ছি, তোমাদের চারটি অপশন থাকবে, এ রানী রাসমণি, বি রানী শিরোমণি, সি গোবর্ধন দিগপতি, ডি অচল সিংহ।
1: বি রানী শিরোমণি।
0: হ্যাঁ রানী শিরোমণি, বুঝতে পেরেছ? আচ্ছা এবার নেক্সট প্রশ্ন আর একটি বলো, মেদিনীপুরে চুয়ার অধ্যুষিত অঞ্চলকে কী বলা হয়? এ রাজমহল, বি ঘাসমহল, সি জঙ্গলমহল, ডি চুয়ার মহল।
1: সি জঙ্গলমহল।
0: ভেরি গুড, জঙ্গলমহল, আমরা কিছুক্ষণ আগেই এটি আলোচনা করেছি। এবার নেক্সট আমরা তোমাদের সিলেবাসের দ্বিতীয় যে অধ্যায়ে 16 নম্বরের প্রশ্ন থাকবে সেটি আলোচনা করছি। দেখো প্রথম পার্টে থাকবে পূর্ণ বাক্যে উত্তর দাও, এখানে চারটি থাকবে তোমরা নিশ্চয়ই জানো। বলো দেখি সুস্মিতা তুমি, বিপ্লব কথার অর্থ কি?
1: বিপ্লব কথার অর্থ হল আমূল পরিবর্তন।
0: শুধু আমূল পরিবর্তন বললে হবে দেবশ্রী? আমূল এবং দ্রুত পরিবর্তন, ঠিক আছে। বেশ তুমি বলো দেবশ্রী, সরকার কেন অরণ্য আইন চালু করেছিল? আচ্ছা তুমি সুস্মিতা তুমি বলো তো, সরকার কেন অরণ্য আইন চালু করেছিল?
1: দেশের অরণ্য সম্পদ
0: নিজেদের স্বার্থে অধিকার করার জন্য, অর্থাৎ নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য তারা অরণ্য আইন পাশ করেছিল। কারণ ব্রিটিশরা অরণ্যকে যেন জনসাধারণ সবাই ব্যবহার করতে না পারে, কেবলমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই অরণ্য আইন তারা পাশ করেছিল। ঠিক আছে ছাত্রছাত্রীরা, তোমরা আজকে প্রশ্ন উত্তর আলোচনায় খুব ভালো অংশগ্রহণ করেছ এবং তোমরা মনোযোগ সহকারে পরবর্তী পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হবে। এই বলে আজকে আলোচনা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান শুনলেন, আজ ছিল দশম শ্রেণীর জন্য পাঠ্যবিষয়ে ইতিহাস, পাঠদান করলেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিক চন্দ্র রায়। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

শ্রোতা বন্ধুরা, কথাই সুরে অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রতীক ছবি থেকে।

লবো বধু সাজে বানর বানের হাত ধরে চলো দেখি লাজে আরে গলে লাগ যা গলে লেকে যা মালুকের লাজ দেখে যা ঝুমুরের লাজ দেখে যা তকদুম তকদুম তকদুম আরে লাজ দেখে যা লাগাবুম লাগবুম লাগবুম লাগবুম লাজ দেখে যা মালুকের লাজ দেখে যা ঝুমুরের লাজ দেখে যা হেই হেই হেই হেই Hey, hey, hey, hey, hey, lads, beta, hey, hey, hey, hey, hey. Amar jhumur laache jakon hire manik jhane. Amar jhumur laache jakon hire manik jhane. Producer-er bheed lage jay kele bartore. আগাম রেখে যা আগাম রেখে যা অ্যাডভান্স দেখে যা মালুকের লাজ দেখে যা ঝুমুরের লাজ দেখে যা তকদুম তকদুম তকদুম আরে লাজ দেখে যা লাগাবুম লাগবুম লাগবুম লাগবুম।

0: কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি মাদার ছবি থেকে, শিল্পী কিশোর কুমার।
1: আহা।

0: শুনছেন কথায় সুরে।
1: উপভোক্তাও তক পৌঁছনে কাজ সুলভ ও সস্তা মাধ্যম হ্যাঁ আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো ও সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে
1: লোকাল ও রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যাঁ বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700।

0: 0001-424-2-424
1: नंबर एक बार फिर नोट करें 8700-001-424-2-424।
2: ওয়েভস পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েভস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েভস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম

২৪ তারিখ শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে ঘন যানজটের সম্ভাবনা রয়েছে। যাত্রী ও যানবাহন চালকদের আগাম পরিকল্পনা করে যাত্রা করার এবং সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর অনুরোধ জানানো হচ্ছে। যানজট প্রবণ ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড়, এই মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, রাস্তার মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালান এবং সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজিয়ে রাখুন। NH10 শালুগড়ায় সড়কের নির্মাণ কাজ চলছে, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজিয়ে রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু তিস্তা ক্যানেল ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাগোপা শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নোয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করুন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো যাচ্ছে যে টিকিয়াপাড়া হাট থেকে জলপাই মোড় পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত যান চলাচল ধীরগতিতে হতে পারে। শালবাড়ি হাট থেকে শালবাড়ি পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত যান চলাচলে প্রভাব পড়তে পারে। নতুন হাট থেকে উত্তরকন্যা পর্যন্ত দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ নির্দেশনায় জানানো যাচ্ছে যে বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে কাওয়াখালি ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহনকে অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, তার পরিবর্তে কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে অনুরোধ করা হচ্ছে আপনারা দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহনকে দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে নৌকাঘাট, কাওয়াখালী, খাপড়াইল রোড রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সিকিম ও কালিম্পং থেকে NGP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহনকে দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন ট্রাফিক আপডেট। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন, ইয়াকিন ছবি থেকে অদিত নারায়ণ এবং আলকাই আগ্নিকের কণ্ঠে।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার এক দুটি অংশে ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরিমাপ হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। এছাড়াও সিকিমের দুই একটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার পরিমাপ হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির দুই একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সিকিমের দুই একটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি ইয়েস বস ছবি থেকে, কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

কথায় শুরু অনুষ্ঠানে এবারের গানটি যুগপুরুষ ছবি থেকে, শিল্পীরা অনুরাধা পাডওয়াল এবং অভিজিৎ।

0: এই গানটির সঙ্গে শেষ হলো আজকের কথায় সুরে আকাশবাণী শিলিগুড়ি। মহিলা মজলিশ একটু পরেই।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। শ্রোতা বন্ধুরা, আষাঢ় মাস যতই কবিদের খুব প্রিয় মাস হোক না কেন, এখন যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে, সুতরাং আষাঢ় মাসে যে অবিরাম বৃষ্টি তার সাথে সাথে প্রচণ্ড গরমেও কিন্তু আমরা গাহিল হয়ে যাচ্ছি। কখনো তুমুল বৃষ্টি, আবার তারপরেই প্রখর রোদ। এই যে আবহাওয়ার তারতম্য, এতে কিন্তু আমাদের মানসিক এবং শারীরিক দুদিকেই কষ্টের শেষ নেই। আষাঢ়স্য প্রথম দিবসে যক্ষ তার যক্ষপ্রিয়ার কাছে যে বার্তাই পাঠাক না কেন, আমাদের মনে কিন্তু কোনো ভালো লাগার বার্তা আসছে না এখন পর্যন্ত। বরঞ্চ ঘরে ঘরে জ্বর সর্দি কাশি নিয়ে আমরা ব্যতিব্যস্ত। যে বাড়িতে ছোট বাচ্চা রয়েছে এবং প্রবীণ নাগরিকরা রয়েছেন, সে বাড়িতে তো অশান্তির শেষ নেই। ছোট বাচ্চারা যারা নিজেদের অসুবিধার কথা বা কষ্টের কথা বলতে পারে না, তাদের বাবা মারও কিন্তু চূড়ান্ত ভোগান্তি এই সময়। আর সেই জন্যই এই সমস্ত অসুবিধাগুলো সম্বন্ধে এবং তার প্রতিকারগুলো সম্বন্ধে জেনে নিতেই আজকে আমাদের অনুষ্ঠান। এবং সঙ্গত কারণেই আমরা এই অনুষ্ঠানের শীর্ষক রেখেছি বর্ষায় শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যা ও তার প্রতিকার। সঙ্গে রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর শ্রীময়ী কুণ্ডু। নমস্কার ডাক্তারবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।

0: স্বাগত।
1: নমস্কার, অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য।
0: তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। ডাক্তারবাবু, আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের অনেক রকমের জিজ্ঞাসা আছে তার বাচ্চাদের নিয়ে, বিশেষ করে এই সময়ে যখন বিভিন্ন ধরনের অসুখ বিসুখে বাচ্চারা আক্রান্ত হয়। যে সমস্ত বাচ্চারা কথা বলতে এখনও শেখেনি তাদের কষ্টের কথা তো আমরা বুঝতে পারি না, কিন্তু তাদের বিভিন্ন উপসর্গ দেখে এবং বাড়ির যারা বড় তাদের পরামর্শ মতো আমরা বিভিন্ন রকমের উপায় গ্রহণ করে থাকি। তো আমি প্রথমেই জানতে চাইব যে এই সময়ে কী কী ধরনের অসুখ বাচ্চাদের সাধারণত হয়ে থাকে।
1: আচ্ছা, দেখুন, এই বর্ষাকালে মাঝে মাঝে ঠান্ডা হচ্ছে, গরম হচ্ছে, আরেকটা আপনার এত বৃষ্টি হচ্ছে অনবরত, তাতে আপনার একটা যে ওয়েদারটা যে একটা ড্যাম্পনেস আছে এর জন্য ভাইরাল বেশ আউটব্রেক হচ্ছে ভাইরাসের। তো এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি দু রকমের ইনফেকশন হচ্ছে, একটা আপনার ওয়াটার বর্ন, একটা হচ্ছে আপনার এয়ার বর্ন। তো ওয়াটার বর্নের মধ্যে বলবো যে বিভিন্ন জায়গায় জায়গায় জল জমছে বাড়ির আশেপাশে, তো মাস্কিউটো যেটা ব্রিডিংটা বেশি হচ্ছে, তো এই একটা। তো মশার জন্য যেসব রোগগুলো হতে পারে, ম্যালেরিয়া, তারপরে আপনার ডেঙ্গি, তো এইগুলো যেমন একটা ব্যাপার। আরেকটা হচ্ছে প্রচণ্ড রকমের ডায়রিয়া নিয়ে বাচ্চারা আসছে, বেশিরভাগ বাচ্চারা এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, কিছু খাচ্ছে, কিছু রকমের, মানে এই বর্ষাকালে বাইরে খাওয়া দাওয়া এটাকে যেমন অ্যাভয়েড করতে হবে সেটা আমরা পরে বলবো প্রতিকারের ব্যাপার। তো একটা আপনার ডায়রিয়া নিয়ে খুব বাচ্চারা আসছে, গ্যাস্ট্রোএন্টারাইটিস বলি আমরা এটাকে, উইথ ডিহাইড্রেশন, উইদাউট ডিহাইড্রেশন। আর তারপরে জলের জন্য বলছি যেটা ওয়াটার বর্ন, ফুড বর্ন, তো এতে আপনার হেপাটাইটিস এ নামক এক রকমের রোগ হচ্ছে, যেটার জন্য হচ্ছে আপনার লিভারের প্রবলেম হয়, জন্ডিস দেখা যায়, আর আপনার টাইফয়েডও হচ্ছে অনেক সময়, ঠিক আছে। তো এটা আপনার মূলত আমি যেটা আলোচনা করলাম এতক্ষণ, ওয়াটার বর্ন। আরেকটা হচ্ছে আপনার এয়ার বর্ন, তো এয়ার বর্ন হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ফ্লু, ঠিক আছে, যেটা আমরা বলে থাকি কমন ভাইরাল ফিভার, সর্দি কাশি, এটা তো প্রায় ঘরে ঘরে হচ্ছে, স্নিজিং হচ্ছে, এটাকে নর্মাল ভাইরাল কমন কোল্ড। বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস যেগুলো বেশি যেগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এক বছরের নিচেদের জন্য একটা RSV বলে ভাইরাস আছে, রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাস, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাস এরা নর্মালি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলে, যেখানে আপনার হালকা সর্দি, একটু কাশি, ঠিক আছে, জ্বর, এগুলো হয়। আরেকটা হচ্ছে ভাইরাল নিউমোনিয়া, এটাও কিন্তু বেশ হচ্ছে, এই ক্ষেত্রে একটু মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা যেমন ওষুধপত্র দিচ্ছি, বাচ্চারা আসছে সর্দি কাশি জ্বর এসব নিয়ে, এটা একটা গেল। আরেকটা ওষুধ হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, ঠিক আছে, এটাও হচ্ছে, এটার ক্ষেত্রে আইডেন্টিফাই করা খুবই ইজি, হাতে মুখে হ্যান্ড ফুট মাউথ, এখানে বাচ্চাদের র্যাশ হচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে আমি রিসেন্টলি দেখলাম প্রচুর কেসেস আসছে রিসেন্টলি, ইনসেক্ট বাইট, তো একটা জায়গায় প্রচুর মানে কামড়েছে, মনে হচ্ছে না, ওরা হচ্ছে ম্যাডাম দেখুন তো কি হয়েছে, গায়ে র্যাশ বেরিয়েছে, দেখে বার্ন বার্ন এরিয়ার মতো লাগছে, ব্লিস্টার মতো হয়ে গেছে, প্রচুর ইনসেক্ট বাইট। তো এইসব কেসেস আসছে আমাদের কাছে এখন।
0: আচ্ছা, তাহলে আমরা তো শুনলাম যে কী ধরনের অসুখ বাচ্চাদের এই সময় হতে পারে। এইবারে এই যে অসুখগুলোর কথা শুনলাম, যেমন ধরুন ডাক্তার যেরকম বললেন ডায়রিয়া, এটার তো উপসর্গগুলোর কথা মানে আমরা জানি, কিন্তু যেমন ধরুন যে ডেঙ্গু বা ম্যালেরিয়া কিংবা টাইফয়েড, এগুলো সম্বন্ধে কিন্তু পরিষ্কার আমাদের কোনো ধারণা নেই। ম্যালেরিয়া বাচ্চাদের হলে মানে আমরা ইউজুয়ালি জানি যে ম্যালেরিয়া হলে খুব কাঁপুনি দিয়ে জ্বর আসে, কিন্তু কতদিন জ্বর আসে, কতক্ষণ থাকে, কীভাবে বুঝবো এটা ম্যালেরিয়া, বা কীভাবে বুঝবো এটা টাইফয়েড, এই জিনিসগুলো একটু আমরা ডাক্তারবাবুর কাছ থেকে পরিষ্কার করে জেনে নিই।
1: আপনি জানতে চাইছেন কি কীভাবে মায়েরা বুঝবে, মায়েরা বা বাবারা, অবভিয়াসলি, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের এই প্রবলেমগুলো শুরু হয় জ্বর আসছে, তো যে সিম্পল যে ভাইরাল ফিভার সেক্ষেত্রে আপনার বাচ্চারা কিন্তু অ্যাক্টিভ থাকে, বাচ্চা খাচ্ছে, হয়তো একটু মানে নর্মাল দিনের থেকে একটু কম খাচ্ছে, একটু খ্যানখ্যান করছে, ইরিটেবল হচ্ছে, কিন্তু জ্বরটা যেটা সেটা হচ্ছে আপনার প্যারাসিটামল খেলো, তারপরে কমে গেল, প্যারাসিটামল খাওয়ার পরে বাচ্চা বেশ অ্যাক্টিভ, ঠিক আছে। তো এইসব ভাইরাল ফিভারটা আগে বলে নিই একটু। তো ভাইরাল ফিভারের ক্ষেত্রে আপনার কিন্তু এই প্যারাসিটামল ডাক্তারের কাছে একবার দেখিয়ে আসতে পারেন আপনারা, তো ডাক্তারবাবু যিনি আছেন তিনি দেখে বুঝতে পারবেন যে এটা কি ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল নাকি অন্য কিছু, ঠিক আছে। তো ভাইরাল ফিভার সাধারণত বাচ্চারা অ্যাক্টিভ থাকে, হালকা একটু জ্বর আসলো, প্যারাসিটামল দিলেন, আর মেন কথা হচ্ছে হাইড্রেশনটা মেনটেন করা,

0: করতে হবে, প্রচুর পরিমাণে বাচ্চাকে জল খাওয়াতে হবে, লিকুইড জাতীয় খাবার খাওয়াতে হবে, এইগুলো। আর হচ্ছে ডেঙ্গি ম্যালেরিয়া এগুলো কি করে বুঝবেন? ঠিক আছে, ম্যালেরিয়া ডেঙ্গি কিন্তু আগের মতন এখন আর হচ্ছে না। লাস্ট 2-3 বছরে কিন্তু ম্যালেরিয়া ক্রেজ একদম মানে এই সাইডে, শিলিগুড়ির সাইডে একেবারে নেই বললেই চলে বাচ্চাদের ক্ষেত্রে, এখনও পর্যন্ত পাইনি লাস্ট 2 বছরে। তো এইগুলোর কারণ হচ্ছে সরকার থেকে বিভিন্ন রকমের যে পেস্ট কন্ট্রোল যে প্রোগ্রামসগুলো হচ্ছে। আরেকটা হচ্ছে ম্যালেরিয়া জ্বর, অবভিয়াসলি সবাই জানে খুব হাই ফিভার হয় আর কাঁপুনি দিয়ে জ্বর আসে। তো এইটা কিন্তু শুধু ম্যালেরিয়ার লক্ষণ না, এটা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হলেও হয় বাচ্চারা, যে এই সময় যে জ্বর সর্দি কাশিতে জল কম খাচ্ছে, আর ছোটো বাচ্চাদের কিন্তু ইউটিআইও খুব কমন। তো ক্ষেত্রে কিন্তু একটু আপনাদেরকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। কখন আপনি কনসাল্ট করবেন? যখন আপনার জ্বর যেটা নর্মাল ধরুন 99, 100, 100.4 এরকম, ঠিক আছে, বাচ্চা অ্যাক্টিভ আছে, ঠিক আছে, কিন্তু যখনই দেখবেন বাচ্চার 101, 102 বেশ হাই টেম্পারেচার হচ্ছে, বাচ্চা ভীষণ উইক হয়ে পড়েছে, লেথার্জিক হয়ে যাচ্ছে, বাচ্চা খাচ্ছে না একেবারে, অল্প রেগুলারের থেকে কম খায়, অবভিয়াসলি আমরা বড়রাও যখন শরীর খারাপ থাকে আমরা একটু কম খাই, কিন্তু খাওয়া প্রায় মানে অর্ধেক হয়ে গেছে, ভীষণ লেথার্জিক লাগছে। ইউরিন আউটপুট দেখতে হবে, পেচ্ছাপটা মনিটর করতে হবে, যদি ওটা দেখা যায় যে ইউরিন আউটপুট অনেকটা কমে গেছে, অবভিয়াসলি আপনাদের ডাক্তারবাবুর কাছে যেতে হবে। কারণ দেখুন, টাইফয়েড না ম্যালেরিয়া না ডেঙ্গি এগুলো তো ডক্টররা দেখে বুঝবে, কিন্তু যেটা আমি বললাম যে ম্যালেরিয়া ডেঙ্গি কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এটার কারণ শুধু সরকার নয়, আমাদের আশেপাশে সাধারণ মানুষরা আমরা অনেকটা সচেতন হয়ে পড়েছি। তো এই সময় যে বর্ষাকালে আপনাদের বাড়ির আশেপাশে অনেক সময় আমরা ফুলের টব রাখছি, এখন জল জমছে, ড্রেনে জল জমছে, আমরা সবাই আজকাল জানি যে ডেঙ্গির মশা কিন্তু পরিষ্কার জলে ডিম পাড়ে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের বাচ্চাদের জন্য উচিত যে আশেপাশে যেন কোনো জল জমতে না দেওয়া, ঠিক আছে। আর বাচ্চারা যখন বাইরে বেরোবে, অবভিয়াসলি মানা করতে পারবেন না, বাচ্চাদের বাইরে বেরোবে, খেলতে যাবে, তো ওদেরকে ট্রাই করবেন কটনের একটু যদি ফুল স্লিভ জামা পরে পাঠানো যায়, নাহলে আজকাল একটু মসকিউটো যদি যাতে না কামড়ায় বাড়িতে একটুখানি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেন, মানে প্রিভেনশন যাতে মসকিউটো বাইটটা না হয়, ঠিক আছে, এটা একটা আপনার দরকার, ঠিক আছে। আর ডেঙ্গি বেসিক্যালি মানে এইগুলো সব আপনার সিমটমস হচ্ছে ডেঙ্গি, তো আপনার এই নর্মাল ফিভারই হবে, ডেঙ্গিতে স্টার্টিং একটু ফিভার হয় তারপরে ফিভার কমে যায়। আর 1-2% বাচ্চারা হচ্ছে আপনার খুব খারাপ হতে পারে, যেটা হচ্ছে ডেঙ্গি শক সিন্ড্রোম, ডেঙ্গি হ্যামারেজিক সিন্ড্রোম, কিন্তু বেসিক্যালি একটু জ্বর হয়, তারপর বেসিক্যালি অনেক বাচ্চারাই কিন্তু নর্মালি রিকভার করে যায়। তো সেক্ষেত্রে আপনাদের একটু ডক্টরদের সাথে কনসাল্ট করলে বেটার হবে।
1: শ্রোতা বন্ধুরা, ডাক্তারবাবু খুব সহজ করে, খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিলেন যে জ্বর হলে আপনারা কী কী জিনিস দেখবেন, কী কী জিনিস বিষয়ে লক্ষ্য রাখবেন এবং ডাক্তারবাবুর কাছে কখন যেতে হবে। এবারে আমি আরেকটা বিষয় জানতে চাইছি, যে ডাক্তারবাবু যেরকম বললেন যে বাচ্চারা এই সময়টায় শরীর খারাপ হলে বড়রাই কম খাওয়া দাওয়া করে, বাচ্চারাও কম খাওয়া দাওয়া করে, সেক্ষেত্রে বাচ্চাদের এই সময়ে কী খাবার দেয়া যেতে পারে যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং এই সময় ওদের খাবার যেটা হজম হবে খুব ভালোভাবে বা ওদের জন্য তৈরি করতে বেশি সময় লাগবে না, বেশি জিনিসপত্র দিয়ে বানানোর মতো নয়, এরকম সহজপাচ্য খুব সুন্দর খাবার বাচ্চাদের কী দেয়া যেতে পারে?
0: আচ্ছা, তো খাবার কি দেয়া যেতে পারে এই ব্যাপারে তো মায়েরা মানে ডাক্তারবাবুর থেকে বেশি জানে। আজকাল মায়েরা যখন আসে অনেক কিছু খাবারের চার্ট নিয়ে আসে যে ম্যাডাম আমি এটা খাওয়াচ্ছি ওটা খাওয়াচ্ছি, মানে ভালো লাগে শুনতে, ঠিক আছে। তো বেসিক্যালি দেখুন, এই রোগের প্রিভেনশন, আর কিছু একটা আমাদের রোগ হলো শরীরে তার প্রতিরোধ ক্ষমতা, তার জন্য শরীরে ইমিউনিটি বাড়ানো দরকার, আর মেন হচ্ছে নিউট্রিশন। তো নিউট্রিশনের দিক থেকে যেরকম আমরা রেগুলার আমরা যারা বাঙালিরা খাচ্ছি কিংবা বাঙালি বা যে কোনো সবাই, ঠিক আছে, ভাত ডাল সবজি সব রকমের সিজনাল ফ্রুটস এগুলো যেন আমাদের খাবার দাবারের মধ্যে থাকে। তো বাড়ির তৈরি খাবার এটাই হচ্ছে মেন আমাদের প্রাধান্য দেওয়া উচিত, ভাত ডাল সবজি মাছ মাংস ডিম যেরকম আমরা খাই, তো সবজির ওপরে সব রকমের সবজি আর ফলের ওপরে একটা আমাদের এম হওয়া উচিত যে বাচ্চাদেরকে খাওয়াতে হবে কোনো রকমের, ঠিক আছে। আর একটা ব্যাপার, ছোটোবেলা থেকে ব্রেস্ট ফিডিংটা যেন আমাদের মাথায় থাকে, যে ফার্স্ট 6 মান্থস বাচ্চারা যেন, আমরা তো টার্গেট রাখি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপ টু 6 মান্থস, তারপরে খাবারের সাথে সাথে আস্তে আস্তে ব্রেস্ট ফিডিং টু কন্টিনিউ, WHO রেকমেন্ডেড আপ টু 2 ইয়ার্স। কারণ যদি ব্রেস্ট ফিডিং সঠিকভাবে হয় তাহলে এই বাচ্চার ফিউচারে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে সিমটমস কিংবা মানে পেট জাতীয় রেসপিরেটরি সিমটমস অনেকগুলো কম হতে পারে। তো এই একটা

0: খাবার দাবার, নর্মাল খাবার দাবার বলতে বলুন ভাত ডাল সবজি খিচুড়ি এরকম কিছু একটা বানিয়ে নিল, সকালবেলা ডালিয়া দিয়ে বা সুজি দিয়ে কিছু ফল দিয়ে বা সবজি দিয়ে উপমা মতন বানিয়ে নিল, মানে যেটা মায়েদের সুবিধা হবে বানাতে, কিন্তু অবভিয়াসলি বাড়ির খাবার। আর প্রচণ্ড পরিমাণে হাইড্রেট, জল খেতে হবে, আর সিজনাল সব রকমের ফ্রুটস বাচ্চাকে খাওয়াবেন। আর বাকি যেটা বলবো, হ্যান্ড ওয়াশ, কিছু কিছু এটিকেটস আছে যেগুলো আপনাকে বাচ্চাদের মধ্যে ছোটো থেকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, খাবার খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ, খাবার খাওয়ার পরে হ্যান্ড ওয়াশ, ওয়াশরুমে যাওয়ার পরে হ্যান্ড ওয়াশ, স্কুলে খাবার খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ। আরেকটা হচ্ছে নেল কাটিং রেগুলারলি নিয়ম মতন। আর এই বর্ষাকালে যখন বাচ্চারা ভিজে আসছে, একটু বড় বাচ্চারা, ঠিক আছে, ওদের এক্সট্রা কাপড় রাখা, অনেকক্ষণ ভেজা কাপড়ে না থাকা, রেনকোট ক্যারি করা, আর যখন বাইরে বেরোবেন, আমি তো বলবো যে এই বর্ষাকালে এই যে এত বাইরের খাবার অনেক সময় খেলে পেট খারাপ হয়ে গেল, আপনার ডায়রিয়া হলো, তারপরে টাইফয়েড আর হেপাটাইটিসের কিন্তু অনেক পেশেন্ট পাচ্ছি, আর এগুলোর জন্য এই বর্ষাকালটাতে বেটার যে বাচ্চাদের বাইরে খাবারটা অ্যাভয়েড করাই, আর নিজের বাড়ির জল ক্যারি করা, ঠিক আছে। আর জলও যেটা বাড়িতে ছোটো বাচ্চাদের জন্য বলবো, জলটা ফুটিয়ে, যেটা আপনার আরোর জল হোক কিংবা যে কোনো জল হোক, কারণ এই জলের পাইপগুলো নিচে দিয়ে আসছে, সেখানে বর্ষার জল ছেয়ে আছে, তো বেটার সেই জলও, যতই আরোর জল হোক ভালো জল হোক, সেই জলকে ফুটিয়ে বয়েল করে বাচ্চাদের জন্য ইউজ করা, আর নিজের জল ক্যারি করা। এইগুলো মসকিটো প্রিভেনশন তো বললামই আমি, হ্যান্ড ওয়াশ, আর মেন হচ্ছে ভ্যাকসিনেশন। আমাদের কিছু কিছু রোগের আমরা মানে খুবই লাকি, আমার তো ছোটোবেলায় ছিল না, এখন যেমন কিছু কিছু রোগের ক্ষেত্রে ভ্যাকসিন আছে, এক তো আপনার টাইফয়েড, টাইফয়েডের এগেনস্টে কিন্তু ভ্যাকসিন আছে, একটাই ডোজ নিতে হয়। হেপাটাইটিস এ, যেটা কিন্তু আমি প্রচুর পেশেন্ট পাচ্ছি হেপাটাইটিস এর, ঠিক আছে, মানে আপনার হেপাটাইটিস এ হলে ফার্স্টে আপনার জ্বর হবে, পেটে ব্যথা হবে, বমি হবে, তারপরে আস্তে আস্তে বাচ্চার হলুদ লাগতে শুরু করবে চোখ, জন্ডিস হয়ে যাবে, কিন্তু এটা লাস্টে কিন্তু হেপাটিক এনসেফেলোপ্যাথি হতে পারে, মানে ব্রেনেও যেতে পারে, ঠিক আছে। এরকমও বাচ্চা আছে যারা ভেন্টিলেটারেও চলে যায়। আবার অনেক সময় হেপাটাইটিস এটা সেলফ রিজলভিং, বাচ্চারা আপনি আপ রিজলভ করে গেল, কিন্তু যাই হোক এই ডিজিজ কিন্তু ভয়ঙ্কর মাত্রাও নিতে পারে, তো তার জন্য হেপাটাইটিসের ভ্যাকসিন আছে, দুটো ডোজ নিতে হবে। আর একটা হচ্ছে আপনার ফ্লু ভ্যাকসিন, যেটা যে বছরে বছরে ফ্লু ভ্যাকসিন, এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু আপনি ফ্লু ভ্যাকসিন বলছেন, কিন্তু আমার বাচ্চা তো বছরে বছরে তো সর্দি কাশি হচ্ছেই, তো ফ্লু ভ্যাকসিন দিয়ে লাভ কী হচ্ছে? দেখুন, সর্দি কাশি করার কিন্তু প্রচুর ভাইরাস আছে, আপনার ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো, মেটানিউমো, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এন্টেরো, রাইনো, প্রচুর ভাইরাস আছে, তো আমাদের কাছে এই একটা ফ্লু ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন আছে। আর ফ্লু ভাইরাস কিন্তু খুবই মানে মারাত্মক রকমের নিউমোনিয়া করে, ওই ভ্যাকসিনটা আপনার যদি ইয়ারলি নেন এটা বেটার, ঠিক আছে। আর হচ্ছে নিউমোনিয়ার এগেনস্টও ভ্যাকসিন আছে, সরকার থেকে তিনটে ডোজ দেওয়া হয়, 6 weeks, 10 weeks আর আপনার 15 মান্থসে, আমরা প্রাইভেটে সেটা 6, 10, 14 আর 15 মান্থসে দিই। নিউমোনিয়ার ভ্যাকসিনটাও চাইলে আপনারা নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টার বা শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়ে নিতে পারেন। এই কিছু কিছু ভ্যাকসিন নেবেন, হ্যান্ড ওয়াশ, বাকি মানে নিজেদের একটু সচেতনতা, বাড়ির খাবার খাওয়া, আর নিজের জল ক্যারি করা, বয়েল করা। আর একটু বড় বাচ্চাদের বলবো, 5 থেকে 6 বছরের ওপরে যারা, তারা যখন সর্দি কাশি হচ্ছে তখন যদি একটু মাস্ক পরে, তাহলে অন্য বাচ্চাদের হবে না সেটা। আরেকটা ব্যাপার, মায়েরা অনেক সময় বাচ্চাদের যেমন সর্দি কাশি হয়েছে, এবার আমি বলছিলাম যেটা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ কিংবা এই যে ভাইরাল ফ্লু যেগুলো হচ্ছে, ভাইরাল ফিভার, একটু সর্দি কাশি, বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল কিন্তু, ঠিক আছে, তো এই ক্ষেত্রে মায়েরা অনেক সময় বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে, যদি বাচ্চা একটুখানি মানে সত্যি সর্দি কাশি বেশি হচ্ছে, একটু কদিন রেস্টে থাকুক বাড়িতে, একটু কদিন বাড়িতে খাবার দাবার খাওয়াক, বাড়িতে একটু রিকভার করুক, রেস্ট নিন, কারণ এই সময় কি হয় অন্য বাচ্চাদেরও হয়ে যায় এগুলো, ভাইরাল তো সংক্রমণের চান্সেস অনেক বেশি হয়, আর বাচ্চাদের ইমিউনিটিও কম, বাচ্চাদেরই বেশি হয় এগুলো, তো একটু রেস্টে থাকা, একটু স্কুলে কম পাঠানো, এগুলোই। আর বড় বাচ্চাদের এই সময় খুবই পিম্পলস হচ্ছে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে হ্যান্ড হাইজিন, আবার রেগুলার মুখ ফেস ওয়াশ করা, আর একটু বাড়ির মায়েদের কথা শোনা, বাড়ির খাবার খাওয়া, বাচ্চারা বাইরে খাবার খেতে জেদ করে, ওটাকে মানে একটু ট্যাকল করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, ডাক্তারবাবু খুব সুন্দর করে আমাদের সমস্ত উপসর্গ, তার থেকে প্রতিকারের উপায় খুব সুন্দর করে আমাদের বলে দিলেন। এবারে আমরা জানতে চাইব ডাক্তারবাবু, যেহেতু ভ্যাকসিনেশনের ব্যাপারে এতটাই জোর দিলেন, তো ধরুন ভ্যাকসিনেশনের তো একটা সময় আছে, সেই সময়ে যদি বাচ্চা অসুস্থ থাকে, জ্বর থাকে, ডায়রিয়া হয় বা সর্দি কাশি হচ্ছে, তাহলে কি ভ্যাকসিন নেওয়া যায়?
0: না, যদি বাচ্চার জ্বর থাকে তো এই সিমটমসগুলো কাটিয়ে উঠুক, তারপরে যখন বাচ্চা একটু সুস্থ হয়ে যাবে সেই সময় ভ্যাকসিন দেওয়া যাবে।

0: এরকম অনেক পেশেন্ট আছে যারা অ্যাওয়্যারই নয় যে ভ্যাকসিনেশান আছে, অনেকে জানেও না। তো রেগুলার যদি আপনারা একটু পিডিয়াট্রিশিয়ান ভিজিট করেন যে কী ভ্যাকসিন আছে, আজকাল এই যে বিভিন্ন রকম এই যে আমরা প্রোগ্রামটা করছি এগুলো তো অ্যাওয়ারনেস বাড়ানো, মায়েরা বাবারা জানতে পারছে যে হ্যাঁ এই রোগের এগেনস্টে ভ্যাকসিন আছে আমাদের কাছে, এটা একটা আশীর্বাদের মতন বলতে গেলে। তো আপনারা একটু যান, এই সর্দি কাশির সময়টা অবভিয়াসলি ছেড়ে দিয়ে তারপরে যখন বাচ্চা একটু সুস্থ হয়ে যাবে তখন ভ্যাকসিনটা দেবেন। আরেকটা ব্যাপার আমার বলা আছে, আমি অনেক সময় দেখি যে এই বাচ্চাদের যে ভাইরাল ডায়রিয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক লাগে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, ভাইরাল ফিভার হচ্ছে, মূলত এই সর্দি কাশি আর জ্বরের ওষুধে হয়ে যায়। এই যে অ্যান্টিবায়োটিকটা অনেক ওভার দ্য কাউন্টার কিনে খেয়ে নিচ্ছে, কিংবা আগে দিয়েছিলেন ডাক্তারবাবু আপনি তখন দেখে খেয়ে নিচ্ছে, এগুলো কিন্তু করা উচিত নয়, ঠিক আছে? আপনারা যখনই বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দেবেন তখন একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে দেবেন, আপনি যাকে দেখাচ্ছেন ওনার যদি মনে হয় যে না অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার তবেই, ঠিক আছে? তো কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভাইরাল, দরকার নেই আপনার অ্যান্টিবায়োটিকের, ঠিক হয়ে যাবে।
1: আচ্ছা, এবারে শুনবো যে বাড়িতে বাচ্চা রয়েছে, জ্বর সর্দি কাশি হয়েছে, ভালো আছে বা মোটামুটি একটু ঠিকঠাকের দিকে যাচ্ছে, হঠাৎ প্রচণ্ড জ্বর বেড়ে গেল বা শরীরে এমন কোনো সিমটম হলো যেটা আগে ছিল না, সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার ওয়ার্নিং সাইনগুলো কী কী?
0: যদি হাই ফিভার থাকে, 101, 102, 103 এরকমও ফিভার আসছে, আর বাচ্চা একদমই কিছু খাচ্ছে না, বাচ্চার ইউরিন আউটপুট কমে গেছে, বাচ্চাকে দেখে মানে বাচ্চা উঠতেই পারছে না, ভীষণ লেথার্জিক লাগছে, অনেক সময় কিন্তু হাই ফিভারে 5 বছরের নিচেদের বাচ্চার কিন্তু খিঁচুনিও হয়, ঠিক আছে? তো সেটাও আপনাকে দেখতে হবে। বাচ্চার খিঁচুনি বলতে বাচ্চা হাত পা টনিক কনভালশন, আপনার চোখ ওপরে করে দিচ্ছে, মুখটা বেঁকে যাচ্ছে, তারপরে আপনার মুখ দিয়ে স্যালাইভার মতো বেরোচ্ছে, হাতটা নাড়াচ্ছে, তো যেরকম আর কি খিঁচুনি যে সিমটমসগুলো সেগুলো হচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যদি সেরকম কিছু হয় ইমিডিয়েটলি আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত, বেশি দেরি না করে, নাহলে এক দুদিন নর্মাল সর্দি কাশি, বাচ্চা অ্যাক্টিভ আছে, হালকা একটু নাক দিয়ে জল পড়ছে, হালকা একটু জ্বর এসছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা অবজার্ভ করতে পারেন, মনিটর করতে পারেন, কিন্তু এইসব সাইন যদি থাকে আপনাকে ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাওয়া উচিত। আবার অনেক সময় যেগুলো বললাম, ডেঙ্গি, তারপরে আপনার ম্যালেরিয়া, তারপরে আপনার কিছু কিছু যেমন অনেক সময় স্ক্রাফ টাইফাস বলে একটা আছে, ওগুলোতেও ফিভার হয় কিছু, এইসব অনেক আছে, যেমন আমি হেপাটাইটিস এ নিয়ে আলোচনা করলাম, এইগুলো কিন্তু আপনার ব্রেনেও এফেক্ট করে, এনসেফেলোপ্যাথি হয়, সেক্ষেত্রে বাচ্চারা অল্টার সেন্সোরিয়াম হয়ে গেল, যা জিজ্ঞাসা করছেন ঠিক মতো বলতে পারছে না। তো যখনই কিছু দেখবেন যে কিছু নর্মালের থেকে একটু এদিক ওদিক, বাচ্চাদের ক্ষেত্রে টাইম নেবেন না, আপনাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা নিকটবর্তী হসপিটাল, নিকটবর্তী যেখানে আপনাদের পিডিয়াট্রিশিয়ান শিশুরোগ বিশেষজ্ঞ অ্যাভেলেবেল আছে সেখানে গিয়ে দেখাবেন। আর আজকাল তো সব জায়গায় হেলথ ফ্যাসিলিটি বেশ ভালো, তো আমার মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে শিশুরোগ বিশেষজ্ঞর কাছেই দেখানো উচিত।
1: একদমই তাই, বাড়িতে যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে ডাক্তারবাবু যেমন বললেন তেমন দুটো একটা দিন দেখা যেতেই পারে। এই জ্বর সর্দি কাশি অনেক সময় আপনা আপনি ভালো হয়ে যায় যদি দেহের প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো থাকে, কিন্তু যে সমস্ত সাইন আর সিমটমের কথা ডাক্তারবাবু বললেন সেগুলোর একটাও যদি হয় তাহলে আর একদম দেরি না করে, এবং ওই লতা পাতা শিকড় এই ধোয়া জল ওই ধোয়া জল হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন না হয়ে খুব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনাদের স্বাস্থ্যকেন্দ্র বা উপযুক্ত শিশুরোগ বিশেষজ্ঞ বা যে কোনো উপযুক্ত ডাক্তারের কাছে যাওয়া দরকার। সেক্ষেত্রে একদমই দেরি করবেন না এবং কোনোভাবেই যেন বাচ্চার শরীর এবং তার যে সমস্ত অসুখগুলো রয়েছে সেগুলোর সাথে কখনোই কোনো সময় নষ্ট করবেন না। আচ্ছা, এবারে আমরা আসব যে ডাক্তারবাবু, অনেক সময় এই যে এই সিজনাল যে জ্বর সর্দি কাশি ইত্যাদি হয় তখন বাড়ির বড়রা পরামর্শ দিয়ে থাকেন যে একটু মধু খাওয়াও বা একটু তুলসী পাতার রস খাওয়াও বা আদার রস খাওয়াও, এগুলো ছোট বাচ্চাদের জন্য কতটা মানে করা উচিত বা উচিত নয়, এটা আপনি কি বলবেন এই বিষয়ে?
0: ঘরোয়া টোটকা যদি উপকার হয় তাহলে ঠিক আছে, তবে আমি বলবো 1 বছরের নিচের বাচ্চাদের জন্য হানি, 1 বছর অবধি নয়, 1 বছরের ওপরের বাচ্চাদেরকে আপনারা মধু তুলসী পাতা লবঙ্গ অনেক কিছু মিলে, আমাদের পেশেন্টরাও বলে একটু রসুন সেগুলো সব বোটলা মতো করে ওরা পুড়িয়ে এরকম বাচ্চাকে শোঙায়, সেইগুলো আপনার 1 বছরের নিচের বাচ্চাদের জন্য যে কিছু জিনিস দেওয়ার আগে পরামর্শ করে তবেই দেবেন। 1 বছরের নিচের বাচ্চাদের

0: কিছু কিছু জিনিস যেমন আমরা অ্যাভয়েড করতে বলি, সেটা হচ্ছে গরুর দুধ, তারপরে আপনার নুন, চিনি, মধু, তাল মিশ্রি। তো মধুতে এক রকমের টক্সিন থাকে যেটা বাচ্চাদের বটুলিজম বলে এক রকমের ইনফেকশন হয়, যাতে বাচ্চাদের ব্রেনও এফেক্ট করতে পারে। তো বাট এক বছরের উপরে বাচ্চাদের একটু একটু আপনারা খাওয়াতে পারেন, ঠিক আছে? এতে আমার মনে হয় যে মায়েদেরও মন থাকে, ঠাকুমা দিদিমাদেরও মন থাকে, তো আমি তো বলি একটু একটু খাওয়াতে। কিন্তু দেখুন, আপনাদের সেই তার সাথে ওয়ার্নিং সাইনটাও দেখতে হবে। বাচ্চাদের সর্দি কাশি হচ্ছে, আপনারা বাড়ির ঘরোয়া টোটকা করে যাচ্ছেন, কিন্তু বাচ্চার কাশি কমছেই না, প্রচণ্ড কাশি হয়ে যাচ্ছে, আর ব্রিদিং ডিফিকাল্টি যেটা আমরা বলি, জোরে জোরে শ্বাস নিচ্ছে। আপনারা তো রেগুলার একটা বাচ্চাকে দেখছেন যে কীরকম ওর ব্রিদিং প্যাটার্নটা, মানে কীরকম শ্বাস নিচ্ছে বাচ্চাটা। তার থেকে যদি খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, শ্বাস নেওয়ার সময় ভেতরে ঢুকে যাচ্ছে, যেটাকে আমরা চেস্ট ইনড্রয়িং বলি, ঠিক আছে, আর রেসপিরেটরি রেট যেটা নর্মাল সেটার থেকে বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাওয়া উচিত। ঘরোয়া টোটকা নর্মাল ভাইরাল ফিভার এক দুদিনের জন্য, নর্মাল ভাইরাল ফিভার সত্যি কথা বলতে কি অনেক সময় এমনিই সেরে যায়, কিন্তু যখনই আপনারা দেখছেন যে না, যেগুলো আগে বললাম আর তার সাথে রেসপিরেটরি শ্বাসের যে প্রবলেমগুলো আপনি বলছি, কেশেই যাচ্ছে বাচ্চা সারা দিন রাত, আর জ্বরও আছে, তার সাথে জোরে শ্বাস নিচ্ছে, চেস্ট ইনড্রয়িং হচ্ছে, তাহলে সেই সময় আপনার বাচ্চার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া হয়েছে। সেটা নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কিওলাইটিস বলে একটা আছে, এগুলো সব ভাইরাল, তো এরকম কিছু একটা হয়েছে, কিংবা অ্যাডেড বাচ্চাদের অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডক্টরের পরামর্শ ইমিডিয়েটলি নেওয়া উচিত।
1: আচ্ছা, এগুলো তো গেল মোটামুটি সবটাই আমাদের একটু এক বছরের বড় বাচ্চাদের নিয়ে আমরা এসব আলোচনাগুলো করলাম, কিন্তু একদম ছোট বাচ্চা, এক বছরের নিচে বাচ্চা, তারা তো বলতেও পারে না, তাদেরটা আমরা বুঝতেও অনেক সময় নতুন মা যারা তাদের খুবই অসুবিধা হয়, এই ছোট বাচ্চাদের এই সর্দি কাশি বা শ্বাস নেওয়ার সমস্যা, বাচ্চা রাতে ঘুমোচ্ছে না, কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছে, গায়ে টেম্পারেচার আছে, এইটা আমরা ম্যানেজ করব কিভাবে?
0: ছোট বাচ্চাদের একটা ব্যাপার হয়, খুব নোজ ব্লক হয়, তো আমরা এর জন্য দিয়ে থাকি স্যালাইন নিসাল ড্রপ, ঠিক আছে? তো বাচ্চাদের নোজ ব্লক খুব বেশি হয়, অনেক সময় নাকটা ব্লক হয়ে বাচ্চারা একটু নাক ব্লকের জন্য কাশি হচ্ছে, কিংবা নিসাল সিক্রেশন পোস্টিয়ার ফ্যারিংসে গিয়ে একটু কাশি হচ্ছে, তো সেটা হয়তো সত্যি নয়, মানে চেস্ট হয়তো বাচ্চাদের ক্লিয়ার আছে, কিন্তু এটা নোজ ব্লকের জন্য কাশি, মানে এটা প্রচণ্ড হয়, অনেকে যে এমন নোজ ব্লক হচ্ছে সারা রাত ঘুমাতে পারছে, এখন রাতের দিকে কি আপনার টেম্পারেচারটা কমে যাচ্ছে। তো এমনিতে যে আমাদের যে নেসাল সিক্রেশন আমরা বড়রা টেনে নিচ্ছি বা নাক পরিষ্কার করে নিচ্ছি, কিছু একটা করছি, কিন্তু বাচ্চাদের সেই ক্ষমতাটা নেই, নেসাল সিক্রেশনটা নাকের মধ্যেই আছে, আর বাচ্চারা বেসিক্যালি নোজ ব্রিদার্স, তো নাক দিয়ে ওই যে শ্বাসটা নিতে অসুবিধা হচ্ছে, তো নোজ ব্লক। তো সেই ক্ষেত্রে আপনার কাছে স্যালাইন নেসাল ড্রপগুলো আছে, বারবার বারবার করে নাকের ড্রপ দেবেন, বাচ্চার রিলিফ হবে। অনেক সময় বাচ্চাকে রাত্রেবেলা একটু কোলে নিয়ে শুলেন, মাথাটা উঁচু করে শোয়ালেন, বাচ্চারা মায়েদের কোলে থাকতে বেশি পছন্দ করে, অনেক ক্ষেত্রে বাচ্চা রাত্রেবেলা কান্নাকাটি করছে, ঠিক আছে, কারণ বাচ্চারা মায়ের কোলে থাকতে পছন্দ করে, ব্রেস্ট ফিডিং, ব্রেস্টে সাক করতে পছন্দ করে, আর যে ইভিনিং কোলিক বলে বেশিরভাগ ক্ষেত্রে, মানে পেটে ব্যথা, এটা বাচ্চারা বেশিরভাগ দুধ খায়, বার্পিং মানে ঢেকুর তোলা যদি ঠিকঠাক না হয়, অনেক সময় ওভার ফিডিং হলো, পেটে গ্যাস হলো, তো পেটে ব্যথাগুলো কোলিক পেন খুব হয়, তো এইগুলো তো নর্মাল, ঠিক আছে, আপনার নাকের ব্লক, কোলিক পেন, তার এমনি মামায়ের সঙ্গে থাকতে যাওয়ার জন্য কান্নাকাটি করছে, পেটে গ্যাস হচ্ছে, এইগুলো হচ্ছে নর্মাল। এইগুলোর জন্য আপনারা নিজেরাও মায়েরা কিছুদিন পিডিয়াট্রিশিয়ানে কনসাল্ট করলে, ডিসকাস করলে, বাচ্চাকে দেখে যে ডাক্তারবাবু বলবেন যে এটা নর্মাল, এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ছোট বাচ্চাদের অনেক সময় গায়ে একটু হাই টেম্পারেচার থাকে, বাচ্চারা কোনো মায়েরা অনেক সময় এসে বলে যে বাচ্চারা গরম লাগছে, গরম লাগছে, তা আমি বলি আপনি কি টেম্পারেচার চেক করেছেন? আমাকে তো প্রচুর ফোন আসে, আচ্ছা আপনি চেক করে আমাকে কল ব্যাক করুন। তারপর চেক করে তখন দেখা যায় যে 98 বা 99, ছোট একেবারে মানে নবজাতক বাচ্চাদের একটু টেম্পারেচার হাই থাকে, আর মাথাটা সবসময় গরম থাকে, আর প্রায় ঘেমে যাচ্ছে, এগুলো কিন্তু নর্মাল, ঠিক আছে? বাচ্চা দুধ খাচ্ছে টেনে, দুধ খাওয়ার পরে ঘুমাচ্ছে, তো সারাদিনে যদি ছোট বাচ্চা নবজাতক বাচ্চারা যদি 6 থেকে 8 বার ইউরিন পাস করে, মায়ের ফিডিং করছে, আর ওয়েট গেন করছে, অ্যাক্টিভ আছে, তাহলে চিন্তার কিছু কারণ নেই। কিন্তু এই ছোট বাচ্চার আমি যেটা বললাম, নোজ ব্লকের জন্য কাশি হচ্ছে, একটু ওই সময় গলা শুকিয়ে গেল, একটু কাশলো, ঠিক আছে, আর কিন্তু যদি বাচ্চা সত্যি অনবরত কেশে যাচ্ছে, যেটা খুবই আনইউজুয়াল এত ছোট বাচ্চার, আর জ্বর যেটা আমি বললাম হালকা একটু গা গরম কিন্তু বাচ্চাদের থাকে, কিন্তু সেটা যদি 100 বা তার উপরে চলে যাচ্ছে আর কাশছে, বিশেষ করে এই ছোট বাচ্চাদের জন্য বলছি, একদিন থেকে আপনার এই যাদের এক বছরের কমে ওদের কিন্তু একদমই নেগলেক্ট করবে না। যদি আপনি দেখেন কাশি বাড়ছে, ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। এরকমও

বাচ্চা দেখেছি আমরা 1 মাস 1.5 মাসে প্রচণ্ড কাশছে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অনেক সময় ভাইরাল ব্রঙ্কিওলাইটিস হয়, যে আপনার ভাইরাসটা গিয়ে চেস্টে একটু কনজেশন করছে। খুব বেশি কাশি হলে আমরা অনেক সময় ইনহেলার দিই, নেবুলাইজেশন দিই। মায়েদের বাবাদের অনেক ভুল ধারণা আছে।

0: মাস্কের সাথে আর নেবুলাইজেশন দিই, যেগুলো কিন্তু সেফ ড্রাগ, কারণ এটা আপনার রক্তে মিশছে না, আপনি ডাইরেক্ট ইনহেল করে লাংসে গিয়ে লাংসের কনজেশন কমাচ্ছেন। তো এগুলো এমনও নয় যে অনেকে ভাবে যে এগুলো এখন দিলে সারা জীবন নিতে হবে, একদম নয়, এগুলো এখনকার জন্য উপশম, আপনার বাচ্চা ঠিক হয়ে গেল ব্যাস, আপনি তারপরে যেরকম আপনার ডক্টরবাবু বলবেন, কারোর এক সপ্তাহ লাগতে পারে, কারোর 10 দিন লাগতে পারে, কারণ অনেক সময় ভাইরাল এটা এক মাস ধরে চলে, এরকমও পেশেন্ট আছে অনেক দিন ধরে ভুগছে, কিন্তু ঠিক মতো যদি আপনারা ডাক্তার দেখান, ডাক্তারবাবুদের কথা শোনেন, তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা ডাক্তারবাবুর কাছ থেকে এই বর্ষায় বাচ্চাদের বিভিন্ন শারীরিক সমস্যা ও তার প্রতিকার সম্বন্ধে ভীষণ গুরুত্বপূর্ণ অনেক বিষয় জেনে নিলাম, কিন্তু আজকে সময় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। আমি ফিরে আসব মহিলা মজলিশের অন্য কোনো দিনে অন্য কোনো পর্বে। যাবার আগে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ডক্টর শ্রীময়ী কুণ্ডুকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।
0: নমস্কার।

মহিলা মজলিশ শেষ হল উপস্থাপনায় শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে বাংলা এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তায় পরমবানান মন্দির পরিদর্শন করে প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। কেরালামের ওয়াইনারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন। ইতোমধ্যেই তিনি ইন্দোনেশিয়া থেকে রওনা হয়েছেন। তিন দিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও যোগ দেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, সেদেশে বসবাসকারী এদেশের মানুষ ভারত অস্ট্রেলিয়া সম্পর্কের এক দৃঢ় ভিত্তি রচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরমবানান মন্দির পরিদর্শন করেন। সেদেশের রাষ্ট্রপতি প্রবাও সুবিয়ান্ত শ্রী মোদীর সঙ্গে ছিলেন। ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলনস্বরূপ সেদেশের নিজস্ব গীত ও নৃত্যশৈলীর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। দুই নেতা 9ম শতাব্দীর এই মন্দির চত্বর ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী পুজো দেন শিব মন্দিরে। এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি সুবিয়ান বলেন, পরমবানান মন্দির ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান শতাব্দী প্রাচীন সভ্যতাগত বন্ধনের প্রতীক। প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। দ্বাদশ শতাব্দীর ঐতিহ্য সংরক্ষণের জন্য সেদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেন, মন্দির সংরক্ষণে ভারতের অংশগ্রহণ দুদেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে ফুটিয়ে তোলে।
1: জীবন মে ইহা কি বাতো মে ইহা কি হওয়া মে এক সংস্কৃতি কি খুশবু হয় ও খুশবু যো হাম ভারত কি ধরতি পর পল

0: पल अनुभव करते हैं। ये खुशबू हमारी सांस्कृतिक विरासत भी अपने आप में अपनत्व से जोड़ती है।
1: ভারত ও ইন্দোনেশিয়া উচ্চ শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী মোদী গতকাল জানান, ইন্দোনেশিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোরে তাদের প্রথম আন্তর্জাতিক শাখা চালু করবে। পূর্ব জাভার সিংহসারি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ক্যাম্পাস গড়ে উঠবে। আসিয়ান অঞ্চলের পড়ুয়া এবং বিশেষজ্ঞদের কাছে উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত খুলে দেবে এই প্রতিষ্ঠান। এই উদ্যোগ উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। কেরালামের ওয়ায়নাড়ে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানিয়েছেন, ওয়ায়নাড়ের সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ, তদন্ত শেষ হওয়ার পরই আবার শুরু হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল এখনও দুর্ঘটনাস্থলে রয়েছে, 5 জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধার কাজ এখনও চলছে বলেও মুখ্যমন্ত্রী তিরুবনন্তপুরমে জানিয়েছেন। দুর্ঘটনার আগেও সুড়ঙ্গ তৈরির স্থান থেকে মাটি সরানোর কাজে গাফিলতি ছিল বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে কেরালামের 6 জেলায় আজ কমলা সতর্ক জারি করা হয়েছে। তিরুবনন্তপুরম থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এর্নাকুলাম, ইরুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড় এবং ওয়ায়নাড় জেলায় প্রবল বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা ছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী 2 দিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবন জানিয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূলভাগ, কোঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সোপিয়ানের চানাপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এই অভিযান চালায়। পুলিশের মহানির্দেশক বি কে বিরদি আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে, পাওয়া গেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। পশ্চিমবঙ্গের বাড়িপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। গতরাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বাড়িপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বাড়িপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রভাসের সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। এদিকে এই ঘটনায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4-এ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলার প্রত্যুত্তরে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, উপকূলে রেডার সাইট, জাহাজের ওপর মিসাইল আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এবং আরও 60টিরও বেশি ইসলামিক রেভলিউশনারি গার্ড করে দ্রুতগতিসম্পন্ন নৌকার ওপর হামলা চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যবস্থার ওপর ইরানের আঘাত থানার ক্ষমতা দুর্বল করে দিতেই এই আক্রমণ চালানো হয়েছে। এদিকে ইরান এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও জানিয়েছে এর ফলে হতাহতের কোনো খবর নেই। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বান্দার আব্বাস, কেসম এবং সিরিকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অন্যদিকে ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির আওতায় থাকা ইরানের তেল বিক্রয়ের অনুমতিপত্র প্রত্যাহার করে নিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে ইরানকে তেল রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং এই প্রথম তারা ডলারে এর দাম পাবে বলে জানানো হয়েছিল। ইরান এই বিমান হামলার কড়া নিন্দার পাশাপাশি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেছে। কুয়েত জানিয়েছে, আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষিতে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। বাহরিন ইতোমধ্যেই মিসাইল হামলার কথা জানিয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সে সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরি বলেন, কূটনৈতিক দৌত্য, সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানি ক্ষেত্র বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতো

চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তার দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গেছে। পাকিস্তানের আকাশসীমায় K2 এয়ারওয়েজ বোয়িং 737-400 বিমানটি পশ্চিম করাচির প্রায় 300 কিলোমিটার দূরে রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। সূত্রের খবর, বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিমানটির যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছিলেন এবং আঞ্চলিক কন্ট্রোল বেস থেকে সাহায্যের অনুরোধ করেন। এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে 5 জন বিমানকর্মী ছিলেন। এই ঘটনায় আরও একবার পাকিস্তানের বিমান সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বিশ্বকাপ ফুটবলে শেষ আটে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। গতকালই আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ওঠে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। এদিকে অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে পরাস্ত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালামের ওয়ায়নাড়ে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল বিজেপি বলেছে এর মধ্যে দিয়ে সরকার এক উদাহরণ তৈরি করল। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, কোনো রাজনৈতিক নেতার প্রশ্রয়েই যে কোনো অপরাধী রেহাই পাবে না, এই ঘটনা তারই প্রমাণ। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার একে দৈব বিচার হিসেবে মন্তব্য করেছেন। এদিকে কংগ্রেসের দাবি, এভাবে এনকাউন্টারের পথে না হেঁটে বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখা উচিত ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘটনার তদন্তের দাবি তুলেছেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজ বারুইপুরে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠী অবশ্য ঘটনায় সরকারের প্রশংসা করেছে। এই প্রসঙ্গে তারা মমতা ব্যানার্জি সরকারের আনা অপরাজিতা বিলের কথা উল্লেখ করেছে। তবে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রভাসের মৃত্যুর ঘটনাকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করে অভিযোগ করেছেন, এরাজ্যেও শুরু হয়েছে জঙ্গলরাজ। অন্যদিকে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। তার ছেলে যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তি সে পেয়েছে বলেও সন্ধ্যা দেবীর দাবি।
1: বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল? হ্যাঁ হ্যাঁ। তা আপনার ছেলে মারা গেছে, দেখতে চান? হাসপাতালে আছে। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো। আর আমাকে ও তো আই কার্ড লাগবে। আমি বলেছি দেখো, আমি সব কোথায় আই কার্ড জানি না। তো মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাং করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই।
0: আগেই জানানো হয়েছে প্রভাসকে পুলিশ প্রথমে গ্রেপ্তার করে, এরপর গতরাতে মামলার তদন্তের সূর্যপুরে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বারুইপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেট তার দেহের সুরতহাল করবেন। পরে দেহ নিয়ে যাওয়া হবে কাটাপুকুর মর্গে, সেখানেই হবে ময়না তদন্ত। এদিকে এই ঘটনায় আর এক অভিযুক্ত কবির মোল্লাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এসটিএফ, বারুইপুর এসওজি ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে। তাকে বারুইপুরে নিয়ে

0: জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তোলা হবে বারুইপুর মহকুমা আদালতে। এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার। গরু পাচারে জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মাধবপুর থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত শেখ পিন্টু ও আজম আলী খানের বাড়ি জামালপুর থানা এলাকাতেই। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান। ধৃতদের গতকাল বর্ধমান আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। রাজ্যের পৌর নগর উন্নয়ন দপ্তর এক নজিরবিহীন সিদ্ধান্তে পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগম ভেঙে দিয়েছে। পশ্চিমবঙ্গ পৌর নিগম আইন 2006-এর 60-এর 1-এর ধারার অধীনে অবিলম্বে বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের সিইও, আসানসোলের প্রাক্তন পুর কমিশনার আইএএস আধিকারিক অদিতি চৌধুরীকে নিয়োগ করা হয়েছে প্রশাসক হিসেবে। আগামী 6 মাস অথবা নতুন বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত তিনি পুর নিগমের সমস্ত প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। উল্লেখ, বোর্ড নিয়ে অনিয়ম ও সম্পত্তিকর মকুব সহ একাধিক অভিযোগে আসানসোল পুর নিগমকে 1 জুলাই রাজ্যের তরফে শোকজ করা হয়। পুর পরিষেবা সংক্রান্ত বিষয়ে সমস্যা নিয়ে নাগরিকদের কথা শুনতে গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মুখোমুখি অনুষ্ঠান। ফোনের মাধ্যমে এই অনুষ্ঠানে নানান সমস্যার কথা শোনেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলে রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়া হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় যে বিবৃতি দেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়ে, কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে এই ব্যাপারে মামলার প্রয়োজন নেই। অন্যদিকে মামলাকারী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন। মুখ্যমন্ত্রী যে বিধানসভায় সিদ্ধান্তের কথা জানাননি, রাজ্য সরকার তাহলে তা হলফনামা দিয়ে জানাক। এরপর হাইকোর্ট রাজ্যকে 4 সপ্তাহ এবং মামলাকারীকে 6 সপ্তাহের মধ্যে বক্তব্য হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আজ 113তম জন্মদিনটি নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রমোদ দাশগুপ্ত ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কোচবিহারের শীতলকুচিতে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই দল। তবে জরুরি শুনানির আর্জি খারিজ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, নিয়ম মেনেই মামলা দায়ের করতে হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিমে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। অন্যদিকে বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শুক্রবার 10 তারিখ পর্যন্ত সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আদিশুর অনুষ্ঠানে শুনবেন সাঁওতালি গান।

এতক্ষণ দূরের সুর অনুষ্ঠানে শুনলেন সাঁওতালি গান। শিল্পীরা ছিলেন মনসা মার্ডি, মাধবা মার্ডি, জহন কিস্কু, সঞ্চিতা সরেন, বিটিয়া হাস্তা, আরতি সরেন, ধানি হেমব্রম ও বাসন্তী হেমব্রম। আদিসুর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

এই গানটির সঙ্গে শেষ হলো আজকের গান পরম্পরা অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

নমস্কার যুব বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই যুববাণীর সুরে ছন্দের আসরে। আমাদের আজকের পর্বে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের প্রিয় যুব বন্ধু শ্রীজ্যোতি। আজ সুরে ছন্দের অনুষ্ঠানে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছে দুজন গুণী যুব শিল্পী, যাদের কণ্ঠে আজ আমরা গান শুনব, মূলত রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি, বাংলা গানের দুই অনন্য ধারা আমরা বলতে পারি। আমরা আজকের আধ ঘন্টা মন প্রাণ দিয়ে গান শুনব আর ভেসে যাব সুরের এক সমুদ্রে। বাংলা সংস্কৃতির ইতিহাসে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি এই দুই ধারার অবদান অনস্বীকার্য। একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গানে প্রেম, প্রকৃতি, ভক্তি, মানবতা এবং জীবনের গভীর দর্শনকে তিনি সুরে বেঁধেছেন। অন্যদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর গানে এনেছেন সাম্য, প্রেম, দেশপ্রেম, মানব মুক্তি, শ্যামাসঙ্গীত, ইসলামী ভাবধারা এবং অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রকাশ। রবীন্দ্রসঙ্গীত শুধু গান নয়, এটি বাঙালির জীবনবোধের এক অনন্য প্রকাশ বলা যেতে পারে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ যেমন গান লিখেছেন, তেমনি মানুষের সুখ দুঃখ, মিলন বিরহ, আশা নিরাশা সব কিছুরই সুর দিয়েছেন তিনি। তাই আজকের পর্বে আমরা প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিচ্ছি আমাদের সঙ্গে উপস্থিত স্টুডিওতে যুবশিল্পী শুভেচ্ছা সেনের কণ্ঠে।

এতক্ষণ শুনলাম যুবশিল্পী শুভেচ্ছা সেনের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত, বাদ্যযন্ত্রে সঙ্গত করলেন মলয় অধিকারী এবং পার্বতীচরণ চট্টোপাধ্যায়। আমরা আবারও শুভেচ্ছার কাছে ফিরে আসব, এবার তাহলে স্বাদ বদলের পালা। যেমনটা শুরুতেই বলেছিলাম, এই দুই অপার অনন্য সঙ্গীতের ধারা রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন কবি, সাহিত্যিক, সুরকার এবং সঙ্গীতজ্ঞ। প্রায় 4000 গান রচনা করেছেন তিনি। তাঁর গানে যেমন আমরা অনুভব করতে পারি বিদ্রোহের আগুন, তেমনি প্রেমের কোমলতারও স্পর্শ করা সম্ভব হয়। আবার শ্যামা সঙ্গীত, কীর্তন, গজল সব ধারাতেই তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। তার গানের মধ্যে দিয়ে আমরা শিখতে পারি, মানুষের ওপরে মানুষ নেই, ধর্মের ঊর্ধ্বে মানবতা। এবারে শুনে নেই একটি নজরুলগীতি। আমাদের সঙ্গে উপস্থিত স্টুডিওতে যুবশিল্পী দেবলীনা বেরার কণ্ঠে।

অসম্ভব সুন্দর একটি গান পরিবেশন করলে তুমি দেবলীনা। এতক্ষণ দেবলীনার সঙ্গে বাদ্যযন্ত্রে সঙ্গত করলেন উৎপল দাস এবং পার্বতীচরণ চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ও নজরুল দুই মহাপুরুষ, দুই ভিন্ন ব্যক্তিত্ব। তাঁদের সৃষ্টির মূল সুর একটাই, মানুষের প্রতি ভালোবাসা। রবীন্দ্রনাথ যেখানে আমাদের অন্তরে শান্তি খুঁজতে শেখান, নজরুল সেখানে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস যোগান। তাঁদের গান আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে এই গান শুধু ঐতিহ্য বললে ভুল হবে, এটি মূল্যবোধের পাঠ। আমরা আবার ফিরে আসি শুভেচ্ছার কাছে। শুভেচ্ছা তোমার কাছ থেকে শুনে নিচ্ছি তোমার পরবর্তী উপস্থাপনা।

কি অপূর্ব সুন্দর পরিবেশনা! সত্যি আমাদের সঙ্গে আজ যে যুব বন্ধুরা জুড়ে রয়েছ, সকলেই নিশ্চয় মুগ্ধ হচ্ছ আমাদের যুব শিল্পীদের কণ্ঠে গান শুনে। সঙ্গীত মানুষের মনের ভাষা, সময় বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু ভালো গানের আবেদন কখনো ফুরিয়ে যায় না। আজকের তরুণ প্রজন্ম যদি রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতিকে নতুনভাবে জানতে ও বুঝতে আগ্রহী হয়, তাহলে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। এই গানগুলো শুধু অতীতের স্মৃতি নয়, বর্তমানের প্রেরণা এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। তাই আর দেরি না করে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা। আমরা চলে যাই দেবলীনার কাছে। আমরা শুনে নিচ্ছি দেবলীনার কণ্ঠে আজকের পর্বের শেষ গান।

আজকে সুরে ছন্দে আসরে রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতির কিছু কথা আর কয়েকটি গান আমরা শুনলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত যুবশিল্পী শুভেচ্ছা সেন এবং দেবলীনা বেরার কণ্ঠে। তোমরা সকলে আজকে যারা আমাদের সঙ্গে জুড়ে রইলে, আমি নিশ্চিত তোমাদের আজকের এই পর্বটি সত্যি খুব ভালো লেগেছে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি।

যুব অনুষ্ঠান শুনলেন উপস্থাপনায় শ্রীজ্যোতি ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি, গ্রামেগঞ্জে একটু পরেই।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। প্রকৃতি আমাদের শিখিয়েছে, অল্প সম্পদকেও সঠিকভাবে কাজে লাগাতে পারলে তার ফল হয় অনেক বেশি। কৃষিক্ষেত্রেও সেই দর্শনেই এক সফল উদাহরণ মাচা পদ্ধতিতে লতানো সবজি চাষ। জমি হোক বা বাড়ির উঠোন, এমনকি ছাদ, সঠিক পরিকল্পনায় যদি মাচা তৈরি করে উৎপাদন বাড়ানো যায় তাহলে ফলের গুণগত মান উন্নত হয় এবং কৃষকের লাভও বৃদ্ধি পায়। তো আজ আসরে এই মাচা ফসল নিয়েই রয়েছে আলোচনা। বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা, আলোচনা তো শুনবেন। আসুন তার আগে পরিচয় করিয়ে দিই, আজ আসরে উপস্থিত আছেন ডক্টর কৌশিক দাস, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্যান পালন বিভাগ, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র। নমস্কার কৌশিকবাবু, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের আলোচনার বিষয় বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা। বর্ষাকালে তো বিভিন্ন সবজির চাষ হয় কিন্তু জলের আধিক্যের জন্য তাদের অনেক রকম ক্ষতিও হয়ে থাকে, তো এই সময়টাতে আমাদের যদি কৃষক ভাইরা মাচা ফসল চাষ করে তাহলে কিন্তু একটু হলেও লাভবান হবেন, এবং কিভাবে লাভবান হবেন সেগুলো তো আমরা বিস্তারে আলোচনা করবই। তো প্রথমে বলছি যে এই বর্ষাকালে মাচা ফসল কী এবং উত্তরবঙ্গের নিরিখে এর গুরুত্বটা কী রয়েছে?
1: আজকের যে বিষয় মাচা ফসল চাষ, বর্ষাকালীন মাচা ফসল বা সবজি চাষ করে থাকি, শীতকাল যাওয়ার পরে বা রবি সিজন পার করার পরে আমরা দেখে থাকি যে আমাদের সবজি সেরকম হারে আমরা পেয়ে থাকি না বাজারে, অনেকটাই বাজারে সবজির আকাল পড়ে যাওয়ার কথা। তো সেই নিরিখে যদি দেখতে যাই তাহলে আমাদের বর্তমানে বিকল্প বলতে মাচা ফসল। সবজির যদি আমরা ঠিকঠাক একটা গতি বা মার্কেট যদি আমরা চিন্তাভাবনা করে থাকি, চাষিবাদের যদি লাভের কথা চিন্তাভাবনা করি, তো পরবর্তী যেটা খারিফ বা প্রি খারিফ মৌসুমে যাওয়া বা বর্ষাকালে যেটা আমরা চাষিবাদের কাছে রেকমেন্ড করি সেটা হচ্ছে মাচা ফসল। সেটা মাচা ফসলের মাধ্যমে চাষিবাইরা অনায়াসে অনেক লাভ অর্জন করতে পারে। তো মাচা ফসল বলতে আমরা বুঝি যে সমস্ত ফসল তার কন্দগুলো একটি পিলার বা একটি সাপোর্টের মাধ্যমে বা একটি মাচার মাধ্যমে যে উঠে সেগুলোকে আমরা মাচা ফসল বলছি। যেমন আপনার ঝিঙে, করলা, পটল, কুমড়ো কর্তীয়, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, এছাড়া শশা, লাউ, কোয়াশ, এগুলোকে আমরা মাচা ফসল বলে থাকি। এবং আমাদের উত্তরবঙ্গের নিরিখে যেহেতু আমাদের এখানে বৃষ্টিটা বেশি হয়, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মাচার চিন্তাভাবনা করতে হবে। এবং যেটা আমি প্রথমে বললাম, আমাদের একটা মার্কেটে সবজি একদম পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের বিকল্প রাস্তায় হচ্ছে মাচা ফসল। তো সেই দিকে যদি চাষিভাইরা একটু ধ্যান দেয় তাহলে তারা অনেক লাভ অর্জন করতে পারবে।
0: ঠিক, কারণ এই সময় যেহেতু অধিক বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে জমিতে কিন্তু জলের প্রাচুর্যের জন্য ফসলের কিন্তু ক্ষতি হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা মাচা তৈরি করে ফসলটাকে চাষ করতে পারি তাহলে কিন্তু সেটার বাজারজাত যে মূল্যটা সেটাও কিন্তু আমাদের কৃষক ভাইরা পাবেন।
1: হ্যাঁ, অবশ্যই, কারণ সেই সময় সবজিই থাকছে না কিছু, তো বিকল্প রাস্তা বলতে মাচা ফসল আমাদের চাষিভাইদের ক্ষেত্রে একটি ভালো উপায়।
0: আচ্ছা, এই মাচা ফসল চাষ করার জন্য জমিটা কীরকম হওয়া উচিত এবং এই জমিটা আমাদের কৃষক ভাইরা তৈরি করবেন কীভাবে?
1: দেখুন, মাচা ফসল চাষ করার ক্ষেত্রে জমি একটু উঁচু জায়গা হলে ভালো হয়। উঁচু জায়গা হলে যেটা সুবিধা সেটা হচ্ছে ডাইরেক্ট জমিতে আমরা মাচাটা তৈরি করে আমরা ফসলটা লাগাতে পারি। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই জমিটাকে একটু সমান করে নিতে হবে, জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে যাতে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। মাটিটাকে দু তিনবার বলায় দিয়ে চাষ দিয়ে এবং মাটির পিএইচ যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 4.5 থেকে 5.5-এর মধ্যে। তো সেক্ষেত্রে চাষিভাইদের আমরা বলে থাকি যে মাটি পরীক্ষার মাধ্যমে সেই পিএইচ এবং মাটিতে কী গুণাগুণ আছে সেটা জেনে নিতে এবং জল নিকাশি ব্যবস্থা ভালো রেখে মাচাটা তৈরি করতে।
0: আচ্ছা, মাচা ফসল চাষ করতে গেলে সেই বীজের কিন্তু উন্নত জাত

0: নির্বাচন করতে হবে আমাদের কৃষক ভাইদের, তো সেই ক্ষেত্রে সেই নির্বাচনটা কিভাবে করবেন এবং নির্ণয়টাই বা কিভাবে করবেন?
1: দেখুন, মাচা ফসলের ক্ষেত্রে বর্ষাকালীন মাচা ফসল চাষ করা যায় এবং বর্ষাকালীন আগে গ্রীষ্মকালীন মাচা ফসল চাষ করা যায়। তো বাজারে দুটো বীজই অ্যাভেলেবেল, একটা গ্রীষ্মকালীন মাচা ফসলের জন্য বীজ, যেটা হচ্ছে ঠিক শীতটা পেরোলে চাষি ভাইরা আগাম বা আগরি চাষ করে থাকে মাচায়, সেগুলো হচ্ছে গ্রীষ্মকালীন বীজ বা তার জাত, এবং বর্ষাকালীন জাত, দুটো জাত আছে। তো যারা একটু দেরিতে করে বা যেখানে একটু সমস্যা আছে, সেখানে হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি যে বর্ষার জাতটা বর্ষাতে লাগাতে, গ্রীষ্ম জাতটা গ্রীষ্মতে লাগাতে। তো আমি কয়েকটা সবজির নাম ধরে তার কিছু উন্নত জাত বলছি, দেশীয় এবং হাইব্রিড, যেটা যাতে চাষি ভাইদের শুনলে তাদের বুঝতে সুবিধা হবে। যেমন কাঁকরোলের ক্ষেত্রে বা করলার ক্ষেত্রে যদি আমি বলি, উন্নত জাত তার হচ্ছে পুষা দো মৌসুমি, পুষা বর্ষাতি, যেটা বর্ষাকালের জাত। তেমনই পুষা মাইকো লং গ্রিন একটি হাইব্রিড জাত। ঝিঙ্গার ক্ষেত্রে বর্ষাতি বলে একটি বর্ষাকালের জাত আছে, যেগুলো খুব ভালো জাত, পুষা নাজদার খুব ভালো জাত, যেটা হচ্ছে রোগ পোকাকে রোধ করতে সাহায্য করে, এবং হাইব্রিড ঐরাবত সুদর্শন। শশার ক্ষেত্রে সেভেন স্টার, পয়েন্টসেট এবং বর্ষাতি, তিনটেই হচ্ছে বর্ষাকালের জাত। এবং পুষা সংযোগ আর পুষা সদাবহার, এটা হচ্ছে হাইব্রিড গোত্রীয় একটি জাত শশার ক্ষেত্রে। মিষ্টি কুমড়োর ক্ষেত্রে বৈদ্যবাটি, অর্ক সূর্যমুখী, সেটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়োর ভালো জাত বর্ষাকালীন ক্ষেত্রে। এবং হাইব্রিডের ক্ষেত্রে পুষা হাইব্রিড 1 এবং 2 আছে। তেমনই চাল কুমড়োর ক্ষেত্রে কৃষ্ণনগর সিলেকশন হচ্ছে দেশীয় জাত বর্ষাকালের ক্ষেত্রে, এবং সারথি, ওটা হচ্ছে হাইব্রিডের জাত। লাউয়ের ক্ষেত্রে পুষা সামার প্রলিফিক লং এবং পুষা সামার প্রলিফিক রাউন্ড, এই দুটো হচ্ছে বর্ষাকালের ভালো, এবং আর্কবাহার তার সাথে আছে, যেটা ভালো বর্ষাকালে চাষ করা হয়ে থাকে। এবং হাইব্রিডের ক্ষেত্রে পুষা মেঘদূত, পুষা মঞ্জিরি এবং হানিবল, এটা হচ্ছে লাউয়ের ক্ষেত্রে হাইব্রিড ভালো জাত। কাঁকরোলের ক্ষেত্রে মোটামুটি যেগুলো হচ্ছে একটু কাঁকরোল বা পটল, এক্ষেত্রে হচ্ছে লতাতেই বেশি চাষ করা হয়ে থাকে, কারণ এগুলো একলিঙ্গ গাছ, তো বীজ থেকে ভালো হয় না। তো এগুলো হচ্ছে ভালো জাতের, যেখানে লতা আছে বা ফল আছে সেই সমস্ত জায়গার থেকে ভালো লতা এবং লোকাল ভ্যারাইটি নেওয়াটাই ভালো। চিচিঙ্গের ক্ষেত্রে পুষা সিলেকশন, শ্বেতা, এগুলো হচ্ছে ভালো বর্ষাকালীন জাত। তরমুজের ক্ষেত্রে সুগার বেবি, অর্ক মানিক, এগুলো ভালো জাত। এবং হাইব্রিডের ক্ষেত্রে মধু, পুষা বেদনা আর মোহিনী, এটা হচ্ছে তরমুজের ক্ষেত্রে হাইব্রিডের ভালো জাত। আর খরমুজ বা খরবুজা নতুন একটি ফসল এটা এসছে, সেটা গোল্ড স্টার, সুইট লেডি, দুটো ভালো ভ্যারাইটি বা জাত আমাদের এই বর্ষাকালে চাষ হয়ে থাকে।
0: আচ্ছা, তাহলে এই মাচা ফসলেরা কিন্তু দু রকমের জাত, মানে একটা গ্রীষ্মকালীন জাত, একটা বর্ষাকালীন জাত। এবার কৃষক ভাইদের কিন্তু সেটা ঠিক মতো নির্বাচন করেই ফসলটা চাষ করতে হবে,
1: কারণ যদি শীতকালীন যদি ও বর্ষাকালীন জাতের বীজ যদি বপন করে, সেক্ষেত্রে কিন্তু ফুল আসবে না বা ফলনটা অনেকটাই কম আসবে, সেক্ষেত্রে পুরুষ ফুল বেশি আসার সম্ভাবনা থাকে। তো অনেক সময় এরকম অনেক জায়গায় আমরা দেখেছি যে বর্ষাকালীন মাচাতে প্রোডাকশন বা ফলন অনেকটাই কমে গেছে বা কিছু নেই, তখন জিজ্ঞাসা করাতে বলছে স্যার আমি এই বীজ নিয়ে এসেছি, সেটা আমরা তখন দেখেছি যেটা ওই সিজনের ওই বীজ না, সেইখানে চাষি ভাইরা একটু ভুল করে থাকে। তো এটা যদি একটু দেখে নেওয়া যায় সেটা ভালো।
0: ঠিক আচ্ছা, এই বীজগুলো তারা কোথা থেকে সংগ্রহ করবে, মানে যাতে এটা অথেন্টিক ব্যাপারটা থাকে?
1: বীজ আমরা লোকালি অ্যাভেলেবেল, বাট যেগুলোর কথা আমি বললাম, পুষার ভ্যারাইটি বা অর্কর ভ্যারাইটি, সেগুলো হচ্ছে আমাদের নিউ দিল্লি IARI, সেখান থেকে রিলিজ করা হয়। তো সেখানে আমাদের ওয়েবসাইটে, ভারত সরকারের গুগলের থেকে ওয়েবসাইটে সার্চ করা হয় IARI ভেজিটেবল সিড, তো সেখানে আপনারা গভর্নমেন্ট ওখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন, বা IIHR-এর দুটো সংস্থা আছে, ভেজিটেবল ইউনিট আছে, সেখানে যদি অনলাইনে সার্চ করে, এগুলো আমাদের কেন্দ্রীয় সরকারের এগ্রিকালচার ইউনিভার্সিটির বীজ, এগুলো সবই হাইব্রিড বীজ এবং অথেন্টিকেট বীজ।
0: আচ্ছা, মানে যে কোনো কৃষি দপ্তর থেকেও তো তারা সংগ্রহ করতে পারে?
1: অবশ্যই, অবশ্যই।
0: আচ্ছা, তাহলে আমাদের বীজ নির্বাচন হয়ে গেল, এবার এই বীজ লাগানোর আদর্শ সময় কখন?
1: বীজগুলো মূলত গ্রীষ্মকালে আমরা হলে আমরা ঠিক শীতকালের পরপর, মানে কার্তিক মাসের পরপর আমরা লাগিয়ে থাকি, আর যদি আমরা বর্ষাকালে লাগাই তাহলে আমরা এই চৈত্র মাসের থেকে আমরা লাগিয়ে থাকি। এবং সেক্ষেত্রে এবার কোন ফসল করবেন তার উপর নির্ভর করবে, যেমন পটল বা ঝিঙ্গে, যেগুলো হচ্ছে লম্বা মেয়াদি ফসল, মোটামুটি 6 থেকে 7 মাস, সেইগুলোর ক্ষেত্রে আমরা কার্তিক মাসে আমরা লতা লাগাই, এবং অন্য ফসলের আমরা হচ্ছে ওই অগ্রহায়ণ মাসে বীজগুলো বপন করে থাকি।
0: মূল জমিতে যে সার প্রয়োগ করতে হবে সেই বিষয়টা তো গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কী সার কখন প্রয়োগ করবেন?

0: এটা তৈরি করতে?
1: দেখুন, এই প্রথমেই বললাম যে জমি তৈরি করার সময় মাথায় রাখতে হবে যে জমিটাকে 3 থেকে 4 বার ভালো মতন চাষ দিয়ে জমিটাকে সমানভাবে জল নিকাশি ব্যবস্থা ভালো রেখে চাষ করতে হবে। তৈরি করার পরে সেক্ষেত্রে মাচা ফসলের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জৈব সার। কারণ জৈব সার যদি ঠিকঠাক পরিমাণে না থাকে তো সেক্ষেত্রে মাচার বা ফসলের শেকড়ের ভালো বিস্তার বা গ্রোথ হবে না এবং ফলনটা অনেকটাই কমে থাকবে। জল যেহেতু বেশি দাঁড়াবে তো সেক্ষেত্রে শেকড়ের গোড়া পচা বা অন্য অন্য অনেক সমস্যা দেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা বিঘা প্রতি 15 থেকে 20 কুইন্টালের মতন গোবর সার বলে থাকি দিতে জমিতে, এবং তার সাথে 1 কুইন্টাল নিম খোল। তো অনেক সময় আমরা এটা রেকমেন্ড করি যে যেই 15 থেকে 20 কুইন্টাল গোবর সার বা জৈব সার দেওয়া হচ্ছে তার মধ্যে কিছু এনরিচড, যেমন ট্রাইকোডার্মা ভিডিডি, মানে এনরিচ জীবাণু, ট্রাইকোডার্মা ভিডিডি বা সিউডোমোনাস, সেগুলো আমার যদি গোবর সার 200 কিলো হয় তাহলে 2 কিলো ট্রাইকোডার্মা এবং 1 কিলো সিডোমোনাস বা সিডোব্যাক্ট নামে বাজারে কিনতে পাওয়া যায়, সেটা গোবরের সাথে মিশিয়ে 7-10 দিন রেখে সেই গোবর সারটা আমরা যদি মূল জমিতে প্রয়োগ করতে পারি তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়।
0: এক্ষেত্রে কি কেঁচো সার ব্যবহার করা যেতে পারে?
1: এক্ষেত্রে কেঁচো সারও ব্যবহার করা যেতে পারে, বাট কেঁচো সারের পরিমাণ সেক্ষেত্রে অনেকটা কম লাগবে। 5 থেকে 10 কুইন্টালের মতন কেঁচো সার আমার মাচা ফসলের ক্ষেত্রে জমি তৈরিতে ব্যবহারের জন্য যথেষ্ট। আর যদি মূল সারের কথা বলি তাহলে বিঘা প্রতি আমার 30 কিলোর মতন ইউরিয়া, আমার 50 কিলোর মতন SSP এবং 15 কিলোর মতন পটাশ MOP দিতে হবে। সেটা ওই জমি তৈরি করার 7 থেকে 10 দিন আগে মাটির সাথে ভালো মতন মিশিয়ে রেডি করে দিতে পারলে, বা জমিতে বীজ বপন করার আগে যদি আমরা দিতে পারি তাহলে সারটা ভালো মতন জমির সাথে মিশবে এবং গাছ নিতে পারবে। মূলত আমরা জৈব সারও ব্যবহার করতে পারি। জৈব সার ব্যবহার করলে পরবর্তীকালে আমরা চাপান দিতে পারি। সেক্ষেত্রে চাপানের ক্ষেত্রে আমরা 10-26-26-30 কেজি বিঘা প্রতি অ্যাপ্লাই করতে পারি, এবং ইউরিয়া আর পটাশ মোটামুটি 18 কিলোর মতন ইউরিয়া এবং 7 কিলোর মতন MOP, এটা দুটো ভাগে আমরা ভেঙে ভেঙে দিতে পারি।
0: আচ্ছা, কতদিন বাদে দিতে?
1: মোটামুটি 1 মাস পর পর 21 থেকে 30 দিনের গ্যাপে আমরা 2 থেকে 3টে চাপান আমরা জমিতে দিতে পারি।
0: আমরা জানি যে উত্তরবঙ্গের মাটিতে অনুখাদ্যের অভাব রয়েছে, তো এই মাচা ফসলের ক্ষেত্রে অনুখাদ্যের প্রয়োজন কতটা, এবং অনুখাদ্য হিসেবে কোন সার কী পরিমাণে দিতে হবে আমাদের কৃষক ভাইদের?
1: যেহেতু বর্ষাকালীন মাচা, তো মাচা ফসলের ক্ষেত্রে অনুখাদ্য একটা বিরাট ঘাটতি থাকে। তো অনুখাদ্যের মধ্যে আমরা 4 কেজির মতন বোরন বা বোরাক্স, 4 কেজির মতন সালফার, আর আমাদের 10 কিলোর মতন জিঙ্ক, সাথে 200 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট, এটা কিন্তু আমাদের ওই যখন চাপান দিচ্ছি সেই প্রথম চাপানের পরে আমাকে দিতে হবে। বা জমি তৈরি করার সময়ও দিতে অনেক সময় অনেক চাষি ভাইরা দেয়, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট। কিন্তু আমরা রেকমেন্ড করি বীজ বপনের মোটামুটি 35 থেকে 40 দিনের মাথায় যদি আমরা অনুখাদ্যটা দিতে পারি সেটা জৈব সাথে মিশিয়ে তাহলে ভালো। কিন্তু এটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা কিন্তু এই জৈব সারটা বা অনুখাদ্যটা কোনো সময় আমরা মূল সার মানে ইউরিয়া ফসফেট আর পটাশের সাথে মিশিয়ে দেব না, এটা আলাদা দিতে হবে।
0: আচ্ছা, আমরা দেখেছি যে মাচা ফসলের চাষের ক্ষেত্রে ধাপ চাষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কৃষক ভাইরা এই ধাপ চাষটা কিভাবে করবেন?
1: যেটা একটু আগে বলছিলাম যে জমি তৈরি করার ব্যাপারটা, তো জমি তৈরি করার সময় বলছিলাম যে জায়গাটা উঁচু জায়গা, সেক্ষেত্রে আমরা নর্মালি উঁচু জায়গায় আমরা মাচা করে আমরা বা মাদা করে আমরা মাচা ফসলটা লাগাতে পারি। তো যেই সমস্ত জায়গা হচ্ছে জল দাঁড়ায় বা নিচু জায়গা যেখানে জল নিকাশি ব্যবস্থা অতটা ভালো নেই, সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ চাষ পদ্ধতি মাচা ফসলের দিকে সেটা হচ্ছে ধাপ চাষ। তো এই ধাপ চাষ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 50 থেকে 60 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 20 সেন্টিমিটার উচ্চতা একটি মাটির বা উঁচু ঢিপিকে আমরা ধাপ বলছি। তো সেটার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ধাপটা আমরা কী দিয়ে করি, সেটা হচ্ছে 1:1 অনুপাতে 1 ভাগ জৈব সার 1 ভাগ ওপরের মাটি বা টপ সয়েল বলে থাকি। তো সেই জৈব সারের মধ্যেও আমরা হচ্ছে যেটা আমি প্রথমে বলছিলাম এনরিচড জৈব সার বা সেটার মধ্যে কিছু অনুখাদ্য আরও এক্সট্রা করে অ্যাড করে মিশ্রিত জৈব সার, যেমন ট্রাইকোডার্মা ভিডিডি, সিডোমোনাস বা অ্যাজোফস বা অ্যাজোব্যাক্টার। তো সেটার একটা পরিমাণ আছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রতি ধাপে 10 থেকে 15 কেজি আপনার গোবর সার বা 10 কেজির মতন ভার্মি কম্পোস্ট যে কোনো একটা, তার সাথে অ্যাজোফস, ট্রাইকোডার্মা আর সিডোমোনাস 1 কিলো করে প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটা যদি মিশ্রিত করে 7-10 দিন রেখে সেই মিশ্রিত তৈরি জীবাণু সারটা বা জৈব সারটা যদি আমরা ওই

0: সাথে এক ভাগ মাটি এবং এক ভাগ এই মিশ্রিত জৈব সারটা মিশিয়ে ধাপে দিই, ধাপগুলো রেডি করি বা ঢিপগুলো রেডি করি, তাহলে খুবই ভালো হবে এবং সেক্ষেত্রে শেকড় ভালো আসবে, ফলন ভালো হবে, জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং উন্নত জাতের ফলন পাবো, কোনো রকম রোগ পোকার অ্যাট্যাকটা অনেকটা কম হবে।
1: দুটো ঢিবি এবং দুটো গাছের মধ্যবর্তী ব্যবধান কত হওয়া উচিত?
0: হ্যাঁ, এক্ষেত্রে একটি ঢিপির থেকে একটি ঢিপি দূরত্ব আপনার 6.5 থেকে 7 ফিট রাখতে হবে এবং একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব 3 ফিট রাখতে হবে।
1: আচ্ছা, তার মানে যে ধাপগুলো করা হবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করেই করা উচিত,
0: হ্যাঁ,
1: যাতে রোদ আলো হওয়াটা ঠিক মতন পৌঁছতে
0: অবশ্যই
1: পারে।
0: অবশ্যই, নাহলে লতার বিস্তার ঠিকঠাক হবে না, লতার ক্ষেত্রে গিট বা লতা অনেক জায়গায় হচ্ছে পেঁচিয়ে যাবে, সেক্ষেত্রে ফলনটা কমে আসবে। তো ঠিকঠাক যদি সমান জায়গা পায় এবং সূর্য আলো পায় তাহলে লতার বিস্তারটা ভালো হয় এবং ফলনটা বৃদ্ধি পাবে।
1: আচ্ছা, মাচা ফসলের ক্ষেত্রে বিশেষ পরিচর্যার কি প্রয়োজন রয়েছে?
0: অবশ্যই মাচা ফসলের ক্ষেত্রে বিশেষ পরিচর্যার প্রয়োজন রয়েছে, কারণ ম্যাক্সিমাম মাচা ফসলে আমাদের একলিঙ্গ গাছ, একলিঙ্গ বলতে পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা আলাদা হয় থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা পরাগ মিলনটা না ঘটাতে পারি, কারণ পরাগ মিলন মেনলি ঘটায় হচ্ছে মৌমাছি বা হচ্ছে হাউস ফ্লাই, তো সেগুলো এখন বর্তমানে অনেকটাই কমে এসছে সংখ্যা, আর বর্ষাকালে যেহেতু বৃষ্টির সময় তো সেক্ষেত্রে আমরা এমনি ন্যাচুরাল পলিনেটার যেমন বা মৌমাছি বা হানি বি যেটা কথা বলছি সেগুলো কিন্তু আমরা মাঠে ঘাটে দেখতে পাই না। তো সেই জন্য আমাদের পরাগ মিলনটা ঘটানোর খুবই দরকার, না হলে আমাদের ফলের আকৃতি ছোট হবে, ফল লাল হয়ে যাবে, ফল ঝরে যাবে। তো পরাগ মিলন ঘটানোর জন্য আমরা হাত দিয়ে হ্যান্ড পলিনেশন করে থাকি, সেই জন্য যেটা করতে হবে চাষি ভাইদের সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালে ভোরবেলায় উঠে মানে সূর্য আলো ওঠার সময় 5টা থেকে 6টার মধ্যে কিছু টাটকা পুরুষ ফুল তুলে নিতে হবে। তো 1 লিটার জল নিতে হবে, সেখানে প্রায় 50 থেকে 60টা বা অনেক সময় 100টা পুরুষ ফুলের যে পুংডাংটি সেটা তুলে সেই জলের সাথে মিশিয়ে তার মধ্যে 1 চামচ গ্লুকোজ, গ্লুকোজ বা যদি গ্লুকোজ 1 চা চামচের 1 চামচ গ্লুকোজ, যদি গ্লুকোজ অ্যাভেলেবেল বাড়িতে না থাকে বাজারে তাহলে সেক্ষেত্রে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, এবং তার সাথে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে 3 গ্রাম বোরন। এই মিশ্রণটা তৈরি করে ড্রপারের মাধ্যমে স্ত্রী ফুলের মাথায় যেটা ছোঁয়াতে হবে, গর্ভকেশরের মধ্যে ছোঁয়াতে হবে, আর না হলে স্প্রেও করা যেতে পারে।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে আমাদের অনেকটাই ফলনটা বৃদ্ধি পাবে এবং আমাদের ফুল ঝরে যাওয়া, ফল লাল হয়ে যাওয়া এগুলো অনেকটাই কমে আসবে। এছাড়াও মালচিং একটি গুরুত্বপূর্ণ বিষয় মাচা ফসলের ক্ষেত্রে, তো যেহেতু বর্ষাকাল মালচিং করলে আমাদের ফসলের ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় হবে, আমাদের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলের গোড়া পচা রোগ সেগুলো অনেকটাই কমবে। আর যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাচা ফসলের ক্ষেত্রে সেটা হচ্ছে ফুল ঝরে যাওয়া এবং গুটি ঝরে যাওয়ার সমস্যা। তো সেক্ষেত্রে যদি সেরকম সমস্যা দেখা যায় চাষি ভাইদের, সেক্ষেত্রে কিছু হরমোনাল স্প্রে করা যেতে পারে, কিন্তু সেটা হচ্ছে আগে দেখে নিতে হবে যে এটা আদৌ ফুল ঝরছে মানে কোনো অনুখাদ্যর ঘাটতিতে, না কোনো ফাঙ্গাল কোনো রোগ হয়েছে, না এমনি আমার গাছ সব কিছু দিয়েছি তাও আমার ফুল ঝরছে। সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হরমোন স্প্রে করা যেতে পারে। তো সেক্ষেত্রে একটা স্পেসিফিক ডোজ আছে, এটা যেন বেশি বা কম না হয় এই ডোজটা অ্যাপ্লাই করতে হবে। 10 লিটার জলে 2.5 ml প্ল্যানোফিক্স, এটা বাজারে NA বা প্ল্যানোফিক্স নামে কিনতে পাওয়া যায়, সেটা স্প্রে করলে আমার ফুল ঝরা, ফুল পড়ে যাওয়া, গুটি ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া এটাই কমে যাবে। এবং এটা যেদিন স্প্রে করবেন তার 3 থেকে 4 দিনের মাথায় 2 গ্রাম 1 লিটার জলে বোরন, বোরোমিল 20% স্প্রে করলে ফুল ঝরে যাওয়ার সমস্যা যেটা ম্যাক্সিমাম চাষিবাদের ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে হয়ে থাকে সেটা অনেকটাই কমবে। এটাও যদি না কমে সেক্ষেত্রে ইথারেলও অ্যাপ্লাই করা যেতে পারে, ইথারেল 4.5 ml 10 লিটার জলে গুলে প্রয়োগ করলেও এই ফুল ঝরে যাওয়া, ফুল পড়ে যাওয়া এটা অনেকটাই কমবে।
1: আচ্ছা, বর্ষাকালে তো জলীয় আবহাওয়ার জন্য রোগ পোকার আক্রমণটা একটু বেশিই হয়, তো মাচা ফসলের ক্ষেত্রে কী ধরনের রোগ পোকার আক্রমণ হয় এবং আমাদের কৃষক ভাইরা সেটা প্রতিকার কীভাবে করবেন?
0: দেখুন, মাচা ফসলের ক্ষেত্রে কিন্তু রোগ এবং পোকা দুটোরই সমান আক্রমণ দেখা যায়। রোগের ক্ষেত্রে দেখা যায় যেটা হচ্ছে পাউডারি মিলডিউ, যেটা হচ্ছে সাদা সাদা পাউডারের মতন আস্তরণ পড়ে যায় পাতার উপরে, বা ডাউনি মিলডিউ যেটা পাতার নিচটা হলদে হয়ে যায়, এটা মূলত মেন দুটো রোগ। এছাড়া হচ্ছে গোড়া পচা ধসা, এটা হচ্ছে মেন, যেটা ড্যাম্পিং অফ বলা হয়ে থাকে, কলার রট রুট ডিক্লাইন বলা হয়ে থাকে, সেগুলো মেন সমস্যা দেখা যায়।

0: ক্ষেত্রে যদি আমরা জৈব সারের পেছনে, প্রথম থেকে আমি বারবার করে একটা জিনিসের উপর জোর দিচ্ছি, জৈব সারের সাথে একটু মিশ্রিত ট্রাইকোডার্মা, মানে এগুলো ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস বা অ্যাজোফস, এগুলো হচ্ছে উন্নত অণুজীব যেগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করতে গাছের সাহায্য করে। মাটির মধ্যে যে অণুজীব যেগুলো গাছের ক্ষেত্রে দরকার সেগুলো সংখ্যা বাড়িয়ে তোলে,
1: মানে
0: উপকারী অণুজীবগুলো সংখ্যা বাড়িয়ে যায় এবং গাছ নিজেও তার প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় এই সমস্ত জিনিসগুলো দিলে। কারণ ট্রাইকোডার্মা নিজেই একটা হচ্ছে ভালো বা উপকারী অণুজীব, যেটা হচ্ছে ক্ষতিকারক যে ফাঙ্গাস যেগুলো আছে সেগুলোকে মারতে সাহায্য করে। তো এটা যদি দেওয়া থাকে জৈব সার মিশে, তাহলে অনেকটাই এই সমস্যাগুলো অনেকটাই কমে আসবে। যদি তাও তথাপি দেখা যায় তো সেক্ষেত্রে আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করে যেতে হবে। তার মধ্যে যদি ডাউনি মিল্ডিউ থাকে তাহলে কার্বন ডাইজিম ম্যানকোজেবের যে গ্রুপের কম্বিনেশন আছে, 2 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে, বা কপার অক্সিক্লোরাইড এবং কাসুগামাইসিনের কম্বিনেশন যে ওষুধগুলো পাওয়া যায় বাজারে সেগুলো আমরা প্রয়োগ করে থাকি কোড়াতে। এবং যদি রোগের কথা বলি তো রোগের কথা প্রথমেই বলতে হবে ফল ছিদ্রকারী পোকা বা ডগা ছিদ্রকারী পোকা, যেটা লাউ বা কুমড়োতে ম্যাক্সিমাম লাগে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেরোমেন ট্র্যাপ বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন হচ্ছে বিঘাতে প্রায় 8টার মতন আমরা ফেরোমেন ফাঁদ ব্যবহার করতে পারি। যদি ফেরোমেন ফাঁদ বাজারে যদি কিনতেও বেশি টাকা খরচা হয় চাষিবাদীদের, তারা নিজেরা বাড়িতেও তৈরি করে নিতে পারে এরকম ফাঁদ। গন্ধবিহীন যে কোনো বিষ, একটু গুড়, 100 গ্রাম ঝোলা গুড়, 10-15 ml গন্ধবিহীন বিষ এবং একটি পাকা ফল, যে সিজনে যেটা পাচ্ছে, তরমুজ হলে তরমুজ, আম হলে আম, কলা হলে কলা, কুমড়ো হলে কুমড়ো, সেরকম পাকা ফল, 100 গ্রাম গুড়, 10 ml হচ্ছে আমার গন্ধবিহীন বিষ, সেটা একটি যে কোনো একটা কৌটা বা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ফলটা উপরে দিয়ে ওটা যদি মাচায় ঝুলিয়ে দেয় তাহলে সেই গন্ধতে অনেক পোকা চলে আসে, বেসিক্যালি যে ফলের মাছি সেগুলো অনেকটাই কমবে। এছাড়াও থ্রিপস বা অ্যাফিড লাগে, তার জন্য আমরা যে কোনো ওষুধ যেমন স্পাইরোমেসিফেন এগুলো অ্যাপ্লাই করতে পারি 0.5 ml পার লিটার, বা ইমিডাক্লোরবিট অ্যাসাইপ্রিড 1 ml করে পার লিটার জলে গুলে স্প্রে করতে পারি, তাহলে এই সমস্যাগুলো অনেকটাই কমে আসবে।
1: আচ্ছা, তাহলে কৃষক ভাইরা কিন্তু এই বিষয়গুলো একটু সতর্কতা নেবেন, তাহলে রোগ পোকার যে আক্রমণটা সেটা কিন্তু অনেকটাই প্রতিহত করা যেতে পারে। আমাদের যেহেতু বর্ষাকালে মাচা ফসলের মাধ্যমে অধিক লাভের একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে মিশ্র চাষ করেও তো লাভটা হতে পারে, তাই তো?
0: হ্যাঁ, বর্তমানে আমরা চাষি ভাইদের রেকমেন্ড করে থাকি যেটা মাচার ক্ষেত্রে, মাচা উপরে যেমন গাছ উঠছে তো নিচের জায়গাটা মানে সমস্ত জায়গার আমরা স্পেস ইউটিলাইজেশন করার কথা ভাবছি সেক্ষেত্রে। কিন্তু যেহেতু আমাদের জনসংখ্যা বাড়ছে, জমি কমে যাচ্ছে, মাটির সংখ্যা অনেকটাই কমে আসছে মাথাপিছু, তো সেই জন্য আমরা মাচা ফসলের ক্ষেত্রে উপরে মাচা থাকছে বা মাদায় মাচা উঠে যাচ্ছে এবং নিচের যে খালি জায়গা সেখানে আমরা আদা, হলুদ, অনেক সময় হচ্ছে আমরা ধনে পাতা, মূলো শাক, রাই শাক বা পেঁয়াজও করতে পারি। তেমন যদি কিছু উদাহরণ বলি তাহলে পটলের মাচার নিচে আমরা আদা চাষ করতে পারি, সেক্ষেত্রে পটলের থেকে বিঘা প্রতি আমার চাষি ভাইদের লাভ হয় মোটামুটি প্রায় 80,000 থেকে 1,00,000 টাকা আমার বিঘা প্রতি পটল চাষে, খালি শুধু পটলের নেট প্রফিট থাকে। শুধু যেখানে যদি আমি আদাটা ইনকর্পোরেট করতে পারি নিচে প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আদা লাগাতে পারি, সেক্ষেত্রে বিঘা প্রতি সেই লাভটা আমার চলে যাবে 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকা, মানে আরও 50-80,000 টাকা এক্সট্রা ইনকাম করতে পারবে, শুধু কিছুই না, আদা নিচে গোড়ায় লাগিয়ে দিতে হবে। কারণ আদার আর সার আমরা যখন আগে সার দিচ্ছি সেই সারেই আমার কাজটা হয়ে যাবে, আর আদা যেহেতু একটু ছায়া পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো। সেরকমই আমরা পটলের মধ্যে হলুদও লাগাতে পারি, আমরা লাউয়ের মধ্যে পেঁয়াজ লাগাতে পারি, আমরা লাউ, পেঁয়াজ এবং ধনে পাতা লাগাতে পারি। তো এরকমভাবে কিন্তু যদি চাষি ভাইরা চাষ করে থাকে মিশ্র চাষের মাধ্যমে, তাহলে কিন্তু তারা অনেকাংশেই লাভবান হতে পারে এবং কম জায়গায় কম একক ইউনিট এরিয়াতে অনেকটা বেশি নেট প্রফিট অর্জন করতে পারে।
1: আর বর্ষাকালে ধনে পাতার দাম কিন্তু অনেকটা
0: প্রচুর প্রচুর ধনে পাতা, মূলো শাক, রায় শাক, যেটা আমাদের বর্ষাকালে যদি আমরা করতে পারি, যেহেতু মাচা থাকছে উপরে তো বর্ষার জলটা ডাইরেক্ট পড়বে না এবং এই ফসল খুব তাড়াতাড়ি উঠে যায়, এগুলো 21 থেকে 25 দিনের মাথায় পাতা সবজিগুলো উঠে যায়, তো এগুলো কিন্তু একটা এক্সট্রা মুনাফা চাষি ভাইদের দেবে।
1: ঠিক, তাহলে আমাদের কৃষক ভাইরা যারা এই মাচা ফসলের মাধ্যমে বিভিন্ন রকম ফসল চাষ করছেন তাদের জন্য সতর্ক বার্তা যদি কিছু আপনি দেন।
0: কৃষক ভাইদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যাই ফসল চাষ করে থাকুন না কেন, আপনারা যেটা চেষ্টা করুন প্রত্যেকবারই মাটি পরীক্ষা, যেটা আমরা প্রত্যেকবারই বলি মাটি পরীক্ষার মাধ্যমে ফসল নির্ণয় করা, মাটি পরীক্ষা, মাটির স্বাস্থ্য বজায় রেখে, মাটিকে একটু ভালো রেখে

0: সেই ফসলটা কোনটা করবেন সেটা দেখা, এছাড়াও সুসঙ্গত উপায়ে রোগ পোকা দমন করার বিষয়ে মাথায় রাখতে হবে, যেগুলো আমি কথা বললাম, ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস বা স্টিকি কার্ড বা ফেরোমেন ট্র্যাপ পোকা দমনের ক্ষেত্রে। এছাড়াও মালচিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, মিশ্র চাষ এগুলো যদি করে তাহলে নিশ্চয়ই বর্ষাকালে চাষি ভাইরা এমনি মাচা ফসল চাষ করে যেটা পেতো, যেগুলো আজকে আলোচনা হলো, যেগুলো যদি করে তার থেকে 50% থেকে 100% বেশি লাভ অর্জন করতে পারবে। মানে আমরা যেটা বলছিলাম 2022-এ ডাবলিং ফার্মার্স ইনকাম বা কৃষকের আয় দ্বিগুণ করতে হবে, তো আমরা যদি এই পদ্ধতিতে চাষ করি তাহলে কৃষকের আয় আশা করি ডবল হবে।
1: আচ্ছা, এই সময় মাচা ফসল থেকে যখন ফসল পরিণত হলো এবং সেটা জমি থেকে নিয়ে যখন বাজারজাত করবেন, সেই সময়ে কি কি সাবধানতা আমাদের কৃষক ভাইদেরকে নেওয়া উচিত?
0: মূলত সাবধানতা বলতে কৃষক ভাইরা যেমন হচ্ছে, যদি আমি দুটো ফসলের কথা বলি, যদি শশা কথা বলি বা ঝিঙের কথা বলি, সেগুলো হচ্ছে কচি অবস্থা, মানে একদম পেকে যাওয়া না, মানে ছোট অবস্থায় তুলে নিলে তাদের কিন্তু মার্কেট ভ্যালুটা বেশি পাওয়া যাবে, লাউয়ের ক্ষেত্রেও তাই। আর অন্য অন্য ফসল যেমন পটলের ক্ষেত্রে, করলার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটু পরিপক্ক ফসল তুললে তার ক্ষেত্রে লাভবান। তো ফলটা কতটা ম্যাচুরিটি হয়েছে, ম্যাচুরিটিটা আপনাকে বিবেচনা করে সেখানে বাজারজাত করতে হবে। এবং বাজারজাত করার আগে আপনাকে চিন্তাভাবনা করতে হবে, বেশি বৃষ্টি হলে তাহলে তার আগে আপনাকে, যদি আপনার আবহাওয়ার উপর নির্ভর করে, আমাকে ফসলটা তুলে নিতে হবে, কারণ বেশি বৃষ্টিপাত হলে আমার ফসল নষ্ট যেতে পারে এবং আমার অনেকটাই ক্ষতি হতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।
1: এটা কিন্তু ঠিক, কারণ এই সময়ে মানে কিছু ফসল আছে যে অল্প পরিপক্ক থাকলে সেটা কিন্তু বাজার যে মূল্যটা সেটা কিন্তু অনেকটাই বেশি পাবে, আবার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে পরিণত হওয়াটা খুব দরকার। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কৃষক ভাইদেরকে মাথায় রাখতে হবে, এবং জাত নির্বাচনের কথা যেটা আপনি বললেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে বর্ষাকালীন যে জাত রয়েছে সেই জাতগুলোকেই যেন আমাদের কৃষক ভাইরা এই সময়ে চাষ করেন, এবং সে বীজ কিন্তু তারা সার্টিফাইড বীজ অবশ্যই গ্রহণ করবেন, তার সাথে মাটি পরীক্ষাটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।

0: নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের, ক্রীড়াঙ্গনে স্বাগত। ফুটবল বিশ্বকাপ প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে, আমরা বলতে পারি ক্লাইম্যাক্স অভিবি বাকি হ্যায়। সত্যি আমাদের শেষ আটটা দল কিন্তু আমরা পেয়ে গিয়েছি। 48টি দল 12টা গ্রুপে খেলা শুরু করেছিল, সেখান থেকে পর্যায়ক্রমে একে একে বিদায় নিতে নিতে অবশেষে সেরা আটটি দল আমাদের সামনে এখন নিজেদের যোগ্যতা প্রমাণ তারা করতে উন্মুখ হয়ে রয়েছে। কে হবে সেরা, কার হাতে উঠবে কাপ, আমাদের আজকের আলোচনা ক্রীড়াঙ্গনে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোন পথে? আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মলয় বাগচি, অফিসিয়াল ইনচার্জ নর্থ বেঙ্গল ইউনাইটেড স্পোর্টস ক্লাব কলকাতা। আপনাকে ক্রীড়াঙ্গনে স্বাগত মলয়বাবু।
1: নমস্কার জারিলবাবু, আমি আকাশ মণিকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই।
0: মলয়বাবু, একটু আগেই আমরা বললাম যে আমরা ওয়ার্ল্ড কাপের এখন ক্লাইম্যাক্সে পৌঁছে গিয়েছি। 48টা দল নিয়ে শুরু হয়েছিল এবারের বিশ্বকাপ, যেটা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবথেকে বেশি সংখ্যক দল নিয়ে কিন্তু এই বিশ্বকাপ শুরু হয়েছিল। এবার নানা উত্থান পতন, তার মধ্যে দিয়ে এই বিশ্বকাপ কিন্তু এগিয়ে গিয়েছে। বিভিন্ন দেশগুলো আমরা যাদের আশা করেছিলাম যে যারা হয়তো পরবর্তী রাউন্ডে যাবে বা নকআউটের শেষ পর্যন্ত থাকবে, তাদের মধ্যেও কিন্তু অনেকগুলো সম্ভাব্য দলই ইতিমধ্যেই বিদায় নিয়েছে। তার মধ্যে রয়েছে যেমন ব্রাজিলের কথা বলতে পারি, নেদারল্যান্ডের কথা বলতে পারি, পর্তুগালের কথা বলতে পারি, জার্মানির কথা বলতে পারি। তো আপনি কি মনে করছেন যে এই যে বড় বড় দলগুলোর বিদায় নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে শেষ আটে জায়গা কারা করে নিচ্ছেন? আমরা যদি দেখি যে মরক্কো, ক্যানাডা,
1: না ক্যানাডা নেই,
0: মরক্কো, দুঃখিত, মরক্কোর সঙ্গে ফ্রান্স খেলবে, ক্যানাডাকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো এই কোয়ার্টার ফাইনাল সেখানে উঠেছে, ফ্রান্সের সঙ্গে তাদের খেলা রয়েছে আগামীকাল রাত্রেবেলা। তো এই যে ধরুন যে মরক্কোর উত্থান, তার সঙ্গে সঙ্গে আমরা বাকি যে দলগুলোর দিকে যদি একবার চোখ বুলিয়ে নিই, যে যারা কোয়ার্টার ফাইনাল খেলতে যাবে, স্পেন, বেলজিয়ামের সঙ্গে খেলা রয়েছে, আর এদিক থেকে এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে নরওয়ের সঙ্গে ইংল্যান্ড খেলবে এবং আর্জেন্টিনার সঙ্গে সুইজারল্যান্ড খেলবে। এই যে মরক্কো, সুইজারল্যান্ড, এই সমস্ত দলগুলো, এদের যে উত্থান, এই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন?
1: দেখুন, প্রথমেই বলি যে আটটি দল উঠেছে সে ঠিক, মরক্কো, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, নরওয়ে, ইংল্যান্ড আর সুইজারল্যান্ড, আর্জেন্টিনা। কিন্তু আমরা যদি টোটাল যে বিশ্বকাপটা হয়েছে, কোনো দলের সঙ্গে কোনো দলের কোনো একটা ফারাক, অগাধ ফারাক, এক দুটো দল বাদ দিয়ে কিন্তু নেই। যে কোনো দিন যে একটা মানে এক গোলের ডিফারেন্স, কালকেও আমরা দেখেছিলাম আর্জেন্টিনা জিতলো 3-2 গোলে ইজিপ্টের সঙ্গে, খুব হাড্ডাডি, কে জিতবে আমরা বুঝতে পারিনি। এছাড়া আপনি যদি বলেন ব্রাজিল, হল্যান্ড, পর্তুগালের কথা বললেন, কিন্তু বাদবাকি আরও দেশ কয়েকটা ছিল যাদের কিন্তু আমরা ভুলে যেতে পারি না, উরুগুয়ে, ক্যানাডা, ইউএসএ, আর সেনেগাল, ইজিপ্ট, জর্ডন, কলম্বিয়া, ঘানা, ক্রোয়েশিয়া, এবং আমাদের এশিয়ার জাপান, এবং সর্বোপরি এবারের বিশ্বকাপের আশ্চর্য দেশ কেপ ভার্দে। তো এই যে দেশগুলো যারা বেরিয়ে গেছে, এবং জার্মানি অবশ্যই, তো এদের সঙ্গে যারা আটটা যারা আছে, আমি 11-12 দেশের কথা বললাম যারা এখন নেই বিশ্বকাপে, তাদের সঙ্গে যে বিস্তর ফারাক সেটা কিন্তু কোনো দিনই না। আপনি দেখবেন যে আমাদের যে কালকে যে খেলা হবে,

0: প্রথম যে আমাদের কোয়ার্টার ফাইনাল হবে মরক্কো এবং ফ্রান্স, এই মরক্কো একটা টিম গেম, আপনি মরক্কো টিমটায় দেখবেন যে ওরা কিন্তু একটা টিম হিসাবে খেলে এবং খুব ফাস্ট খেলা, খুব ফাস্ট হয়, এবং ওরা ব্রাজিলকে গ্রুপ স্টেজে এক এক গোলে ব্রাজিলের সঙ্গে ড্র করে এবং হাইতির সঙ্গে দারুণভাবে কামব্যাক করে 4-2 গোলে ওই ম্যাচটা জেতে, তারপর তারা কিন্তু অনায়াসে ক্যানাডাকে 3-0 গোলে হারায়। কিন্তু 3-0 গোলে হারালেও একটা জিনিস মনে করবেন যে ক্যানাডা কিন্তু প্রথম দিকে বিস্তর চাপ সৃষ্টি করেছিল মরক্কোর উপর, ক্যানাডাও গোল দিতে পারত, এবং তার জন্য যাকে সবচেয়ে বেশি কৃতিত্ব দিব সে হচ্ছে মরক্কোর গোলকিপার ইয়াসিন পৌবেজ, অসাধারণ গোলকিপিং করেছে। এবং এছাড়া ওদের টিমের মধ্যে কোনো আলাদা নাম অগ্নি ব্যাপার নেই, ওদের কুনেহি বলে যে 8 নম্বর প্লেয়ারটা আগের দিন দুটো গোল করলো ক্যানাডার সঙ্গে, সে যেমন তার নাম বলা উচিত, কিন্তু তাদের আরও যারা ব্রাহিন ডায়েজ, হাকিমি নাম করা প্লেয়ার, হাকিমি নাম্বার 2 সাইড ব্যাক, এছাড়া সাইবেরি, তো এরা তো আছে, তো একটা কম্বাইন্ড টিম এফোর্টে এরা খেলছে। এবং এদের সঙ্গে ফ্রান্স, এবার ফ্রান্সের টিমটায় যদি আমরা আসি, ফ্রান্স আমার মতে ফ্রান্সের যে আপ ফ্রন্ট যে অ্যাটাকিং লাইন সেটা অন্যতম সেরা,
1: দুর্ধর্ষ,
0: অন্যতম সেরা।
1: আমাদের ইতিমধ্যে একটি ফোন চলে এসেছে, আমরা একটু নিয়ে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বান্দরবান থেকে বলছি, প্রদীপ সরকার।
1: হ্যাঁ প্রদীপ বাবু বলুন।
2: বিষয়টি হলো আমাদের আপামর পশ্চিমবঙ্গের যে দুটি সব থেকে সেরা পছন্দের দল ব্রাজিল এবং আর্জেন্টিনা, ব্রাজিল ইতিমধ্যেই ছিটকে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 থেকে, রইল বাকি আর্জেন্টিনা। এবার গতকালে আর্জেন্টিনার যে ম্যাচটি, আমরা একটা ঐতিহাসিক ম্যাচের আমরা সাক্ষী রইলাম, যে এখনো পর্যন্ত কখনোই দেখা যাচ্ছে যে বিশ্বকাপের শেষ 13 মিনিটে 2 গোলে পিছিয়ে থেকে পরবর্তীতে আর্জেন্টিনা 3 গোলে জিতে গেল, রেকর্ড। এবং আমি যেটা জানতে চাই যে শেষ 13 মিনিটে আর্জেন্টিনা কি তাদের কোনো নতুন কোনো খেলার কি প্র্যাকটিসের কোনো পরিবর্তন করেছিল, কিভাবে জিতলো, এবং আর্জেন্টিনার বর্তমানে দুর্বলতাগুলো কি, সেমিফাইনালে কি কি বিষয় তাদেরকে আরো বেশি যত্নশীল হতে হবে, কি মনে হয়? হ্যাঁ,
1: খুব ভালো প্রশ্ন করেছেন প্রদীপ বাবু, আপনি শুনতে থাকুন।
0: প্রদীপ বাবুকে ধন্যবাদ প্রশ্নটা করার, কিন্তু একটা জিনিস বলবো আপনাকে, যে গতকাল যে খেলাটা হয়েছে আপনারা লক্ষ্য করেছিলেন কি না, যে মেসি যখন মাঝখান দিয়ে খেলছিল ততটা সুবিধা করতে পারছিল না, এবং শেষ দিকে কিন্তু লাস্ট 15-20 মিনিট মেসিকে দেখবেন রাইট উইং বরাবর রাইট চ্যানেলে সে চলে গিয়েছিল, এবং অবশ্যই মেসি থাকাটা একটা বড় ব্যাপার, এবং তার সঙ্গে যে আর্জেন্টিনার ফিনিশিং যে তিনটে হয়েছে, এটা দুর্দশ্য ফিনিশিং, মানে তিনটেই চান্স, মোটামুটি তিনটেই গোল, আর এই বললে
1: শেষের দিকে সত্যি অনবদ্য খেলেছে,
0: এবং ইজিপ্টকে যে ছোট করা সেটাও না, ঠিক আছে,
1: কিন্তু ইজিপ্ট যে ফুটবল উপহার দিয়েছে, বিশেষত মোহাম্মদ সালার নেতৃত্বে যে ফুটবল ইজিপ্ট উপহার দিয়েছে, মানে বিশ্ব ফুটবলে ইজিপ্ট খুব বড় নাম না হলেও কিন্তু মোহাম্মদ সালা কিন্তু বেশ বড়
0: নাম, লিভারপুলের
1: একদম, এবং সেই কারণে মানে ইজিপ্টের যে খেলা সেটা কিন্তু সমস্ত পৃথিবীবাসীকেই মুগ্ধ করেছে।
0: এবং কালকে জিকোর গোল যদি ওটা যদি না হতো, ক্যান্সেল না হতো, রেজাল্ট অন্যই হতে পারতো, কিন্তু উই ডু রেসপেক্ট টু আর্জেন্টিনা, আর্জেন্টিনা মানে দুর্দশ্য লাস্ট যে 15 মিনিট খেলেছে। এবং এই প্রতিপক্ষ একটা জিনিস বললো টেকনিক্যাল কি চেঞ্জ করতে হবে, সেই জায়গায় আমার মনে হয় আমাদের বলাটা সাজে না, তাদের বড় বড় দল, বড় বড় এই আর্জেন্টিনার যা টিম, এদের কম্বাইন্ড টিম, এরা যারা যারা শেষ 8 উঠেছে কম্বাইন্ড টিম, এবং মেসি থাকা একটা আলাদা মাত্রা মানে খালি অ্যাড করে, কিন্তু কাউকে ছোট করা যায় না আর্জেন্টিনা, গোলকিপার টু যে কেউ, মার্টিনেজ শেষে চেঞ্জ হয়ে নেমে কি অসাধারণ, তার ফাইনাল গোলটার সঙ্গে মানে একদম ঠিকানা লেখা সেন্টার,
1: একদম সত্যি, রোমেরো, মেসি এবং এনজো তিনজনই গোল করেছেন আর্জেন্টিনার হয়ে, এবং মেসি মাঠে থাকা মানে আপনি যেটা বারবার বলারই চেষ্টা করছেন, মেসি মাঠে থাকা মানে বিপক্ষ দল সবসময় শঙ্কায় থাকে

0: এই বুঝি কিছু হলো, এই বুঝি কিছু হলো, কারণ তাকে আটকানো এটা কিন্তু বিপক্ষ কোচের সবসময় একটা মাথা ব্যথার কারণ, কিভাবে আটকাবে সেটাও কিন্তু সব কোচেরা হয়তো সবসময় বুঝে উঠতে পারেন না।
1: কিন্তু কালকে একটা জিনিস দেখবেন, ইজিপ্ট খেলেছে, ইজিপ্ট কিন্তু মেসিকে ওইভাবে ম্যান মার্কিং বা ওইভাবে করেনি, বা ফাউলও ততটা যে বলবেন সেই অর্থে যায়নি। লাস্ট ওই 15 মিনিট একটু হয় যে ছোট দলগুলো দেখবেন অনেকেই যে এগিয়ে গিয়ে পরে আবার মানে ডিফেন্স একটা আলট্রা ডিফেন্স একটু বেশি ডিফেন্সিভ হয়ে যাওয়াতে তখন বড় দলগুলোর স্টার যারা থাকে ওই যতগুলো সুযোগ পায় সেটা সদ্ব্যবহার করে মানে জিতে যায়, সেই চাপটা নিতে পারে না ছোট দলগুলো।
0: একদম, আমরা আমাদের আলোচনা জারি রাখবো। শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, 9434076705। এই ফোন নম্বরে আপনারা ফোন করুন। আমাদের স্টুডিওতে রয়েছেন বিশেষজ্ঞ ডক্টর মলয় বাগচি, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন, বা আপনাদের মতামত জানাতেও আপনারা ফোন করতে পারেন এই বিশ্বকাপ ফুটবল নিয়ে 9434076705 এই ফোন নম্বরে। হ্যাঁ মলয়বাবু, যেটা আরেকটা জিনিস যে ফ্রান্স যারা প্যারাগুয়ের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে খেলেছে, এক গোলে তারা ম্যাচটা জিতেছে, কিন্তু ফুটবলের দিক থেকে যেই নিন্দা অর্থাৎ কুৎসিত ফুটবল যে উপহার দিচ্ছিল প্যারাগুয়ে এবং সেটা ফ্রান্সকে খেলতে তারা বাধ্য করেছে, এই জিনিসগুলো কিন্তু একটা আমরা যেমন দৃষ্টিনন্দন ফুটবল দেখছি তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু উল্টো দিক থেকে গেলে যে যেন তেন প্রকারেণ বিপক্ষকে কাবু করা আর কি, সেখানে স্কিল বা ফুটবলের যে দৃষ্টি নান্দনিকতা সেই জিনিসগুলো কিন্তু বড় বিষয়টা থাকছে না, যে কোনো প্রকারেণ সেটা মেরে হোক চোরাগুপ্তা মেরে বা এইভাবে, তো এইভাবে কি ফুটবল তার সৌন্দর্য হারিয়ে ফেলছে না?
1: না, এই জায়গাটায় বললে আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। প্রত্যেকটা টিমেরই একটা, প্রত্যেকটা কোচের একটা টেকনিক্যাল দিক থাকে, একটা ট্যাকটিক্যাল দিক থাকে, যে আমি বিপক্ষ যখন ফ্রান্স প্যারাগুয়ে অবশ্যই ভাববে যে আমি আলটিমেটলি তারা চাবে পেনাল্টিতে নিয়ে যাওয়ার। এবং এই বিশ্বকাপে একটা জিনিস আপনাকে আমি বলি যে আমরা এখন গোল্ডেন বুট কে হবে, এই হবে মেসি এত গোল এত গোল, কিন্তু আমরা কিন্তু এই বিশ্বকাপ উপহার দিয়েছে অনেক ভালো ভালো গোলকিপারের, তার মধ্যে এক নম্বরে সবার উপরে থাকবে অবশ্যই ভোজিনো কেপ ভার্ডের, এছাড়া সেনেগালের মেন্ডি আপনি দেখবেন দুর্দশ্য গোলকিপার, এই স্পেনের যে সিমন গোলকিপার, স্পেন একটা ওয়ার্ল্ড রেকর্ড করার জায়গায় যে এখনও গোল খায়নি, এছাড়া পিকফোর্ড আছে, আরও আছে মাইকেল অসিনো আছে, এই আমাদের ফ্রান্সেরই গোলকিপার, তো এগুলোর জায়গা যেমন আছে তেমনি প্যারাগুয়েরও এমনি ট্যাকটিক্যাল থাকতেই পারে, কিন্তু উল্টো দিক দিয়ে যে বড় দলগুলো তাদের তারা কিভাবে সেই ডিফেন্স ভেদ করে গোল করবে সেটা তাদের কোচের ব্যাপার, তাদের প্লেয়ারদের ব্যাপার। কিন্তু আমি বলবো না কোনো সময় যে প্যারাগুয়ে যে যে খেলার সৌন্দর্যকে তারা মানে জলাঞ্জলি দিয়ে ফুটবল উপহার দিয়েছে সেটা না, কেপ ভার্ডে অনেকেই বলছিল ড্র ড্র ড্র করে তারা নেক্সট রাউন্ডে গেল আর্জেন্টিনার সঙ্গে, কিন্তু সেই কোয়ার্টার ফাইনালে কি দৃষ্টিনন্দন খেলাই মানে তারা উপহার দিল সারা বিশ্ব দেখেছে। এবং আমার কাছে তো মানে এই ওয়ার্ল্ড কাপে সেরা দুটি গোল যদি বলেন মানে তার মধ্যে সেই কেপ ভার্ডের মানে সিডেনের করা গোল, সেকেন্ড গোল দুর্দশ্য আর্জেন্টিনার বিরুদ্ধে
0: একদম,
1: এবং এর মধ্যে একটা জিনিস জুড়তে চাই, নিশ্চয়ই ভুলবো না যে আমাদের এমবাপের গোল প্রথম খেলায়, সেকেন্ড গোল এমবাপের দুর্দশ্য।
0: হ্যাঁ সত্যি, এই বিশ্বকাপ অনেক কিছুই আমাদের উপহার দিচ্ছে সেটা বিভিন্নভাবেই হোক, তো এর সঙ্গে সঙ্গে আরও একটা যেটা আমাদের এই প্রদীপবাবু প্রশ্ন করেছিলেন, প্রশ্নের মধ্যে উল্লেখ করেছিলেন যে ব্রাজিলের কথা, ব্রাজিল কিন্তু গত কয়েকবারের মতো এবারও কিন্তু হতাশ করেছে, নরওয়ের কাছে তাদের হার, এটা কিন্তু অনেকেই আশা করছিল যে এবারের হয়তো একটা সেমিফাইনাল আমরা দেখব ব্রাজিল আর্জেন্টিনা, সেখান থেকে কিন্তু ব্রাজিলের এই বিদায়, এবং পরপর দেখা যাচ্ছে যে তারা ইউরোপীয় দলগুলোর কাছে কিন্তু তারা পরাজয় স্বীকার করছে, এবং এবার আরও একটা মারাত্মক অভিযোগ উঠছে যে ব্রাজিল তার সাম্বা ফুটবল ভুলে যাচ্ছে এবং ব্রাজিল ইউরোপীয় ঘরানায় খেলতে

0: শুরু করেছে, যার ফলে নিজের ছন্দ হারিয়ে সেই ব্রাজিল আর ব্রাজিল থাকছে না।
1: না, এই বিষয়ে বলি, ব্রাজিলের অনেক ফুটবলার ইউরোপে খেলে, তো সারা বছর যেখানে যেই স্টাইল অফ ফুটবলে তারা হ্যাবিচুয়েট হয়ে যায়, হয়তো সেটার থেকে বেরোতে পারে না। কিন্তু ব্রাজিল হারুক, নরওয়ের কাছে হেরেছে, কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই যে ব্রাজিলের হারের ক্ষেত্রে আমরা হল্যান্ডের কথা বলছি, দু গোল দিয়েছেন, নো ডাউট সে একটা ক্রেডিটের ব্যাপার ব্রাজিলের মতো টিমের এগেনস্টে, কিন্তু পক্ষান্তরে ব্রাজিলের দিকে মনে রাখবেন তারা কিন্তু একটা পেনাল্টি মিস করেছে প্রথমেই। এবং এই যে নরওয়ের জয়, আমার মতে যেমন হল্যান্ডের ওর দুটো গোলের তার অবদান আছে, এছাড়া মার্টিন ওডিগার্ড, অ্যান্টিরিও নুসা যে হল্যান্ডের প্লেয়াররা দুর্দশ্য খেলেছে, নরওয়ের প্লেয়াররা সরি, তো কিন্তু নরওয়ের গোলকিপারকে আমরা কিভাবে ভুলে যাই, ওরজেন নাইল্যান্ড, দুর্দশ্য। এবং মানে ব্রাজিলের আপনি যদি কেউ মানে এই প্রোগ্রামের পরে যদি ব্রাজিলের আর নরওয়ের ম্যাচটা হাইলাইটস দেখেন, প্রথম অর্ধটা ওই পেনাল্টি সহ অন্তত খান চারেক অবধারিত সারা ম্যাচে সে গোল বাঁচিয়েছে
0: একদম সত্যি। কারণ এই যে এই পারফরমেন্সগুলোই কিন্তু একজন তারকার জন্ম দেয়, ভবিষ্যতের তারকার। একই সঙ্গে সঙ্গে আমরা চলে আসব মেক্সিকো ইংল্যান্ডের খেলাটাতে, যেখানে এবার মেক্সিকো কিন্তু খুব ভালো খেলছিল,
1: ও আগের খেলাটা, হ্যাঁ
0: আগের খেলাটায়। তারপর এই এবার তো কোয়ার্টার ফাইনালে মেক্সিকো তো নেই, ইংল্যান্ড উঠেছে, ইংল্যান্ড এবং নরওয়ে এই দুটো দল তারা লড়াই করবে একে অপরের বিরুদ্ধে, এবং অপরদিকে আর্জেন্টিনা সুইজারল্যান্ড, এই যে সুইজারল্যান্ডের উত্থান। আর আর্জেন্টিনার আরও একটি বিষয় আমাদের,
1: না এই যে মেক্সিকো ইংল্যান্ডে আপনি আসলেন বেরিয়ে গেলেন, এই যে ইংল্যান্ডের খেলায় যে মেক্সিকোয় হারালো 3-2 গোলে, সেই খেলায় ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড কি অসাধারণ খেলেছে, মেক্সিকোর অনেকগুলো গোল সে অবধারিত গোল সে সেভ করেছে।
0: হ্যাঁ সত্যি মলয়বাবু, আর আমরা এই ফুটবলের আলোচনা তো করছি বেশ কয়েক সপ্তাহ ধরেই, বিশ্বকাপ ফুটবল চলছে, আপনি যেহেতু এই ফুটবল নিয়ে কাজ করছেন, ফুটবলের একজন কর্মকর্তা, তো আমাদের যে এই দেশের, আপনি যে ফুটবল দেখছেন, কিন্তু আমাদের দেশের যে ফুটবলের পিছিয়ে রয়েছি, এই প্রায় 150 কোটির দেশ, সেখানে কেপ ভার্দে বলুন বা কুরাসাও বলুন, এই দলগুলো কিন্তু তারা বিশ্বকাপ খেলছে, তো আমাদের আপনি একজন কর্মকর্তা হয়ে ঠিক কি অভাবটা অনুভব করছেন যে আমাদের এই জিনিসগুলোতে আমরা পিছিয়ে রয়েছি, বা এই জিনিসগুলো ঠিক হলে আমরাও হয়তো এই প্রথম 48-এ হয়তো থাকতে পারতাম?
1: এই বিষয়ে বলি, আমার বন্ধু নবাব বরচাস যে ইউনাইটেড স্পোর্টসের ডিরেক্টর, সে তার একটা কথা খুব ভালো লাগে যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভারতবর্ষ কবে বিশ্বকাপ খেলবে, দুটো অপশন, এক যখন সারা বিশ্বের দেশ খেলবে সেদিন ভারতবর্ষ বিশ্বকাপ খেলবে, অথবা যেদিন ভারত হোস্ট করবে বিশ্বকাপ সেই দিন হয়তো খেলতে পারবে। বাদবাকি যদি আপনি আমার কাছে ই রাখেন, প্রশ্ন রাখেন যে আমাদের সম্ভাবনা কী বা কেন হচ্ছে না, যে এটার বলার ভাষা নেই, মানে ইন্ডিভিজুয়াল হিসাবে লাস্ট 20 বছর ধরুন এর মধ্যে আছি, তো কিছুতেই কিছু মানে হওয়ার নেই, মানে
0: অভাবটা কোথায়, মানে কোন জায়গায় আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা টেকনিক্যালি ঠিক করা দরকার, বা এই জায়গাটা ঠিক হলে আমরা হয়তো সম্ভব না?
1: প্রথম তো দেশের বাজেট হতে হবে, একটা
0: 150 কোটির দেশ আমাদের প্রত্যেক বছর আমাদের হৃদয়ে ভাঙে,
1: এবং সেখানে 500,000 কেপ ভার্ডে বিশ্বকাপ খেলছে।
0: এই এই কারণেই বলছি আমাদের আজকের আলোচনা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে, কিন্তু তবুও যেহেতু আমাদের দেশ একটা স্বাভাবিকভাবেই মন খারাপের সেই বিষয়টা কিন্তু একটু থেকে,
1: সরকারের সদিচ্ছা ফার্স্ট বলবো, এবং মানে যারা মানে যে যারা চালায়, মানে যে ধরুন যারা কর্মকর্তা হোক, যা ক্লাবগুলো হোক আমাদের যে এখানকার, যে আপনি দেখেছেন মুজিনো যে ক্লাবে খেলে যে বেতন পায়, মানে কেপ ভার্দের গোলকিপার, তার চেয়ে আমাদের ইন্ডিয়ান গোলকিপাররা ISL খেলে অনেক বেশি বেতন পায়। এবং এটা বলা হচ্ছে যে এই যে ISL হোক যা হোক, আলটিমেটলি ভালো ফুটবলারের জন্ম দেয় না, এক্সেপশনাল তো আছে, যাই হোক ইন্ডিয়ান ফুটবলার লাস্ট যে ISL খেলা হচ্ছে তাতে কি হচ্ছে, ইন্ডিয়ান

0: ফুটবলরা টাকা বেশি পাচ্ছে, তারা সেফ থাকছে, আর্থিকভাবে খুব সেফ থাকছে। কিন্তু ফুটবল ডেভেলপমেন্ট যতক্ষণ না ইউথ ডেভেলপমেন্ট বড় বড় ক্লাব যতক্ষণ না চিন্তা করবে, কোনো দিন কিছু হবে না। আমাদের ধরুন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, আমরা বলতে এই তিনটে ক্লাবই চিনি, এবং এই তিনটে ক্লাব আছে বলেই বাংলার ফুটবল বেঁচে আছে, ভারতের ফুটবল বেঁচে আছে। এখন একটু মোহামেডান একটু শক্তিশালী দিক দিয়ে কম কয়েক বছর ধরে, কিন্তু তথাপি তার যে হিস্ট্রি আছে সেটাকে তো কোনো দিন ভোলা যায় না। কিন্তু এই তিনটে টিমের কর্মকর্তা, তো উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, তারা সারা পশ্চিমবঙ্গে ইউথ ডেভেলপমেন্ট করার জন্য তাদের অবদানটা কী? আমি ধার করা বাইরের থেকে প্লেয়ার আনলাম, বিদেশি প্লেয়ার নাম করে আনলাম, তারা আমি চ্যাম্পিয়ন হলাম, তারা ট্রফির জন্য খেতে, এবার ট্রফির জন্য খেলাটা আর ফুটবল তৈরি করার জন্য, মানে ফুটবলার তৈরি করার জন্য খেলার মধ্যে আকাশ পাতাল তফাত। এই সেন্স যতদিন না আসবে ততদিন তো কিছু হওয়ার নেই।
1: সত্যি আমরা ভারতবাসীরা আশায় রয়েছি। আমরা চলে যাব আবার বিশ্বকাপের আলোচনায়। বলছিলাম যে ইংল্যান্ড এবং নরওয়ে দুটো কিন্তু প্রায় সমমানের দল, এবং হালান্ড কিন্তু সেই ইংল্যান্ডের লিগেই খেলেন, তো এই ইংল্যান্ড কিন্তু হালান্ডকে খুব ভালোই চেনে। তো ইংল্যান্ড এবং নরওয়ে এই দুটো দলের লড়াইয়ে আপনার কি মনে হয় যে কারা এগিয়ে থাকবে?
0: দেখুন, ধারেবারে বা নামে এসে অবশ্যই ইংল্যান্ড, কিন্তু নরওয়ে এবারকার বিশ্ব মানে বিস্ময় একটা দল, এবং তারা যে ফুটবলটা উপহার দিচ্ছে, দেখবেন তাদের খেলা ফাস্ট, কত মানে দ্রুত তার সঙ্গে তারা অ্যাটাক করে, ঠিক আছে। এবং ইংল্যান্ডেরও একই টাইপের অনেকটা খেলা দুটো দলেরই, এবং দুটো দলই কোনো পার্টিকুলার একজনের উপরে নির্ভরশীল না। হালান্ড যেমন অবশ্যই স্টার স্ট্রাইকার তাদের, কিন্তু ওই টিমের যে মার্টিন ওডিগার্ড আছে 10 নম্বর জার্সিধারী, 7 নম্বর অ্যান্টনিও নুসা, এবং গোলকিপার তো অবশ্যই বললাম, তো এদের অবদান ভুলান না। তো পক্ষান্তরে ইংল্যান্ড যেমন হ্যারিকেন আছে, কিন্তু বেলিংহাম 10 নম্বর, যে তার পিকফোর্ড গোলকিপার তো অসাধারণ, এবং মাঝমাঠে অ্যান্ডারসন 8 নম্বর জার্সিধারী, তো এরা টিম গেম। তো এইবার এখানে কি হয় যে ওই পার্টিকুলার দিনে যে সুযোগের সদ্ব্যবহার করতে পারবে তারাই জয়ী হবে। এবং যতদূর আমার এই ম্যাচটা, নরওয়ে ইংল্যান্ড ম্যাচটা, আমার মনে হয় এটা টাইব্রেকারে যাবে।
1: আর আরও একটি বিশ্ব ফুটবলে আমরা ভালো ম্যাচ দেখব, স্পেন এবং বেলজিয়াম, দুটোই ইউরোপীয় যারা সেরা দল তাদের মধ্যে কিন্তু দুটো দলই রয়েছে। এই স্পেন বেলজিয়ামের টক্কর, সেখানে আপনার কি মনে হয় যে কি ফলাফল হতে পারে বা কারা এগিয়ে রয়েছে?
0: অবশ্যই স্পেন আমার মতে, কিন্তু একবার এটা একটা জিনিস, এই যে আপনি খেলার স্টাইল বলছিলেন, সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার এবার স্পেনের ফুটবল, সেই টিকি টাকা ফুটবল যেটা ছিল স্পেনের একটা নিজস্বতা, সেটা কিন্তু সে তাদের খেলায় দেখতে পারিনি। মানে অনেকটা লং পাস এইভাবেই বা প্যারালাল, অনেক মানে প্যারালাল পাস দিয়ে তারা খেলে যাচ্ছে, মানে অনেকটা ইউরোপিয়ান স্টাইল অফ ফুটবল যেটা অন্য অন্য টিমগুলো থাকে, স্পেনের একটা নিজস্ব যে টিকি টাকার থেকে বেরিয়ে তারা কিন্তু খেলছে। এবং স্পেনেও দেখবেন যে স্পেন কিন্তু এই পর্যন্ত গোল মানে খায়নি, এবং তাদের গোলকিপার যে সিমোন একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে উইদাউট কনসিডিং গোল, তো গ্রুপ স্টেজে একটাও গোল তারা খায়নি। এবং স্পেনেরও যেমন উপরে মানে ড্যানি অলমো, ইয়ামাল, রড্রিগো, তারপরে কিউকেরেলা যে আছে, তো এই যে কম্বাইন মানে একটা মানে খেলোয়াড়দের নিয়ে গঠিত একটা দল, পক্ষান্তরে বেলজিয়ামও কিন্তু মানে শুরুটা তার একটু ধীমে গতিতে হলেও, কিন্তু পরের দিকে বেলজিয়াম কিন্তু খুব ভালোভাবে, তারা ইউএসএকে লাস্ট ম্যাচ 4-1 গোলে হারিয়েছে, তো সেখানে তাদেরও মানে একটা একটা তাদের হাইপ যে একটা জায়গায় পৌঁছে গেছে যে সেটা অসাধারণ। এবং তাদের মানে তিন কাঠির তলায়ও কিন্তু আমরা জানি কোটিয়াস অনেক অভিজ্ঞ গোলরক্ষক সে আছে, লুকা কুকুর মতো বর্ষিয়ান স্ট্রাইকার আছে, এছাড়া যে লাস্ট দিন যে দুটো গোল করলো চার্লস ডি কার্লি ফরওয়ার্ড, যে ফরওয়ার্ডটা আছে, এবং হ্যান ভ্যানসেন্স যে মিডফিল্ডের নেতৃত্ব দিচ্ছে বেলজিয়ামকে, তাদের অবদান অনেক। এবং এই যে কয়েকটা প্লেয়ারের আমি নাম করলাম, মানে তারা হয়তো মেসি রোনাল্ডো সেই পর্যায়ে যায়নি, কিন্তু তারাও মানে দাবিদার রাখে কোনো দিন না কোনো দিন একটা সুন্দর গোল করে তার দলকে জেতানোর।
1: তবে এবার স্পেনের ইয়ামালের প্রতি কিন্তু অনেকেই আশা রেখেছিলেন যে

0: এবারের বিশ্বকাপে হয়তো ইয়ামাল তারকা হয়ে উঠতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত ইয়ামালের কাছ থেকে আলাদা কিছু দেখা যায়নি যেটা তাকে এখনই মাতামাতি করা যাবে বলে মনে হচ্ছে। তার থেকে অনেক বেশি প্রচারের আলোয় রয়েছে মেসি, রোনাল্ডো এবং আরও দুই একজন, নেইমার বা আরও যারা রয়েছে। তো এই ইয়ামাল কি এই এখন তো আরও বড় মঞ্চ সামনে এবং বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, এই এটাতে জিতলে সেমিফাইনাল এবং তারপর ফাইনাল ম্যাচ, অর্থাৎ তিনটে ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ স্পেনের সামনে আবার 2010-এর পর। তো ইয়ামাল কি সে নিজেকে তৈরি করছে বা জ্বলে ওঠার সম্ভাবনা রয়েছে ইয়ামালের?
1: দেখুন, এটা আপনি আপনার সঙ্গে আমি সহমত পোষণ করছি যে অনেক আমার মতো আপনার মতো অনেকেই আশায় ছিল ইয়ামালের থেকে একটা আলাদা রকম দেখব, কারণ মেসিরও হয়তো শেষ বিশ্বকাপ, নেইমারেরও শেষ হয়ে গেল, রোনাল্ডোরও শেষ হয়ে গেল। তো পরবর্তী প্রজন্মে আমরা স্টার, যে যাকে দেখে একটা পুরো একজনকে দেখলে পুরো স্টেডিয়াম ভরে যায় তার খেলা দেখার জন্য, সেই ধরনের প্লেয়ার উঠে আসতে হবে। তার মধ্যে ইয়ামাল একজন বিস্ময়কর বালক, আমরা জানি সে ক্লাব ফুটবলে যেই লেভেলের খেলে যাচ্ছে, হ্যাঁ দিচ্ছে, কিন্তু এই বিশ্বকাপে এই পর্যন্ত হয়নি। তো যারা স্টার, হয়তো আশা করব যে এই রাউন্ড অফ এইট থেকে ইয়ামাল সে তার খেলা উপহার দিবে এবং একক দক্ষতায় স্পেনকে সেমিফাইনাল এবং ফাইনালে নিয়ে যাবে।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আপনারা ফোন করে আমাদের সঙ্গে জুড়তে চাইলে ফোন করুন এক্ষুনি 9434076705 এই ফোন নম্বরে। মলয়বাবু, ওই আবার কথা হচ্ছিল তাহলে শেষ চারে কারা, এই বিষয়ে কি বলবেন?
1: দেখুন, শেষ চারে কারা এটা কঠিন প্রশ্ন মানে আজকের ডেটে, তথাপি আপনি প্রশ্ন করেছেন বলতে হবে। যেমন মরক্কো ফ্রান্সে, অবশ্যই আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো, তাহলে ফ্রান্স গেল একটা টিম। বেলজিয়াম স্পেনে স্পেনকে, তাহলে ফ্রান্স আর স্পেন। আর এদিকে আর্জেন্টিনা আর নরওয়ে আর ইংল্যান্ডের মধ্যে কে জিতবে, এটা মানে বলার আমার কিছু, যে কেউ জিততে পারে, নরওয়ে ইংল্যান্ড, নরওয়ে কেউ, আমার মতে নরওয়ে
0: সম্ভাবনা বেশি
1: বেশি,
0: কিন্তু ইংল্যান্ড অবশ্য এখনই প্রেডিকশন করা যাচ্ছে না, কারণ আমরা এর আগেই আলোচনা করেছি যে দুটি প্রায় সমমানের দল এবং খেলার যে গতি এবং ইত্যাদির ওপর নির্ভর করে খেলে দুটো দলই প্রায় কাছাকাছি। সুতরাং অর্থাৎ আপনি তিনটে দল মোটামুটি এগিয়ে রাখছেন, তিনটে দলকে, একটা ফ্রান্স, স্পেন এবং আর্জেন্টিনা
1: এগিয়ে রাখছি, কিন্তু 100% তাও বলছি না
0: একদম, কারণ যার দিনে যে কেউ অঘটন ঘটাতে পারে। আর ফাইনাল কাদের মধ্যে আপনি আশা করছেন যে ফাইনাল এদের দেখতে পাবো?
1: দেখুন, বেসিক্যালি একটা তো পার্সোনাল সাপোর্টারিজেশনের ব্যাপার থাকে, তা আমি তো আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, তো গতবার যেহেতু আর্জেন্টিনা জিতে গেছে, মানে এবার কেপ বার্ডের জন্য খুব খারাপ লেগেছে, তারা যা ফুটবলটা উপহার দিয়েছে, তো আমি চাইব আর্জেন্টিনাই
0: ফাইনালে, আর্জেন্টিনা। এবং তার সঙ্গে কাকে দেখবেন বলে আশা করছেন আপনি?
1: তার সঙ্গে আমার আশা ফ্রান্স, আবার পুনরাবৃত্তি হবে গতবারের বিশ্বকাপ।
0: সেখানে স্পেনকে আপনি সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে এটে উঠবে না এটাই মনে করছেন? অর্থাৎ আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন করতে পারি, এবার সে নিয়ে অনেকেরই মত বিভিন্ন ভিন্ন রকম হতে পারে, কারণ অনেকে যার যেই দলের খেলা পছন্দ তারা সেই দলকেই সাপোর্ট করবে। কিন্তু মলয়বাবুর মতে আমরা শেষ চারে যে চারটি দল দেখতে পাবো তার মধ্যে তিনটি দলকে উনি এগিয়ে রাখছেন, আরেকটি দলের সম্ভাবনা, আরও দুটি দলের সম্ভাবনা 50-50, এবং ফাইনালে উনি আশা রাখছেন যে আর্জেন্টিনা এবং ফ্রান্স, অর্থাৎ 2022 সালের বিশ্বকাপের পুনরাবৃত্তি, সেই ফাইনাল আমরা আবার দেখতে পাবো। আমাদের সময় শেষ, আমাদের আজকের যে ক্রীড়াঙ্গনে লাইভ ক্রীড়াঙ্গনের আলোচনার বিষয় ছিল ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 কোন পথে। আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত ছিলেন ডক্টর মলয় বাগচি, অফিসিয়াল ইনচার্জ নর্থ বেঙ্গল ইউনাইটেড স্পোর্টস ক্লাব কলকাতা। অসংখ্য ধন্যবাদ মলয়বাবু আপনাকে আমাদের আজকে সঙ্গ দেওয়ার জন্য, আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য।
1: ধন্যবাদ।

শুনলেন লাইফফোনিন ক্রীড়াঙ্গন, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

এই গানটির সঙ্গে শেষ হল আজকের জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আনন্দের এই ধারায় আমাদের আজকের বিষয় বর্ষার আনন্দময় স্মৃতি। আমাদের শৈশব থেকে এই বর্ষাকাল আমাদের জীবনের অনেক আনন্দ, অনেক কিছুর সাক্ষী। সেই সব আনন্দের ঘটনা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করে নিন। আকাশবাণী।

0: যেন অনাবিল আনন্দের সূচনা করে। বলতে বলতে একটি ফোন চলে এসেছে, দেখে নিচ্ছি কে আছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার,
0: কে বলছেন?
1: হ্যালো, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: অমিতাভ বাবু বলুন।
1: হ্যাঁ,
0: আমাদের আজকের আনন্দধারা অনুষ্ঠানের বিষয় বর্ষার স্মৃতি। আপনার
1: আচ্ছা,
0: শৈশবের যে বর্ষাকাল এবং
1: হ্যাঁ
0: এখনকার যে বর্ষাকাল, সেই
1: হ্যাঁ
0: নিশ্চয়ই আপনাদের, আমি এর আগে যখন আপনার সঙ্গে কথা বলেছিলাম, আপনি
1: হ্যাঁ
0: বলছিলেন
1: হ্যাঁ ওই
0: বর্ষা,
1: বিষয় নিয়ে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ এই বিষয়টাই ছিল
0: হ্যাঁ
1: তো। ঠিক ঠিক আছে, আবার দিয়েছেন, ভালো। কেন, এখন ধরুন বর্ষা, তো বর্ষা নিয়ে এই বিষয়টা থাকা ভালো।
0: হ্যাঁ
1: তো তখন দেখুন, আমি যখন ছোট, মানে প্রায় 10-11 বছর, তখন আমি গ্রামে থাকতাম, গ্রামের স্কুলে পড়তাম।
0: হুম
1: হ্যাঁ, তারপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো বাইরে চলে গিয়েছিলাম পড়তে। তো সেই ছোটবেলায় যখন বর্ষা আমি দেখেছি, সেই বর্ষার মানে চরিত্র কিন্তু আলাদা ছিল, আর
0: আচ্ছা
1: এখনকার যে বর্ষার চরিত্রটা দেখছি সেটা কিন্তু আলাদা। তখন
0: ঠিক
1: হ্যাঁ এমন বর্ষা হতো যে ধরুন সারা দিন ওই যে শুরু হতো রাত থেকে, একদম মানে সেই ঝমঝম যাকে বলে, মানে পশলা মানে নাগাড়ে বৃষ্টি, হ্যাঁ
0: হুম
1: সেটা কিন্তু ওই চলতো গ্রামে গঞ্জে। তো
0: হুম
1: ধরুন ওই পুকুর, হ্যাঁ নদী নালা, হ্যাঁ রাস্তা, যেগুলো সব জলে জলময় হয়ে উঠতো, আর ধান মাঠ, হ্যাঁ সেগুলো তো জলে, মানে চাষিরা মহা আনন্দে। তখন তো আর এত যন্ত্রপাতি ছিল না,
0: হুম
1: হ্যাঁ তখন লাঙ্গল চালাতো। তো
0: ঠিক
1: সেই লাঙ্গল চালানো আমি দেখেছি, দু মানে ওই বর্ষার ছাতি নিয়ে, তাল পাতার তৈরি ছাতি মাথায় নিয়ে,
0: হুম
1: হ্যাঁ ওই বৃষ্টি মাথায় করে চাষি বন্ধুরা যখন মাঠটাকে কাদাতো, যেটাকে আমরা চলতি ভাষায় কাদানো বলি,
0: হুম
1: হ্যাঁ কাদাতো, সেই কাদানো দেখে হ্যাঁ বেশ ভালো লাগতো। আর কি হতো জানেন তো, ওই বকেরা, সাদা বকেরা, ওই
0: হুম
1: কাদা যখন মাটি থেকে কাদাতো, তখন পোকাগুলো মাটির তলা থেকে মানে উঠে আসতো, আর সাদা বক, কিছু কিছু বক বা আরো অন্যান্য পাখি সেগুলোকে হ্যাঁ ধরে ধরে খেত, এরকম দৃশ্য আমি দেখেছি। আরো
0: আচ্ছা
1: দেখেছি দাদা ভাই, মানে রাস্তাঘাটে নাগাড়ে জল বয়ে চলছে, পুকুর থেকে মাছ গুলো বেরিয়ে এসে রাস্তায় চলছে, তখন কই মাছ ছিল খুব।
0: হুম
1: হ্যাঁ আর কই মাছ আমি একবার ধরতে গিয়ে, হ্যাঁ আমি মানে কাঁটা খেয়েছিলাম, কই মাছকে যদি ধরা যায় তো কাঁটাটাকে সজারুর মতো দাঁড় করিয়ে দেয়।
0: ঠিক
1: হ্যাঁ সে সজারুর যেমন কাঁটা থাকে দাঁড় করিয়ে দেয়,
0: হুম
1: এরকম কই মাছটা আমার হাতে কাঁটা ফুটেছিল,
0: হুম
1: তা সত্ত্বেও আমি তাকে ছাড়িনি। এবং
0: আচ্ছা
1: এত শখ, মানে কই মাছের জান বলে একটা প্রবাদ আছে, হ্যাঁ
0: হুম
1: জানেন তো, যে কই
0: একেবারে
1: মাছের জান মানে তাকে সহজে মারা যায় না,
0: হুম
1: তেমনি মাগুর। এখন তো সেই মাছগুলো বিলুপ্ত, খলছে। হ্যাঁ
0: হুম
1: আমরা আড়া দিতাম, আড়া মানে পুকুর একটা গর্ত করে পুকুরের জলটা ধরুন বেরিয়ে যাচ্ছে,
0: হুম
1: বাঁশের একটা ঠেক, ছোট ছোট বাঁশের ইয়ে করে সেটাকে চলতি ভাষায় আড়া বলে। তো তারপরের দিনে গিয়ে সেই ভোরবেলায় গিয়ে হ্যাঁ ওই মাছগুলোকে তুলে নিয়ে আসতাম। তো একবার কি হয়েছে, ওই ওই আড়ার মধ্যে ছিল একটা সাপ, হাতটা
0: আচ্ছা
1: ঢুকিয়েছি, হ্যাঁ তো সাপে মানে কামড়ে ছিল। তো
0: আচ্ছা
1: হ্যাঁ মানে সেরকম বিপদ কিছু হয়নি, হ্যাঁ সঙ্গে সঙ্গে বাড়িতে বলেছিলাম, এবং হসপিটালাইজ গিয়েছিলাম, এবং ইয়ে নিয়েছিলাম, অ্যান্টিরেবিস যেটা বলা হয় ইয়ে আর কি,
0: অ্যান্টিভ্যাকসিন
1: সেটাও
0: যেটা, হ্যাঁ
1: নিয়েছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ তারপর
0: সাপটা কি
1: এখন
0: বিষধর সাপ
1: দেখছি,
0: ছিল? বিষধর সাপ ছিল?
1: না না না ওই ওই ইয়ে জলে আপনার বিষধর সব থাকে না, ওগুলো ওই আপনার ইয়ে ওই কি বলে ওই ড্যাম,
0: হ্যাঁ, দারাজ জাতীয় যে সমস্ত সাপ।
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা
1: হ্যাঁ
0: আচ্ছা
1: ওইটা বিষধর নয়।
0: হুম হুম
1: তো যাই হোক, তো ওই মাছ খাবার লোভে এসেছিল আর কি।
0: হুম হুম
1: এবার এখনকার যে বর্ষাটা, সেটা হচ্ছে দেখুন সম্পূর্ণ কিন্তু তার চরিত্রটা পাল্টে গেছে। আসলে সে চরিত্র হারিয়ে ফেলেছে আমাদের দোষেই। এই যে
0: একেবারেই তাই
1: এখন আকাশে, এই বীরভূমের আকাশে আপনার ঘন মেঘের মানে আস্তরণ একটা রয়েছে, কিন্তু কোথাও বৃষ্টির কিন্তু গন্ধ কিছু নেই।
0: নাম
1: শুধু
0: গন্ধ নেই
1: বীরভূম
0: ঠিক
1: কেন, ওটা পশ্চিমবঙ্গের কথাই বলছি। হ্যাঁ হয়তো আসলে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গ সে হারে পাচ্ছে না,
0: ঠিক
1: কারণ দক্ষিণবঙ্গের যে অনুকূল পরিস্থিতি বৃষ্টির সেটা কিন্তু এখনো নেই।
0: তা উত্তরবঙ্গে,
1: হ্যাঁ
0: উত্তরবঙ্গে বৃষ্টি হলেও এই বৃষ্টিটা কিন্তু সেই বৃষ্টি নয়। আগে
1: না
0: যেমন
1: সে বৃষ্টি
0: উত্তরবঙ্গে,
1: নয়,
0: ধরুন এক নাগাড়ে 5 দিন, 6 দিন, 7 দিন ধরে বৃষ্টি হতো, এখন
1: হ্যাঁ
0: বর্ষাকালে
1: হ্যাঁ
0: সেই চরিত্রটা পরিবর্তন হয়ে গেছে। আর
1: বদল
0: এবছর
1: হয়ে গেছে, অনেকটাই
0: লালিনা
1: বদল হয়ে গেছে।
0: একটি নতুন ঘূর্ণবাত আসার জন্য, যখন ধরুন 2 দিন বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরে রোদ উঠছে,
1: হ্যাঁ হ্যাঁ
0: অসম্ভব রোদ উঠছে, এটাও কিন্তু
1: হ্যাঁ
0: ঠিক লক্ষণ নয়।
1: ঠিক
0: হ্যাঁ,
1: নয়, ঠিক
0: এটাও
1: লক্ষণ
0: কিন্তু
1: নয়,
0: একটা
1: ঠিক
0: মানে
1: ঠিক
0: বিশ্ব উষ্ণায়নেরই একটা ফলাফল। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম হচ্ছে।
1: একদম একদম একদম দাদা ভাই, একদম হ্যাঁ একদম, আপনি একদম সত্যি কথা বলেছেন। আসলে এই বিশ্ব উষ্ণায়নের জন্য এই প্রকৃতির এই আজকে চরিত্রটা বদল হয়েছে। প্রকৃতি অনেকটা কি হচ্ছে জানেন তো, ক্যারেক্টার লেস হয়ে পড়ছে।
0: ঠিক
1: আমরা যেমন, হ্যাঁ ক্যারেক্টার ছিল তখন।

0: একটা আলাদা জিনিস, আর ক্যারেক্টার লেস হচ্ছে এই আমাদের জন্যই, এই আমাদের অত্যাচারের ফলেই প্রকৃতি হয়ে যাচ্ছে ক্যারেক্টার লেস, তার বৈশিষ্ট্য তার চরিত্র সবকিছু হারিয়ে ফেলছে।
1: একেবারেই তাই। আমরা
0: তো
1: যদি,
0: আজকে যেহেতু,
1: হ্যাঁ বলুন বলুন,
0: হ্যাঁ আজকে যেহেতু আনন্দধারা, হ্যাঁ আনন্দধারাই ছায়াছবির গান শোনান না আধুনিক গান শোনাবেন?
1: না, আমরা আজকে আমরা ছায়াছবির গানই শুনবো, এখন এখন আমরা
0: আচ্ছা
1: ছায়াছবির গানই শুনবো। তা এরপর আমাদের আধুনিক গানের আবার রয়েছে অন্য একটা লাইভ ফোন ইন রয়েছে, এরপরে আপনি আবারও ফোন করবেন আমাদের, রাত 9:30 থেকে একটা রয়েছে 10:00 পর্যন্ত, আবার 10:30 থেকে রয়েছে 11:00 পর্যন্ত, আপনি কিন্তু ফোন করবেন। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন অমিতাভবাবু।
0: ধন্যবাদ,
1: ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, আমরা বর্ষার স্মৃতি, বর্ষাকালের যে স্মৃতি আমরা অমিতাভবাবুর থেকে শুনছিলাম, একটি বিষয় উঠে এলো, এই যে বিশ্ব উষ্ণায়ন, আমাদের এই বিশ্ব উষ্ণায়ন কিন্তু আমরাই রদ করতে পারি আমাদের সার্বিক জীবনযাত্রার মাধ্যমে। আরেকটি ফোন দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, নমস্কার, ভালো আছে বলছি, পরিতোষ বাবু। ভালো ভালো গান চালাবেন?
1: ভালো ভালো গান চালাবো পরিতোষ বাবু, আপনি কেমন আছেন?
2: ভালো আছি, আপনি?
1: হ্যাঁ, আমরাও সকল সবাই ভালো আছি। বৃষ্টি হচ্ছে ফালাকাটায়?
2: এখন বৃষ্টি নাই, মেঘলা হয়েছে।
1: মেঘলা হয়েছে, নামবে, বৃষ্টি নামবে। ভালো থাকবেন পরিতোষ বাবু, নমস্কার।
2: হ্যাঁ,
1: শ্রোতা বন্ধুরা, আপনারাও আমাদের ফোন করতে পারেন আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে 9434076705 এই নম্বরে। আমাদের আজকের প্রথম ছবি মানব জমিন, শিল্পী অরিজিৎ সিং।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন লাইফ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের এখনকার বিষয় বর্ষার স্মৃতি। বর্ষার কাল আমাদের জীবনে ভীষণই সুন্দর, কখনো কখনো বিষাদপূর্ণ স্মৃতি নিয়ে উপস্থিত হয়। এই সমস্ত স্মৃতি জানাতে বলতে বলতে ফোন নমস্কার, কে বলছেন? আপনি কেমন আছেন, কে বলছেন? আচ্ছা বলুন স্বপন বাবু, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ আমরা সবাই ভালো আছি। বলুন, ওখানে বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, খুব ভালো থাকবেন স্বপন বাবু। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, হ্যাঁ হ্যাঁ চালাবো চালাবো নিশ্চয়। শ্রোতা বন্ধুরা, বর্ষার স্মৃতির আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ফোন করুন আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে 9434076705 এই নম্বরে। আবারও জানাচ্ছি ফোন নম্বরটি 9434076705। এবারের ছবি জাতিস্বর, শিল্পী রূপঙ্কর বাগচি, সুরকার কবির সুমন।

0: বলতে বলতে আরেকটি ফোন দেখে নিচ্ছে কে রয়েছে। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি আলিপুরদুয়ার জেলার খগেনহাট থেকে বলছিলাম।
0: বলুন আপনার নাম।
1: আমার নাম হচ্ছে ধীরেন রায়।
0: বলুন ধীরেন বাবু।
1: হ্যাঁ, ভালো আছেন সবাই? না,
0: সকলে ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি।
0: আচ্ছা।
1: বহুক্ষণ

0: চেষ্টা করতেছি, লাইনটা পাচ্ছিলাম না,
1: হ্যাঁ বৃষ্টির জন্য
0: যাই হোক
1: একটু
0: লাইনটা পাইলাম।
1: অনেক সময় একটু যান্ত্রিক গোলযোগ হয়। যাই হোক,
0: হ্যাঁ
1: আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারে?
0: হ্যাঁ বৃষ্টি চলছে,
1: আচ্ছা আচ্ছা, বৃষ্টি
0: অনবরতই
1: হচ্ছে।
0: বৃষ্টি চলছে।
1: তো আজকের এই যে আমাদের বিষয় বর্ষার স্মৃতি, আপনাদের শৈশবের, আপনি আপনার জন্ম কোথায়?
0: আমার জন্ম এই আলিপুর জেলায় আর কি, তখন জলপাইগুড়ি জেলা ছিল, এখন তো আলিপুর জেলা।
1: আচ্ছা,
0: এখানে আমার
1: তো কেমন
0: জন্ম বিকাশ
1: কেটেছিল
0: আমার
1: সেই
0: বাবার
1: সময়?
0: জন্ম
1: সেই সময় আলিপুরদুয়ার নিয়ে যদি দু চার কথা বলেন।
0: সেই সময়কার, আমি আমার শৈশবটা যে একটু বলতে চাই, যে আমার শৈশব গেছে কষ্টের দিনেই গেছে। তখন তখন স্কুলে স্কুলে পড়ি, হাঁটা পথে যাইতে হয় স্কুল ছাতা নিয়ে বৃষ্টিতে।
1: আচ্ছা
0: হ্যাঁ স্কুল আমার বাড়ি থেকে 2 কিলোমিটার,
1: আচ্ছা,
0: তখন হাঁটা পথে যেতে
1: কোন
0: হয়
1: স্কুলে পড়তেন?
0: বৃষ্টিতে। আমি খগেনহাট স্কুলে পড়তাম,
1: আচ্ছা
0: ওখানে প্রাইমারি, ওখানে হাই,
1: আচ্ছা
0: ওখানে পড়তাম আমি। আমার বাড়ি খগেনহাট মৌজায়।
1: আচ্ছা,
0: তো তারপর আমি আমার শৈশবটা আর কি, যখন বৃষ্টি, ওই বৃষ্টির দিনে অনেক অনেক সময় বৃষ্টিতে স্নান করতাম
1: আচ্ছা
0: দুই চারজন বন্ধু বান্ধব মিলে। হ্যাঁ কাদা মাটিতে, এটা একটা আনন্দ,
1: আনন্দ।
0: এরকম আনন্দতে গেছে আমার বৃষ্টি, মানে শৈশবটা পড়াশোনা করতাম। তো বৃষ্টিটা, বৃষ্টি যে আনন্দ, ধরা আপনাদের যে বিষয়টা খুব ভালো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, একটা গান শোনাবেন? আর একটা গান
1: অবশ্যই গান আমরা সবাইকেই শোনাবো। আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং আবারও আমাদের ফোন করবেন আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে।
0: অবশ্যই করবো, অবশ্যই
1: ঠিক ঠিক
0: করবো।
1: ঠিক ঠিক, খুব ভালো থাকবেন,
0: ঠিক আছে,
1: খুব ভালো থাকবেন।
0: ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন।
1: শ্রোতা বন্ধুরা, আমরা রূপঙ্কর বাগচির কণ্ঠে শুনছিলাম গান।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হলো আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘণ্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সিকিমে এবং দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছিল। এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দুই জেলাতেই ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টিপাতে সর্বোচ্চ পরিমাণ পেডং 8, মনসুং 8, ইউকসুম 7, মঙ্গন 6, মাজিটার 5, বক্সাদুয়ার 5, গ্যাংটক 4, সূর্যসেন মহাবিদ্যালয় 4, ডামডিম চাবাগান 4, কুমারগ্রাম চাবাগান 3, দেনথাম 3, তাদং 3, দার্জিলিং 3, কালিম্পং 2। আগামী 14 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোতে বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তরসমূহের উদ্দেশ্যে আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জায়গাগুলোর কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেড দ্য ওয়েদার বুলেটিন রিসিভ ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মোস্ট প্লেসেস ওভার সাব হিমালয় এন্ড ওয়েস্ট বেঙ্গল। হেভি রেইন এট ওয়ান অর টু প্লেসেস ওভার সিকিম অ্যান্ড দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয় এন্ড ওয়েস্ট বেঙ্গল। গাস্টলি উইন্ড ওয়ার রেকর্ডেড এট ওয়ান অর টু প্লেসেস ওভার সাউথ দিনাজপুর অ্যান্ড নর্থ দিনাজপুর অফ সাব হিমালয় এন্ড ওয়েস্ট বেঙ্গল। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল পেডং 8, ইউকসুম 7, সিংলিক 7, খানিটার 7, মঙ্গন 6, বক্সাদুয়ার 5, গ্যাংটক 4, সুরিয়সেন মহাবিদ্যালয় 4, ডামডিম টি এস্টেট 4, লাভা 4, কুমারগ্রাম টি এস্টেট 3, দার্জিলিং 3, তাদং 3, ধূপগুড়ি 3। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয় অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েদার ওয়ার্নিং ফর পাবলিক সার্ভিসেস, হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয় অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। থান্ডারস্টর্ম উইথ গাস্টলি উইন্ড অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয় অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। And that concludes our weather bulletin. Our next announcement in Bengali follows. আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান সূচি।

0: এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। এই ঘোষণার অব্যবহিত পরেই সন্ধ্যা 6:05 শুনতে পাবেন বিচিত্রা অনুষ্ঠানে যাত্রাপালা দেবী সুলতানা। আজ শুনবেন প্রথম পর্ব, পরিবেশনায় নিউ মেঘদূত অপেরা। 7:05 হিন্দি ছায়াছবির গান। রাত 8:00 শুনতে পাবেন বিজ্ঞান ঘরেও বাইরে। আজকের কথিকা ক্ষুদ্রের হাতে বৃহতের ভার এবং নীল সমুদ্রের সোনালী ভাণ্ডার। 8:30 রজনীকান্তের গান, শিল্পী মুনমুন দেব। 9:15 গজল সোমেশ কুমারের কণ্ঠে। 9:30 লাইভ ফোন ইন গানে গানে। 10:10 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:30 শুনবেন লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী শিলিগুড়ি বিচিত্রা অনুষ্ঠানে এখন শুনবেন যাত্রাপালা দেবী সুলতানা। আজ শুনবেন প্রথম পর্ব, পরিবেশনায় নিউ মেঘদূত অপেরা।

0: কেন তুমি মন্দিরের সামনে চিৎকার করছো? তুমি কি বুঝতে পারছো না মন্দিরে আরতি হচ্ছে?
1: সেই জন্যই তো চিলের মতন চিল্লে ঠাকুর মশাইকে ডাকছি। ঠাকুর মশাই বলি, ও ঠাকুর মশাই।
2: কেন আপনি তখন থেকে চিৎকার করে?
3: একি আব্বাসি বহিন, তুমি?
4: হাই আল্লাহ, তাই বলো
3: কি হলো?
4: তুমি এখানে ঠাকুর মশাই সেজে বসে আছো আর আমি ওইদিকে তোমাকে খুঁজে খুঁজে হাল্লা।
3: কাকা অসুস্থ, তাই আমি এসেছি মন্দিরে আরতি করতে, কিন্তু তুমি অমন করে চিল্লাচ্ছিলে কেন আব্বাসি?
4: জলদি জলদি মন্দিরের দরজা বন্ধ করে দাও ভাইজান।
3: কেন?
4: হাজি মোল্লা সরফ আসছে।
3: হাজি মোল্লা সরফ, যার নাম শুনে হিন্দুরা থরথর করে কাঁপে, বাংলার ছায়া ঘন নিবেদ পল্লীর দেব দেউলের দুয়ার, যার অত্যাচারে বন্ধ হয়ে গেছে সেই শয়তানের পাজ দেবীগাঁয়ের মাটিতে।
0: কি হবে ব্রাহ্মণ?
3: চুপ করুন বৌরানী, চুপ করুন, ঘটনাটা আমাকে ভালো করে শুনতে দিন। বলো বলো বলো আব্বাসি বহিন, বলো।
4: শয়তান হাজি মোল্লা সরফ নবাব মুর্শিদ কুলি খান নাপার আলিবর্দিকে সঙ্গে নিয়ে এই দেবীগাঁয়ে ঢুকেছে।
3: আপনি তাড়াতাড়ি প্রাসাদে চলে যান বৌরানী, এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা জানিয়ে দিয়ে বলুন, তিনি যেন উপযুক্ত ব্যবস্থা করেন।
0: আমার যে ভীষণ ভয় করছে ব্রাহ্মণ।
4: ভয় কি বৌরানী, তুমি আমার সঙ্গে এসো, আমি দাঁড়িয়ে থেকে তোমাকে পালকিতে চড়িয়ে দিয়ে তারপর পাড়ায় খবর দেব।
0: চলো চলো আব্বাসি বহিন, চলো।
3: এই আব্বাসিদের আঁচলে যখন তাপসীরা ফুল তুলে দেয়, রাবেয়ার হাত থেকে রে বাঁচে নেয় সত্য পীরের সিন্নি, ঠিক তখনই গর্জন করে ওঠে মোর্শেদ করে জাহান কোসা কামান। এই সর তুমি কা দেখতে পাও না, তবে কোথায় তোমার সেই অমৃত মধুর বড় ভয় বাণী? যদা যদাই ধর্মস্যা গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ্নামম সৃজন্মম।
5: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
3: দাঁড়ান,
6: বিসমিল্লাহ। আমি কারো ভয়ে কখনো কোথাও দাঁড়ানি বেয়াদব।
3: আজ প্রথম দাঁড়াবেন।
6: তুমি আমার আজান শুনোনি?
3: হ্যাঁ শুনেছি।
6: তাহলে পথ ছাড়া আমি নামাজ পড়বো?
3: এটা মসজিদ নয় হাজি মোল্লা সরফ।
6: মগর মসজিদ আমি বানিয়ে নেব।
3: পারবেন না, পারবেন না হাজি মোল্লা সরফ। এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুরের রাজা উদয়নারায়ণ দীর্ঘদিন ধরে এই মন্দিরে চলে আসে দেবতার পূজার অতি।
6: তোবা তোবা, তোমাদের দেবতা তো পাথরের পুতুল।
3: আমরা পাথরের বুকে প্রাণ প্রতিষ্ঠা করি।
6: ওসব কাফের হিন্দুদের বুঝলো কি?
3: হিন্দুদের দর্শন আপনি জানেন না ইসলাম, তাই অন্ধের মতো মহাশূন্যে ঈশ্বরকে খুঁজে বেড়ান। ঈশ্বর শূন্য নয়, পূর্ণ। মহাজাগতের অনুপরমাণুতে তারাই মহেশ্বরের মহাপ্রকাশ।
6: সমাস বেয়াদব, এই মন্দির আমি ভাঙবো।
3: হিন্দুরা এখনো মরেনি মিয়া, ইমানদার মুসলমানরা এখনো শেষ হয়ে যায়নি। এটা আফগানিস্তান নয়, খোরাসান নয়, এটা বাংলা।
6: কিন্তু তুমি কি জানো?
3: হ্যাঁ হ্যাঁ জানি। আপনার এই ধর্মন্ধতার বর্বর অভিযানে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দেবতার মন্দির। আপনার এই খেয়ালই খেয়াল, রাজা সীতারাম রায়ের সোনার ভূষণার মাটি লালে লাল।
6: বিসমিল্লাহ বিসমিল্লাহ, তামাম হিন্দু জাতির কুরবানি।
3: তার আগে আপনি হবেন বলিদানের পশু।
7: খবরদার বেহুদা কাফের, মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যাও হিন্দু, ডাকো তোমার পাথরের পুতুল ভগবানকে।
6: বিসমিল্লাহ রহমান রহিম।
0: ইসলাম, মৃত্যুর জন্য তুমি তৈরি হও।
7: খবরদার নাদান জওয়ান,
0: প্রাণে যদি মায়া থাকে তাহলে হাজি মোল্লা সরফকে নিয়ে দিনাজপুরের সীমানা থেকে পালিয়ে যাও।
7: আফগান আলিবর্দি পালাতে শেখেনি,
0: তাহলে এই মন্দিরের সামনেই তোমাকে প্রাণ দিতে হবে।
7: জরুর জরুর, তবে আমাকে নয় তোকে। সুবহানাল্লাহ, আসমানের হুরি।
6: বিসমিল্লাহ,
3: সাবধান আলিবর্দি খান, আর এক পা এগাবে না, ভালো করে দেখো আমার হাতে তোমার মৃত্যুর হাতিয়ার।
0: আপনি?
3: ভয় নেই নারী, এই ধৈর্যটি মঙ্গলের হাতে অস্ত্র থাকতে পৃথিবীর কারো সাধ্য নেই যে তোমাকে অসম্মান করে।
6: আলিবর্দি, ওই জিম্মিটাকে কতল করো।
7: জরুর হাজরাত, জরুর।
6: হাজরাত মত ঘাবড়াও আলিবর্দি, হাজি মোল্লা সাহেবকে বেইজ্জত করে ওই কাফের জানোয়ার কখনো নিস্তার পাবে না।
3: তাহলে তুমিও শুনে যাও হাজি মোল্লা সরফ, তোমার বর্বর ধর্ম অভিযান এখানে শেষ। হিন্দুরা জীবন দিয়ে ধর্ম রক্ষা করবে, তারই সূর্যোদয় আজ বাংলার নারীর হৃদয়।
7: আমাস বিয়াদ, যে ঔরতের জন্য তুমি এত অহংকার করছো তাকে আমি জলদি জলদি বেঁধে মুর্শিদাবাদ নিয়ে যাব।
3: তবু যদি হাতিয়ার ধরতে জানতে মিয়া।
7: জানি জানি, তোপের মুখে উড়িয়ে দেব তোমার গায়ের গোস।
0: হুশিয়ার জানোয়ার,
7: তুম বহুত হুশিয়ার হো যাও হাসিনা। তোমার বেহুশ বেপর্দা দেহটাকে কলিজায় চেপে ধরে মুর্শিদাবাদ নিয়ে গিয়ে তোমাকে আমার বাঁধি বানাবো। এই হ্যায় মেরা খোদা কি কসম।
2: তবে তুমিও শুনে যাও আফগান আলীবর্দী খান,
3: শুধু তোমার নয় তোমার নবাবের নবাবের ধর্মগুরু হাজি মোল্লা সরফের কসম আমি মিথ্যা করে দেব, চিরস্তরে স্তব্ধ করে দেব জাহান কোষা কমান। জিহাদের দামামা থামিয়ে দিয়ে বাংলার মসনাদ থেকে মসজিদ কুলিখাকে টেনে নামিয়ে আনবো এই পথের ধুলোয়, এই আমার বিশ্বের প্রতিজ্ঞা।
0: প্রতিজ্ঞা?
3: হ্যাঁ নারী।
0: তাহলে কেন আপনি জানোয়ার দুটোকে হাতে পেয়ে ছেড়ে দিলেন?
3: বর্তমানে আমি পূজারি অবস্থায় নরহত্যা অধর্ম।
0: এত ধর্ম কেন আপনার?
3: আপনার চেয়ে বেশি নয়,
0: ব্রাহ্মণ।
3: নারী হয়ে পুরুষের ছদ্মবেশে আপনি তো মন্দির রক্ষা করতে ছুটে এসেছেন।
0: হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে প্রাণ দিতাম।
3: কিন্তু আপনার পরিচয় আপনি কে?
0: আমি রাজকন্যা দেবী।
3: আপনি দেবী?
0: অবাক পরে হবেন ব্রাহ্মণ, আগে আমার সঙ্গে প্রাসাদে চলুন, আমার বাবার কাছে গিয়ে আজকের ঘটনাটা নিজের মুখে বলবেন।
3: কিন্তু রাজলক্ষ্মী না আসা পর্যন্ত এই মন্দির কে রক্ষা করবে?
8: আমি। এই মুসলমান মুস্তাক আলী।
3: মুস্তাক ভাই,
8: কোনো ভয় নেই, ধৈর্যটি ভাই যান, আমার বেবি আব্বাসি তাম গাঁ জাগিয়ে দিয়েছে, হাতিয়ার নিয়ে ছুটে আসছে হিন্দু মুসলমান জওয়ানের দল, আমি পাথর মাফিক তোমার জায়গায় দাঁড়ালাম।
0: আশ্চর্য, হিন্দুদের মন্দির রক্ষা করতে ছুটে আসছে মুসলমান জওয়ান।
9: আজব দেশ।

0: না না, মন্দির থাকবে না এই দিনাজপুরের মাটিতে, একটাও মন্দির থাকবে না। নবাব মুর্শিদ কুলির সঙ্গে আমার এই শর্তই হয়েছে, আমি তাকে গোপনে সাহায্য করব, বিনিময়ে তিনি আমাকে দেবেন দিনাজপুরের সিংহাসন। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, কাল এই দুর্ঘটনা কি করে ঘটলো? মন্দিরের খবরটা প্রাসাদে পৌঁছে দিল কে?
1: আমি পৌঁছে দিয়েছি স্বামী।
0: জয়ন্তী তুমি?
1: আকাশ থেকে পড়লে মনে হচ্ছে।
0: তুমি

0: গিয়েছিলে কেন?
1: দেবতার পূজো দিতে।
0: থামো, ওই পাথরের পুতুল যদি সত্যি দেবতা হতো তাহলে এই অনন্তনারায়ণের বাবার সিংহাসনে উদয়নারায়ণ বসতে পারতো না।
1: স্বামী,
0: স্ত্রী হয়ে তোমার স্বামীর অপমান তুমি কি করে সহ্য করো? ধৈর্যটি মঙ্গলকে এ বাড়িতে নিয়ে আসা এবং নারী হয়েও দেবীর পুরুষের মতো আচরণ গায়ে লাগে না তোমার?
2: তোমার আগে তুমি আমার কথার জবাব দাও অনন্তনারায়ণ, পুরুষ হয়েও তুমি কেন নারীর মতো আচরণ করছো?
1: কাকা,
2: জবাব দাও অনন্তনারায়ণ, কেন তুমি এখনো চুপ করে বসে আছো? তুমি কি জানো না দিনাজপুরের আজ কি ভয়ানক বিপদ?
0: বিপদ তো দেবী স্বেচ্ছায় ডেকে নিয়ে এসেছে কাকা।
1: না দাদা, বিপদ আমি ডেকে আনিনি, আমি ডেকে এনেছি এমন একজন মানুষকে যে হাসতে হাসতে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে পারে।
0: কিন্তু তাকে প্রাসাদে নিয়ে এসে মাথায় তুলে নাচানাচি করাটা কি ঠিক?
2: অনন্তনারায়ণ,
3: যুবরাজ অনন্তনারায়ণ ঠিক কথাই বলেছেন মহারাজ, আপনারা দয়া করে আমাকে এই বিলাসের সোনার খাঁচা থেকে মুক্তি দিন।
0: থামো, তোমাকে আমি চিনে ফেলেছি, আমি বুঝে ফেলেছি, মন্দির রক্ষার চাতুরীর সাহায্যে তুমি মহান এবং দয়ালু রাজা উদয়নারায়ণের মন জয় করে আসলে তুমি দেবীকে বিয়ে করতে চাও।
3: আমি ধরা পড়ে গেলাম।
0: স্তব্ধ হও যুবক, তুমি কি চাওনি দেবীকে বিয়ে করে এই দিনাজপুরের সিংহাসনে বসতে?
2: কি এত বড় বুকের পাটা? রক্ষে রক্ষে
1: বাবা,
2: ওই শয়তান লম্পট চক্রান্তকারী ধৈর্যটি মঙ্গলকে!
1: কাকা,
2: তুমি আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছো, দেশ রক্ষার নামে তুমি দেশদ্রোহিতা করেছো।
1: না বাবা না, তুই বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই, ও সম্পূর্ণ নির্দোষ।
0: না, ওর একমাত্র শাস্তি মৃত্যু।
2: অনন্তনারায়ণ, তোমার হাতের ওই হাতিয়ার আমাকে দাও।
1: বাবা,
0: এই নিন কাকা।
2: মহা অপরাধে তুমি অপরাধী ধৈর্যটি মঙ্গল, তোমার সেই ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি স্বরূপ দেশ জাতি ধর্ম রক্ষার ক্রোধার হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আমার প্রধান সেনাপতি পদে প্রতিষ্ঠিত করে গেলাম।
1: বাবা,
0: আমাকে তুমি ভুল বুঝো না ধৈর্যটি মঙ্গল, এতক্ষণ তোমায় আমি পরীক্ষা করছিলাম, তোমাকে পেয়ে আমরা খুশি, তাই প্রথম আমিই তোমাকে জানিয়ে যাচ্ছি হৃদয়ের উষ্ণ অভিনন্দন।
4: যুবরাজ অনন্তনারায়ণের এতক্ষণে বিনয়?
1: ওটা বিনয় নয়, অভিনয়।
4: রাজকুমারী,
1: ভয় পেয়েছেন?
4: ভয় আমি পাই না রাজকুমারী, কিন্তু মহারাজ আমাকে যে মহান দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গেলেন সে দায়িত্ব কি আমি পালন করতে পারবো?
1: মন্দিরের প্রতিজ্ঞা কি রাজপ্রাসাদে এসেই ভুলে গেলেন?
4: না, ভুলিনি, তাই তো এ অসির ঝংকারে চমকবে হাজি মোল্লা সাফ, শৃগালের মতো ছুটে পালাবে অনন্তনারায়ণ, আর আফগান আলী বর্দি খাঁ মূর্ছিত হয়ে পড়বে চেহেল সেতুনে, সুখ ও স্বপ্নে বিভোর নবাব মুর্শিদ কুলি খাঁ।
1: দুর্যোগী মঙ্গল, হৃদয়ের প্রতিজ্ঞা তোমার পূর্ণ হোক, মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে তুমি কেমন অস্ত্র তুলে নিলে, আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেব আমার ভালোবাসার সোনার চাবি দিয়ে।

0: भैया, अरे ओ हादी भैया।
1: ए ए बेअदब के तू।
0: हा हा, एटा अमर हादी भाईर मंजिल, और आमी हादी भाई का सादी भाई।
2: ना ओ गुप्तचर, गजब गजब खोदार गजब।
1: हजिलात
2: दिनाजपुरे ना सेवासलर काफे धर्जते मंगल ओके गोपन खबर जानते पाठिए छे।
1: बन्ना ओके गिरफ्तार कर।
0: खबरदार अमर गाय हाथ देबे ना, अमर हादी भाई अकाउंट नवाब मस्जिद कली।
3: इस्लाम फौज होशियार।
2: ओय आसछे मस्जिद कली।
4: पालिए गेलो, पालिए गेलो काफेर धर्जति मंगल। আমি তাকে ধরেছিলাম, তার বুকের ওপর বসেছিলাম, তার বুকের ওপর বসে কাবার দিকে মুখ করে তার গর্দানে চালিয়ে দিয়েছিলাম কুরবানির ছুরি। মগর আমাকে ঠেলে ফেলে দিয়ে সে পালিয়েছে। কোথায় পালাবে? কুরবানি কুরবানি।
2: মাতামালুল মুলক আলাউদ্দৌলা মুরশিদ কলি জাফর খান নৌসের জঙ্গ নৌসের জিন্দা পীর।
5: আমি কোথায়?
6: আপনি জেল সেতুনে যাহা পনা।
5: আমি কি তাহলে?
2: খোয়াব দেখেছো জিন্দা পীর?
5: খোয়াব?
2: জিন্দা পীরের খোয়াব সত্যি হয়?
4: তাহলে কোথায় গেল কাফের ধৈর্যটি মঙ্গল, বিয়াদব রাজা উদয় নারায়ণের নয়া সিপাহ সালার? আমি যখন অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম লাখো লাখো নামাজির জমায়েতের দিকে, সারা

0: दुनिया दिस रहा कोनो जाति नहीं, बंगला और नरम मटी हिंदू रक्त लाल तमाम दुनिया आसमान के पे उठबे नवाब मुर्शिद कुलेर नामे ठीक तखनी
1: आलमपुना
0: तखनी पहाड़ेर मतो माथा ऊंचू करे दाड़ालो काफेर ब्राह्मण थुच्चटि मंगल चोखे तार आगुन बुके तार भयंकर प्रतिज्ञा आसमान गम्भीर कंठे আমার সামনে দাঁড়িয়ে বলল পরপর মুর্শিদকুলি ধর্মান্ধ মুর্শিদকুলি বেইনসান মুর্শিদকুলি তোমার জিহাদ যুদ্ধ আমি খতম করে দেব।
2: লেকিন বহুত হুশিয়ার, সেই কাফের গুপ্তচর দিয়ে গোপন খবর জানতে চায়।
0: গুপ্তচর?
3: হ্যাঁ জনাব, এই সেই গুপ্তচর।
0: তুমি গুপ্তচর?
1: জি না জনাব, আমার আন্দাজ উনি আপনার কোনো আত্মীয়।
0: কে তুমি?
4: আমাকে চিনতে পারলে না ভাইজান?
0: ভাইজান,
4: আমি তোমার ছোট ভাই
0: সাদি।
4: সাদি
0: ভাই, আমার বুকে আয় সাদি।
4: হাদি ভাই,
0: না তাকে আমি বেয়াদ হতে চাই।
4: হাদি ভাইয়া
0: ইন্তেকাল করেছে সেই হাদি খাঁ, তারপর জন্মে থেকে কার্তালাভ খাঁ, সেও মরেছে দাক্ষিণাত্যের মাটিতে, তারপর জন্মেছে এই মুর্শিদ কুলি খাঁ। ইসলামের খিদমতগার ধর্মের জন্য খুন করেছে একমাত্র পুত্রকে, তার অপরাধ শরিয়াতের বেইজ্জত। সেই বেইজ্জত করতে চায় কাফের রাজা উদয় নারায়ণ অলিবর্তী খান। উদয় নারায়ণকে তুমি গ্রেপ্তার করে নিয়েছো।
3: জো হুকুম খোদাবান।
0: দোসরা বার কসুর আমি মাফ করি না অলিবর্তী, এবার শুধু হাতে ফিরে এলে, একা ফিরে এলে এই হাতিয়ার আমি তোমার কলিজায় বসিয়ে দেব।
3: তার আগেই বান্দার বান্দাইয়া আলিবর্দী খাঁ নিজেই নিজের কোকে কুরবানি দিয়ে শেষ সালাম জানিয়ে যাবে জিন্দা পীর। আসসালামু আলাইকুম।
0: মিরাত সুজাউদ্দিন
1: আলমপনা,
0: তোমার এখতিয়ারে বিশ্বজয়ী জাহান কষা কামান, তাতে তুমি বারুদ দিয়ে রাখো, তার আগে শক্ত করে ধরো আমার জেহাদি হাতিয়ার।
1: জনাব,
0: হয় জিন্দা না হয় মুর্তা, সেই কাফের ধুর্যটি মঙ্গলকে তুমি আমার সামনে হাজির করবে।
1: মগর তার অপরাধ?
0: কৈফিয়ত?
1: জি হ্যাঁ জনাব, আমি তার অপরাধ জানতে চাই।
0: সে হাজি সাহেবকে মন্দিরে উঠতে দেয়নি,
1: আমরাও কি তাকে মসজিদে উঠতে দেব?
0: সুজাউদ্দিন,
1: গোলামের গোলামে সুজাউদ্দিনের কৈফিয়তের জবাব আপনার নিজের দিলকেই দেবেন জনাব, তাহলে আমি জবাব পেয়ে যাব।
0: জিন্দা পীর মুর্শিদকুলির খোপ যে শয়তান ভেঙে দিতে চাইবে তাকে আমি
2: কতল করবে।
0: কতল?
2: তোমার হাতে ইসলামী বাংলার আখের।
0: আখের?
2: তোমার জন্যই তৈরি আল্লাহ তাআলার বেহেশত।
0: বেহেশত? বুলন্দ বুলন্দ হযরতে আলম, সেই বেহেশতে যাওয়ার জন্য আমি তামাম বাংলাকে বানাবো ভীষণ ভয়ঙ্কর এক অন্ধেরা দশক।
5: ধরে রাখুন, ধরে রাখুন রাজকুমারী, বেশ শক্ত করে ধরে রাখুন, আপনার হাতিয়ার আজ আমি যুদ্ধে শ্রেষ্ঠ শেষ কৌশল শিখতে হবে।
6: আজই শেষ?
5: শিক্ষার শেষ, যুদ্ধ শুরু, আমাকে আক্রমণ করুন।
6: থাক, আজ আমি বড় ক্লান্ত।
5: সে কি, কোথায় গেল আপনার সেই দনজ দলনীর রূপ, যে রূপ দেখে আমি চমকে উঠেছিলাম, স্বপ্ন দেখেছি না এক অগ্নি সম্ভবার, যার তেজ সাহস আর দুর্বলতা শুধু দিনাজপুরে নয় সমগ্র বাংলাকে দেখাবে নতুন পথ।
6: বেশ, তুমি তাই দেখো।
5: সাবাস সাবাস দেবী সাবাস। থামুন থামুন রাজকুমারী, থামুন।
6: কেন থামবো কেন? তুমি আমার মন লুট করেছ, প্রাণ লুট করেছ, লুট করেছ আমার যৌবনের স্বপ্ন, অথচ যুদ্ধ ছাড়া কিছুই জানো না তুমি।
5: রাজকুমারী,
6: যুদ্ধ যুদ্ধ খেলতে খেলতে জীবন নিয়ে খেলায় মেতে উঠেছিলাম, একটু একটু করে তোমার ছোঁয়া লেগে হৃদয়ে আমার যত ফুল ফুটেছে, এত ফুল এত ফুল আমি কোথায় রাখবো? তুমি আমাকে বলে দিতে পারো ধৈর্যটি মঙ্গল?
5: দেবী,
6: যুদ্ধ শেখা শেষ, জীবন যে এখানেই শুরু।
5: তাহলে জীবনের শুরু কান্না দিয়ে কেন?
6: আমার
5: তোমার হৃদয়ের পরম রত্ন তুমি যেমন আমাকে উপহার দিলে, আমিও তেমনি তোমারে প্রেমের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করে যাব। আমি তোমাকে কথা দিলাম।
1: দাঁড়াও,
5: কে তুমি?
6: পরিচয় না দিলে তোমাকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে।
1: কিন্তু আমার হাতে যে ধৈর্যটি মঙ্গলে গ্রেপ্তারি পরোয়ানা বহিন,
6: আপনি
1: নবাব মুর্শিদ কুলি খাঁর সহকারী সিপাহ সালার সুজাউদ্দিন।
5: আপনি আমার অভিবাদন গ্রহণ করুন।
1: ছি ছি ছি, ভাই কখনো ভাইকে অভিবাদন করে না, করে আলিঙ্গন
7: ভাইজান
1: নবাবের হুকুমে আপনাকে আমি গ্রেফতার করতে এসেছিলাম। এসে দেখলাম আগে যাকে গ্রেফতার করা উচিত ছিল সে আমার এখতিয়ারের বাইরে, কিন্তু তারই অত্যাচারে তামাম দিনাজপুর আজ আতঙ্কিত। হাজি মোল্লা সব গ্রামের পর গ্রামে হানা দিয়ে হাজার হাজার হিন্দুকে কলমা পড়াচ্ছে।
8: শুধু তাই নয় ধৈর্যটি মঙ্গল,
9: তবে
8: হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়েছে,
9: সেই সঙ্গে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারছে সেই সব মুসলমানদের যারা
8: যারা
9: অসহায় হিন্দুদের আশ্রয় দিচ্ছে।
1: আরে সেই কথাটাই তো কইতেছিলাম কর্তারে, যান কর্তা আর দেরি করবেন না, আপনার লগে কর্তারে লইয়া যান, এক কামে দু কাম হইয়া যাইব।
8: কিন্তু ধর্মান্ধ হাজি মোল্লা সরফ
6: বাবা কি তাহলে খবরটা?
5: অসুস্থ মহারাজকে জানতে দিও না দেবী, যুবরাজ অনন্ত নারায়ণ আপনি যত শীঘ্র পারেন বেরিয়ে পড়ুন, আমি সিংহ দুয়ারে আপনার জন্য অপেক্ষা করছি।
6: কিন্তু ধৈর্যটি মঙ্গল,
5: কোনো কিন্তু নয় রাজকুমারী, কোনো কিন্তু নয়, কুমার আদিত্য নারায়ণ রইল এই প্রাসাদে, মহারাজ যদি কোনো কারণে এই দুঃসংবাদ জানতে পারেন তাহলে তাকে বলে দিও যে অমঙ্গলের ঘূর্ণি ঝড়ে দিনাজপুর অন্ধকার, সেই সর্বনাশী ঝড়কে আর এক ভয়ঙ্কর ঝঞ্ঝায় উড়িয়ে দিতে উল্কার বেগে ছুটে চলেছে সেনাপতি ধৈর্যটি মঙ্গল।
9: কি হলো দাদা, তুমি তাড়াতাড়ি যাও।
8: আগে সেনাপতি যাক, তারপরে তো যাবে সহকারী সেনাপতি।
10: আসছে আমার শত্রুরা, আসছে। এই কে আছিস? আমার হাতিয়ার এনে দে।
6: শেতান আলীবর্দী খান।
10: নবাবের নফর আফগান আলীবর্দী কি মজা দেখতে এসেছো?
3: না, আমি এসেছি কাফের রাজা উদয়নারায়ণকে গ্রেফতার করে নিয়ে যেতে।
6: না মহারাজ যাবেন না, দীর্ঘদিন ধরে উনি অসুস্থ।
3: নবাবের দেওয়া দাওয়াই খেলে বিলকুল চাঙ্গা হয়ে উঠবেন।
6: থামো জানোয়ার,
3: চপরাও কসবি।
10: কি বললি শয়তান? আমার সামনে দাঁড়িয়ে আমারই প্রাসাদে প্রবেশ করে আমার মেয়েকে অপমান, তোকে আমি নিজের হাতে খুন করে সেই অপমানের প্রতিশোধ নেব। আদিত্য নারায়ণ, আমার তরবারি, আমার চাবুক।
6: মহারাজ, বাবা, ওরে ওরে, তোরা তাড়াতাড়ি রাজবৈদ্য কেটা।
11: না
6: দেবী,
11: রাজবৈদ্য বাবার ওই রোগ সারাতে পারবে না মা, ও বড় ভীষণ রোগ, ভয়ঙ্কর রোগ। ওই রোগের আর এক নাম সাপের ছোবল।
6: সাপের ছোবল?
11: হ্যাঁ, সাপের ছোবল। ঘরে ঘরে জ্বলছে কাল সাপের উগ্রে দেওয়া তীব্র হলাহল, সারা বাংলার আকাশ বাতাস বিষাক্ত করে তুলেছে যে মহা বিষধর সাপ, সেই কাল নাগের বিষাক্ত ফোনা মুজরে ধরতে আমি চললাম সুদূর মুর্শিদাবাদ। বাধা দিও না, বাধা দিও না মা, মন্দিরে জাগ্রত কুল দেবতা, পায়ে তলায় জীব ধাত্রী বসুন্ধরা, মাথার উপরে চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি কাল নাগের বিষ দাঁত ভেঙে দিয়ে তাকে আমি চিরতরে নির্বিষ করে দেব। আর আর যদি না পারি সেই বিষের চিতায় তোমাদের দেবীর হবে জীবন লীলার সমাপ্তি, জীবন আহুতি।
6: মহারাজ, মহারাজ, তোমার মেয়ে দেবী যে সত্যি সত্যি মুর্শিদাবাদে চলে গেল।
10: যাক যাক, আমার অবর্তমানে ওই দেবীকেই রাখতে হবে দিনাজপুরের প্রজাদের সুখ দুঃখের খবর। তাই যে লোহায় হাতিয়ার তৈরি হবে সেই লোহাকে আমি আগুনে পোড়াতে বাধা দিলাম না, বাধা দিলাম না।
3: ইনসানিয়ত, ইনসানিয়ত, ইনসানিয়ত ভুল হয়ে যায় না আলীবর্দীর, তার ইনসানিয়ত তাকে বলে আলীবর্দি তুমি সামান্য সৈনিক থেকে আজকে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর প্রধান সিপাহসালার, কিন্তু এইখানে তোমার থেমে থাকলে চলবে না, তোমাকে আরো উপরে উঠতে হবে, তোমাকে দখল করতে হবে বাংলার মসনদ। তার জন্য ছলে বলে কৌশলে শাহজাদী জিন্নাতুন্নিসাকে তোমাকে জয় করতেই হবে। পথের কাঁটা ওই সুজাউদ্দিন, ওকে আমি মুর্শিদাবাদ থেকেই তাড়িয়ে দেব, দরকার হলে এই দুনিয়া থেকেই।
12: জনাব।
3: কে? ও বান্দা আবুল কালাস।
12: হ্যাঁ জনাব, আমি আপনার বান্দা।
3: আমার কাজ ঠিক ঠিক করছিস তো বান্দা? হারেমে কোথায় কি হচ্ছে সবকিছু তো নখদর্পণে থাকা চাই।
7: থাকবে জনাব।
3: নবাব কাকে কি বলছেন সব কথা জানা চাই। তোর এই কোশিশে তুই ইনাম পাবি বান্দা।
7: ইনাম?
3: জরুর, তুই হবি বাংলার আখরি নবাব।

0: দে আমাকে দে। আহ কি মজ, এই বাগিচায় রাখতেই বুঝি সেই গোলাপটা পাঠিয়েছে।
1: জি গোলাপটা সুধা সাহেব পাঠাননি।
0: তবে কে পাঠিয়েছে?
1: আলী সাহেব।
0: বেয়াদব বেহুদা, তাকে বলে দিস তার দেয়া গোলাপ শাহাদাতি দিননা তুন্নিসা পয়জার সমেত পায়ে দোলে মরিয়ে পিষে ফেলেছে।
2: ওকে বা ইনসান জান্নাত উন্নিসা।
0: চাচা
2: যে ফুল ফোটাতে পারিস না সে ফুল পায়ের তলায় লোটাতে চাস কেন?
0: কৈফাত দেব না।
2: দিতে হবে কৈফাত, বলতে হবে হিন্দু ঔরা দেবীকে কেন চা বুক মেরেছিস, কেন তাকে জানানা ফাটকে আটকে রাখা হয়েছে। জাদি ইনসান নেগরার ভাইয়া কোথায়?
3: আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান হুজুর।
2: কি হয়েছে নেগার ভাইয়া, কি হয়েছে?
3: আমাকে বাঁচান, আমাকে কতল করবে, আমাকে জীবন্ত কবর দেবে।
2: আবু কালাস,
0: আবু কালাস, বাপজানকে খবর দে।
4: যা হুকুম মালিকানা।
3: শাহবুক নিয়ে ছুটে আসছে মোহাম্মদ জান সামনে দাঁড়িয়ে।
2: কে কে দাঁড়িয়ে?
5: আল্লাহ তালা কা মুরশিদ নবাব মুরশিদ কুলি খান।
2: হাদি ভাই,
5: রে সা নদীর ধারে অতিশা গায়ের আঙুর খেতে তার কবর হয়ে গেছে, আমি তার জিন।
2: কার তলব খান?
5: দক্ষিণাত্যের পাহাড়ে আজও কেঁদে বেড়ায় আমার নিজের হাতে হত্যা করা পুত্রের মায়াবী কণ্ঠের ডাক, আমি
2: মুরশিদ কুলি খান।
5: নবাব মুরশিদ কুলির সামনে দোজাকে এক অপরাধীকে কলিজায় চেপে ধরে আছিস, কে তুই?
2: সাদি, তোমার কলিজার খান
5: না, তুই খুরশিদ খান।
2: খুরশিদ খান?
5: হ্যাঁ, আজ থেকে তুই নবাব মুরশিদ কুলি খান ভাই খুরশিদ কুলি।
2: মগর খেতি আলার সাদির হাতের ওই দাগ মুছবে কি দিয়ে?
5: মুখ থেকে হিম্মত খতম করে দিয়ে।
2: নেহি ভাইয়া,
5: আখের সামনে অত্যাচারের পাহাড় তুলে ধরে।
2: ভাইয়া
5: মোহাম্মদ জান নিগারকে চাবক মার।
0: মগর মগর নিগারের কসুর কি বাবজান?
5: জান্নাত নামাজ পড়েনি।
0: ওকে আমি চাবুক মারবো বাবজান।
2: জান্নাত
0: থামো। জানো বাবজান, হিন্দু আওরাত দেবীকে চাবুক মেরে আমার হাতে বড্ড দরদ, তবু ওকে আমি চাবুক মারব।
3: আহ, চলে গেল, চলে গেল। আহ খোদা, তুমি আমাকে মৃত্যু দাও খোদা।
2: মাটি আর নেই
5: খুরশিদ,
2: সব পাথর হয়ে গেল
5: সাদি।
2: দুআখে শুধু রক্ত, চারিদিকে শুধু ভোগ, পায়ের তলায় দৌলত।
5: তুমি
2: আজ থেকে আমি হব তোমার মতো অত্যাচারী রক্ত পিয়াসী নর রাক্ষস।
5: এ কথা তোর মুখে, তুমি ভুলে যাচ্ছ তুমি কে।
2: ভুলে গেছি? আর তুমি আমাকে ভুলিয়ে দিলে, এখন আমি ইনসান থেকে মুসলমান। দিলে শুধু হিংসা কলিজার খুনে লালচ পোকার দংশন।
5: সাদি,
2: আর আমি সাদি নই, আজ থেকে আমি নয়া দুনিয়ার নয়া বেঈমান। খুরশিদ কুলি।
5: আবাদ আবাদ, বাংলায় শুধু ইসলামের আবাদ, মগর কাজা হয়ে গেছে আমার নামাজ।
6: জিন্দাবাদ নবাব মুরশিদ কুলি খান, কোথায় আপনি আবাদ করবেন পবিত্র ইসলামের শ্মশানে কবরে? হাজার হাজার মানুষের কান্না রক্তে অভিশাপের মাঝখানে কি প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দা পীরের দরগা?
0: খামোশ বেশরমি,
6: জাপানের যোগ্য কন্যা সাজাদি জিন্নাত উন্নিসা একবার কাঁদতে পারো কি?
5: খবরদার শয়তানি।
6: ও তো শাসন, সোহাগ কোথায়?
5: দুশমনকে সোহাগ?
6: তাহলে মিথ্যে আপনাদের হাদিসের কথা হযরত মুহাম্মদ যে আটার বস্তা কাঁধে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলিয়ে বেড়াতেন, তাও কি মিথ্যে?
5: না, মিথ্যে নয়।
6: তাহলে তাকে মানেন? তার মত কি মানেন না কেন?
0: চুপ করো, স্বয়ং জাহাপনার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার সাহস হলো?
6: কেন হবে না, আমি তো সত্য ধর্মের কথা জানতে চাইছি। বলুন ইসলাম ধর্ম কাকে বলে? মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম? মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি ধর্ম? ধর্মে যদি মানুষকে ভালোবাসার মন্ত্র না থাকে, সহনশীলতা না থাকে, তাহলে সে ধর্ম কি?
0: তোমার মুখ থেকে আমরা ধর্মের আলোচনা শুনতে চাই না শয়তানি। ইসলাম ধর্ম
5: মহান ধর্ম।
6: না না মুরশিদ কুলি খান, হাজারটা মুরশিদ কুলি, লক্ষ লক্ষ হাজি মোল্লা সরফ সেই ধর্মকে মহান করতে পারবে না যে ধর্ম মানুষকে না খাইয়ে মারে।
5: মিথ্যে কথা।
6: না, মিথ্যে কথা নয়। আপনি জানেন আপনার আপনার জানানা হাজতে কাল থেকে আমি এক বিন্দু জল পর্যন্ত পাইনি।

0: চেয়েছিলে?
1: অনেকবার অনেকবার চেয়েছিলাম, কিদে আমার পেটটা পুড়ে গেছে, তেষ্টায় বুকটা শুকিয়ে গেছে, জোর হাত করে খাদ্য পানীয় চেয়েছি, বিনিময়ে পেয়েছি চাবুক তুতু আর ঘৃণার পদাঘাত। আমি আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়েকে এই শাস্তি দিতে?
0: দেবী,
1: ধর্ম কি আপনার হৃদয় থেকে পিতৃত্ব কেড়ে নিয়েছে বঙ্গেশ্বর? মনুষ্যত্ব কি মুছে দিয়েছে? আমি শুধু আপনার নামাজ কাজা করেছি, কিন্তু আপনি আপনি যে লাখো লাখো মানুষের পূজা পূজা পুষ্পাঞ্জলি চিরকালের জন্য স্তব্ধ করে তাদের বুকের রক্তে পূজা মণ্ডপ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবে নবাব মুর্শিদ কলি খাঁ, আপনার খোদা?
0: না, আমি সেই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আমি নিজে নেব। কন্যা,
2: কন্যা, তুমি কাকে কন্যা বলছো বাবজান? ও আমাদের দুশমন।
0: না, ও আমার বিদ্রোহিনী কন্যা, এসেছিল বাবজানকে শাসন করতে। বাবজান ভুল করে ওর উপর অবিচার করেছে, অত্যাচার করে চাবুক মেরেছে, দু আঁখে ঝরিয়েছে বেদনার পানি, তাই তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দেগির ফরিয়াদ। তোর সঙ্গে কি আমার ছেলের দেখা হয়েছিল বেটি? সে কি তোকে শিখিয়ে দিয়েছে তোর বেওকুব বাপজনকে এই কথাগুলো বলতে? আয় কাছে আয় বেটি।
1: বঙ্গেশ্বর?
0: না, বঙ্গেশ্বর নয়, বঙ্গেশ্বর নয়। তুই শুধু সেই কথাটা আর একবার বল কন্যা, সত্যি আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপর এই অত্যাচার করতে?
1: যাপনা,
0: ওরে আমি তোর সন্তান, তোর ছেলে। অবোধ ছেলে যেমন মায়ের ওপর মধুর অত্যাচার করে, আমিও তেমনি অত্যাচারে অত্যাচারে তোকে অতিষ্ঠ করে তুলব। তুই তোর দামাল ছেলেকে সামাল দিতে পারবি না আম্মা জান।
1: আপনি কে? আপনি
0: হাদি, মোহাম্মদ হাদি, তেরেসা নদীর ধারে আত্মীসা গায়ের ফেরিওয়ালা এক কৃষক, গরিব ইমানদার ইনসান।
2: এ তুমি কি বলছো বাবজান?
0: খামাস, আমার খোয়াব ভেঙে দিস না। আমি এখন মুর্শিদ কলি খান নয়। কে আছো ভাইয়া? সুজাউদ্দিনকে ডেকে দাও।
3: আদেশ করুন জাহাপনা।
0: না, জাহাপনা নয়, জাহাপনা নয়, আমি এখন বাবজান, তোমাকে আমার আদেশ নয় অনুরোধ।
3: জনাব,
0: তুমি আমার কন্যা দেবীকে বিষ বাহকি তাঞ্জাবি করে সসম্মানে বহু ইচ্ছত দিয়ে দিনাজপুরে পৌঁছে দিয়েছ
3: বঙ্গেশ্বর।
0: হ্যাঁ, এবার আমি বঙ্গেশ্বর, তাই আমার আদেশ, পথে যেতে যেতে গ্রাম গঞ্জ শহর যেখানেই দেখবে জেহাদ যুদ্ধের দুর্গন্ধ সেখানেই বলবে আজ থেকে জেহাদ যুদ্ধ খতম।
3: জনাব,
0: হিন্দুরা মুসলমানের শত্রু নয়, দোস্ত, ভাই, ভাইজান। আর ইয়ে হয় নবাব মুর্শিদ কলি খাঁর হুকুম।
4: কাকা কাকিমা বৌদি, তোমরা শুনে যাও, দিদি আসছে মুর্শিদাবাদ থেকে, আমার দিদি ফিরে আসছে।
5: তুমি সত্যি বলছো? সত্যি বলছো আদিত্য ঠাকুর? দেবী ঠাকুর যে ফিরে আসছে?
4: সত্যি বৌদি, সত্যি।
5: ওরে, তোরা কে আছিস? খবরটা তোরা প্রাসাদের সকলকে জানিয়ে দে।
4: খবরটা আমি কাকা আর কাকিমাকে জানিয়ে দিয়ে আসছি বৌদি।
6: তোকে আর যেতে হবে না আদিত্য, তোর কাকা খবরটা আগেই পেয়ে গেছে, আর খবরটা পেয়ে তোর কাকা আনন্দে প্রাণ খুলে হাসছে।
7: হাসবই তো মহারানী, আজ যে আমার মেয়ে ফিরে আসছে, তাই আমি চাই এই আনন্দের বন্যায় সারা দিনাজপুর ভেসে যাক, সেই সঙ্গে শত্রুরা মাথা নিচু করে জানুক রাজা উদয়নারায়ণের কন্যা দেবী বিজয়িনী হয়ে ফিরে আসছে।
6: কিন্তু আদিত্য, কত দূরে আসছে আমার দেবী?
8: প্রাসাদে তরুণ অতিক্রম করে প্রাসাদের দিকে ছুটে আসছে রানীমা।
5: তোমাদের না আমি অনেক অনেক গল্প শোনাবো।
8: আমাকে শোনাবে না দেবী?
5: নিশ্চয় নিশ্চয় শোনাবো।
4: কিন্তু দাদা, আচার্য জ্ঞান ভট্টের সঙ্গে তুমি কি আলোচনা করছিলে?
9: আলোচনা মানে ওই মানে আমি স্বস্তি বাচন নিয়ে আলোচনা করছিলাম।
5: স্বস্তি বাচন?
9: পরে আমার বোন বিজয় নে ফিরে এসেছে, তার জন্য স্বস্তি বাচন করতে হবে না?
7: তুই ঠিক বলেছিস অনন্ত, সত্যিই আমার মেয়ে বিজয় নে।
6: বাবা তুই আমার বুকে আয়। মা
1: মা মা গো,
10: দাঁড়াও রাজকন্যা। আপনারা কেউ রাজকন্যাকে স্পর্শ করবেন না।
5: কেন?
10: হিন্দু সমাজের বিধানে রাজকন্যা পতিতা। কিন্তু তোমার এই মতিভ্রম কি করে হলো রাজা উদয়নারায়ণ? নবাব মুর্শিদকুলি প্রাসাদে যে বাস করেছে, তাদের দেওয়া খাদ্য পানীয় যে গ্রহণ করেছে, সেই মেয়েকে বরণ করার জন্যে তুমি উৎসবের আয়োজন করেছো।
6: কিন্তু গুরুদেব।
10: কোনো কথা নয় মহারানী, হিন্দু সমাজে দেবীর আর কোনো ঠাঁই নেই।
7: গুরুদেব,
10: দেবী তোমার কন্যা বলে সমাজের তুমি এত বড় ক্ষতি করতে চাও? মনে করে দেখো, জনকনন্দিনী সীতাও অপবিত্র ছিলেন না, তবু সমাজের বিধানে তাকে বনবাসে যেতে হয়েছিল। তুমি যদি হিন্দু সমাজে রক্ষক হয়ে থাকতে চাও, হিন্দু ধর্মের মঙ্গল চাও, তাহলে কাল বিলম্ব না করে দেবীকে প্রাসাদ থেকে বহিষ্কার করো। এই হলো রাজগুরু জ্ঞান ভট্টের আদেশ।
7: আপনার আদেশ শিরোধার্য গুরুদেব
9: মহারাজ।
1: বাবা,
7: উপায় নেই মা, কোনো উপায় নেই।
6: উপায় নেই?
9: না,
1: কিন্তু আপনি তো আমাকে সাহস দিয়েছিলেন বাবা, আপনি তো আমাকে নিজের হাতে তো গড়ে তুলেছিলেন সাহসিনী করে।
7: আমি ভুল করেছিলাম, তখন আমার মনে ছিল না আমি রাজা, আমার পিতা হওয়া মানায় না।
1: বাবা,
9: বাবা হিসেবে না বলতে পারেন, রাজা হিসাবে বলুন।
1: হ্যাঁ বলুন, বলুন মহারাজ। মনে করুন, আমি আপনার মেয়ে নই, দিনাজপুরের দিন দরিদ্র প্রজা, যে শুধু ধর্মের ভালোর জন্য ছুটে গিয়েছিল নবাব মুর্শিদকুলির কাছে, ধর্মান্ধ মুর্শিদকুলি যাকে কন্যা বলে স্নেহ করেছেন। জিহাদ যুদ্ধ থামিয়ে দিয়ে উপযুক্ত প্রতিনিধির সঙ্গে উপযুক্ত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন তার আত্মীয়দের কাছে। এখন বলুন, সেই হতভাগিনী প্রজা কি সত্যি অপরাধী?
9: সত্যের চেয়ে বড় শাস্ত্র, বড় ধর্ম আর কিছু নেই মহারাজ। আপনি সত্যের মুখ চেয়ে সত্যকে রক্ষা করতে ন্যায় বিচার করুন।
7: বিচার শেষ হয়ে গেছে ধৈর্যটি মঙ্গল।
5: বিচার শেষ হয়ে গেছে?
7: হ্যাঁ, শেষ হয়ে গেছে
9: মহারাজ।
1: এবার তুমি আমার শেষ বিচারক।
9: দেবী,
1: বীর তুমি, আমার অস্ত্রগুরু তুমি। সেদিন সেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে, প্রাণ দিয়েও তুমি আমার প্রেমের মর্যাদা দেবে। আজ সমাজ আমাকে পতিতা বলেছে। বলো বলো ধূর্যটি মঙ্গল, আমি কি সত্যি পতিতা?
9: না না না না, তুমি নিষ্পাপ, তুমি অগ্নি শিখার মতো পবিত্র। তাই সমাজ ধর্ম তোমাকে ত্যাগ করলেও আমি তোমাকে পরিত্যাগ করব না।
7: মনে রেখো ধূর্যটি মঙ্গল, নবাব মুর্শিদকুলির অত্যাচার থেকে দেশ রক্ষার গুরু দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছি
9: মহারাজ।
7: লাখো লাখো নির্যাতিত নিপীড়িত মানুষ তাকিয়ে আছে তোমারই মুখের দিকে।
1: আমিও আমিও সমাজে নিপীড়িতা, বিনা দোষে বিনা অপরাধে নির্যাতিতা, তোমার দেবীর সামনে আজ অগ্নি পরীক্ষা।
9: কিন্তু আমার চোখে জ্বলছে সর্বনাশা আগুন, সারা দেশব্যাপী ক্ষমতা দৃপ্ত মুর্শিদকুলির অত্যাচারের আগুন। সেই আগুন লেলিয়ান শিখা মেলে গ্রাস করল আমার আমার প্রেম ভালোবাসা আত্মসুখের স্বপ্ন, আমার নির্যাতিতা জন্মভূমি মায়ের মুখে হাসি ফিরিয়ে আনতে। আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী, তুমি অসহায় দুর্যোগটি মঙ্গলকে ক্ষমা করো।
1: হায় হায় দুর্যোগটি মঙ্গল, শেষ পর্যন্ত তুমিও। আর আর কেন, আর কেন, তোমার অস্ত্রেই আমি নিজের জীবন শেষ করি।
9: না দেবী না,
1: মৃত্যুই আমার পরম সান্ত্বনা।
11: না, তা হয় না রাজকুমারী, সান্ত্বনা মরণে নয় জীবনে।
7: সুজাউদ্দিন,
11: মহামান্য নবাবের গোলামের গোলামে সুজাউদ্দিন অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছিল মহারাজ, কিন্তু এসে দেখলাম হাজি মোল্লা সরফ শুধু মুর্শিদাবাদেই নেই, দিনাজপুরেও আছে।
9: সুজা সাহেব,
11: এ তুমি কোন ধৈর্যটি মঙ্গল ভাইজান? সেদিন যাকে দেখে আমার নিজেকে ছোট মনে ভেবেছিলাম, তুমি কি সেই ধৈর্যটি মঙ্গল? তোবা তোবা।
7: সুজাউদ্দিন, হিন্দু সমাজের তুমি কতটুকু জানো?
11: হিন্দু সমাজকে না জানলেও এই মানুষের সমাজ।

শ্রোতা বন্ধুরা, বিচিত্রা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন যাত্রাপালা দেবী সুলতানা, আজ শুনলেন প্রথম পর্ব, পরিবেশনায় নিউ মেঘদূত অপেরা, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম ছবি দিল কি রাহে, শিল্পী মান্না দে, গানটিতে সুর দিয়েছেন মদন মোহন।
1: Ah

0: শ্রোতা বন্ধুরা, এবারের শিল্পী কিশোর কুমার, ছবির নাম আমার প্রেম, গানটিতে সুর দিয়েছেন রাহুল দেব বর্মন।
1: রোমত পুষ্পা আজ তুম জো হো জিস জগা রহনে দো পুষ্পা।

এবারের গানটির শিল্পী লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফি, ছবির নাম অভিমান, গানটিতে সুর দিয়েছেন শচীন দেববর্মণ।

শ্রোতা বন্ধুরা, এবারের ছবি দ্য গ্রেট গ্যাম্বলার। শিল্পী অমিতাভ বচ্চন, আশা ভোঁসলে এবং শারদ কুমার। গানটিতে সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

0: হত্যার বন্ধনের প্রতীক। মন্দির প্রাঙ্গনে সংরক্ষণ ও সংস্কার কাজে ভারতের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। শ্রী মোদী এই সফরকে একটি গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন।
1: এক হামারি সাংস্কৃতিক বিরাসত কা পুনরুদ্ধার আর উসকা রিনোভেশন কা কাম উসকা প্রারম্ভ করনে কা সৌভাগ্য ভি মুঝে মিলা। মে আপনে আপ মে বহুত বড়া ভাগ্যশালী মানতা হুঁ। ইহাঁ কে জীবন মে, ইহাঁ কি বাতো মে, ইহাঁ কি হওয়া মে এক সংস্কৃতি কি খুশবু হয়, ও খুশবু জো হাম ভারত কি ধরতি পর পল পল অনুভব করতে হ্যায়। ইয়ে খুশবু হামারি সাংস্কৃতিক বিরাসত ভি আপনে আপ মে অপনত্ব সে জোড়তি হ্যায়।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের সঙ্গেও কথা বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নতুন দিল্লিতে ওই বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ ও বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্যান্য ফসলের ওপর প্রভাব পড়েছে বলে তিনি জানান। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
2: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है, अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু দেশের প্রধান বিমানবন্দরগুলির যাত্রী সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও অভিবাসন পদ্ধতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে পর্যায়ক্রমে অটোমেটেড এক্স রে ট্রে রিটার্ন সিস্টেম চালুর নির্দেশ দেন। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বিসিএস নির্ধারিত নিরাপত্তা মান অনুযায়ী নির্মাণাধীন 21টি এবং বাকি 41টি বিমানবন্দরকে যাত্রী সংখ্যার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি আগরতলা এবং জেওয়ার বিমানবন্দরে অনুমোদিত অভিবাসন চেকপয়েন্টগুলি যত দ্রুত সম্ভব চালুর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর আজ কুয়েতে যুবরাজ শেখ সাবা আল খালেদ আল সাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী জানান যে তিনি যুবরাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর ভারত ও কুয়েতের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ নতুন দিল্লিতে আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রী মাওলাউই আতাউল্লাহ রহমানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মার্গারিটা জানান, আলোচনায় ভারত আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতায় 5টি স্থানে তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থ বছরের জন্যই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর আইটি এনেবলড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি জমা করা হবে। উপসাগরীয় দেশগুলোতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল সংক্রান্ত সিবিএসইর মূল্যায়ন নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের একটি মামলার শুনানিতে সম্মতি

0: দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং সিবিএসির বক্তব্য জানতে চেয়েছে। ইরান মার্কিন যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত নিয়মিত শিক্ষার্থীরা এই আবেদনটি দায়ের করেছিলেন। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের উপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের আরও নির্ভুল মানচিত্র তৈরি করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে তিনি জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
0: নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা জেরে আজ দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1677 পয়েন্ট নেমে 76504 পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে। পাশাপাশি জাতীয় শেয়ার সূচক নিফটিও 517 পয়েন্ট কমে 23882 পয়েন্টে নেমেছে। ইউক্রেন জুড়ে রাতভর চলা রুশ সামরিক অভিযানে তিনজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন রাজধানী কিয়েভের বাসিন্দা, অন্যদিকে খার্কিভে দুজন নিহত এবং 20 জন আহত হয়েছেন। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মোকাবিলা করবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়ায় তিন দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8:00 শুনবেন বিজ্ঞান ঘরেও বাইরে। আজ শুনবেন দুটি কথিকা, ক্ষুদ্রের হাতে বৃহতের ভার এবং নীল সমুদ্র। নীল সমুদ্রের সোনালী ভাণ্ডার। 8:30 রজনীকান্তের গান, শিল্পী মুনমুন দেব। 9:15 গজল সোমেশ কুমারের কণ্ঠে। 9:30 লাইভ ফোন ইন গানে গানে। রাত 10:10 শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন আজ রাতের অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।
2: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
3: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
2: সেই একই চেনা ঠিকানায়
3: 421.9 মিটার,
2: 711 কিলোহার্টজ।
3: শুধু কি বাড়িতেই?
2: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
3: ঝকঝকে ডিজিটাল,
2: কাহিনী কথা সুরতাল।
3: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
2: কারণ DRM সম্প্রচার
3: শুনতে ভুলবেন না।
2: Stay tuned.
4: আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনি সহ তিনটি পৃথক মামলায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করেছে। কণ্ঠস্বরের নমুনা প্রদান মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি একাধিকবার হাজিরা এড়ানোয় কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। বর্ষায় পাহাড়ে ভূমিধ্বস ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় স্থায়ী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। দার্জিলিং পাহাড়ে আধুনিক সরঞ্জাম সহ ৫০ সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী আগামী সেপ্টেম্বর মাস থেকেই মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়ালি দুধিয়া বেইলি ব্রিজের উদ্বোধন করে তিনি জানান, ভবিষ্যতে পাহাড়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার লক্ষ্যেই এই বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে।
1: और हमारी सिविल डिफेंस की ओर से सितंबर महीने से परमानेंटली एक 50 मेंबर का टीम विद मॉडर्न इक्विपमेंट हम लोग पहाड़ में परमानेंटली पुलिस आर्मी फायर ब्रिगेड का साथ हेल्प करने के लिए हम लोग परमानेंट अरेंजमेंट कर रहा हूँ। उसका साथ साथ कुछ मटेरियल भी हम लोग अच्छा मॉडर्न इक्विपमेंट भी प्रोक्योर कर रहा हूँ।
0: মুখ্যমন্ত্রী বলেন, এই বিশেষ ইউনিটে প্রাথমিক পর্যায়ে প্রাক্তন সেনাকর্মীদের অন্তর্ভুক্ত করা হবে, পরে অগ্নিবীরদেরও নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শুরু হয়েছে অত্যাধুনিক এবং উন্নত মানের দুর্যোগ মোকাবিলা সরঞ্জাম সংগ্রহের কাজও। রাজ্যে তিনটি পৃথক বিশেষ উদ্ধারকারী ইউনিট গড়ে তোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ১০০ সদস্যের একটি ইউনিট কলকাতায়, ৫০ জনের একটি ইউনিট সাগরদ্বীপে এবং দার্জিলিং কালিম্পং কার্শিয়াং পাহাড়ি অঞ্চলে আরও

0: ইউনিট মোতায়েন থাকবে। উল্লেখ্য, গত 19 জুন প্রবল বর্ষণে বালাসন নদীর জলস্তর বেড়ে হিউম পাইপের তৈরি অস্থায়ী দুধিয়া সেতুর একাংশ ভেসে যায়। ঘটনার 20 দিনের মধ্যে পুনর্নির্মিত বেইলি ব্রিজের আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শ্রী অধিকারী আরও জানান, আগামী মার্চ মাসের মধ্যে কংক্রিটের দুধিয়া সেতু নির্মিত হবে। স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার সাফাই কর্মীদের সুরক্ষায় তাদের হাতে স্বচ্ছ কবচ কিট তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার আলিপুরের উত্তীর্ণ প্রেক্ষাগৃহে এ কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে রাজ্যজুড়ে 50,000 সাফাই কর্মীর হাতে রেইনকোট, গামবুট, জ্যাকেট, গ্লাভস, টুপি সহ এই সুরক্ষা কিট তুলে দেওয়া হবে। প্রতি 3 মাস অন্তর করা হবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও পরিবেশ রক্ষায় রাজ্যে 7 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর আগে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে যত্রতত্র ময়লা আবর্জনা থুতু ফেললে 200 টাকা জরিমানা করা হবে। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হবে বলেও তিনি ফের জানান। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। শাসক দল বিজেপি বলেছে, এর মধ্যে দিয়ে সরকার এক উদাহরণ তৈরি করল। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, কোনো রাজনৈতিক নেতার আশ্রয় থেকেও অপরাধীরা রেহাই পাবে না। মূল অভিযুক্তকে আড়াল করতেই এই এনকাউন্টার বলে তৃণমূল কংগ্রেসের দাবি খারিজ করে দিয়েছেন তিনি।
1: পূর্ণ প্রশাসনিক বিষয়, সমাজে অপরাধীদের কোন স্থান নেই। যে দৌরাত্ম্য চলেছিল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকে ছেড়ে রাখা যাবে না। কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করে।
0: পূর্বতন সরকারের আমলে কামদুনির ঘটনা যথাযথ তদন্ত হয়নি, তাই এই ঘটনার পুনরায় তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী এই ঘটনায় সরকারের প্রশংসা করেছে। তবে মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রভাসের মৃত্যুর ঘটনাকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করে অভিযোগ করেছেন, এ রাজ্যেও শুরু হয়েছে জঙ্গলরাজ। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও পুলিশের আধুনিক প্রশিক্ষণের উপর জোর দেন।
2: এই পুলিশ যে কি করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমি আরেকটা কথা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যে অপরাধী যে তাকে যেন শনাক্ত করা হয়, অপরাধের নামে যেন সাধারণ মানুষের উপরে কখনো জুলুম করা না হয়। পশ্চিমবঙ্গের পুলিশের এটাই ট্রেন্ড, এটাই প্রবণতা, কিন্তু যে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজেদের অপদার্থকার ঢাকার চেষ্টা করে।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। মৃত মেয়েটির বাবা, প্রশাসন ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন।
3: সরকারের পুরো রাস্তা ভরসা আছে, মেয়েদের কথা দিয়েছে, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি, অত্যন্ত খুশি, সেভাবে পুরো ফুল ভরসা আছে আমাদের। পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে, পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না।
0: এদিকে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে নিজের অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছে। আগেই জানানো হয়েছে, গতরাতে সূর্যপুরে অকুস্থলে প্রভাসকে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণে গেলে এক পুলিশ কর্মীর বন্দুক ছিনিয়ে সে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও চালায় সে, এরপরই আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে নিহত হয় অভিযুক্ত। এদিকে এই ঘটনায় কবির মোল্লা নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুন, তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ, নিটের প্রশ্ন ফাঁস সহ একাধিক ঘটনার প্রতিবাদে কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের মিছিলকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিল শুরু হওয়ার পরই বিজেপি কর্মীরা তাদের লক্ষ্য করে চোর স্লোগান দেয় বলে অভিযোগ। কিছুক্ষণ পর দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগে পুলিশ শেখ আজিজুল ও শেখ ভদাই নামে 2 জনকে গ্রেপ্তার করেছে। গতকাল একটি মাঠ থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অবৈধ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থ পাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার পাঁচটি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় ১৬০ কোটি টাকা সরানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার মামলায় প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বে কমিটি গঠন করা হতে পারে বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানিয়েছেন, বিচারপতি তালুকদারের ছেলে এই মামলায় একপক্ষের হয়ে সওয়াল করছেন, তাই তাকে এই কমিটির দায়িত্ব দেওয়ার ব্যাপারে কারো আপত্তি থাকলে আগামীকালে শুনানিতে তা জানাতে বলেছেন বিচারপতি। সব পক্ষের বক্তব্য শোনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য আজও বিধাননগর আদালতে উপস্থিত হননি। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন তিনি। সিআইডি আধিকারিক এবং কণ্ঠস্বর নমুনা সংগ্রহ বিশেষজ্ঞরা প্রায় ২ ঘণ্টা আদালতে অপেক্ষা করেন। সরকারপক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্যই এই কাজ করছেন অভিষেক। আগামী ১৮ জুলাই তাকে হাজির হতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। বিদেশ থেকে আসা শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরেও অন্যান্য শংসাপত্রের জন্য নাম নথিভুক্ত করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলায় কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী ৩১ জুলাই এই সমস্যার সমাধানে কেন্দ্রকে তাদের বক্তব্য জানাতে বলেছে। উত্তর চব্বিশ পরগনার সোদপুরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের পর স্বামীর আত্মহননের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কাঁচকল স্কুল মোড়ে সাইকেলে করে স্টেশনে যাওয়ার পথে গীতা দাস নামে ৩৩ বছরের ওই মহিলাকে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে তার স্বামী সুভাষ। এরপরই নিজেকে আঘাত করে সে। হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয় গীতার। গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পাহাড়ে সেপ্টেম্বর মাস থেকেই ৫০ সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনি সহ ৩টি পৃথক মামলায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৪২১.৯ মিটারে অর্থাৎ ৭১১ কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান বিজ্ঞান ঘরে ও বাইরে। এই অনুষ্ঠানে আজকের প্রথম কথিকা ক্ষুদ্রের হাতে বৃহতের ভার, এ বিষয়ে বলছেন বর্ষা ঘোষ।
5: শ্রোতা বন্ধুরা, একটা প্রশ্ন করি, আপনি আপনি তো, মানে আপনার শরীরটা কি পুরোপুরি আপনার? উত্তরটা শুনলে চমকে যাবেন। আপনার শরীরে মানুষের কোষ আছে ৩০ ট্রিলিয়ন, আর অণুজীব ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক আছে প্রায় ৩৯ ট্রিলিয়ন, মানে আপনি ৪৩% মানুষ এবং ৫৭%ই অণুজীব। আপনার জিন আছে ২০,০০০, কিন্তু আপনার ভিতরে অণুজীবদের জিন আছে প্রায় ২০,০০০ বেশি, মানে জিনের ৯৯%ই আপনার নয়, ধার করা। আপনার ওজন ৭০ কেজি হলে তার মধ্যে ২ কেজি শুধু ব্যাকটেরিয়া। আপনার পেটে, ত্বকে, মুখে, ফুসফুসে, চোখে সর্বত্রই কোটি কোটি পুচকে প্রতিবেশী বাস করছে। এরাই একসঙ্গে আপনার মাইক্রোবায়োম বা অণুজীব সমষ্টি বলে পরিচিত। এরা ছাড়া আপনি বাঁচবেন না, আপনার খাবার হজম হবে না, আপনি ভিটামিন পাবেন না, রোগ ঠেকবে না, এমনকি মনও ভালো থাকবে না। আপনি মোটা হবেন না রোগা, সেটাও এরাই ঠিক করে। ২০১৮ সালের ২৭ জুন আয়ারল্যান্ডের APC মাইক্রোবায়োম ইনস্টিটিউট প্রথম বিশ্ব অণুজীব সমষ্টি দিবস উদযাপন করে। উদ্দেশ্য মানুষকে

0: বোঝানো, তুমি একা নও, তোমার ভিতরে একটা গোটা মহাবিশ্ব আছে, তাকে চেনো, তাকে বাঁচাও, কারণ সেই তোমাকে বাঁচাবে। আজকের আলোচনায় আমরা ডুব দেব সেই মহাবিশ্বে, জানব জন্মের সময়ের মায়ের কাছ থেকে কিভাবে প্রথম অণুজীব আমরা পাই, জানব মাটির অণুজীব কিভাবে ধান গাছকে ইউরিয়া দেয়, নাইট্রোজেন দেয়, কারণ একবিংশ শতাব্দীর চিকিৎসা, কৃষি, পরিবেশ সবই দাঁড়িয়ে আছে এই এক মাইক্রন সাইজের জীবের কাঁধে। চলুন মাইক্রোস্কোপে চোখ রাখি। প্রথম প্রশ্ন, তবে এই অণুজীব সমষ্টি কি? উত্তর, কোনো নির্দিষ্ট পরিবেশে থাকা সব অণুজীব, তাদের জিন, তাদের তৈরি প্রোটিন, মেটাবোলাইট আর পরিবেশের সঙ্গে তাদের সম্পর্ক, এই পুরো সিস্টেমকেই অণুজীব সমষ্টি বলে। এবারে দ্বিতীয় প্রশ্ন, এরা কোথায় থাকে? জানলে অবাক হবেন, এদের বাসস্থান আমাদের অন্ত্রে, গাট মাইক্রোবায়োম। সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি, 1000 থেকে 1500 প্রজাতির ব্যাকটেরিয়া, 100 ট্রিলিয়ন সংখ্যা, ছোট অন্ত্রে কম, বড় অন্ত্রে বেশি। এছাড়া ত্বক, স্কিন মাইক্রোবায়োম, 1000 প্রজাতির, মুখে আলাদা, বগলে আলাদা, পায়ের আঙ্গুলেও আলাদা। এবং ফুসফুস, যোনি, চোখ, নাক সর্বত্র, এমনকি মায়ের বুকের দুধেও 800 প্রজাতির মাইক্রোবায়োম পাওয়া যায়। পরিবেশগত দিক দিয়ে কথা বললে এক চামচ মাটিতে 50,000 প্রজাতির মাইক্রোবায়োম উপস্থিত, তাই সমুদ্রের অর্ধেক অক্সিজেন বানায় ফাইটোপ্ল্যাঙ্কটন নামক অণুজীব। এবারে জানা যাক এই মাইক্রোবায়োম তৈরি হয় কিভাবে। মানুষের ক্ষেত্রে জন্মের আগে মায়ের পেটে শিশু প্রায় স্টেরাইল অবস্থায় থাকে। জন্মের সময় মায়ের যোনিপদ দিয়ে বেরোলে ল্যাকটোব্যাসিলাস প্রেভোলেটা পায়, সিজার হলে ত্বকে স্ট্যাফেলোকোকাস ও কনিব্যাকটেরিয়াম পায়। তাই নর্মাল ডেলিভারি শিশুর গাট মাইক্রোবায়োম ভালো হয়। মায়ের দুধে HMO, হিউম্যান মিল্ক অ্যালিগোস্যাকারাইড থাকে, এটা শিশু হজম করতে পারে না, এটা ব্যাকটেরিয়ার খাবার, মা ব্যাকটেরিয়াকে খাওয়াচ্ছে যাতে তারা শিশুকে বাঁচায়। 3 বছর বয়সে আপনার মাইক্রোবায়োম অ্যাডাল্ট টাইপ হয়ে যায়, তারপর খাবার, ওষুধ, স্ট্রেস, জায়গা এইসব দিয়ে বদলায়। উল্লেখ্য, অণুজীব সমষ্টিকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, কিন্তু কেন? প্রশ্ন, অন্ত্রের অণুজীব সমষ্টি কেন আপনার দ্বিতীয় মস্তিষ্ক? উত্তর, অন্ত্রে 50 কোটি নিউরন আছে, স্পাইনাল কর্ডের সমান, একে বলে এন্টারিক নার্ভাস সিস্টেম, আর অন্ত্রের ব্যাকটেরিয়া 90% সেরোটোনিন, হ্যাপি হরমোন বানায় মস্তিষ্কের 10%। এবারে আসি, এরা আর কি কি কাজ করে। 1, ট্রেনিং ইমিউন সিস্টেম, 70% ইমিউন কোষ অন্ত্রে থাকে, ব্যাকটেরিয়া তাদের শেখায় কে শত্রু কে বন্ধু, তাই গ্রামে ধুলো মাটিতে খেলা শিশুর অ্যালার্জি কম, হাইজিন হাইপোথেসিস। 2, ভিটামিন ফ্যাক্টরি, ভিটামিন কে, B12, B7, ফোলেট সব ব্যাকটেরিয়াই বানায়। আপনি গাজর খান, ব্যাকটেরিয়া সেটা ভেঙে বিউরোটাইরাইট বানায়, বিউরোটাইরেট কোলনের খাবার, কোলন ক্যান্সার আটকায়। 3, ওষুধ ভাঙা, প্যারাসিটামল ডিজিটাইলেস 30% ওষুধ অন্ত্রের ব্যাকটেরিয়া অ্যাক্টিভেট করে, তাই একই ওষুধ দুজনের শরীরে দুরকম কাজ করে। 4, ওজন নিয়ন্ত্রণ, মোটা মানুষের গাটে ফার্মিকিউটস বেশি, ব্যাকটেরিওডাইটিস কম, ফার্মিকিউটিস খাবার থেকে 10% বেশি ক্যালারি শুষে নেয়, মানে আমি আপনি একই বিরিয়ানি খেলে ওর পেটে 100 ক্যালারি বেশি নেবে। যখন অণুজীব সমষ্টি বিগড়োয় তাকে বলে ডিসবায়োসিস। এই ডিসবায়োসিসের কারণ বিভিন্ন রকমের হতে পারে, যেমন অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এক কোর্সে গাটের 30% প্রজাতি প্রায় মুছে ফেলে, যা ফিরে আসতে সময় লাগে 6 মাস থেকে 2 বছর, আবার কিছু কিছু ক্ষেত্রে তা আর ফেরেও না। 2, জাঙ্ক ফুড, চিনি, স্যাচুরেটেড ফ্যাট, ইমালসিফায়ার, ভালো ব্যাকটেরিয়া মারে, খারাপ বাড়ায়। তাই 10 দিন জাঙ্ক ফুড গাট মাইক্রোবায়োম 40% প্রায় বদলে দিতে পারে। এছাড়া বিভিন্ন রোগের কারণে যেমন IBD, IBS, কোলন ক্যান্সার, ফ্যাটি লিভার টাইপ 2, ডায়াবেটিস, অ্যালার্জি, অ্যাজমা, অটিজম, ডিপ্রেশন সব কিছুর সঙ্গে গাট ডিসবায়োসিসের লিঙ্ক পাওয়া গেছে বলে বলা যায়। তাই একথা বলা ভুল নয়, মাইক্রোবায়োম ইজ দ্য কন্ডাক্টর অব দ্য অর্কেস্ট্রা অব দ্য হেলথ। এবারে আসব প্রকৃতির অণুজীব সমষ্টি নিয়ে, যা সভ্যতার লুকানো ইঞ্জিন। 1 গ্রাম মাটিতে 10 বিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। এরা নাইট্রোজেন ফিক্স করে, বাতাসে নাইট্রোজেন ধরে গাছের জন্য অ্যামাইনো অ্যাসিড বানায়, রাইজোবিয়াম ডালে, অ্যাজিটোব্যাক্টার ধানে, ফসফরাস গলায়, কম্পোস্ট বানায়। কিন্তু রাসায়নিক সার, পেস্টিসাইড, মনোক্রপ মাটির মাইক্রোবায়োম মারছে। 90% মাটি 2050-এর মধ্যে ডিগ্রেডেড হবে। সমাধান কি? জৈব সার, বায়ো ফার্টিলাইজার, ক্রপ রোটেশন ইত্যাদির ব্যবহার। সমুদ্রে প্রোক্লোরোকোকাস নামক 0.6 মাইক্রন সাইজের এক অণুজীব আছে, যার পরিমাণ সমুদ্রে প্রায় 3 ট্রিলিয়ন। পৃথিবীর 20% অক্সিজেনই এরা দেয়, মানে আপনার 5টা নিঃশ্বাসের একটা এদেরই দান। আর সমুদ্রের ভাইরাস রোজ 20% ব্যাকটেরিয়া মারে, কার্বন সাইকেল চালায়। জলবায়ু মডেল মাইক্রোবায়োম ছাড়া অচল। উদ্ভিদের গাছের পাতা, শিকড় সবখানেই অণুজীব। এরা গাছকে খরা, নুন, পোকা থেকে বাঁচায়। IARI পুষায় বায়ো ডিকম্পোজার বানিয়েছে ছত্রাক ও ব্যাকটেরিয়ার দ্বারা। খড় পোড়ানোর বদলে 25 দিন সার। দিল্লির প্রায় 30% ধোয়া কমেছে। আমরা কি করব? কোন 5টা সহজ উপায়ে এই মাইক্রোবায়োমকে আরও আমরা স্থিতিশীল করতে পারি? প্রথমত, ফাইবার বাড়ান। রোজ 2টো ফল, 1 বাটি শাক, 1 বাটি ডাল, কাঁচকলা সিদ্ধ এবং ফার্মেন্টেড খাবার খান, যেমন দই, ঘোল, আচার, কিন্তু সিরকা নয়, নুন হলুদে কাঁচানো, ইডলি, ঢোকলা ইত্যাদি। অ্যান্টিবায়োটিক কমান। ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিক নয়, ডাক্তার বললে তবেই, কোর্স শেষ করুন। মাটি ঘাঁটুন, খালি পায়ে ঘাসে হাঁটুন, বাগান করুন, বাচ্চাকে ধুলোয় খেলতে দিন, ওল্ড ফ্রেন্ডস ব্যাকটেরিয়া ঢুকবে। স্ট্রেস ও ঘুম, রোজ 7 ঘন্টা ভালো মতো ঘুমান, ধ্যান প্রাণায়াম করুন, কর্টিসল কমান এবং গাট হেলথ ভালো রাখুন। শ্রোতা বন্ধুরা, আমরা এতদিন ভেবেছি মানুষ মানে একটা আমি। ডারউইন বললেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে আমি বনাম তুমি। অণুজীব সমষ্টি এসে বলছে না, জীবন মানে আমি বনাম তুমি নয়, জীবন মানে আমি আর তুমি। সিম্বায়োসিস, সহযোগিতা। আপনি গাছ নন, তবু গাছের মতো শালক সংশ্লেষের অক্সিজেন নিচ্ছেন, কারণ সমুদ্রের অণুজীব বানিয়েছে। আপনি গরু নন, তবু ঘাস হজম হচ্ছে, কারণ পেটের ব্যাকটেরিয়া সেলুলোজ ভাঙছে। আমরা হলাম হোলোবায়ন্ট, মানুষ যুক্ত অণুজীব যুক্ত ভাইরাস, একটা সুপার অর্গানিজম। আপনার মুড খারাপ, অণুজীবের খাবার বদলান। ধান ক্ষেত মরছে, রাসায়নিক কমান, অণুজীব সার দিন। 27 জুন বিশ্ব অণুজীব সমষ্টি দিবস আমাদের মনে করায় ক্ষুদ্রকে তুচ্ছ ভেব না। পেনসিলিন এসেছিল ছত্রাক থেকে, ইনসুলিন বানায় ব্যাকটেরিয়া, করোনার ভ্যাকসিন mRNA বানাতে লেগেছিল ব্যাকটেরিয়ার এনজাইম, আর ভবিষ্যৎ ক্যান্সার, ডিপ্রেশন, ওবিসিটি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই 4 মহামারীর উত্তর লুকিয়ে আছে 1 মাইক্রনের জীবদের জিনে। তাই আজ আমরা শপথ নিই, পেটের দিকে তাকাবো, প্লেটের দিকে তাকাবো, মাটির দিকে তাকাবো, কারণ ওখানেই আছে 39 ট্রিলিয়ন বন্ধু। যারা না থাকলে আমি শব্দটাই থাকতো না। মনে রাখবেন, আপনি একা নন, আপনি একটা চলমান জঙ্গল, একটা হাঁটা চলা করা মহাসাগর, একটা বাস্তুতন্ত্র, আর এই বাস্তুতন্ত্রের নামই সভ্যতা। অণুজীব সমষ্টিকে বাঁচান, নিজেকে বাঁচান, পৃথিবীকে বাঁচান। তাহলে এইডেস বায়োসিস ঠিক করব কিভাবে? মনে রাখবেন, সবচেয়ে বড় ওষুধ হলো খাবার, প্রিবায়োটিক ব্যাকটেরিয়ার খাবার। ফাইবার, কলা, ওটস, রসুন, পেঁয়াজ, কাঁচকলা, চাল, যব ইত্যাদি খেতে হবে। দিনে 30 গ্রাম ফাইবার টার্গেট রাখতে হবে, যেখানে ভারতীয়রা খায় মাত্র 15 গ্রাম। জীবন্ত ভালো ব্যাকটেরিয়া প্রিবায়োটিক দই, ঘোল, ইডলি, ধোসা, ব্যাটার থেকে পাওয়া সম্ভব, তাই এই সব পরিমাপ মতো কনজিউম করতে হবে। ইসরায়েলের উইজম্যান ইনস্টিটিউট দেখিয়েছে, একই কলা আপনার সুগার বাড়বে 20 আর আমার বাড়তে পারে 80, কারণ গাট মাইক্রোবায়োম আলাদা। তাই ভবিষ্যতে ব্লাড টেস্ট এবং স্টুল টেস্ট করিয়ে পরিমাণ মতো ডায়েট চার্ট তৈরি করতে হবে।
1: বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একটি কথিকা, ক্ষুদ্রের হাতে বৃহতের ভার, এ বিষয়ে বললেন বর্ষা ঘোষ। এবারের বিষয় নীল সমুদ্রে সোনালী ভাণ্ডার, বলছেন বন্দনা সাহা।
2: এই সমুদ্রটা কি, শুধুই নুন জল, শুধুই মাছের বাড়ি? না, এই সমুদ্র হলো পৃথিবীর শেষ সীমানা, আমাদের আদি মা। বিজ্ঞান বলে 380 কোটি বছর আগে এই নীল জলের মধ্যেই প্রথম প্রাণের জন্ম হয়েছিল। আজও আমাদের শরীরের রক্তে 0.9% নুন আছে, সমুদ্রের নুনের সমান। মায়ের গর্ভের জল আর সমুদ্রের জলের রাসায়নিক গঠন প্রায় এক। আমরা মাটির উপর দাঁড়িয়ে আকাশ ছুঁতে চাই, কিন্তু পায়ের নিচে 71% পৃথিবী যে জলের ঢাকা, তার গভীরে কি আছে সে খবর কি রাখি? আজ সমুদ্র আর শুধু কবিতার বিষয় নয়, ওটা আমাদের ভাতের থালা, ওষুধের শিশি, গাড়ির তেল, মোবাইলের ব্যাটারি, এমনকি আমাদের নিঃশ্বাসের অক্সিজেন। পাহাড়ের কোলে বসে আমরা উত্তরবঙ্গবাসী হয়তো ভাবি সমুদ্র অনেক দূর, কিন্তু মনে রাখবে যে অক্সিজেনে এই কথাগুলো শুনছেন তার 50% এসেছে সমুদ্রের শৈবাল থেকে। যে বৃষ্টিতে আমাদের চা বাগান সবুজ হয়, সে বৃষ্টির মেঘ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের বাষ্পে। আজকের আলেখ্যে আমরা ডুব দেব সেই নীল গভীরে, খুঁজে দেখব সমুদ্র আমাদের কি দিচ্ছে আর আগামী 100 বছরে কি দিতে পারে। কারণ বিশ্বাস করুন, স্থলভাগের সম্পদ ফুরিয়ে আসছে। মানুষের পরবর্তী ঠিকানা, পরবর্তী খনি, পরবর্তী খাদ্য ভাণ্ডার সব লুকিয়ে আছে ওই 11 কিলোমিটার গভীর মারিয়ানা ট্রেঞ্চের অন্ধকারে। চলুন যাত্রা শুরু করি। সমুদ্র এখনও পৃথিবীর 320 কোটি মানুষের প্রোটিনের প্রধান উৎস। ভারতে 8,118 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা, 20,000 বর্গ কিলোমিটার এক্সক্লুসিভ ইকোনমিক জোন। আমরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মাছ উৎপাদক দেশ, বছরে 14.2 মিলিয়ন টন মাছ, তার 65% আসে সমুদ্র থেকে। বঙ্গোপসাগর হলো সোনার খনি, ইলিশ, চিংড়ি, পমফ্রেট, লোটে, ভেটকি, শুধু ইলিশ থেকেই পশ্চিমবঙ্গের 5 লক্ষ জেলের রুজি। 2022 সালে বাংলাদেশ ও ভারত মিলে 5.5 লক্ষ টন ইলিশ ধরেছে, দাম 3,500 কোটি টাকার বাজার। আর আছে সামুদ্রিক শৈবাল চাষ, সমুদ্রের ধান, সিওয়েডে প্রোটিন 47%, ডালের চেয়ে বেশি, আয়োডিন, আয়রন, ক্যালসিয়ামে ভরপুর। তামিলনাড়ু রামেশ্বরমে 15,000 নারী আজ শৈবাল চাষ করে স্বনির্ভর। এই শৈবাল থেকে আগার ক্যারাজিনান তৈরি হয়, আইসক্রিম, টুথপেস্ট, ওষুধের ক্যাপসুলে লাগে। বিশ্ব বাজার $17 বিলিয়ন। 2030 সালের মধ্যে ভারত সরকার 9.7 লক্ষ টন শৈবাল উৎপাদনের লক্ষ্য নিয়েছে। বাজারে যেদিন সামুদ্রিক পালং শাক বিক্রি হবে সেদিন বুঝবেন বিপ্লব এসে গেছে। এছাড়া ক্যারিবিয়ান স্পঞ্জ থেকে তৈরি হয় হারপিস ক্যান্সারের ওষুধ। সামুদ্রিক শামুকের বিষ থেকে তৈরি হয় মরফিনের 1000 গুণ শক্তিশালী ব্যথার ওষুধ। আসক্তি হয় না। সি স্কোয়ার থেকে ওভারি ক্যান্সারের জীবনদায়ী ওষুধ বানানো হচ্ছে। 2023 সালে লাক্ষাদ্বীপের কাছে একটা স্পঞ্জ পাওয়া গেছে। তার রস টিবি জীবাণুকে 24 ঘন্টায় মেরে ফেলে। সমুদ্র হল পৃথিবীর সবচেয়ে বড় ফার্মেসি। আমরা মাত্র 5% খুলে দেখেছি। আপনার বা আমার গাড়ি যে পেট্রোলে চলে তার 33% এসেছে সমুদ্রের তলা থেকে। বোম্বে হাই আরব সাগরের মাঝে 1974 সালে পাওয়া তেলক্ষেত্র আজও ভারতের 14% অপরিশোধিত তেল দেয়। কৃষ্ণা, গোদাবরী বেসিন, কাবেরী বেসিন বঙ্গোপসাগরের তলায় লুকিয়ে আছে 9.1 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস, যা 2040 সাল পর্যন্ত ভারতের রসদ মেটাবে। ভারতের উপকূলে 1894 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস হাইড্রেট আছে, আমাদের 2000 বছরের চাহিদা মিটবে। জাপান 2013 সালে প্রথম সমুদ্র থেকে হাইড্রেট তুলেছে। ভারতের NGHP প্রকল্প 2026 সালে বাণিজ্যিক উত্তোলন শুরু করবে। সমুদ্রের তলায় 4 থেকে 6 কিলোমিটার গভীরে আলুর মতো গোল গোল পাথর পড়ে আছে, নাম ম্যাঙ্গানিজ নোডিউল। প্রতি কেজিতে আছে 29% ম্যাঙ্গানিজ, 1.3% নিকেল, 1.2% তামা, 0.2% কোবাল্ট। এই কোবাল্ট নিকেল ছাড়া আপনার মোবাইলের লিথিয়াম ব্যাটারি হবে না, ইলেকট্রিক গাড়ি হবে না, সোলার প্যানেল হবে না। স্থলভাগে কোবাল্ট ফুরিয়ে আসছে, কিন্তু প্রশান্ত মহাসাগরের ক্লারিয়ান ক্লিপারটন জোনে 21 বিলিয়ন টন নোডিউল পড়ে আছে, স্থলভাগের 6 গুণ। 2025 সাল থেকে ভারতের সমুদ্রযান প্রকল্প 6000 মিটার গভীরে রোবট নামিয়ে নোডিউল তুলছে। সমুদ্রের জলে 50 কোয়াড্রিলিয়ন টন নুন গোলা আছে। পৃথিবীর 30% নুন সমুদ্র থেকে আসে। গুজরাটের খারাঘোড়া সমুদ্রের নুনেই চলে। সমুদ্রের জলে 1800 ট্রিলিয়ন টন ম্যাগনেসিয়াম, এরোপ্লেন রকেটের বডি হয়, 4.5 বিলিয়ন টন ইউরেনিয়াম, স্থলভাগের 1000 গুণ, পারমাণবিক চুল্লির জ্বালানি। সমুদ্রের জলে 18,000 ট্রিলিয়ন টন ম্যাগনেসিয়াম, এরোপ্লেন রকেটের বডি হয়, 4.5 বিলিয়ন টন ইউরেনিয়াম, স্থলভাগের 1000 গুণ, পারমাণবিক চুল্লির জ্বালানি। জাপান সমুদ্র থেকে ইউরেনিয়াম তোলার প্রযুক্তি বানিয়ে ফেলেছে। চাঁদ সূর্যের টানে রোজ 2 বার জোয়ার আসে। এই ওঠা নামাকে বাঁধ দিয়ে আটকে টারবাইন ঘোরানো যায়। পশ্চিমবঙ্গের সুন্দরবনের দুর্গা দুয়ানি খানিতে 3.6 মেগাওয়াট জোয়ার বিদ্যুৎ কেন্দ্র আছে। গুজরাটের কচ্ছ উপসাগরে 50 মেগাওয়াট কেন্দ্র হচ্ছে। বঙ্গোপসাগরের ঢেউয়ের গড় ক্ষমতা 10 কিলোওয়াট প্রতি মিটার। কেরালার ভিজিনজামে অস্কিলেটিং ওয়াটার কলাম বসেছে। কেউ ধাক্কা দিলে চেম্বারের বাতাস টারবাইন ঘোরায়। 150 কিলোওয়াট বিদ্যুতে 100টা বাড়ি আলোকিত হয়। সমুদ্রের ওপরের জল 28 ডিগ্রি গরম, 1 কিলোমিটার নিচে 7 ডিগ্রি ঠান্ডা। এই 21 ডিগ্রি তফাত দিয়ে অ্যামোনিয়া ফুটিয়ে টারবাইন ঘোরানো যায়। লাক্ষাদ্বীপের কাভারত্তিতে ভারতের প্রথম 65 কিলোওয়াট OTEC প্ল্যান্ট বসছে। সুবিধা বিদ্যুৎ ও ডিজেলিনেশন, মানে কারেন্ট আর খাবার জল একসাথে, দ্বীপের জন্য আশীর্বাদ। ভারতের NIOT চেন্নাই সমুদ্রযান মিশনে 3 জন বিজ্ঞানীকে 6,000 মিটার গভীরে পাঠাবে 2026 সালে। পরের ধাপ, সমুদ্রের তলায় ল্যাব। সমুদ্র প্রতি বছর 2.5 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, পৃথিবীর ফুসফুস। এখন বিজ্ঞানীরা সামুদ্রিক শৈবাল ফার্ম করে কার্বন টেনে নিচ্ছেন। 1 একর শৈবাল 20 একর জঙ্গলের সমান। বিশ্বব্যাংক বলছে সমুদ্র থেকে বছরে $2.5 ট্রিলিয়ন আয় হয়। ভারতের লক্ষ্য 2030 সালে 1 লক্ষ কোটি টাকার সুনীল অর্থনীতি। মৎস্য, পর্যটন, জাহাজ, খনিজ, বায়োটেক, 5 কোটি মানুষের চাকরি। সমুদ্র তো এত কিছু দিচ্ছে, কিন্তু আমরা বিনিময়ে কি দিচ্ছি? প্রতি বছর 40 লক্ষ টন প্লাস্টিক সমুদ্রে ফেলছি। 2050 সালে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বেশি হবে। তেল ছড়িয়ে পড়ছে, প্রবাল মরছে, জল গরম হচ্ছে, ওশান অ্যাসিডিফিকেশন, কার্বন ডাইঅক্সাইড জলে মিশে অ্যাসিড হচ্ছে, ঝিনুক শামুকের খোলস গলছে। তাই UNCLOS সমুদ্রের সংবিধান মানতে হবে। সাস্টেনেবল ফিশিং, ম্যারিন প্রোটেক্টেড এরিয়া, 30% সমুদ্রকে 2030 সালের মধ্যে সংরক্ষিত করতে হবে। কারণ মনে রাখবেন, সমুদ্র কোনো ডাস্টবিন না, ওটা আমাদের রক্তের মতোই বহমান, দূষিত করলে আমরাই মরব। শ্রোতা বন্ধুরা, আজকের আলোক্য শেষ করব একটা গল্প দিয়ে। এক জেলে বাবা তার ছেলেকে নিয়ে প্রথমবার গভীর সমুদ্রে গেছে। ছেলে ভয় পাচ্ছে। বাবা বলল, ভয় কি, এই জলই তো তোর জন্ম, তোর শরীরের রক্ত, তোর চোখের জল, তোর মায়ের দুধ, সবই তো সমুদ্রের নুনে তৈরি। ছেলে জিজ্ঞেস করল, বাবা সমুদ্র এত দেয় কেন? বাবা হাসলেন, বললেন, কারণ ও মা, মা শুধু দেয়, হিসাব রাখে না, কিন্তু মাকে কাঁদাতে নেই বাবা। আজ আমরা সেই মায়ের কাছেই ফিরে যাচ্ছি। স্থল ফুরিয়ে আসছে, তাই নীল গভীরে খুঁজছি খাবার, ওষুধ, শক্তি, ভবিষ্যৎ। শিলিগুড়ি থেকে দীঘা 600 কিলোমিটার, দূর মনে হয়, কিন্তু যে চিংড়ি মাছটা আপনার রাতের পাতে, যে নুনটা ডালের মধ্যে, যে প্যারাসিটামলটা জ্বরের সময় খান, যে ইন্টারনেটের কেবলটা দিয়ে এই অনুষ্ঠান শুনছে, সব সমুদ্রের দান। 2040 সালে হয়তো আপনার নাতি সমুদ্রের তলায় স্কুলে যাবে, কাঁচের জানলা দিয়ে তিমি দেখবে, টিফিনে খাবে সামুদ্রিক শৈবালের বার্গার, বাড়ি ফিরবে হাইড্রোজেন গাড়িতে, যে হাইড্রোজেন এসেছে সমুদ্রের জল ভেঙে। 8ই জুন উদযাপিত হল বিশ্ব সমুদ্র দিবস। আজ আমাদের শর্ত একটাই, আমরা সমুদ্রকে ভালোবাসব, বাঁচাবো, প্লাস্টিক ফেলব না, তেল ছড়াবো না, বেশি মাছ ধরব না, কারণ সমুদ্র বাঁচলেই আমরা বাঁচব, সমুদ্র হাসলেই আমাদের সন্তানেরা হাসবে।
1: নীল সমুদ্রের সোনালী ভাণ্ডার, এ বিষয়ে এতক্ষণ বললেন বন্দনা সাহা। বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 8700014242।
4: नंबर एक बार फिर नोट करें 8700014242।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন?
5: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
5: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
5: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
1: আকাশবাণী শিলিগুড়ি এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী মুনমুন দেব।

এতক্ষণ রজনীকান্তের গান শুনলেন শিল্পী মুনমুন দেব। শিল্পীকে এসরাজে সহযোগিতা করলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায় এবং তবলায় উৎপল দাস। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: एक कदम और आपका डीडी फ्री डिश।
1: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
2: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর ডিআরএম ট্রান্সমিটারে,
1: সেই একই চেনা ঠিকানায়
2: 421.9 মিটার,
1: 711 কিলোহার্টজ।
2: শুধু কি বাড়িতেই?
1: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার,
2: ঝকঝকে ডিজিটাল,
1: কাহিনী কথা সুরতাল।
2: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
1: কারণ ডিআরএম সম্প্রচার
2: শুনতে ভুলবেন না।
1: স্টে টিউনড।
3: আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ গজল শুনলেন সোমেশ কুমারের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা, আমাদের এখনকার বিষয় বর্ষার গান। বর্ষা ঋতু স্বভাবতই খুবই আনন্দের। স্বাভাবিকভাবেই এই ঋতুতে বহু গান আমাদের মনে আপনভাবেই উচ্চারিত হয়। বলতে বলতে একটি ফোন চলে এসেছে, দেখে নিচ্ছি কে আছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার,
0: বলুন। পরিতোষ বাবু?
1: ভালো ভালো গান চালান।
0: হ্যাঁ, অবশ্যই ভালো ভালো গান চালাবো। ভালো থাকবেন পরিতোষ বাবু?
1: হ্যাঁ, আপনিও ভালো থাকেন।
0: ঠিক। শ্রোতা বন্ধুরা, ঋতুরানী বর্ষাকে কেন্দ্র করে বহু গীতিকার তাদের অসামান্য সমস্ত গান রচনা করেছেন। বহু সুরকার এই বর্ষা ঋতুতেই নিজেদের সঞ্জীবিত করে। আপনাদের প্রিয় বর্ষা ঋতুর গান আপনারা আমাদের জানাতে পারেন, এবং আমরাও আজ আপনাদের শোনাব বর্ষা ঋতুরই কিছু গান। শ্রোতা বন্ধুরা, প্রথম গানটি প্রতীক ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর। গানটিতে সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী।

0: হ্যাঁ বলুন সাবনবাবু। হ্যাঁ আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন তো? আচ্ছা আপনি কি গান শুনতে চান আজকে? ঠিক আছে ঠিক আছে, খুব ভালো থাকবেন সাবনবাবু। ঠিক আছে ঠিক আছে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গানে গানে অনুষ্ঠান, তার বিষয় বর্ষার গান। আপনাদের প্রিয় বর্ষার গান আমাদের আকাশবাণী শিলিগুড়ি স্টুডিও থেকে শোনার জন্য ফোন করুন আমাদের স্টুডিওতে 9434076705 এই নম্বরে, 9434076705। এবারের ছবি ঘরের বাইরে ঘর, শিল্পী মান্না দে, গানটিতে সুর দিয়েছেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। গানটি শোনার আগে আমরা গানটি শুনব, একটি ফোন এসেছিল কিন্তু ফোনটা কেটে গেল যান্ত্রিক গোলযোগের কারণে। শ্রোতা বন্ধুরা আপনারা ফোন করুন আমাদের 9434076705 এই নম্বরে, 9434। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি মোহাম্মদ আলম বলছি, ইসলামপুর থেকে।
0: মোহাম্মদ আলম বলছেন? আচ্ছা, কেমন আছেন?
1: আজকে ভালো আছি, আপনি আছেন তো ভালো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: আজকাল তো বর্ষার গান আছে না, হিন্দি গান আছে না, এটা হিন্দি না বাংলা?
0: আপনি বলুন আপনি কি গান শুনতে চান।
1: আমি হিন্দি গান শুনতে চাই, বর্ষার আছে এটা।
0: আচ্ছা, আপনাকে আপনাকে আপনাকে বর্ষার হিন্দি গানই নিশ্চয়ই শোনাবো, চেষ্টা করছি। আমি আমি চেষ্টা করছি। ঠিক আছে ঠিক ঠিক
1: ঠিক আছে ঠিক আছে।
0: আপনি কোন গানটির কথা বললেন আরেকবার বলুন।
1: ঝিলমিল সিতারোঁ কা আঙ্গন হোগা।
0: আচ্ছা,
1: রিম রিম বরসতা সাওন হোগা।
0: ঠিক আছে, আমি আমরা চেষ্টা করব আপনাকে এই গানটি শোনানোর জন্য। খুব ভালো থাকবেন।
1: ঠিক ঠিক,
0: নমস্কার নমস্কার। হ্যাঁ
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, ঘরের বাইরে ঘর এখনকার ছায়াছবি, শিল্পী মান্না দে, গানটিতে সুর দিয়েছেন মৃণাল বন্দ্যোপাধ্যায়।

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, নমস্কার দাদা ভাই। নমস্কার দাদা ভাই,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: প্রবীরবাবু, বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, খুব ভালো আছি দাদা ভাই। আপনি কিরকম আছেন?
0: হ্যাঁ, আপনি, আপনাদের বর্ষা এসেছে?
1: না, বর্ষা দাদা ভাই একদম কি বলবো, মেঘ কালো করে আছে, কিন্তু ওই যে সেই পুষ্প ছেটানোর মতন পুষ্প বৃষ্টি যাকে বলে,
0: আচ্ছা
1: সেই, হ্যাঁ, পুষ্প বৃষ্টি হচ্ছে আর কি, সেই
0: আচ্ছা,
1: ঝিরঝির করে ঝিরঝির করে, এরকম বর্ষার তো কিছু নেই, মানে
0: খবরে তো সম্প্রচারিত, খবরে তো দেখলাম কলকাতায় বেশ কয়েকদিন ভালোই বৃষ্টি হলো, আপনাদের ওখানে হয়নি?
1: না না না না, কলকাতায় হয়েছে, কিন্তু আমাদের এই দিকটাতে মানে পুরো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কোনো বৃষ্টি নাই দাদা ভাই,
0: আচ্ছা,
1: এবং মুছিদাবাদও নেই। ওই মাঝে মাঝে ওই যে বিক্ষিপ্ত বৃষ্টি যেটা বলে, সেই মানে মেঘ যেখানে দাঁড়াচ্ছে সেখানে অল্প বৃষ্টি হচ্ছে,
0: আচ্ছা,
1: আর কিছু এমনি বৃষ্টি মানে মুষলধারে যে বর্ষার বৃষ্টি, সেই বর্ষার বৃষ্টি দাদা ভাই কিচ্ছু নেই।
0: আচ্ছা, আপনার
1: এবং
0: প্রিয় গান কি, বর্ষার ঋতুর প্রিয় গান কি আপনার?
1: বর্ষা,
0: হ্যাঁ,
1: ঝড় ঝড় বাদল দিনে, একটা রবীন্দ্রসঙ্গীত দাদা ভাই,
0: এখন
1: যদি
0: তো,
1: কোনো গান,
0: এখন তো আমাদের ছায়াছবির গানের অনুষ্ঠান।
1: না আচ্ছা, ছায়াছবির যদি গান হয় তাহলে দাদা ভাই ওই মানে অনুসন্ধান বইয়ের একটা গান আছে, সেই গানটাও যদি আপনি চালান,
0: কোন
1: সেই
0: গানটা
1: গানটা
0: বলুন তো?
1: ওই যে বরসাত বরসাত কি রাত বইয়ের একটা গান, হিন্দিতে হিন্দি গান আছে আর বাংলাতেও
0: ঠিক
1: আছে,
0: আছে, আমি, আমরা চেষ্টা করব বরসাত কি, বরসাত কি রাত ছায়াছবির গান আপনাকে শোনানোর চেষ্টা করব। ঠিক ঠিক
1: নাহলে
0: ঠিক
1: আপনি যেরকম ভাবে প্রোগ্রাম দাদা ভাই যেরকম প্রোগ্রাম করছেন,
0: ঠিক
1: আমাদের কিন্তু আপনাদের উপরে কোনো ক্ষোভ নেই,
0: না না না না না,
1: প্রোগ্রাম
0: ক্ষোভের কোনো প্রশ্ন নেই, কিন্তু আপনাদের তো একটা
1: না না
0: ইচ্ছা থাকে।

0: বলে না যে আপনারা কথা বলতে যান না, গান শোনান না,
1: না আসলে ব্যাপারটা ঠিক সেরকম নয়। আসলে অনেক সময় হয় কি, হয়তো আপনারা যে গানটা বা শ্রোতা বন্ধুরা আমাদের তারা যে গানটা শুনতে চাইছেন সেই মুহূর্তেই আমরা পেলাম না, এটা অনেক সময় হয়। আর ফোনটার বিষয়ে আমি আরেকবারও সব আমি কথাটা আগেও বলেছি আবারও বলছি, একটা গান ধরুন শুরু হয়েছে গানটা, এবার এখনও কিন্তু একটা গান শুরু হতে চলেছিল কিন্তু কয়েক সেকেন্ডের জন্য আমি সেটাকে আমি আটকাতে পারি, কিন্তু একটা গান ধরুন শুরু হয়ে গেছে তখন ওই মুহূর্তে ফোনটাকে ধরা যায় না, এই একটা সমস্যা হয়। না না না না না, প্রণাম একদমই না।
0: মানে আমরা আমরা কিন্তু মানে শ্রোতা
1: অবশ্যই,
0: হ্যাঁ, তো সেই জায়গায় কিন্তু শ্রোতাদের কোনো বলার কোনো আপনারা মানে সেই দস্তব্যটা রাখতে দেন না?
1: না না না না না, এই একেবারেই তা নয়। যেমন যেমন আমরা এখানে বসে আছি, আমাদের কিন্তু এটাও একটা পুজো, মানে আমরা যদি আপনাদেরকে গান শুনিয়ে আমাদের কথা আমাদের গা আমাদের এখান থেকে প্রচারিত গান যদি আপনাদের সন্তুষ্ট করতে পারে তাহলেই কিন্তু আমাদের এই পুজো সার্থক, তাই না? যে যে কাজটা করে সেই কাজটাই তার পুজো, তাই আপনাদের আপনাদের অবশ্যই দাবি দেওয়া থাকতেই পারে।
0: দেখুন দেখুন, আপনার আপনার হেসেলে যেরকম রান্না হবে সেরকম পরিবেশন হবে,
1: ঠিক তাই।
0: এই জায়গায় আমি যদি বেশি চাই তাহলে কিন্তু হবে না দাদাভাই,
1: ঠিক তাই।
0: আপনারা আমাদেরকে যা এন্টারটেইনমেন্ট করেন তার জন্য আমরা অজস্র ধন্যবাদ আপনাদেরকে।
1: আপনাকেও অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন প্রবীর বাবু। ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, মান্নাদের কণ্ঠে আমরা শুনছিলাম ঘরের বাইরে ঘর ছায়াছবি থেকে এই গানটি, সুরকার মৃণাল বন্দ্যোপাধ্যায়। আরেকটি ফোন আমরা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন?
2: শিলিগুড়ির পয়সনগর থেকে শুভা সেনগুপ্ত বলছি।
1: দিদি বলুন, ভালো আছেন তো?
2: হ্যাঁ ভালো আছি।
1: বর্ষার প্রিয় গান বিষয় আজকের।
2: আমি একটা গানের কথা বলছি, পাহাড়পুরিয়া থেকে বৃষ্টি থামার শেষে আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি।
1: বৃষ্টি থামার শেষে,
2: হ্যাঁ
1: ঠিক আছে, চেষ্টা করব চেষ্টা করব চেষ্টা করব। শুভরা দি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

0: শ্রোতা বন্ধুরা, ইসলাপুর থেকে মোহাম্মদ আলম শুনতে চেয়েছেন জীবন মৃত্যু ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে এই গানটি। গানটিতে সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। তার আগে একটি ফোন আমরা ধরে নিই। নমস্কার, কে বলছেন?
1: বলছি মায়া রায়।
0: বলুন মায়াদি,
1: আমি
0: বলুন।
1: যে
0: হুম,
1: একটা গান, ধীরে ধীরে বর্ষা পরে মন যে উঠে মেতে, এ বাজার বাসি শুনি কান পেতে।
0: আমি চেষ্টা করব, সময় খুব অল্প, ঠিক আছে? আমি
1: হ্যাঁ
0: চেষ্টা করব আপনাকে এই গানটি শোনানোর জন্য। খুব ভালো থাকবেন, নমস্কার। জীবন মৃত্যু ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফি।

শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে উপনীত হয়েছি। আমাদের আজকের গানে গানে অনুষ্ঠানের শেষ গান পারাবত প্রিয়া ছায়াছবি থেকে শিল্পী আশা ভোঁসলে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন শিলিগুড়ি পরেশনগর থেকে শুভ্রা সেনগুপ্ত। এবারে আপনার পছন্দের গান।

শ্রোতাবন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হলো আজকের লাইভ ফোন ইন গানে গানে অনুষ্ঠান। আপনারা যারা আমাদেরকে এখন ফোন করে পেলেন না, আমাদের সঙ্গে কথা বলতে হলে আমাদের পরবর্তী লাইভ ফোন ইন অনুষ্ঠান 10:30 থেকে মনের জানালা অনুষ্ঠানে ফোন করুন। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত সংবাদে। তিন দিনের সফরের দ্বিতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ার আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী ক্লেয়ার ওনিল তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর দুদেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য তিনি তাকিয়ে রয়েছেন। এই সফরে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময়ের সুযোগ তিনি পাবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামেও অংশ নেবেন। তিনি দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশমন্ত্রকের সচিব পশ্চিম CB জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয়পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। শান্তি বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার পাশাপাশি জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছে ভারত। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান আহ্বান জানিয়েছে নতুন দিল্লি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং আজ এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শিবরাজ সিং চৌহান আজ সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার ওপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी

0: ये मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সাথিসেনের সঙ্গে কথা বলেন। কর্মচারী ভবিষ্য নিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন যে নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবলড সার্ভিস সিআইটিইএস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশা চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্ব থেকে এই এলআরজিআর উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য ডিআরডিও ও ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে মন্ত্রী দেশীয় নকশা এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে অভিহিত করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ারড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে প্রথম চালকবিহীন গগনযান G-1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এটি ছিল আইম্যাটের পঞ্চম এই ধরনের পরীক্ষা। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের ওপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের একটি আরও নির্ভুল মানচিত্র তৈরি করতে সাহায্য করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতিটি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থ পাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
2: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
1: ইউক্রেনের মার্তা কস্তুক, চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নস্কোভা জার্মানির এলিসা মার্টিনার্সকে 6-3, 7-5 সেটে হারিয়েছেন। অপর ম্যাচে কস্তুক ইতালির জাসমিন পাওলিনিকে 6-3, 6-2 সেটে হারিয়ে দিয়েছেন। এর আগে গতকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ সেমিফাইনালে পৌঁছন। আগামীকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে সিঙ্গলসের সেমিফাইনালে গফ মুচোভার ও কৌস্তুক নস্কোভার বিরুদ্ধে খেলবেন। বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30, শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, মনের জানালা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় চাওয়া এবং পাওয়া। শৈশব থেকে আমরা প্রত্যেকেই জীবনে অনেক কিছু চাই, আবার অনেক কিছু চাইও না। অপ্রত্যাশিতভাবেই অনেক সময় আমাদের জীবনে অনেক কিছু চলে আসে, আবার অনেক চাইতেও সারা জীবনে আমরা অনেক কিছুই পাই না। বলতে বলতে ফোন আমরা কথা বলিনি, দেখি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ আমি
0: প্রবীরবাবু।
1: হ্যাঁ প্রবীরবাবু বলছি।
0: বলুন বলুন বলুন।
1: হ্যাঁ দাদা ভাই দেখুন, চাওয়া আর পাওয়া মানে শেষ শেষ নেই দাদা ভাই। কারণ চাওয়া পাওয়াটা দেখুন, আমি যখন বাবার হোটেলে খেতাম তখন বাবার কাছে আমরা আবদার করেছি এবং সেই আবদার বাবা মিটিয়েছে। আজ কিন্তু আমি পেয়েছি আর চাওয়াটা হয়েছে, কিন্তু পাওয়াটা এরপরে আমার ছেলে মেয়েরা হয়েছে, তারা এখন আমার কাছে চাইছে। তাদেরকে দেওয়ার এই যে মানে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই জায়গাটা কিন্তু আমি পালন করে চলেছি।
0: সেটা তো এই সেটা তো একটা দিক গেল। এমন কি কিছু রয়েছে আপনার জীবনে যেটা হয়তো আপনি চেয়েছিলেন কিন্তু পাননি, হয়তো এখনো একটু আক্ষেপ হয় যে যদি পেতাম হয়তো একটু ভালো হতো?
1: হ্যাঁ না দাদা ভাই দেখুন, সেইটা তো একদম আমি আর্মিতে পেয়েছিলাম চান্স, সেই সময় বাবা আমাকে যেতে দেয় না, যেহেতু বড় ছেলে, তো বড় ছেলে মানে ঘরের গাধা আর কি। তো গাধাকে যেরকম আর কি সেই বস্তা চাপিয়ে দেয় সেরকম আর কি বাবা যেতে দেয় নাই। তো এইটা আমি চেয়েছিলাম কিন্তু আমি পাইনি দাদা ভাই। এবং আমার শ্বশুর মশাই কিন্তু আমি আজকে এই জায়গাটা জিদ ধরেছিলাম বলে আজ কিন্তু আর্মি ক্যাম্পে আমি একজন কন্ট্রাক্টর মানে জিরো থেকে হিরো হয়েছি। তো সেটা আমার শ্বশুর মশাই সেই জায়গাটা পূরণ করে দিয়েছে দাদা ভাই।
0: একেবারে তাই। আপনি আপনি আপনি সরাসরিভাবে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত না হলেও আপনি কিন্তু তাদের জন্যই এই সমস্ত কাজ করছেন, তাই না?
1: হ্যাঁ, এবং এবং দেখুন সেই যে শখটা আমার ছিল, হ্যাঁ হয়তো বন্দুক নিয়ে আমি দৌড়াতে পারিনি কিংবা ব্যবহার করতে পারিনি, কিন্তু যেখানে বন্দুক রাখা হয় মানে সব সরঞ্জাম রাখা হয় সেই জায়গায় আমি কাজ করে সব জিনিস নেড়ে ঘেটে দেখছি তাদের কাছে কথা বলে। তো সেই জায়গাটা আমার কিন্তু শখটা কিন্তু দাদা ভাই পূরণ হয়ে গেছে।
0: একেবারেই তাই। আমাদের আমাদের সবাইকে সবসময় হয়তো আমরা যেটা একদম যেমন করে চাই তেমন করে না পেলেও ঈশ্বরের ইচ্ছায় বা আমাদেরও তাগিদে আমরা হয়তো অনেকটা দূর কিন্তু আমরা এগোতে পারি। আপনি যেটা করছেন সেটার মাধ্যম দিয়েই কিন্তু আপনি দেশের সেবা করছেন, তাই না? আপনি কোন ক্যান্টনমেন্টে আছেন, কোন ক্যান্টনমেন্টে কন্ট্রাক্টরি করেন?
1: আমাদের পানাগড় বেস আর্মি ক্যাম্প।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।

0: ফায়ার হয়ে গেছিল দাদাভাই।
1: আচ্ছা,
0: আমরা সব বুদবুদ পুরো বুদবুদ পানাগর সব পুরো ফাঁকা হয়ে গেছিল দাদাভাই, ঘরে তালা মেরে যে যার পালিয়ে গেছিল, মানে মানে সব ট্রেনে করে, তখন ট্রেন দিয়ে দিয়েছিল স্পেশাল ট্রেন রাত্রেবেলায়, তখন বাজে রাত 9টা থেকে সারা রাত ট্রেন বয়েছে, কিন্তু সেই ভগবান বাবা ক্ষেত্রপাল আমাদের এখানে আছে, উনি হচ্ছে ঘন্টা বাবা দাদাভাই, ওই আর্মি ক্যাম্পের ভেতরেই। যদি কোনোদিন আসেন আপনাকে আমি ঘুরিয়ে দেখাবো।
1: নিশ্চয়ই নিশ্চয়ই,
0: মানে তো এই জন্য নিমন্ত্রণ রইল দাদাভাই
1: একেবারেই একেবারেই।
0: হ্যাঁ, ওই ক্যাম্পে ঘন্টা বাবা একটা ঘন্টার ওজন আপনার 3 কুইন্টাল দাদাভাই, ঘন্টা বাঁধা আছে, এবং আর্মিদের প্রত্যেক সময় লঙ্গর ওইখানে লাগে, এবং ফ্রিতে সবাইকে সার্ভিস দেওয়া হয়, খাওয়া খাওয়া দাওয়া করানো হয় দাদাভাই।
1: ঠিক ঠিক ঠিক,
0: তো এই জায়গাটা সত্যি করে আমরা যে জায়গায় আছি আমার গর্বে বুক ফেটে যায়, ভারত মাতা কি যায়, হ্যাঁ বন্দে মাতরম, এইটা বলতে মানে দ্বিধাবোধ হয় না দাদাভাই,
1: একেবারেই তাই একেবারেই তাই।
0: জায়গাটা আমার খুব খুব মনের কথা একটা আজকে জানতে চাইলেন, আমি বললাম আমার খুব ভালো লাগলো দাদাভাই।
1: ঠিক ঠিক ঠিক, প্রবীরবাবু খুব ভালো থাকবেন, এভাবেই আপনি দেশের সেবা করবেন, সকলের সঙ্গে থাকবেন, এই আশা করি।
0: আপনাদের আপনাদের সহযোগিতা একান্তই কাম্য।
1: ঠিক ঠিক ঠিক ঠিক,
0: এই যে বলার সুযোগ দিয়েছেন এটা বলার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।
1: খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, নমস্কার নমস্কার। শ্রোতা বন্ধুরা, প্রবীরবাবু পূর্ব বর্ধমান থেকে ফোন করেছিলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমরা শৈশব থেকে জীবনে অনেক কিছুই চাই, কিন্তু সেই হয়তো অনেক চাওয়া আমাদের পূরণ হয় না, আবার অনেক কিছু না চাইতেও অপ্রত্যাশিতভাবেই অনেক কিছু কিন্তু আমাদের কাছে সুযোগ হিসেবে চলে আসে। এই সমস্ত চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়ার ইতিবৃত্ত নিয়ে আমাদের আজকের মনের জানালা কিন্তু ইতিমধ্যেই উন্মোচিত হয়ে গেছে। কাজে আপনারা আর দেরি না করে ফোন করুন 9434076705 এই নম্বরে। আবারও জানাচ্ছি 9434076705। কে আছেন? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দাদাভাই।
1: হ্যাঁ কে বলছেন?
2: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: বোলপুর থেকে অম্বিকা দি, কেমন আছেন বলুন।
2: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি নিশ্চয়ই জান মানে শুনেছেন আমাদের আজকের বিষয়, আপনি আপনার জীবনের চাওয়া পাওয়া ইত্যাদি নিয়ে আমাদের জানান।
2: হ্যাঁ দেখুন, ছোটবেলায় চাওয়া বলতে সেরকম কিছু ছিল না, অল্পতেই আমরা কিন্তু তখন চাহিদা গুলো খুব কম ছিল, হ্যাঁ অল্পতেই কিন্তু আমরা সন্তুষ্ট হয়ে যেতাম, বা যা না চাইতেও মা বাবা বুঝে নিতেন এবং সেই জিনিসটা দিতেন। হ্যাঁ কিন্তু এখনকার ছেলে মেয়েদের যেমন সব চাহিদা, হ্যাঁ চাই তো চাই, না পেলে দেখছি তো কত রকমের কত দুর্ঘটনা
1: দুর্ঘটনা। এবং তার তার কারণটা কি জানেন? তার কারণ, তার প্রধান কারণ হচ্ছে অভিভাবকেরা না চাইতেই তাদেরকে তার থেকে দ্বিগুণ জিনিস দিয়ে দেয়। এটা হচ্ছে সব থেকে বড় কারণ
2: দাদাভাই, সত্যি তাই দাদাভাই। হ্যাঁ যেটা বায়না করে সেটাই তৎক্ষণাৎ। হ্যাঁ এই যে দিয়ে দেওয়া, এই যে অভ্যাস, এই অভ্যাসটা তো ছোট থেকেই খারাপ হয়ে যায়,
1: একেবারেই
2: তাই। তার জন্যই এই ফলটা তার মা বাবাকে ভোগ করতে হয়। কিন্তু আমাদের সময় ধরুন একটা জিনিস আজকে হয়তো চাইলাম, সেটা 10 দিন কি 15 দিন পর হয়তো পেতাম, আবার কোনো সময় নাও পেতাম, কিন্তু তা নিয়ে কিন্তু আমাদের কোনো আক্ষেপ থাকতো না।
1: ঠিক,
2: হ্যাঁ যে দিল না, হ্যাঁ হয়তো দেয়নি, ঠিক আছে পরে পাবো কি পরে দেবে, এরকম একটা ব্যাপার ছিল।
1: এবং এবং সবথেকে বড় কথা, আমরা স্বপ্ন দেখতাম যে আমরা ভবিষ্যতে আমরা যখন বড় হব তখন আমি এই জিনিসটা আমি নিজের অর্থ রোজগার করে আমি এটা কিনবো, তাই না? তো এই আপনি আপনি একটা বিশেষ দিক তুলে ধরলেন, আজকের যে প্রজন্ম, তাদের যে স্খলন, তারা কিভাবে খারাপ হয়ে যাচ্ছে, তাদের এই বিষয়টা তুলে ধরলেন। ঠিক আছে অম্বিকাদি, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন, এইভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। ঠিক, শ্রোতা বন্ধুরা, বোলপুর থেকে অম্বিকা মণ্ডল ফোন করেছিলেন, তিনি জানালেন, তিনি খুব সুন্দরভাবে আমাদের যে পূর্ববর্তী এবং পরবর্তী প্রজন্মের এই যে

চাওয়া এবং পাওয়া তাদের যে আগের আমাদের যে মানুষের প্রজন্মের যেটা ছিল এবং এখন সেটা যে পরিবর্তিত যে রূপ সেটা কতটা ভয়াবহ তিনি কিন্তু জানালেন। আমাদের খুব সচেতন হতে হবে, সজাগ হতে হবে আমাদের সন্তানদের জন্য কোনো কিছুই যেন খুব সুলভ না হয়ে যায়। হ্যাঁ, কষ্ট করে যে কোনো জিনিস যখন আমরা পাই তার কিন্তু একটা অন্য মূল্য থাকে। সে মূল্য যেমন আমরা শৈশবে দেওয়া শিখেছি, আমাদের পরবর্তী প্রজন্মকেও সেটা যেন শিখতে হয়। আমাদের ফোন করুন 9434076705। তার আগে শুনে নিই একটি গান, শিল্পী অঞ্জন দত্ত। একটি ফোন এসেছে, ফোনটি ধরে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো কোনো কারণে যান্ত্রিক গোলযোগের দরুন ফোনটি কেটে গেছে। যেই শ্রোতা বন্ধু ফোন করেছিলেন আমাদেরকে আবারও ফোন করতে পারেন 9434076705 এই নম্বরে, 9434076705। আমরা শুনে নিই অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আমাদের লাইভ ফোন ইন গানে মনের জানালা অনুষ্ঠান চলছে। আমাদের আজকের বিষয় চাওয়া এবং পাওয়া। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705। আমাদের এবারের শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: মনের জানালা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের এখনকার বিষয় চাওয়া ও পাওয়া। আমাদের শৈশব থেকে সমস্ত চাওয়া পাওয়া ইতিবৃত্ত নিয়ে জানাতে আমাদের ফোন করুন। বলতে বলতে ফোন। নমস্কার, কে বলছেন?
1: আমি বেলাগোড়া থেকে নবকুমার রায় বলছি।
0: বলুন নববাবু।
1: হ্যাঁ হ্যাঁ, এটা বিষয়টা আজকে চাওয়া পাওয়ার বিষয় নাকি?
0: হ্যাঁ, চাওয়া এবং পাওয়া বলুন।
1: আজ থেকে 40 বছর আগে আমরা তো সাধারণ মানুষ, প্রত্যন্ত গ্রামের ছিলাম,
0: ঠিক?
1: তো চাওয়া বলতে কিছুই পাই নাই। মানে বাবা তো মারাই গেছেন, মা আমাদের কিছুই দিতে পারেনি, পড়াশোনা করাইতে পারে নাই, কিছুই করতে পারেনি। ওই মানুষের কাজ করে থাকতাম, এইভাবে চলতো, পাই নাই। এখন বড় হয়েছি, এখন আমার বয়স মোটামুটি 55-56 বছর।
0: আচ্ছা
1: আমাদের আমাদের যে ডেট অফ বার্থ ওইটা আমাদের জানা নাই,
0: আচ্ছা
1: ধরে নিলাম আর কি। আমার শখ একটা রেডিও কেনার। আমি ছোটবেলা থেকে রেডিও, মানুষের বাড়িতে রেডিওর গান শুনতাম, ভালো লাগতো আমাকে। রেডিও একটা খুব কষ্ট করে একটা ছাগল বিক্রি করে কিনছি আর কি,
0: রেডিও।
1: ছাগল বিক্রি করে।
0: আচ্ছা আচ্ছা, ছাগল বিক্রি করে রেডিও কিনেছেন?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা,
1: এটা আমার খুব শখ ছিল, এটা চাওয়া ছিল। মার কাছ থেকে অনেক কষ্ট, ছাগল পুষতো তো, তখন ওই ছাগলটা বিক্রি করে রেডিও কিনছি, সন্তোষ রেডিও।
0: আচ্ছা, এটা কত বছর বয়সে কিনেছিলেন?
1: এটা 40 বছর আগে।
0: আজ থেকে 40 বছর আগে কিনেছিলেন, মানে তখন আপনার 15-16 বছর বয়স।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: তো সেই রেডিওটা কি এখনো আছে আপনার কাছে?
1: না ওই রেডিও নাই, কিন্তু পরিবর্তন হচ্ছে। মানে তার রেডিও অনেকবার, মানে এটা নষ্ট হয়, আরেকটা কিনি।
0: এখনো শোনেন নিয়মিত রেডিও?
1: এখনো শুনি আমি রেডিও। আমি একেবারে সন্ধ্যা সকাল 6টা থেকে আমি বন্দে মাতরম যে অনুষ্ঠানটা হয়,
0: আচ্ছা,
1: হ্যাঁ,
0: মানে সকাল
1: ওই
0: 5টা
1: তখন থেকে
0: 53
1: আমি রেডি। হ্যাঁ, একেবারে মানে 8টা অবধি শুনি আর কি।
0: রাত 8টা পর্যন্ত?
1: হ্যাঁ, 6টা থেকে 8টা
0: ও, সকাল
1: এই
0: 8টা?
1: বেশি শুনি আর কি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, এই রেডিও নিয়ে আমি থাকি। আর এখন আমার ছেলে আছে একটা, কাজকর্ম করে, আমি খুব একটা কাজ করি না,
0: আচ্ছা
1: শারীরিক একটু অসুস্থ আছি।
0: আচ্ছা,
1: মানে পাওয়ার বলতে আমার কিছুই হয় নেই, মানে আর কি বলবো, এই জীবনটা আমার এইভাবেই গেল।
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: না সেটা সেরকম ঠিক নয়। দেখুন, আপনার যেমন একটা আমাদের শৈশব থেকে সকলের যে খুব বিশেষ, অনেক সবারই যে খুব বিশেষ বিশেষ বিশাল বিশাল চাওয়া থাকে তা কিন্তু নয়। আপনি যে এই যে রেডিও আপনি চেয়েছিলেন, দেখুন আপনি কিন্তু অগোচরেই, হয়তো আপনি জানতেন না, আপনি কিন্তু একটা ঐতিহ্যকে ধরে রেখেছেন, তাই না? আমরা যতই আজকে মানে বিভিন্ন রকমের বিনোদনের দিকে যাই না কেন, আপনি এই বিনোদনের মধ্যেও কিন্তু এই যে রেডিও বা এই যে বেতার বা টেলিভিশন, এগুলো কিন্তু আমাদের এক একটা কিন্তু আমাদের ঐতিহ্যের ধারক এবং বাহক। আপনি কিন্তু সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন, তো সেই হিসেবে কিন্তু আপনি একটা বিশেষ মর্যাদার অধিকারী, তাই না? তো এটা কিন্তু আমরা সমগ্র আকাশবাণীর শ্রোতাবৃন্দ এবং সমস্ত আকাশবাণীর যারা রয়েছি, আমরা কিন্তু সকলে সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞ আপনার কাছে। খুব ভালো থাকবেন নববাবু, ফোন করবেন এভাবে।
1: আমি কিন্তু এখনো, আমি রেডিওর প্রতি এত ভালোবাসা, আমার আকাশবাণী শিলিগুড়ি মানে কি বলবো আর, দারুণ ভাবে আমার আকর্ষণ।
0: ঠিক ঠিক, এভাবেই থাকবেন, আপনাদের এই ভালোবাসাটাই আমাদের কাছে পরম সম্পদ। খুব ভালো থাকবেন।
1: আচ্ছা, একটা
0: হ্যাঁ,
1: অনুষ্ঠান এখন হয় না কেন?
0: কোনটা বলুন তো?
1: শ্রোতাদের আসর,
0: হ্যাঁ, আমাদের
1: শ্রোতাদের
0: কিছু কিছু
1: আসর,
0: অনুষ্ঠান এখন কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিছু সংযোজন বিয়োজন হয়েছে। আপনি সেই, আপনার যদি কোনো রকমের কোনো ইচ্ছে থাকে বা কিছু থাকে, আপনি আমাদের আকাশবাণী শিলিগুড়ির যে অফিসে, আপনি কিন্তু চিঠি লিখতে পারেন আপনার অনুরোধ জানিয়ে, আপনার যেটা ইচ্ছা বা কোনো বিষয় যদি জানতে চান, এই রকম কোনো অনুষ্ঠান বিষয়, আপনি কিন্তু আমাদের অফিসে কিন্তু চিঠি করতে পারেন বা আপনি ওয়েবসাইট দেখে আমাদেরকে কিন্তু মেলও পাঠাতে পারেন। ঠিক আছে, খুব ভালো থাকবেন নববাবু, খুব ভালো থাকবেন। ঠিক ঠিক ঠিক, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা নববাবুর কথা শুনছিলাম, তার জীবনের শৈশবের একটাই চাওয়া ছিল, এই রেডিও, মানে রেডিও কেনা, যার মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এই ছিল তার চাওয়া। এবং একটা ছাগল দেখা যায়, সেই সময় খুব দরিদ্র তিনি ছিলেন, এবং তাদের যে পরম একটা একটা যে একটা ছাগল মানে তাদের কাছে একটা অনেকটা বড় একটা সম্পদের মতো, সেটা বিক্রি করে তিনি কিন্তু রেডিও কিনেছেন। সত্যি কথা বলতে কি, এগুলোই কিন্তু আমাদের পরম পাওয়া। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে উপনীত হয়েছি। এখনও যদি কোনো শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হতে চান বা ফোন করতে চান, বলতে বলতেই ফোন। নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার স্যার, আমি রাজকুমার রায় বলছিলাম কলকাতা থেকে,
0: কোচবিহার থেকে।
2: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, বলুন রাজকুমার বাবু, বলুন।
2: রেডিও তো আমি আজকে থেকে ব্যবহার করি না, আমি যখন আমরা যখন ছোট ছিলাম আর কি, তখন তো প্রথমে মামা রেডিও বাজতো, মামা রেডিও বাজাইতো। হ্যাঁ
0: ঠিক,
2: তো মামা যখন রেডিও বাজাইতো তখন মনে মনে ভাবতাম এরকম যদি আমার একটা রেডিও হইতো।
0: ঠিক ঠিক, আমাদের আজকের বিষয় কিন্তু রেডিও নয়, আমাদের আজকের বিষয় কিন্তু চাওয়া ও পাওয়া। তো আপনার ছোটবেলা বা শৈশবের কি ইচ্ছে ছিল, কি চেয়েছিলেন?
2: ছিল চাওয়ার একটা এরকম গান বাজনা, আমি তো গান বাজনা খুব ভালোবাসি।
0: আচ্ছা,
2: তো গান বাজনার জন্য খুব চাওয়ার ইচ্ছে ছিল যে আমি একটা যন্ত্র বাজাবো বা এরকম, আমার যন্ত্র শুনি, রেডিওতে শুনতাম, টিভিতে শুনতাম আর কি, আমি তো দেখতে পাই না চোখে, আমি শুনি জাস্ট।
0: আচ্ছা আচ্ছা,
2: এখন আমার সবকিছুই আছে, সবকিছু চাওয়া পাওয়া আমার হয়ে গেছে আর কি, সব পাইছি আমি।
0: বাহ, খুব ভালো, খুব ভালো থাকবেন রাজকুমার বাবু, এভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।
2: একদম একদম,
0: ঠিক ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের সময় কিন্তু একেবারেই শেষ। আমরা কিন্তু এখন প্রায় আমাদের মনের জানালা বন্ধ করতে হবে আমাদের, তার আগে একটা গান শুনব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। এটাই আমাদের আজকের শেষ নিবেদন।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হলো আজকের মনের জানালা অনুষ্ঠান। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি, তারপর ইংরেজি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 12 জুলাই পর্যন্ত আবহাওয়ার আগামী 14 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন আগামীকালের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 অমৃতবাণী এবং তারপর ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, 6:25 কৃষি পরামর্শ এবং তারপর চাষবাসের টুকিটাকি। সকাল 6:35 ভাওয়াইয়া শিল্পী অঞ্জলি বর্মন, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 6:45। প্রত্যুষা সকাল 7:45 নজরুলগীতি শিল্পী মনীষা মুখোপাধ্যায়, 8:30 লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন শরৎ শিল্পী আলাউদ্দিন খান। দশটায় শ্যামা সঙ্গীত শম্পা কুণ্ডুর কণ্ঠে, 10:20 অতুল প্রসাদের গান শিল্পী শ্রাবণী সেন, কিছু কথা কিছু গান সকাল 11:30 বিদ্যার্থীদের জন্য, বেলা 12:05 কথায় সুরে 1:00 মহিলা মজলিশ, দুপুর 3:00 শুনতে পাবেন গান পরম্পরায়। আগামীকাল শুনবেন বাঁশি শিল্পী রাকেশ চৌরাসিয়া, দুপুর 3:30 যুব অনুষ্ঠান, 4:00 সন্দেশ টু সোলজার্স, 5:30 আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। ঘড়িতে সময় রাত 11:13। আমাদের আজকের অধিবেশনে